আকাশবাণী মুর্শিদাবাদ। আজ শুক্রবার, পয়লা জ্যৈষ্ঠ, 1948 শকাব্দ, 7ই জ্যৈষ্ঠ, 1433 বঙ্গাব্দ, 22শে মে, 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্সে এফএম প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 56 মিনিট হয়ে 8 সেকেন্ড।

রাজা রামমোহন রায় বলেছেন, স্ত্রীলোকের বুদ্ধির পরীক্ষা কোন কালে লইয়াছেন যে অনায়াসে তাহাদিগকে অল্প বুদ্ধি কহেন? কারণ বিদ্যা শিক্ষা এবং জ্ঞান শিক্ষা দিলে পরে ব্যক্তি যদি অনুভব ও গ্রহণ করিতে না পারে, তখন তাহাকে অল্প বুদ্ধি কহা সম্ভব হয়। আপনারা বিদ্যা শিক্ষা জ্ঞান উপদেশ স্ত্রীলোককে প্রায়ই দেন নাই, তবে তাহারা বুদ্ধিহীন হয় ইহা কিরূপে নিশ্চয় করেন?

একদিন যদি হবে অবশ্য মরণ, এত আশা বুদ্ধি কেন, এত দ্বন্দ্ব কি কারণ? এই যে মার্জিত দেহ, যাতে এত কর স্নেহ, ধূলিসার হবে তার মস্তক চরণ।

স্বাধীনতার শত্রু এবং স্বৈরতন্ত্রের মিত্রগণ পরিশেষে কৃতকার্য হয়নি এবং কখনো হবেও না। শুনলেন অমৃতবাণী, আকাশবাণী।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলিডেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা পীযূষ গোয়েল বলেছেন, এক বিশ্বস্ত অংশীদার হিসেবে সমগ্র বিশ্ব ভারতের দিকে তাকিয়ে রয়েছে। 2019 সালের পুলওয়ামা হামলার অন্যতম চক্রী হামজা বুরহান গতকাল পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে নিহত হয়েছে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, ভারত যে পরিমাণ জ্বালানি কিনতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র তা দিতে প্রস্তুত। ইন্টারকাশিকে 2-1 গোলে হারিয়ে ইস্টবেঙ্গল প্রথমবার ISL ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের শুভেচ্ছা জানিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলিডেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। গতকাল ভারতে এসে পৌঁছেছেন সাইপ্রাসের রাষ্ট্রপতি। তাঁর সঙ্গে ভারতে এসেছে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে রয়েছেন সাইপ্রাসের বিদেশমন্ত্রী, পরিবহন মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী সহ সেদেশের বণিক মহলের একাধিক শীর্ষকর্তা। এটি সাইপ্রাসের বর্তমান রাষ্ট্রপতির প্রথম ভারত সফর। ইতালি সহ 5 দেশ সফর করে প্রধানমন্ত্রী গতকাল দেশে ফিরে এসেছেন। ব্যবসা বাণিজ্য বিনিয়োগ এবং সরবরাহ শৃঙ্খলের স্থিতাবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর বা IMEC-কে আরও উন্নত করতে ভারত ও ইতালি সম্মত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি একটি যৌথ বিবৃতিতে বলেছেন, বিশ্ব বাণিজ্য যোগাযোগ ব্যবস্থা এবং সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়ে তোলার জন্য এই করিডোরের বিষয়ে দুটি দেশ সহযোগিতা করবে। এবছরের মধ্যে এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রথম IMEC মন্ত্রীপর্যায়ের বৈঠক আয়োজন করা হবে। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। রোমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, IMEC ইউরোপ মধ্যপ্রাচ্য এবং ভারতকে যুক্ত করে যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক করিডোরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ইতালি নকশা ও নিখুঁত কাজের জন্য বিশ্বজুড়ে খ্যাত। অন্যদিকে প্রতিভা ও ব্যয়সাশ্রয়ী উদ্ভাবনের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ভারত পরিচিতি লাভ করেছে। দুই দেশের মধ্যে অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য তাঁরা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। ভারত ইতালির যৌথ কৌশলগত অংশীদারিত্বের পরিকল্পনা 2025 থেকে 2029 সময়কালে একটি বাস্তবসম্মত ব্যবস্থাপনা গড়ে তুলেছে।
1: हमने हमारी भावी साझेदारी को और सशक्त बनाने के लिए विस्तृत रूप से चर्चा की। भारत इटली जॉइंट स्ट्रेटेजिक एक्शन प्लान 2025-2029 हमारी साझेदारी को एक प्रैक्टिकल और फ्यूचरिस्टिक ढांचा प्रदान करता है। हम इस पर समयबद्ध तरीके से आगे बढ़ रहे हैं। हमारे साझा प्रयासों में द्विपक्षीय व्यापार 20 बिलियन यूरो के लक्ष्य की ओर तेजी से बढ़ रहा है।
0: কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা পীযূষ গোয়েল বলেছেন, এক বিশ্বস্ত অংশীদার হিসেবে সমগ্র বিশ্ব ভারতের দিকে তাকিয়ে রয়েছে। নতুন দিল্লিতে আজ প্রধানমন্ত্রীর 5 দেশ সফর নিয়ে এক সাংবাদিক সম্মেলনে শ্রী গোয়েল বলেন, এই সফর সমাজের প্রতিটি অংশের জন্য সুবিধা সুনিশ্চিত করবে। আন্তর্জাতিক মঞ্চে ভারতের দৃঢ় অবস্থানের প্রতিফলন হল এই সফর। সফরকালে ভারতে সংযুক্ত আরব আমিরশাহীর 10,000 কোটি বিনিয়োগ সহ 57টি উল্লেখযোগ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য শ্রী গোয়েল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমালোচনা করেন। ভারতে অপরিশোধিত তেল, পেট্রোল, ডিজেল, প্রাকৃতিক গ্যাস এবং LPG সরবরাহ স্বাভাবিক আছে এবং শোধনাগারগুলি সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে বলে সরকার গতকাল ফের আশ্বস্ত করেছে। শোধনাগারগুলিতে LPG উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং 46 থেকে 47,000 টন LPG উৎপাদন হচ্ছে। নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে এক আন্তমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশের পেট্রোল পাম্পগুলিতে তেল সরবরাহ অক্ষুণ্ণ রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। রান্নার গ্যাস সরবরাহ স্থিতিশীল রয়েছে। গত 3 দিনে গৃহস্থালির কাজের জন্য 1,34,00,000 LPG সিলিন্ডার বাড়ি বাড়ি পৌঁছে গেছে। হামজা বুরহান 2019 সালের পুলওয়ামা হামলার অন্যতম চক্রী গতকাল পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে নিহত হয়েছে। আল বদর জঙ্গি সংগঠনের কমান্ডার বুরহানকে 2022 সালে ভারত সরকার সন্ত্রাসবাদী ঘোষণা করে। তিনি মুজাফফরাবাদের একটি কলেজের অধ্যক্ষ ছিলেন এবং সেখানেই গুলিবদ্ধ হন। পুলিশ জানিয়েছে, 3টি গুলি তার মাথায় লাগে এবং গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, পুলওয়ামা হামলায় 40 জনেরও বেশি CRPF জওয়ান শহীদ হয়েছিলেন। পশ্চিমবঙ্গের হাওড়ায় একটি গুলিচালনা ও বোমা বিস্ফোরণের ঘটনায় মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা মুম্বাই থেকে গতকাল তিনজনকে গ্রেপ্তার করেছে। চলতি মাসের 7 তারিখে শিবপুরে ওই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এই ঘটনায় প্রায় 150 জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ঘটনায় 4 জন আহত হয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, ভারত যে পরিমাণ জ্বালানি কিনতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র তা দিতে প্রস্তুত। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানির দাম বাড়ার প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন। মিয়ামিতে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় রুবিও ভারতকে এক মহান অংশীদার বলে উল্লেখ করেন এবং জানান তাঁর আসন্ন সফর কোয়াড দেশগুলির মন্ত্রীদের সঙ্গে বৈঠকের সুযোগ করে দেবে। রুবিও 23 থেকে 26 মে ভারতে থাকবেন। তিনি কলকাতা, আগ্রা, জয়পুর ও নতুন দিল্লি সফর করবেন। 26 মে কোয়াড বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে রুবিওর পাশাপাশি অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ইয়ং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোটেগি উপস্থিত থাকবেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠকে সভাপতিত্ব করবেন। উল্লেখ্য, 2012 সালে হিলারি ক্লিন্টন এর কলকাতা সফরের প্রায় 14 বছর পর কোন মার্কিন বিদেশ সচিব কলকাতা সফর করবেন। হন্ডুরাস উপকূলে বন্দুকবাজদের দুটি পৃথক হামলার ঘটনায় গতকাল 16 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 6 জন পুলিশ আধিকারিক। দেশের জাতীয় পুলিশ মুখপাত্র এডগার্ডো বারহোনা জানিয়েছেন, উত্তর হন্ডুরাসে ট্রুজিলো পুরসভা এলাকায় প্রথম ঘটনাটি ঘটে, সেখানে 10 জন প্রাণ হারান। অন্যদিকে গুয়াতেমালা সীমান্তের কাছে ওমুয়ো এলাকায় দ্বিতীয় হামলায় 6 পুলিশকর্মীর মৃত্যু হয়। ভারত ও বাংলাদেশের মধ্যে 1996 সালে স্বাক্ষরিত ঐতিহাসিক গঙ্গা জলবন্টন চুক্তির মেয়াদ এই বছরের ডিসেম্বরে শেষ হতে চলেছে। এই চুক্তির পুনর্নবীকরণের প্রস্তুতি ও শুষ্ক মরশুমে জলপ্রবাহের সঠিক পরিমাণ নিশ্চিত করতে ফারাক্কায় ভারত ও বাংলাদেশের যৌথ নদী কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। যৌথ দলের প্রতিনিধিরা গতকাল ফারাক্কায় গঙ্গাবক্ষে জলপ্রবাহের পরিমাণ খতিয়ে দেখেন। দুদেশের প্রযুক্তিগত বিশেষজ্ঞরা ফারাক্কা ব্যারেজ ও ফিডার ক্যানেল সংলগ্ন বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন। তাপপ্রবাহ

0: ইন্টারকাশিকে 2-1 গোলে হারিয়ে ইস্টবেঙ্গল প্রথমবার আইএসএল ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। 22 বছর পর সর্বভারতীয় ফুটবল লীগ খেতাব জয় করল ইস্টবেঙ্গল। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল ম্যাচের 14 মিনিটে আলফ্রেড প্লানাসের গোলে ইন্টারকাশি এগিয়ে যায়। প্রথমার্ধে ইস্টবেঙ্গল 1 গোলে পিছিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে লাল হলুদ। 49 মিনিটে ইউসেফ এজাজারি খেলায় সমতা ফেরান। 72 মিনিটে মোহাম্মদ রশিদ জয়সূচক গোলটি করেন। 13 ম্যাচে 26 পয়েন্ট সংগ্রহ করে মোহনবাগান সুপার জায়ান্টের থেকে গোল পার্থক্যে এগিয়ে থেকে লীগ খেতাব নিশ্চিত করল লাল হলুদ। যুবভারতী ক্রীড়াঙ্গনে উত্তেজনাপূর্ণ অপর ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট 2-1 গোলে স্পোর্টিং ক্লাব দিল্লিকে হারিয়ে দিয়েছে। 3টি গোলই হয়েছে খেলার দ্বিতীয়ার্ধে। মোহনবাগানের হয়ে ম্যাচের 89 ও সংযুক্ত মিনিটে সংযুক্ত সময়ে গোল করেন মনবীর সিং ও জেমি ম্যাকলারেন। 62 মিনিটে ক্লারেন্স ফার্নান্দেজ দিল্লির হয়ে একমাত্র গোলটি করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ও রানার্স মোহনবাগান সুপার জায়ান্টকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি পোস্ট করে ইস্টবেঙ্গলের সমর্থকদের উদ্দেশ্যে লেখেন, আজকের এই গৌরবময় মুহূর্ত শুধু ইস্টবেঙ্গল সমর্থকদের নয়, সমগ্র পশ্চিমবঙ্গ তথা বিশ্বের অসংখ্য ফুটবলপ্রেমী বাঙালির জন্য গর্বের। বাংলার সমৃদ্ধ ফুটবল ঐতিহ্য আজ এক নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে। টিমের খেলোয়াড়, কোচিং স্টাফ ও ক্লাব কর্তৃপক্ষের নিষ্ঠা, পরিশ্রম ও লড়াইয়ের মানসিকতাই এই দুরন্ত সাফল্যের চাবিকাঠি। অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্ট দলকে অভিনন্দন জানিয়ে তিনি লেখেন, সমান পয়েন্ট নিয়ে দুর্দান্ত লড়াই করেও গোল পার্থক্যের কারণে দ্বিতীয় স্থানে শেষ করেছে তারা। সবুজ মেরুন ব্রিগেডও বাংলার ফুটবল গৌরবকে সমানভাবে উজ্জ্বল করেছে। পরিশেষে তিনি লিখেছেন, বাংলা ফুটবল মানেই বাংলা, আর বাংলা মানেই ফুটবল। দুই প্রধান দলই আজ বাংলার সম্মান আরও বাড়িয়ে দিল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টো ডৌলিডেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। 2019 সালের পুলওয়ামা হামলার অন্যতম চক্রী হামজা বুরহান গতকাল পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অজ্ঞাত পরিচয় আততায়ীগুলিতে নিহত হয়েছেন। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, ভারত যে পরিমাণ জ্বালানি কিনতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র তা দিতে প্রস্তুত। খবর শেষ হল, পরবর্তী খবর 7:25।
1: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। প্রথম শিল্পী নীলিমা সেন।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। এখন শুনবেন নজরুল গীতি, প্রথম শিল্পী দীপাবলী দত্ত।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। এখন শুনবেন কৃষি পরামর্শ।

নানির জন্য বলা হয়েছে সংগ্রহ করা ফসল ত্রিপল দিয়ে ঢেকে রাখুন, আগামী দু তিন দিনের জন্য ফসল কাটার কাজ স্থগিত রাখুন। আমের জন্য বলা হয়েছে বজ্রঝড় ও বৃষ্টির কারণে ফল পড়ে যাওয়া ও ক্ষতি এড়াতে পাকা ফসল দ্রুত সংগ্রহ করুন। আবহাওয়া সতর্কতার সম্ভাব্য প্রভাব, ফসল ক্ষতির সম্মুখীন হতে পারে, সবজি ও ফল ফসলে ফুল ও কুচি ফল ঝরে পড়তে পারে, জমিতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে, পাকা অথবা কাটার উপযোগী ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে, স্প্রে করা সার প্রয়োগ ব্যাহত হতে পারে। প্রভাবভিত্তিক পরামর্শ দেওয়া হয়েছে, সবজি ও লম্বা ফসলের জন্য খুঁটি দিন যাতে গাছ না হেলে পড়ে, জমিতে সঠিক নিষ্কাশন ব্যবস্থা রাখুন যাতে জলাবদ্ধতা না হয়, পাকা ফসল দ্রুত সংগ্রহ করে শুকনো ও নিরাপদ স্থানে সংরক্ষণ করুন, ঝোড়ো হাওয়া বা বৃষ্টির সময় কীটনাশক বা সার প্রয়োগ এড়িয়ে চলুন, আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফসল সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করুন, নিয়মিত জমি পর্যবেক্ষণ করে পোকা ও রোগের আক্রমণ নজরে রাখুন। শুনলেন কৃষি পরামর্শ, আকাশবাণী মুর্শিদাবাদ।

এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় 50-60 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে জেলার দু একটি অঞ্চলে। কৃষক বন্ধুদের জন্য আগামী 5 দিনের জল হাওয়ার খবরে জানানো হয়েছে, হালকা অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে জেলার দু একটি অঞ্চলে। শুনলেন আবহাওয়ার খবর, আকাশবাণী মুর্শিদাবাদ।

এতক্ষণ শুনলেন লোকগীতি আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। এখন আপনাদের আমাদের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দিই। সকাল 7:25 থাকবে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, তারপর শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ। 7:45 বাংলা ছায়াছবির গান শুনবেন। সকাল 8:00 শুভ সকাল, আজকের বিষয় হারিয়ে গেছি আমি। 9:00 আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 9:05 আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 9:10 আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান, 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান শুনবেন। মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহর উপস্থিতিতে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সীমান্ত নিরাপত্তা বাহিনীর 23তম বিএসএফ পদক প্রদান অনুষ্ঠান ও রুস্তমজি স্মৃতি বক্তৃতা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে সরাসরি সকাল 11:00 থেকে রিলে করে শোনানো হবে। ১২:58 থাকবে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, 1:30 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান শুনবেন। 2:20 থাকবে অনুরোধের আসর, 3:00 আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, তারপর ইংরেজি সংবাদ, 3:10 দিনান্তিকা, 3:30 আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান, 5:00 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, 5:15 নজরুলগীতি, 5:30 ক্ষেত খামারের কথা, 6:00 আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 6:05 লোকগীতি।

সন্ধ্যে 6:35 মিনিটে থাকবে আকাশবাণী কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ। 6:40 মিনিটে ভক্তিগীতি, 6:55 মিনিটে থাকবে অতুল প্রসাদের গান, 7:10 মিনিটে আজ সন্ধ্যায় 7:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, 7:35 মিনিটে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:50 মিনিটে আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ, 8:00 আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, তারপর ইংরেজি সংবাদ। 8:25 মিনিটে থাকবে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, 8:35 মিনিটে শুনবেন বাংলা আধুনিক গান, 9:00 আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 9:15 মিনিটে আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান, 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 10:10 মিনিটে মজলিস লাইভ ফোন ইন প্রোগ্রাম। আজকের বিষয় রবি ঘোষ, উপস্থাপনায় থাকবেন সাদাতুন নাজনীন, এবং রাত্রি 11:00 আমাদের অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মুর্শিদাবাদ, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, তারপরেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডোলিডেস এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। 2019 সালের পুলওয়ামা হামলার অন্যতম চক্রী হামজা বুরহান গতকাল পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে নিহত হয়েছে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, ভারত যে পরিমাণ জ্বালানি কিনতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র তা দিতে প্রস্তুত। নতুন দিল্লিতে আগামী 1 জুন থেকে শুরু হতে চলা প্রথম আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স IBCA সম্মেলন স্থগিত রাখা হয়েছে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ IPL এর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। খেলা শুরু সন্ধ্যে 7:30। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডোলিডেস এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। গতকাল ভারতে এসে পৌঁছেছেন সাইপ্রাসের প্রেসিডেন্ট। তার সঙ্গে ভারতে এসেছে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে রয়েছেন সাইপ্রাসের বিদেশমন্ত্রী, পরিবহন মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী সহ সেদেশের বণিক মহলের একাধিক শীর্ষকর্তা। এটি সাইপ্রাসের বর্তমান প্রেসিডেন্টের প্রথম ভারত সফর। ইতালি সহ 5 দেশ সফর শেষ করে প্রধানমন্ত্রী গতকাল দেশে ফিরে এসেছেন। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এবং সরবরাহ শৃঙ্খলের স্থিতাবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর বা IMEC-কে আরও উন্নত করতে ভারত ও ইতালি সম্মত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি একটি যৌথ বিবৃতিতে বলেছেন, বিশ্ব বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়ে তোলার জন্য এই করিডোরের বিষয়ে দুটি দেশ সহযোগিতা করবে। এবছরের মধ্যে এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রথম IMEC মন্ত্রীপর্যায়ের বৈঠক আয়োজন করা হবে। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। রোমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, IMEC ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং ভারতকে যুক্ত করে যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক করিডোরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দুই প্রধানমন্ত্রী মনে করেন, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি ভারত ইতালি অংশীদারিত্বের মূল চালিকা শক্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ইতালি নকশা ও নিখুঁত কাজের জন্য বিশ্বজুড়ে খ্যাত। অন্যদিকে প্রতিভা ও ব্যয়সাশ্রয় উদ্ভাবনের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ভারত পরিচিতি লাভ করেছে। দুই দেশের মধ্যে অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য তারা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। ভারত ইতালি যৌথ কৌশলগত অংশীদারিত্বের পরিকল্পনা 2025 থেকে 2029 সময়কালে একটি বাস্তবসম্মত ব্যবস্থাপনা গড়ে তুলেছে। হামজা বুরহান 2019 সালের পুলওয়ামা হামলার অন্যতম চক্রী

0: অংশীদার বলে উল্লেখ করেন এবং জানান তাঁর আসন্ন সফর কোয়াড দেশগুলির মন্ত্রীদের সঙ্গে বৈঠকের সুযোগ করে দেবে। রুবিও 23-26 মে ভারতে থাকবেন। তিনি কলকাতা, আগ্রা, জয়পুর ও নতুন দিল্লি সফর করবেন। 26 মে কোয়াড বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে রুবিওর পাশাপাশি অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোটেগি উপস্থিত থাকবেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠকের সভাপতিত্ব করবেন। উল্লেখ্য, 2012 সালে হিলারি ক্লিনটনের কলকাতা সফরের প্রায় 14 বছর পর কোন মার্কিন বিদেশ সচিব কলকাতা সফর করবেন।
1: There's a lot to work on with India. They're a great ally, a great partner. We do a lot of good work with them. And so it is an important trip. I'm glad we're able to do it because I think there'll be a lot for us to talk about. And we'll also meet with the Quad there, which is important. Something, I think my first meeting as Secretary of State was with the Quad. So I believe like I went, I got sworn in, I did the thing in the lobby, and then I went right upstairs and that was my first meeting. And I'm glad we're able to do it now in India. And we're going to do one later in the year as well.
0: ভারতে অপরিশোধিত তেল, পেট্রোল, ডিজেল, প্রাকৃতিক গ্যাস এবং এলপিজি সরবরাহ স্বাভাবিক আছে এবং শোধনাগারগুলি সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে বলে সরকার গতকাল ফের আশ্বস্ত করেছে। শোধনাগারগুলিতে এলপিজি উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং 46 থেকে 47 হাজার টন এলপিজি উৎপাদন হচ্ছে। নতুন দিল্লিতে গতকাল পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে এক আন্তমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশের পেট্রোল পাম্পগুলিতে তেল সরবরাহ অক্ষুণ্ণ রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। রান্নার গ্যাস সরবরাহ স্থিতিশীল রয়েছে। গত 3 দিনে গৃহস্থালীর কাজের জন্য 1,34,00,000 এলপিজি সিলিন্ডার বাড়ি বাড়ি পৌঁছে গেছে। পশ্চিমবঙ্গের হাওড়ায় একটি গুলিচালনা ও বোমা বিস্ফোরণের ঘটনায় মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা মুম্বাই থেকে গতকাল 3 জনকে গ্রেপ্তার করেছে। চলতি মাসের 7 তারিখে শিবপুরে এই ঘটনাটি ঘটে। ওই ঘটনায় প্রায় 150 জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ঘটনায় আহত হয়েছিলেন 4 জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নতুন দিল্লিতে আগামী 1 জুন থেকে শুরু হতে চলা প্রথম আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স IBCA সম্মেলন স্থগিত রাখা হয়েছে। চতুর্থ ভারত আফ্রিকা ফোরাম সম্মেলনের সঙ্গে যৌথভাবে এটি আয়োজনের পরিকল্পনা ছিল। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক জানিয়েছে, আফ্রিকান ইউনিয়নের সঙ্গে আলোচনার পর উভয় সম্মেলনের নতুন তারিখ পরে ঘোষণা করা হবে। প্রসঙ্গত 2024 সালে ভারতের উদ্যোগে IBCA গঠিত হয়। বাঘ, সিংহ, চিতা, তুষার চিতা, চিতাবাঘ, জাগুয়ার ও পুমা সংরক্ষণের আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো এর লক্ষ্য। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস 2026 উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেছেন, প্রকৃত সংরক্ষণ শুরু হয় তৃণমূল স্তর থেকে। সামাজিক মাধ্যমের এক ভিডিও বার্তায় তিনি বলেন, জীববৈচিত্র্য রক্ষা শুধু আন্তর্জাতিক অঙ্গীকার নয়, আঞ্চলিক ও স্থানীয় সংস্থাগুলি, জনগোষ্ঠী এবং সরকারেরও দায়িত্ব। এবছরের থিম অ্যাক্টিং লোকালি ফর গ্লোবাল ইম্প্যাক্ট স্থানীয় উদ্যোগকে আন্তর্জাতিক লক্ষ্য অর্জনের মূল চালিকাশক্তি হিসেবে তুলে ধরেছে। তিনি বলেন, দেশ এবং তৃণমূল স্তরে যারা সংরক্ষণে নেতৃত্ব দিয়েছেন তাদের সম্মান দিয়েছে এবং এদের কাজ মন কি বাতের মতো প্ল্যাটফর্মে জাতীয় গুরুত্ব পেয়েছে। এবছরের কান চলচ্চিত্র উৎসবে গতকাল প্রথমবারের মতো AI বা সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নির্মিত হেল গ্রাইন্ড নামের একটি ছবি প্রদর্শিত হয়েছে। প্রায় $500,000 ব্যয়ে নির্মিত 95 মিনিটের এই সায়েন্স ফিকশনটি তৈরি করতে 15 জনের একটি দলের মাত্র 14 দিন লেগেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় অবস্থিত স্টার্টআপ সংস্থা হিক্সফিল্ড AI এটিকে বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য AI চলচ্চিত্র হিসেবে দাবি করেছে। ছবিটি দেবতা ও দানবদের নিয়ে তৈরি একটি ফ্যান্টাসি অ্যাকশন জনরের ছবি। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন IRCTC 2026-27 পর্যটন মৌসুমের জন্য উন্নত গোল্ডেন চ্যারিয়ট লাক্সারি ট্রেন চালুর ঘোষণা করেছে। এক বিবৃতিতে IRCTC জানিয়েছে, দক্ষিণ ভারতের সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্য এবং মনোরম প্রাকৃতিক দৃশ্য প্রদর্শনের জন্য পরিচিত গোল্ডেন চ্যারিয়ট ট্রেনটি ঐতিহ্যবাহী আভিজাত্যের সঙ্গে আধুনিক ব্যবস্থাপনার সমন্বয়ে এক নতুন রূপে ফিরে এসেছে। পাঞ্জাব পুলিশ পাকিস্তানের জন্য গুপ্তচর বৃত্তির অভিযোগে পাঠানকোটের বাসিন্দা বলজিৎ সিংকে গ্রেপ্তার করেছে। অভিযোগ, তিনি পাঠানকোট জম্মু 44 নম্বর জাতীয় সড়কের কাছে ইন্টারনেট সংযুক্ত CCTV ক্যামেরা বসিয়ে সেনা ও আধাসামরিক বাহিনীর গতিবিধি লাইভ ফিডের মাধ্যমে পাকিস্তানের ISI হ্যান্ডলারদের কাছে পাঠাচ্ছিলেন। পাঠানকোট SSP বলজিন্দর সিং ধিল্লো জানিয়েছেন, আরও 3 জন সহযোগীর খোঁজ চলছে। এদের মধ্যে একজন স্থানীয়ভাবে লজিস্টিক সহায়তা দিচ্ছিল আর 2 জন বিদেশে বসে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছিল। তাপপ্রবাহের জেরে উত্তরপ্রদেশের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড করেছে। রাজ্যের বান্দা জেলায় গতকাল

সর্বোচ্চ তাপমাত্রা ছিল 47.6 ডিগ্রি সেলসিয়াস। এই নিয়ে টানা 5 দিন এখানে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি থাকল। অন্যদিকে বুন্দেলখণ্ডে সর্বোচ্চ তাপমাত্রা 45 ডিগ্রি ছাড়িয়ে গেছে। লখনৌতে চলতি মৌসুমে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 43.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি। ইন্টারকাশীকে 2-1 গোলে হারিয়ে ইস্টবেঙ্গল গতকাল প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। 22 বছর পর সর্বভারতীয় কোন ফুটবল লীগ খেতাব জয় করল ইস্টবেঙ্গল। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ আইপিএল এর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতকাল সন্ধ্যায় গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস এর মধ্যে আইপিএল এর ম্যাচে চেন্নাই টসে জিতে গুজরাটকে ব্যাট করতে পাঠালে চেন্নাইয়ের সামনে জয়ের জন্য 221 রানের লক্ষ্যমাত্রা দেয় গুজরাট। জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ সিরাজ ও কাগিসুরাবাদের উজ্জীবিত বোলিংয়ে চেন্নাই 13 ওভার 4 বলে 140 রানে অল আউট হয়ে যায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডোলিডেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। 2019 সালের পুলওয়ামা হামলার অন্যতম চক্রি হামজা বুরহান গতকাল পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অজ্ঞাত পরিচয়দাতার গুলিতে নিহত হয়েছে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন ভারত যে পরিমাণ জ্বালানি কিনতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র তা দিতে প্রস্তুত। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। দুদিনে দিল্লি সফররত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসতে পারেন। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একাধিক বিষয়ে আলাপ আলোচনা করেছেন তিনি। সম্পূর্ণ শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশে হওয়া ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের শেষ খবর পর্যন্ত ভোট পড়েছে 88.13%। রাজ্য প্রশাসনিক পদে একাধিক রদবদল করা হয়েছে। বিধাননগর পুরসভা এবং আসানসোল পুরসভার দায়িত্বে এসেছেন নতুন কমিশনার। রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে কেনাকাটায় স্বচ্ছতা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনের নির্দেশিকা বাধ্যতামূলক করেছে। আরজি করে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় কলকাতা হাইকোর্টে সিট গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি। ইস্টবেঙ্গল প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। ইন্টারকাশীকে 2-1 গোলে হারিয়ে 22 বছর পর সর্বভারতীয় ফুটবল লীগ খেতাব জয় করেছে তারা। ম্যাচ জিতেও গোল পার্থক্যে পিছিয়ে থাকায় রানার্স হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস। দুটি দলকেই অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আসছে বিস্তারিত খবরে। রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ এবং পশ্চিমবঙ্গের জন্য কল্যাণমূলক কেন্দ্রীয় প্রকল্পে আর্থিক বরাদ্দের অনুমোদন সহ একাধিক বিষয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এখন নতুন দিল্লিতে। গতরাতে সেখানে পৌঁছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন তিনি। ঘণ্টাখানেক তাঁদের মধ্যে কথা হয়। আজ বিকেলে শ্রী অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা যাচ্ছে। এর আগে সকালে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে তাঁর বৈঠকের কর্মসূচি রয়েছে। পরে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির সঙ্গেও শ্রী অধিকারী দেখা করতে পারেন। আজই তাঁর কলকাতায় ফেরার কথা। অন্যদিকে গতকাল বিকেলে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করেছেন বিজেপির রাজ্যসভা সভাপতি সৌমিক ভট্টাচার্য। আজ দলের সাধারণ সম্পাদক সুনীল বানসালের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তিনি। এর আগে মুখ্যমন্ত্রী গতকাল হাওড়া এবং দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক করেন। হাওড়ায় বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের মধ্যেই হাওড়া ও বালি পুর বোর্ডের নির্বাচন করা সম্ভব হবে। নাগরিক পরিষেবা সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়ার উপর জোর দেন তিনি। হাওড়া থেকেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। অনুপ্রবেশকারী ধরা পড়লে তাদের সরাসরি পেট্রাপুর সীমান্ত বা বসিরহাট সীমান্ত চৌকিতে পাঠানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
1: অনুপ্রবেশকারীদেরকে কোর্টে না পাঠিয়ে বাংলাদেশ বর্ডারে বিএসএফ এর কাছে পাঠানোর যে আইন কার্যকর হয়েছে, পুলিশ কমিশনারকে এবং আরপিএফ কে ডাইরেক্টলি বলে দেওয়া হয়েছে হাওড়া স্টেশন থেকে
0: সম্পূর্ণ শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস এবং অরিন্দম নিয়োগী গত সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠক করে জানান, কড়া নিরাপত্তা এবং নজরদারির মধ্যেই গোটা ভোট পর্ব সম্পন্ন হয়েছে। উৎসবের মেজাজে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন বলে

0: দিব্যেন্দু দাস জানিয়েছেন,
1: ভোট যে একটা উৎসব যেটা ইলেকশন কমিশন বারবার চেষ্টা করে এসছেন, পাল্টা নির্বাচন তার একটা বড় উদাহরণ, যেটাকে উৎসবের মেজাজে মানুষ নিয়েছেন। আমাদের এখানে 3 জন অবজারভার ছিলেন, মাইক্রো অবজারভার আমরা ডিপ্লয় করেছিলাম কিছু সেন্সিটিভ 12টা, পার্সোনাল আমাদের ডিপ্লয়েড হয়েছিল 1140, ওয়েবকাস্টিং হয়েছিল আমাদের 100%, সেখানে আমরা ভেতরে 2টো ক্যামেরা এবং বাইরে 1টা ক্যামেরা ইউজ করেছিলাম।
0: উল্লেখ্য, ফালতার পুনর্নির্বাচনের শেষ খবর পাওয়া পর্যন্ত 88.13% ভোট পড়েছে। আগামী 24 মে ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটিতে ভোট গণনা হবে। সকাল 8টা থেকে গণনা শুরু হবে। একটি হলে 20টি টেবিলে মোট 21 রাউন্ড গণনার কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বিধানসভা ভোট পরবর্তী পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদ আরও বাড়িয়েছে কেন্দ্র। আরও 1 মাস অর্থাৎ আগামী 20 জুন পর্যন্ত রাজ্যে 500 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন রাখা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজ্যকে এ ব্যাপারে জানানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ভোট পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলার জন্য পশ্চিমবঙ্গ সরকার গত 16 মে চিঠি দিয়ে কেন্দ্রীয় বাহিনীর মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়েছিল। সেই আবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত। রাজ্য প্রশাসনিক পদে একাধিক রদ বদল করা হয়েছে। বিধাননগর পুরসভা এবং আসানসোল পুরসভার দায়িত্বে এসেছেন নতুন কমিশনার। বিধাননগর পুরসভার নতুন কমিশনার হলেন পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক 2017 আইএএস আধিকারিক রবি আগরওয়াল। অন্যদিকে আসানসোল পুরসভার নতুন কমিশনার হলেন নেতাজি সুভাষ প্রশাসনিক শিক্ষা কেন্দ্রের অ্যাসোসিয়েট প্রফেসর তথা 2014 ব্যাচের আইএএস আধিকারিক হিন্দল দত্ত। তথ্য ও সংস্কৃতি দপ্তরের নতুন তথ্য অধিকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন 2013 ব্যাচের আইএএস আধিকারিক রজত নন্দ। গতকাল কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই দপ্তরের সিনিয়র স্পেশাল সেক্রেটারির দায়িত্বের সঙ্গেই তিনি এই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। এছাড়াও তাঁকে ক্যাবিনেট সেক্রেটারিয়েটের যুগ্ম সচিব করা হয়েছে। বিধাননগর পুরসভার এখনকার কমিশনার সুজয় সরকারকে বস্ত্র বিভাগের কমিশনার করা হল। সেই সঙ্গে তন্তুজোর এমডি পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। এছাড়াও বিভিন্ন জেলার অতিরিক্ত জেলাশাসক পদে রদবদল করা হয়েছে। রাজ্য সরকার একই সঙ্গে রদবদল করেছে কলকাতা পুরসভার সচিব পদে। কর্মীবর্গ প্রশাসনিক দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, এই পদের দায়িত্বে থাকা ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ আধিকারিক স্বপন কুমার কুণ্ডুকে স্টেট গেজেটিয়ার্স ওএসডি পদে বসানো হয়েছে। অন্যদিকে কলকাতা পুরসভার নতুন সচিব হচ্ছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি পদে কর্মরত কিশোর কুমার বিশ্বাস। রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে কেনাকাটায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনের নির্দেশিকা বাধ্যতামূলক করেছে। অর্থ দপ্তরের এক নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত দপ্তর, সংস্থা বা সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে পণ্য ক্রয়, পরিষেবা গ্রহণ ও বিভিন্ন কাজের বরাদ দেওয়ার সময় কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনের নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং নেক্সট হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আরজি করে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় গতকাল কলকাতা হাইকোর্ট সিট গঠনের যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানিয়েছে বিজেপি। গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, ঘটনার পরদিনই তথ্য প্রমাণ লোপাটে পূর্বতন সরকার পুলিশের একাধিক শীর্ষকর্তাকে কাজে লাগায়। অভয়াকে ন্যায় বিচার দিতে সমস্ত দিক পর্যালোচনা করা হবে।
2: কোর্টের নির্দেশ নিয়ে আমাদের আলাদা করে বলার কিছু নেই, আমরা এই নির্দেশকে স্বাগত জানাচ্ছি। অভয়া মামলার যেভাবে প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন রকম তার তথ্য প্রমাণ লোপাট ইত্যাদি করা হয়েছে, পুলিশ আধিকারিকরা যাদেরকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলে দেখাচ্ছিলেন তারাও ঘরের মধ্যে ঢুকে পড়লো, একটা দেওয়ালকে ভেঙে দেওয়া হলো, কিছু লোক গিয়ে ভাঙচুর চালালো, এই পুরো বিষয়টাই তো আমরা দেখেছি। সব মিলেমিশেই তদন্ত হওয়া উচিত, কোথাকার জল কোথায় গড়াবে তদন্ত হোক, তখন বুঝে যাবে।
0: আগে জানানো হয়েছে, আজিগর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ হত্যার ঘটনায় কলকাতা হাইকোর্ট গতকাল 3 সদস্যের বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে। এদিকে হাসপাতালে আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত ডক্টর সন্দীপ ঘোষের বেআইনি নির্মাণের অংশ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। কলকাতা হাইকোর্ট পশু বলি সংক্রান্ত রাজ্যের নির্দেশিকায় কোন রকম হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে। এ সম্পর্কিত 11টি মামলার শুনানিতে গতকাল প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ কয়েকটি মামলা ছাড়া কার্যত সব মামলাই খারিজ করে দিয়েছে। বকরি ঈদের জন্য ছাড় দেওয়ার বিষয়টিও রাজ্যের ওপর ছেড়ে দিয়েছে কোর্ট। যোগ্য দল হিসেবে ওয়েস্টবেঙ্গল প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। ইন্টারকাশীকে 2-1 গোলে হারিয়ে 22 বছর পর সর্বভারতীয় ফুটবল লীগ খেতাব জয় করেছে তারা। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল ম্যাচে 14 মিনিটে আলফ্রেড প্লানাসের গোলে ইন্টার কাশি এগিয়ে যায়। প্রথমার্ধে 0-1 গোলে পিছিয়ে ছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে লাল হলুদ। 49 মিনিটে ইউসেফ এজিজারি খেলায় সমতা ফেরান। 72 মিনিটে মোহাম্মদ রশিদ জয়সূচক গোলটি করেন। এদিকে ইস্টবেঙ্গলের পাশাপাশি মোহনবাগান সুপার জায়ান্টসেরও চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ছিল। যুব ভারতী ক্রীড়াঙ্গনে উত্তেজনাপূর্ণ অপর ম্যাচে মোহনবাগান 2-1 গোলে স্পোর্টিং ক্লাব দিল্লিকে হারিয়ে দেয়। 3টি গোলই হয়েছে খেলার দ্বিতীয়ার্ধে, কিন্তু 13 ম্যাচে 26 পয়েন্ট সংগ্রহ করে মোহনবাগান সুপার জায়ান্টসের নিরিখে গোল পার্থক্যে এগিয়ে থেকে লীগ খেতাব নিশ্চিত করেছে লাল হলুদ। দীর্ঘ এত বছর অপেক্ষার অবসানে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের বাঁধ ভেঙে যায়। 2004 সালের 28 এপ্রিল শেষবার জাতীয় লীগ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। গত সন্ধ্যায় ম্যাচের পর সমর্থকদের আনন্দাশ্রু সেই অপেক্ষায় অবসান ঘটিয়েছে। ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেছেন, ক্লাবের দীর্ঘ এই পথ চলায় যারা নিজেদের অবদান যুগিয়ে গেছেন এই জয় তাদেরই।
3: 2 বছরের ভিতরে আইএসএল জিতব, 2 বছর ক্রস করেনি আইএসএল, কিন্তু ঘরে আমাদের সাথে আর্সেনালের একটা যোগসূত্র ছিল, ওরাও পেল আমরাও পেলাম। 100 বছর ধরে যারা নিজেদের জীবনকে বলিদান দিয়ে গেছে, বিশেষ করে জীবনদা, পল্টুদা, স্বপনদা, এদেরকে আমার মনে পড়ছে, আমার সামনে তাদেরকে উৎসর্গ করছি।
0: এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ও রানার্স মোহনবাগান সুপার জায়ান্টসকে শুভেচ্ছা জানিয়েছেন। এক পোস্টে তিনি লেখেন, ইস্টবেঙ্গলের উদ্দেশ্যে এই গৌরবময় মুহূর্ত শুধু তাদের সমর্থকদের নয়, সমগ্র পশ্চিমবঙ্গ তথা বিশ্বের অসংখ্য ফুটবল প্রেমীর বাঙালির জন্য গর্বে। মোহনবাগান সুপার জায়ান্টস দলকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, সমান পয়েন্ট নিয়ে দুর্দান্ত লড়াই করে গোল পার্থক্যের কারণে দ্বিতীয় স্থানে শেষ করেছে তারা। সবুজ মেরুন ব্রিগেডও বাংলার ফুটবলের গৌরবকে সমানভাবে উজ্জ্বল করেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। 2 দিনের দিল্লি সফররত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসতে পারেন। সম্পূর্ণ শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশে হওয়া ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে শেষ খবর পর্যন্ত ভোট পড়েছে 88.13%। ইস্টবেঙ্গল প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলে এরপরের খবর সকাল 9:15।
4: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গান। প্রথম গান গেয়েছেন কুনাল গাঁজাওয়ালা, মোনালি ঠাকুর, ছবির নাম ফাইটার।

0: আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলিলয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।
1: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
2: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি। পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
1: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
2: তাহলে সঠিক নম্বর?
1: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
2: দিদি তুমি বাঁচালে।
1: কাজ থেকে নয়।
2: হ্যাঁ করছি।
3: আরবিআই এই কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
5: বাংলা ছায়াছবির গান শুনছেন, ছবির নাম ফাইটার, শিল্পী মহালক্ষ্মী আইয়ার।

এতক্ষণ শুনলেন বাংলা ছায়াছবির গান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে।

দুত্তেরি চাই ভাল লাগে না। সংসারের ক্লান্তি, আশেপাশে এত ধরনের সমস্যা, নিজেকে কিছুতেই খুঁজে পায় না। কি করব, কি করা যায়? আর এই যে চারপাশের মানুষজন যতজন রয়েছেন, তাদের প্রত্যেকেরই বোধহয় কোনো না কোনো সময় প্রয়োজন হচ্ছে আমাকে। এমন কি করা যায়? হঠাৎ করে বলবো, হারিয়ে গেছি আমি, হারাতে চাই এই সমস্ত ঝামেলা থেকে, সংসার থেকে, সমস্ত ধরনের সমস্যা থেকে হারিয়ে যেতে চাই। আপনাদের কি মনে হয়? এটা মাঝে মাঝে বেশ হতো যদি বলতে পারতাম, হারিয়ে গেছি আমি, হারিয়ে যাব। কিন্তু কোথায় হারিয়ে যাব? সেই মাঠে, একটি শিমুল গাছ নিয়ে আকাশের বেলা যেথা কাটে, সেখানে অনেক পথ খুঁজে পৃথিবী শুয়েছে, চোখ বুঁজে এলিয়ে হৃদয়। শিয়রে শিমুল শুধু একা চুপ করে রয়। পথ খুঁজে যারা হয়রান, কোনোদিন সেই ময়দান তারা পেয়ে যায়। আমি তো ভাবছি, ওই শিমুল আর আকাশ যেখানে পরস্পরে তাকিয়ে থাকে, সেখানে হারিয়ে যাব। আপনাদেরও হারানোর জায়গা আছে নাকি, যেখানে গিয়ে আপনারা বলতে পারেন হারিয়ে গেছি আমি, যেখানে শুধু আমার সঙ্গে আমি থাকব? জানান আমাদের, আমাদের ফোন নম্বর 9434921300 অথবা 0348225968।

শুভ সকালে আছি আমরা, আর আমাদের আজকের বিষয়, হারিয়ে গেছি আমি। ফোনে চলে যাব, কিন্তু তার আগে বিজ্ঞাপন।

1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।

0: শুভ সকাল। আজকের বিষয় হারিয়ে গেছি আমি, দেখে নেব কে কে কোথায় কোথায় হারিয়ে যেতে চান। ফোন নিয়ে নিচ্ছি 9434921300। হ্যালো,
1: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি মারদাম শিবতলাপাড়া বীরভূম থেকে কিশোর কুমার দাস কথা বলছি।
0: বলুন।
1: আজকের বিষয় হারিয়ে গেছি আমি।
0: হ্যাঁ
1: তো দিদি ভাই, কোনো অবস্থাতেই আমি কোনো কিছুতেই হারিয়ে যেতে চাই না।
0: আচ্ছা,
1: যত সমস্যা আসুক আমি তার মোকাবিলা করতে চাই।
0: বাহ,
1: আমি হারিয়ে যেতে রাজি নয়
0: একদম।
1: আমি সুস্থ মাথায় সে সমস্যার আমি মোকাবিলা করবো দিদি ভাই।
0: খুব ভালো, এইটাই হওয়া দরকার। ধন্যবাদ ফোন করার জন্য। আমাদের বন্ধু বললেন কোনো পরিস্থিতিতেই হারিয়ে যেতে চান না, কিন্তু অনেকেই তো আছেন যে একটুখানি হারিয়ে গেলে মন্দ হয় না, যেখানে আমাকে কেউ চিনবে না, শুধু আমি। এই বিষয়টা অনেকের মাথায় আসবে, অনেকে বলবেন না আমি যেমন আছি আমি তেমনই থাকবো। সেসব নিয়েই কথা হোক আজকে। আজকের বিষয়,

0: 还得给钱。
1: যেমন আমি খুব বোরিং লাগছিল কাজের দিক থেকে, মনে হলো যে একটু হারিয়ে গেলে পরে খুব ভালো হয়। তার দুদিন আগে আমি হারিয়ে গিয়েছিলাম, নৈহাটির বড়মা দেখতে চলে গিয়েছিলাম এবং সেখানকার মনোরম পরিবেশ এবং গঙ্গার যে আবহাওয়া, পাশেই গঙ্গা বয়ে যাচ্ছে কুলু কুলু, সেইখানে আমি হারিয়ে গিয়েছিলাম এবং ওইখান থেকে চলে গেলাম আমরা দক্ষিণেশ্বর মায়ের কালী মন্দির এবং দক্ষিণেশ্বর দেখে আমরা ফেরি করে চলে গেলাম বেলুড় মঠ এবং সেখানে বেলুড় মঠের যে পরিবেশ দেখলাম, মনোরম পরিবেশ, সেখানে তো মনোমুগ্ধ হয়ে গেলাম এবং সেখান থেকে তো ফিরতেই মন চাইছিল না। কিন্তু সেই
0: সেই সংসার জীবনে সেই ঘরে সে তো ফিরতেই হবে,
1: ফিরতেই হবে, সেই তাই আবার ফিরে আসা সেই সংসার জীবনে,
0: আবারও হারিয়ে যেতে চাওয়ার প্রবল ইচ্ছে, তাই তো? ভালো থাকবেন, ধন্যবাদ ফোন করার জন্য। বন্ধুরা, এই যে হারিয়ে গেছি আমি, এইটার মধ্যে যে কি আনন্দই আছে, মাঝে মাঝে মনে হয় যে সত্যি সত্যি আমরা সব কিছু কেমন আঁকড়ে ধরতে চাই, সব কিছুই আমাদের হাতের মুঠোই চাই, আমাদের চারপাশটা যেন সুস্থ স্বাভাবিক থাকে, এই ইচ্ছেটা আমাদের সবসময়ই হয়। সত্যি কি সেটা সম্ভব? সেটা তো সম্ভব হয় না। আর তার জন্যই বোধহয় কোথাও না কোথাও, এমন নয় যে আমরা দূরে কোথাও যাব, এমন নয় আমি অনেক অনেক দূরে পালিয়ে যাব, আমার গ্রামে আমার শহরে কোথাও একটা নির্জন জায়গা, একটা গাছের ছায়া, সেখানেও তো হারিয়ে যেতে পারি আমি, তাই না? দেখে নেব ফোনে কে আছেন। 9434921300। হ্যালো,
2: নমস্কার, শুভ সকাল দিদি ভাই।
0: শুভ সকাল, কি বলছেন?
2: বাড়ির বীরভূম থেকে অমৃতা মন্ডল বলছি।
0: বলুন।
2: দেখুন, প্রাকৃতিক পরিবেশে যখন কোথাও যায়, সেখানকার এই যে প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম দৃশ্য, আমি 2022 সালে নেপাল গিয়েছিলাম ভ্রমণে, তো সেখানে যে পাহাড়ের যে মনোরম দৃশ্য, ভোরবেলায় উঠে যখন আমি ওই যে হিমালয় পাহাড় মানে পর্বত যখন দেখছি, সূর্যটা উঠছে, সেই প্রাকৃতিক দৃশ্য দেখে মানে মন যে কোথায়, আর যখন গাড়ি করে যাচ্ছি তখন ঠিক দূরে আকাশ গুলো মানে যখন তাকিয়ে আছি দেখছি, মনে হচ্ছে আকাশটা যেন পাহাড়টা যেন আকাশে ছেকে যাচ্ছে। তো এই যে মানে দৃশ্য, এই যে প্রাকৃতিক সৌন্দর্য, মানে মুক্ত হয়ে শুধু জানলার পাশে তাকিয়ে তাকিয়ে দেখছি আর সেগুলোকে ক্যামেরা বন্দি করছি, এত সুন্দর দৃশ্য,
0: মানে হারিয়ে গিয়েছিলেন সেই সময়, হারিয়ে গিয়েছিলেন এরকম ভাবে আবার হারিয়ে যেতে চান, তাই তো? কোথাও না কোথাও,
2: একদম একদম।
0: ভালো থাকবেন, আপনার ইচ্ছে যেন পূরণ হয়।
3: সবার জন্য সামাজিক সুরক্ষা, অটল পেনশন যোজনা, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সংকল্প
4: যোজনা, উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
3: এই যোজনার আওতায় এখনো পর্যন্ত 7 কোটিরও বেশি সুবিধাভোগী যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে, তাহলে মাসিক অটল পেনশন যোজনার 3টি নিশ্চিত উপকার পেতে আপনার ব্যাংক শাখার সঙ্গে যোগাযোগ করুন।

মেসেজে চলে আসি। মন্ডালি দে বিরাটি থেকে লিখেছেন, হারিয়ে গেছি আমি। সত্যি মাঝে মাঝে আমি বয়সের ভারে কোথায় যেন হারিয়ে যাই। আবার এমন হয় আপনাদের এবং প্রিয় শ্রোতা বন্ধুদের কথাবার্তা যখন শুনি তখন তাদের কাছে চলে যাই, এমন মনে হয়। লেখা দীর্ঘ করব না, অন্যরা সুযোগ পাক। মন্ডালি দে বিরাটি থেকে লিখেছেন। এই যে হারিয়ে যাওয়া তারপর ফিরে আসা, এই খেলা তো চলতেই থাকবে। আর আপনি এভাবেই রেডিওর সঙ্গে থাকুন, হারিয়ে যাবেন না।

খাগড়া কান্তনগর থেকে সুব্রত দত্ত লিখেছেন। ইচ্ছে থাকলেও সত্যি কি হারিয়ে যাওয়া সম্ভব? হঠাৎই স্মৃতিতে ভেসে উঠল দল ছোট করে প্রচণ্ড ভিড় ঠেলে তাড়াতাড়ি নামখানা জেটিতে সাগরপাড়ের লঞ্চে ওঠার তাগিদে গঙ্গাসাগর মেলায় একবার আমরা কয়েকজন ইচ্ছাকৃতভাবে মূল দল থেকে হারিয়ে গিয়ে আক্ষরিক অর্থে তখনকার মতো অভীষ্ট লক্ষ্যে পৌঁছলেও তারপর থেকে শুধুই আত্মগ্লানিতে ভুগেছি। কেমন যেন মনে হয়েছে কাজটা যেন মোটেই সঠিক হয়নি। সমাজ ও সংসারের বিভিন্ন চাপে বিপর্যস্ত হয়ে যখন হতাশ হয়ে পড়ি তখন কিন্তু মাঝে মাঝে এখনও মনে হয় সব কিছু ছেড়ে কাউকে কিছু না জানিয়ে কোথাও যেন হারিয়ে যাই। কিন্তু যখনই মনে হয় এই তো জীবন, সমস্যা ছিল, আছে আর থাকবেও, আর সমস্যার হাত থেকে বাঁচার জন্য হারিয়ে যাওয়া কোনো সমাধান নয়, তাই যেরকম করে পারি সমস্যাকে হতাশাকে পাশ কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাবার চেষ্টা করি, তাই ইচ্ছে থাকলেও আর হারিয়ে যেতে পারি না। খাগড়া কান্তনগর থেকে সুব্রত দত্ত লিখেছেন। আসলে কি বলুন তো, এই হারিয়ে যাওয়া হয়তো সেই অর্থে নয়, কিছুক্ষণের জন্য নিজেকে সময় দেওয়া। আর আমার মনে যদি ইচ্ছে থাকে আমি হারিয়ে যাব, সে তো মনে মনেই হতে পারে, কেন আমি সংসার ছেড়ে সব কিছু ছেড়ে হারিয়ে যাব? কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা মনে মনেই।

চলে যাব আরো একটা মেসেজে। রেখা মুখোপাধ্যায়, সাটুই, মুর্শিদাবাদ থেকে আপনি লিখেছেন, ছোটবেলা থেকে কিছু ভাবনা ও স্বপ্ন নিয়ে জীবন এগিয়ে চলে আগামীর পথে। সেই স্বপ্ন ভাবনাগুলো দেখি জীবনের বিভিন্ন ধাপে। আজ জীবনের অনেকটা পথ আসার পর আমার অনেক স্বপ্ন স্বপ্নই থেকে গেছে। আমার এই স্বপ্ন ভাবনাগুলো যদি বাস্তবের মাটি পেত, তাহলে আমার এই ক্ষুদ্র জীবন পেত অনাবিল আনন্দ। আমার মনে হয় আমি হেরে গেছি। আমার অশান্ত মন আজও সেই স্বপ্নগুলোকে বাস্তবের মাটি দেওয়ার জন্য দৌড়ে চলেছে অজানার পথে। আমি নিজেকে বোঝাতে পারি না, আমি হারিয়ে যাই এক বুক আশা নিয়ে ভবিষ্যতের প

মেশোতেও যদি হারিয়ে যেতাম এই ব্যস্ত জীবনের কোলাহল থেকে একটু দূরে কোথাও, যেখানে নেই কোনো তাড়া, নেই কোনো হিসেবের চাপ। এই বলে শুরু করেছেন সৌভিক ঢাকুরিয়া থেকে। তারপর আপনি লিখেছেন, শুধু নীরবতা আর শান্তির ছোঁয়া, ক্লান্ত মনটা হয়তো তখন মুক্ত আকাশের নিচে নতুন করে বাঁচতে শিখত। নদীর ধারে বসে কিংবা সবুজ গাছের ছায়ায় হারিয়ে গিয়ে ভুলে যেতে ইচ্ছে করত সব দুঃখ অভিমান আর অজস্র অপ্রাপ্তির কথা। তখন হয়তো জীবনটাকে আবার নতুন করে সুন্দর মনে হতো। সৌভিক ঢাকুরিয়া থেকে লিখেছেন। আসলে এই নতুন জীবন খোঁজার তাগিদেই হয়তো মাঝে মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে। মহরমপুর কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা আপনি লিখেছেন, একটি চলমান জীবনের গভীর অনুভূতি, হারিয়ে গেছি আমি কোনো এক কল্পনা বা ভাবনায়, মনের স্থানান্তর, ব্যস্ততার আড়ালে ক্ষণিকের নিস্তব্ধতা, একাকিত্বের মূল্যায়ন, পরিচিত পরিসরের বাইরে কোনো এক অজানা প্রাপ্তি, যখন প্রতিনিয়তির সমীকরণ ছাড়িয়ে প্রশ্নচিহ্ন এঁকে দেয়, তখন সেই উত্তর সন্ধানে হারিয়ে যেতে হয় নিজের কাছে, তৈরি হয় আরও অনেক প্রশ্ন, চলে আসে কিছু অতীতের স্মৃতি, ক্ষণিকের জন্য হলেও মন থাকে না নিজের আয়ত্তে, কোনো পরম সুখের মুহূর্ত, কোনো দীর্ঘ প্রতীক্ষিত সাফল্যের খুশি, বা নিজের মনের সাথে নিজের একাকিত্ব। যেমন নিজেকে হারিয়ে যাবার রাস্তা দেখায়, তেমনি জীবনের না চাওয়া অনেক ধাক্কা, হঠাৎ কোনো শূন্যতা বা দীর্ঘ মানসিক যন্ত্রণা অনেক সময় নিজের থেকে নিজেকে হারিয়ে যেতে বাধ্য করে। জীবন জয়ের দীর্ঘ পথে সুখ দুঃখের আনাগোনা মেনে নেব সব কিছু, তার কাছে হারিয়ে যেতে নেই তো মানা। সত্যি সত্যি এক্ষুনি বলছিলাম না, কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা মনে মনে। যেখানে খুশি যখন খুশি আমরা তো হারিয়ে যেতেই পারি, সেটা মন যদি বলে এখানে তো এখানে, মন যদি বলে অন্যখানে তাহলে অন্য কোনখানে।

এবারে আবহাওয়ার খবর জানিয়ে দিই। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে জেলার দুই একটি অঞ্চলে। কৃষক বন্ধুদের জন্য আগামী 5 দিনের জল হাওয়ার খবরে জানানো হয়েছে, হালকা অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে জেলার দুই একটি অঞ্চলে। আবহাওয়ার খবরের পর চলে যাব কাজের খবরে। NMDC লিমিটেড কিছু অ্যাপ্রেন্টিস পদে লোক নিয়োগ করবে, এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য দেখুন www.nmdc.co.in এই ওয়েবসাইটটি। ওয়াক ইন ইন্টারভিউ শুরু হবে 1 জুন, শেষ হবে 11 জুন 2026।

একটা খবর, ঈদের আগে ও পরে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে লালগোলা শাখায় একাধিক বিশেষ ইএমইউ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। এক বিজ্ঞপ্তিতে রেলের তরফ থেকে এটা জানানো হয়েছে। আগামী 25, 26, 27 এবং 29 মে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী বিশেষ ট্রেনগুলো চলাচল করবে।

0: হারিয়ে গেছি আমি, দেখে নেব এই হারিয়ে গেছি আমিকে কে কিভাবে বলেন যে এভাবেও হারানো যায়। ফোন নিয়ে নেব। হ্যালো,
1: হ্যাঁ হ্যালো দিদিভাই, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে কবির কুমার মন্ডল। দিদিভাই শুভ সকাল। দিদিভাই
0: শুভ সকাল, বলুন।
1: অনেকদিন পর কথা হচ্ছে দিদিভাই।
0: আচ্ছা
1: দিদিভাই, দেখুন আমার একটা ইচ্ছা, মানে হারিয়ে যেতে দিচ্ছি না, আমি যদি পরিযায়ী পাখির মতন দানা দিকে পেতাম তাহলে সব দেশে দেশে সময়ে মানে যেরকম পরিযায়ী পাখিরা আছে সেরকম

0: ভাবে
1: হ্যাঁ তাহলে
0: ইচ্ছেটা মনে মনেই থাকুক আর মনে মনেই এই যাপন গুলো হোক, এ নিয়েও কথা হচ্ছে আজকে। ধন্যবাদ,
1: হ্যাঁ
0: সঙ্গে থাকবেন। আসলে আমাদের প্রত্যেকেরই মনের মধ্যে একটা বোধহয় ইচ্ছে থাকে, একটু যদি ডানা পেতাম তাহলে যখন তখন হারিয়ে যেতে পারতাম, কিন্তু সেটা তো সম্ভব নয়। দেখে নেব ফোনে কে আছে। হ্যালো, শোনা যাচ্ছে না? হ্যালো, বলুন, মনে হয়েছে হারিয়ে গেছি আমি? হ্যাঁ,
2: আমার নাতনি বলছে বড় আশা করে এসে কি গো কাছে দেখে ফিরায়ো না জননী, বড় আশা করে এসে কি গো কাছে।
0: কিন্তু হারিয়ে যাবেন কি করে, হারিয়ে যাবেন কি করে, সেই বিষয়টা নিয়ে বলুন। হ্যালো, ফোনটা কেটে গেল, শোনা যাচ্ছে না। যাই হোক, আরো একটা ফোন নিয়ে নেব।

0: হ্যালো,
1: হ্যাঁ, নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ, আমি বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ।
0: বলুন।
1: দেখুন, প্রত্যেকবার যতবার আমি হারাই ধরণীর ধুলি মাখা পথে প্রান্তরে, ততবার কিন্তু আমি নিজেকে নতুন রূপে আবিষ্কার করি।
0: একদম।
1: হ্যাঁ হ্যাঁ, কখনো নদীর, হ্যাঁ কখনো নদীর জলে, কখনো পাহাড়ের গুহায়, কখনো বা গভীর অরণ্যে, হ্যাঁ যেখানেই হারাই, হ্যাঁ সেখানে আমি কিন্তু নিজেকে আবার নতুন করে খুঁজে পাই। সেই প্রকৃতি, সেই নদী, সেই পাহাড়ের সঙ্গে একাত্ম হয়ে, আবার সমুদ্রের ঢেউয়ের সঙ্গে যখন আমি হারিয়ে যাই, হ্যাঁ তখন সমুদ্রের ঢেউ কিন্তু আমাকে ফিরিয়ে দেয় তার নিজের জায়গায়। আসলে হারিয়ে যাওয়া এটা কিন্তু খুব মানে একটা গভীর যতনাবোধক অর্থ। আর যদি বিরতরে হারিয়ে যায় দিদি, তাহলে কিন্তু বাড়ির লোককে আমাকে নিরুদ্ধের সংবাদ বলে সংবাদপত্রের পাতায় বড় করে বিজ্ঞাপন দিতে হবে যে অমিতাভ ঘোষ হারিয়ে গেছে গত পরশুদিন, হ্যাঁ 5 ফুট 12 ইঞ্চি, 6 ফুট লম্বা। হ্যাঁ, এইভাবে যদি বিজ্ঞাপন দেয় সেটা হারিয়ে যাওয়া।
0: অবশ্যই সেটা, সেই হারানোটার প্রসঙ্গ তো আসবে, সেটা তো ডিমেনশিয়ার মধ্যে পড়ছে, তাই না? স্মৃতি ভ্রংশ হলে অবশ্যই সেটা সম্ভব, কিন্তু আমরা যারা হারিয়ে যেতে চাই তারা আবার ফিরেও আসতে চাই, তাই না? আর এইভাবেই ফিরে আসবেন, বারবার হারিয়ে যাবেন আবার ফিরে আসবেন, এই আশাতেই সঙ্গে থাকবেন।
1: কিছু অভিজ্ঞতা সঞ্চয় করে, অভিজ্ঞতা সঞ্চয় করে ফিরে আসতে হবে।
0: মেসেজে চলে আসে মৃণাল পাল, সারগাছি বিনকার মুর্শিদাবাদ থেকে। তুমি লিখেছ, আমার মনে হয় যে আমি সবুজ মাঠে গেলে মনে হয় ওই সবুজ ঘাসের মায়ায়, নীল আকাশের ভালোবাসায় আমি হারিয়ে গেছি। সবুজ ঘাস যেন আমাকে হারিয়ে দিয়েছে। একদম তাই, মাঝে মাঝে দেখবে আকাশের দিকে তাকালেও তাই মনে হয়। আকাশের বিভিন্ন রূপ, কখনো নীল, কখনো বা হালকা লাল, কখনো গাঢ়। যে সময়ই তুমি তাকাও না কেন, দেখবে কত ক্ষুদ্র, আর মনে হয় ওইখানে হারিয়ে যেতে পারলে খুব ভালো হতো। এবারে অভিজিৎ মণ্ডল, শশাপতা, খানাকুল, হুগলি থেকে আপনি লিখেছেন। আচ্ছা, আজ 22 মে রাজা রামমোহন রায়ের জন্মদিন, তার স্মরণে স্বরচিত একটা কবিতা পাঠিয়েছেন। অবশ্যই এটা আমি পড়ব, কারণ সত্যি সত্যি আমাদের নমস্য ব্যক্তি, আমাদের এত কিছু পাওয়া তার কাছ থেকে সে তো বলে শেষ হবে না। আপনি লিখেছেন, হুগলি জেলায় জন্ম হলেও কর্ম বিশ্বজোড়া, তার কারণেই গর্বিত হই আমরা খানাকুলবাসী পরম্পরা। মনের ভিতর জ্বাললেন আগুন, শুনলেন যেই

ভাতৃবধূর সহমরণের কথা। তাই তো তিনি করলেন রোধ এদেশ থেকে সতীদাহ প্রথা। বহু পণ্ডিত জ্ঞানী গুণীজন বিরোধ করেছিলেন তার। রানী রাসমণি বিদ্যাসাগর সহায় ছিলেন ইংরেজ সরকার। 1772 সালের 22 মে জন্ম তার রাধানগর গ্রামে। পিতা রামকান্ত রায়, মাতা তারিণী দেবীকে রত্নগর্ভা বলে সর্বজনে। অভিজিৎ মণ্ডল শশাপত্তা খানাকুল হুগলি থেকে লিখেছেন।

এবার বিষয়ের একটি মেসেজ পড়ে নি। চাঁদপুর বানপুর থেকে রজত বিশ্বাস, আপনি বলেছেন, হারিয়ে গেছি আমি বলতে শুধু কোথাও চলে যাওয়া বোঝায় না, বরং নিজের অনুভূতি, স্বপ্নও, আর আগে সেই হাসি খুশি মানুষটাকে হারিয়ে ফেলার কথাও বোঝায়। অনেক সময় মানুষ বাইরে থেকে স্বাভাবিক থাকলেও ভিতরে ভিতরে ভীষণ ক্লান্ত থাকে। আমি ঠিক তেমনি সবাইয়ের সাথে কথা বলি, হাসি, কাজ করি, কিন্তু কোথাও যেন নিজেকে আর খুঁজে পাই না। এই হারিয়ে যাওয়া আসলে নিজের ভেতরের নীরবতার গল্প। রজত বিশ্বাস, চাঁদপুর বানপুর থেকে। এই হারিয়ে যাওয়া কি সবসময় ভালো? বোধ হয় নয়। হারিয়ে গেছি আমি তখনই যখন আমি নিজেকে ভালোবাসব আর আমার ভালো লাগছে, আমার কোনো কিছু অনুভব করতে ভালো লাগছে, তার মধ্যে আমি হারিয়ে যেতে পারি। কিন্তু আমি যদি হারিয়েই ফেলি নিজেকে আর আমি দেখাই আমি খুব ভালো আছি, সেটা কিন্তু ঠিক নয়। ভালো থাকার উৎস খুঁজে নিতে হবে আর সেই উৎস আপনি খুব দ্রুত পেয়ে যাবেন, এটা আশা রাখছি। রীতা দে চুয়াপুর শরৎপল্লী জলকল থেকে লিখেছেন, সত্যি দিদিভাই মাঝে মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে। আমার বাড়িতে আমি একাই থাকি, সবসময় একা থাকতে কারুর ভালো লাগে না, তখন নিজেকে মনে হয় জেলখানায় আছি। আমি এই জন্য কখনো দার্জিলিং, আবার কখনো দীঘা, কখনো পুরী চলে যাই। এই তো কদিন আগে খুব প্রিয় শ্রোতা বন্ধুদের কাছে হারিয়ে গিয়েছিলাম মন ভালো করার জন্য। রীতা দে ছুঁয়াপুর শরৎপল্লী জলকল থেকে লিখেছেন, একদম ঠিক কথা, মাঝে মাঝে এভাবেই হারিয়ে যেতে হবে। খুশরে আলী মণ্ডল তালপুকুর হাড়িভাঙা লালবাগ থেকে লিখেছেন, আমরা মানবরূপে জন্ম নিয়ে এই পৃথিবীতে এসেছি, আমরা সাংসারিক জীবনে একটু হারিয়ে যাওয়ার চেষ্টা করি। আমি আমার স্ত্রী মিলে 2024 সালে মক্কায় গিয়েছিলাম, যেখানে আমরা এমনভাবে হারিয়ে গেছি বাড়ি আসতে ইচ্ছে হচ্ছিল না। যাই হোক, আর একবার যাব। আমি বলবো প্রত্যেক শ্রোতা বন্ধুকে সাংসারিক জীবনের বাইরেও নিজ নিজ ধর্মস্থানে একটু হারিয়ে যাওয়ার চেষ্টা করতে। মোহাম্মদ খোরশেদ আলী মণ্ডল তালপুকুর হাড়িভাঙা লালবাগ মুর্শিদাবাদ থেকে লিখেছেন।

ত্রিমোহিনী থেকে মধুমঙ্গল পাল আপনি লিখেছেন, মনে হয় সংসার জীবন থেকে দূরে কোথাও পাহাড় থাকবে, গাছের নিচ দিয়ে জল নামবে, ওখানে আমি বসে থাকবো। কিন্তু দিদিভাই, সংসার ছেড়ে তো যেতে ইচ্ছে হয় না। ত্রিমোহিনী থেকে মধুমঙ্গল পাল লিখেছেন। খাগড়া থেকে নমিতা রায় আপনি বলেছেন, সত্যি হারিয়ে যেতে ইচ্ছে করে, কিন্তু সবসময় তা সম্ভব নয়। আর হারিয়ে যাওয়ার জন্য পাহাড় সমুদ্র বনাঞ্চলেই হারাতে হবে এমন কোনো কথা নেই। কাছে পিঠে মনোরম পরিবেশে গেলেও আমরা নিজেকে হারিয়ে ফেলি, যেমন শান্তিনিকেতনের মনোরম পরিবেশে আরও একটু দূরে খোয়ায় দেখলেও আমি বা আমরা হারিয়ে যাই। নমিতা রায় খাগড়া থেকে লিখেছেন। সোমনাথ দাস রানীর বাজার সোনামুখী বাঁকুড়া থেকে লিখেছেন, সুখ নেই কো মনে, নাকছাবিটি হারিয়ে গেছে হলুদ বনে বনে। কবি পূর্ণেন্দু পত্রীর কবিতাটির উদ্ধৃতি দিয়ে শুরু করলাম। ব্যক্তি সত্তাকে অক্ষুণ্ণ রেখে এই জটিল আবর্তে হারিয়ে যেতে চাই। হারানোর মধ্যেই পাওয়া যায় অসীম আনন্দ, হারানো প্রাপ্তির মধ্যে পাওয়া যে অভূতপূর্ব আনন্দ তা কখনোই ভাষায় প্রকাশ করা যায় না। লিখেছেন সোমনাথ দাস রানীর বাজার সোনামুখী বাঁকুড়া থেকে। আমাদের আজকের বিষয়, হারিয়ে গেছি আমি।

0: এবারে চলে যাব ফোন ইন। আমাদের ফোন নম্বর 9434921300 কে আছেন দেখে নেব। হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, কি বলছেন?
1: আমি রানীনগর ভারত থেকে প্রফুল্ল মন্ডল বলছি।
0: বলুন।
1: কেমন একটা বিষয় দিয়েছে, হারিয়ে গেছে আকাশে বাণী। সকাল 8টা থেকে 9টা এই টাইমটা তো অবশ্যই হারিয়ে যায়। তারপরে সকাল সেই 6টা থেকে রাত্রি 11টা পর্যন্ত আকাশবাণীর সঙ্গে থাকি। তারপর আকাশবাণীর পরেও অন্যান্য যা আছে, যেমন গীতাঞ্জলি, শান্তিনিকেতন, সেগুলো মোবাইলে চলে আসে। সেগুলো মোবাইল থেকে সেগুলো শুনি বা পড়ে নি, রেকর্ডিং চলে আসে। তাই আমরা হারিয়ে যেতে নেই তো মানা। তাই আমরা হারিয়ে গিয়েছি আকাশবাণী বেতার সদা পরিবারের মধ্য দিয়ে। আর জিতুদা যেমন বললো, কত সুন্দর লাগলো। তাই আমি সঙ্গে আছি। আবার আপনি এটুকুই আমি বললাম, শেষ করে দিলাম। নমস্কার, ভালো থাকবেন।
0: অনেকই বলার জন্য। আরো একটা ফোন নিয়ে নেব। হ্যালো,
2: হ্যালো,
0: কে বলছেন?
2: হ্যাঁ দিদি, শোনা যাচ্ছে?
0: হ্যাঁ শোনা যাচ্ছে।
2: আমি বহরমপুর হায়দ্রাবাদ থেকে ফোন করছি।
0: বলুন।
2: অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম, পেয়ে গেলাম। হারিয়ে যাওয়া নিয়ে কথা হচ্ছে। আমার জীবনে হারিয়ে যাওয়ার অনেকগুলো ঘটনাই রয়েছে। একটা ঘটনা বলবো, আমি 2012 সাল ইডেন গার্ডেন এ গিয়েছিলাম। তখন সচিন তেন্ডুলকরের সেকেন্ড ক্লাস, মানে দ্বিতীয় যে লাস্ট ম্যাচটা হয়েছিল সেখানে দেখতে গেছিলাম। সেটাই আমার প্রথম ইডেন ভবন। কি বলবো দিদি, হয়তো যারা গেছে তারাই বুঝতে পারবে যে 60-70 হাজার লোক যখন একসঙ্গে সচিন সচিন বলে মানে বলছিল, চেঁচাচ্ছিল, সেই যে অনুভূতিটা সেটা বোধ হয় এই জগতে পাওয়া মুশকিল। হারিয়ে না গেলে পারে না। একসঙ্গে সচিন সচিন, তার সত্যি আমি আবার আমি আরো অনেকবার গেছি, কিন্তু সেই যে চিৎকার সচিন সচিনের আর তো পাইনি, কারণ রিটায়ার করে গেছেন।
0: সেই সময় সত্যি সত্যি মনে হয় যে এই মুহূর্তটা যেন না যায়, এভাবেই যেন হারিয়ে থাকতে পারি।
2: একদম একদম দিদি, একদম। আর সেই ম্যাচটাতে আমরা 3 দিনের জন্য গেছিলাম, ওই দুদিনেই ম্যাচটা শেষ হয়ে গেছিল। যখন লাস্ট মোহাম্মদ শামি ওয়েস্ট ইন্ডিজের কোন একজন ব্যাটারকে বোল্ড করলেন, এবং তারপরে যে উচ্ছ্বাস আমি জীবনে কোথাও দেখিনি।

0: আসলে দুর্গাপূজোর ভাষণও দেখি, সেই উচ্ছ্বাসের সঙ্গে এই উচ্ছ্বাস কোনো মিলই হয় না। যদি আজকে হারিয়ে যাওয়া প্রসঙ্গটা নিয়ে আনলেন বলে দিনটা মনে পড়ে গেল। আর একটা কথা বলবো যে আমি 2009 সালে যখন প্রথম ট্রেন ভ্রমণ করি, তখন আমার মনে পড়ে যায় পথের পাঁচালি অপু এবং দুর্গার যে তারা দৌড়ে গিয়ে জমির ভেতর দিয়ে ট্রেন দেখার যে আনন্দ,
1: কাশফুলের মধ্যে খান দিয়ে, একদম সত্যি সত্যি ওই প্রথম ট্রেনে চাপলে মনে হয় এটাও যেন না হারায়, এই যাত্রাটাও যেন না হারায়।
0: তখন যেন সেই জিনিসটাকে ওই অপু এবং দুর্গার সঙ্গে রিলেট করতে পারছিলাম। হ্যাঁ, তাদের জার্নিটা হয়তো অনেক বড় ছিল, আমার কাছে হয়তো ছোট, কিন্তু তাহলেও সেই সেই সময়টাই ওই উপন্যাসটা পড়তে পড়তে নিজেকে রিলেট করতে পারছিলাম। ধন্যবাদ দিদি,
1: ভালো লাগলো, সঙ্গে থাকবেন সব সময় আমাদের। নিয়ে নেব আরো একটা ফোন। হ্যালো,
2: শুভ সকাল।
1: শুভ সকাল।
2: আজকের বিষয় খুব কল্পনাপ্রবণ বিষয় দিয়েছেন। সত্যি যখন কল্পনা জগতে বাস করি তখন নিজেকে হারিয়ে ফেলি, কোথায় যে যাই, কখনো বনে, কখনো জঙ্গলে, কখনো বা ধান খেতে, কখনো বা পাহাড়ের কিংবা সমুদ্রের ধারে। এই হারিয়ে যাওয়া বিষয়টি অত্যন্ত কল্পনা প্রসূত, কিন্তু আমাদেরকে তো হারিয়ে যেতেই হবে একদিন। সেই হারিয়ে যাওয়াটাকে সামনে রেখে যদি আমরা সংসার ধর্মটা পালন করি, জীবনযাত্রা পরিচালনা করি, তাহলে আমাদের মনের মধ্যে কোনো অশান্তি বা কোনো অপ্রতুলতা আসবে না। আর হারিয়ে যেতেই হবে, হারিয়ে যাওয়া যে পৃথিবীতে এসছে তাকেই একদিন হারিয়ে যেতে হবে। আমি হারিয়ে যাব, সবাই হারিয়ে যাবে একটা একটা করে, কিন্তু এই হারিয়ে যাওয়ার মধ্যে দিয়েই এমন কিছু করে রেখে যেতে হবে যেন আমি চিরদিন নশ্বর থাকি, সব মানুষের অবনশ্বর থাকি, মানুষের মনের মধ্যে আমাকে জাগ্রত করে রাখে, জাগরুক করে রাখে। আর হারিয়ে যাওয়া, হারিয়ে গেলে সেটা তো আর পাওয়া যাবে না, তাহলে যদি পাওয়াই যায় তাহলে সেটা হারিয়ে যাওয়া নয়, তাহলে আমাদেরকে হারিয়ে যেতে হবে সেই জায়গায় যেখানে আমরা আমাদের স্থায়িত্ব রক্ষা করতে পারবো।
1: একদম, তোমার মহাবিশ্বে কিছু হারাই না তো প্রভু, কোনো কিছুই হারাবে না, এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে। ধন্যবাদ ফোন করার জন্য। আরো একটা ফোন দেখে নেব আমাদের সঙ্গে কে আছেন। হ্যালো,
3: অনেকক্ষণ পর লাইন পেলাম দিদি।
1: হ্যাঁ,
3: আমি শীষ মোহাম্মদ কথা বলছি।
1: বলুন, নলহাটি পাইকপাড়া থেকে।
3: একদিন মনে করলাম যে আমি হারিয়ে যাব সকালবেলায়, ও যেই দরজাটা খুলেছি অমনি আমার ছেলে আমাকে ধরে ফেললো। সেদিন মাথা ঘুরেছিল না, 20টা ইঞ্জেকশন, হসপিটাল মনে নাই, কুঁজোর পাহাড় ডিঙ্গাবার সব, যাও শুয়ে পড়ো। পরের দিন কোনো কথা শুনলাম না, টুক করে দরজাটা খুলে বেরিয়ে পড়লাম। মাঠে হাল বাইছে জোসেফ, কাকা কোথায় যাচ্ছেন? আরে কোথায় যাচ্ছি না, ঝিকঝিক ঝিকঝিক ঝিকঝিক করে হঠাৎ দেখছি কয়লার ইঞ্জিনে ট্রেন চলে আসছে। এ কি, এখন তো ইলেকট্রিক হয়ে গেছে, তাও যাক, ট্রেনটা টাটা বাই বাই করতে করতে চলে গেল। সেখানে দেখছি নদী আছে, নদীতে পায়ের পাতা ডোবে না, বা কাকের চোখের মতো জল, সেই জল পার হয়ে যায়, ছোট ছোট মাছ খেলা করে পার হয়ে যায়, সরষের ক্ষেত, আখের জমি, রেল লাইন সব পার হয়ে চলে যায়, আদিবাসী গ্রাম, সেখানে গাঁও বুড়ো বসে থাকে, মহুয়া পড়ে পাতা সব চকচক করছে, আর আমি নীল পাহাড়ের দিকে হেঁটে যাই, পাহাড়ে ইউরোপিয়ান ডাক্তার, মিশনারি হসপিটাল। কি করি, আইলেন হাইটে আইলেন, পায়ে ধুলো, নেকেড পা, কি খাইবেন, কফি নাস্তা? আমলো স্যার, কিছুই লাগবে না, আমাদের গাড়ি নলহাটি যাইবে, আপনাকে নামাইয়া দিবে। আরে নামাতে হবে না, আমি নিজেই চলে যেতে পারবো। তখন ধাক্কা দেয় বাড়িতে, কি দিনের বেলায় স্বপ্ন দেখছো নাকি?
1: কিন্তু সেই যে মন আমাদের, তাকে নিয়ে তো সব জায়গাতেই হারিয়ে যাওয়া যায়।
3: আমি যেমন বেড়ালাম আপনাকে, যেমন হারিয়ে গেছিলাম বলেন।
1: একদম এভাবেই, ওই যে ইঞ্জেকশনের চিন্তাতেই আপনি শুধু নিজের মনে মনেই হারিয়ে যান, এটাই চাইব। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। সমস্ত বন্ধুদের এই যে হারিয়ে যাবার কথাগুলো হচ্ছে, তাতে নানান ধরনের মতামত উঠে আসছে। কেউ হারিয়ে যেতে চান, কেউ বা চান না, কিন্তু কোথাও না কোথাও আমাদের মনে একটা জায়গা আছে, একটা কোণ আছে, যে একটা উদাসী বাউলের মতো রাঙা পথের মেঠো ধুলোই হাঁটতে চাই। সেটা হয়তো আমাদের সম্ভব হয় না, সে কিন্তু হেঁটে বেড়াই আর বলতে থাকে হারিয়ে গেছি আমি। হ্যালো,
4: শুভ সকাল।
1: শুভ সকাল,
4: বীরভূম থেকে চন্দ্রমোহন সিং
1: বলুন।
4: হারিয়ে গেছি সমগ্র ভারতবর্ষে, কোন একটি সম্প্রদায় জাতি বলে জাতীয়তাবাদে উন্নীত হচ্ছি। জাতীয়তা ভারতীয় বলতে দ্বিধা নেই, ভারত মাতার সন্তান। মন প্রফুল্ল থাকে, অবসর আসে না, এগিয়ে যাওয়ার পথ খুঁজি। ক্ষুধা তৃষ্ণা সব ভুলে গরিব শব্দটিকে আর পছন্দ হয় না। শারীরিক মানসিক এবং সামাজিক সুস্থতায় সুস্থ থাকা যায়। জয় ভারত, জয় হিন্দ, বন্দে মাতরম।

0: হ্যালো,
1: নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল, কে বলছেন? হ্যালো,
1: হ্যাঁ শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, আমি বীরভূম থেকে চিন্নিতাই দাস।
0: বলুন।
1: দেখুন, সংসার জীবনে বাস করতে মাঝে মাঝে তো হারিয়ে যেতে ইচ্ছা হয়, কিন্তু
0: আচ্ছা, আপনার ফোনটা কিন্তু কেটে যাচ্ছে, সেইভাবে শোনা যাচ্ছে না। আপনি কি একটু দূরে গিয়ে কথা বলবেন?
1: হ্যালো,
0: হ্যাঁ
1: আমি শুনতে পাচ্ছেন?
0: এবার শুনতে পাচ্ছি, কিন্তু আপনি যে পজিশনে আছেন সেই পজিশনটা একটু চেঞ্জ করুন, মানে বাইরে অথবা একটু দূরে যেতে হবে। বলুন।
1: দেখুন,
0: ফোনটা কিন্তু শোনা যাচ্ছে না, আমি শুনতে পাচ্ছি না, কেটে যাচ্ছে, হয়তো কোনো সমস্যা হয়েছে নেটওয়ার্কে। হ্যালো,
2: নমস্কার, শুভ সকাল, আমি মনীষ কুমার পাল বলছি, পেটুলিয়া থেকে।
0: আচ্ছা, আপনি বোধ হয় আপনার রেডিও সেটের সামনে আছেন, রেডিওটা বন্ধ করুন, তা নয়তো ইকো আসছে।
2: খুব সুন্দর প্রোগ্রাম, মানে আজ খুব ভালো লাগছে, শুনলাম সবার।
0: আপনি কোথায় হারিয়ে যেতে চান আর বলতে চান হারিয়ে গেছি আমি?
2: ঠিক, হারিয়ে যাব একদিন, হয়তো বা লুকোচুরি খেলতে খেলতে চলে যাব অনেকটা পথ, হয়তো বা হারিয়ে যাব শতকোটি আলোক বর্ষ দূরে, হয়তো কোনো মেঘ মায়ার দেশে, তখন হয়তো কিছু মানুষ রাতের আকাশে হাজার তারার ঘিরে আমাকে খুঁজে পাবে। ভালোবাসা হলো এমন একটা কুয়াশা যা বাস্তবতার প্রথম দিনেই আলোতেই হারিয়ে যায়। খুব ভালো লাগলো অনুষ্ঠান, আমি আজকে অংশগ্রহণ করতে পেরেছি বলে। হ্যাঁ, আমি ছুটিতে এসেছি।
0: আচ্ছা, আপনি কি ফোন করেন আমাদের?
2: হ্যাঁ, মাঝে মধ্যে করি, আমি তামিলনাড়ু থেকে করেছিলাম, আমি বাড়িতে এসেছি কালকে, তো আমি হঠাৎ করে আবার পার্টিসিপেটের মানে অপরচুনিটিটা পেলাম, খুব ভালো লাগছে।
0: আমাদেরও ভালো লাগছে আপনারা এইভাবে যে আমাদের সঙ্গে আছেন সেটা জেনে, ধন্যবাদ আপনাকে। নিয়ে নেব আরো একটা ফোন। হ্যালো,
3: নমস্কার।
0: নমস্কার, সময় প্রায় শেষের দিকে, বলুন।
3: আমি পূর্ব বর্ধমানের দায়ার থেকে সুজয় চৌধুরী বলছি।
0: বলুন।
3: হারিয়ে গেছি আমি। দেখুন, আমরা তিন ভাবে কিন্তু হারিয়ে যাই। একটা হচ্ছে আমরা এক সময় পৃথিবী ছেড়ে চলে যাই, এক সময় বাড়িতে যদি কোথাও অশান্তি টশান্তি হয়, বাড়িতে মানে পারিবারিক অশান্তি, তখন কিন্তু হারিয়ে যাই। আবার যখন কোথাও বেড়াতে যাই, তখনও কিন্তু আমরা ওই হারিয়ে যাওয়ার মতোই আমাদের অনুভূতি গুলো হয়। তা সব থেকে তিনটি হারানোর মধ্যে মানে ওই বাড়িতে অশান্তি হয়ে যখন কোথাও চলে যাওয়া যায়, সেইটা কিন্তু খুব মধুর হয়। কারণ আমি বাড়িতে অশান্তি অশান্তি করে মোটর সাইকেল নিয়ে বেরিয়ে যাই, বুঝলেন? তা বেরিয়ে গেলে যে মোটর সাইকেলে, এবার সেই যে প্রকৃতির যে জিনিসগুলো, দৃশ্য, এই দৃশ্যগুলো দেখে কিন্তু আমার যে বাড়ির যে অশান্তির যেগুলো মানে
0: সমস্ত কিছু ভুলে যান, তাই তো?
3: এবং সেই ভুলে গিয়ে এবার রাত্রিবেলায় কোনো জায়গায় হয়তো মোটর সাইকেল নিয়ে বেরিয়ে গেছি, কোনো জায়গায় হোটেল ফোটেলে থাকলাম, হোটেলে থেকে যে সেই যে মানে প্রকৃতির বা বিভিন্ন ভাবে যে বন্ধু বান্ধব প্রকৃতি থেকে দেখা বা মানুষজনের সঙ্গে দেখা, এই জন্যে আবার কিন্তু আমাদেরকে বাড়ি ফিরে আসতে হয়, এবং বাড়ি ফিরে এসে
0: দেখুন, এটা খুবই মধুর একটা সম্পর্ক আমাদের এই অশান্তির সঙ্গে আমাদের নিজেদের, সেখান থেকে কিছুতেই আমরা হারিয়ে যেতে পারি না, আমাদেরকে সেখানে ফিরে আসতেই হয়। আর এইভাবেই যেন বারবার ফিরে আসেন এটাই চাইব। আর ফোন করার জন্য ধন্যবাদ। সময় প্রায় শেষের দিকে, একটা ফোন নিয়ে নেব। হ্যালো,
2: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার,
2: আমি খাড়ির বাসার পুরিয়া মুর্শিদাবাদে কথা বলছি।
0: সময় প্রায় শেষের দিকে, বলুন।
2: হ্যাঁ, আসল কথা হচ্ছে আমি হারি যেতে চাই আপনাদের মাঝেই।
0: আচ্ছা,
2: যেভাবে কথা বলছি এবং এই কথাটা যেন আমার থেকে যায়, এবং সব থেকে মজার ব্যাপার আপনাদের মধ্যে কলাকুশলী যারা আছেন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। কখন মরবো কেউ জানে না। দুই ছেলে দুটোই ব্যাঙ্গালোরে আইটি সেক্টরে চাকরি করে, মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছি। তো এখন যদি ঘাল হয়ে পড়েই যায়, কেউ ধাক্কাও মেরে দেয়, একমাত্র স্ত্রী সমাজ হওয়া কেউ নেই। এটুকুই বললাম, ভালো থাকবেন, নমস্কার।
0: ভালো থাকবেন। আসলে আমাদের হারিয়ে যাওয়ার সংজ্ঞাটা প্রত্যেকের কাছে আলাদা, এই অনুষ্ঠানের মাঝে এটা বুঝতে পারলাম। কিন্তু ওই যে বললাম, হাটবাট নগর ছাড়িয়ে কোনো এক অজানা প্রান্তরে হারিয়ে যেতে চাই আমরা প্রত্যেকেই। ঘুড়ির সুতোর মতো কিন্তু যত উঁচুতেই উঠি না কেন, যতই আমাদের লাটাইটা হাত থেকে ছেড়ে যাক না কেন, সুতো কাটা পড়লেও সেই মাটিতেই ফিরতে হয়। তাই ফিরে আসি আমরা আবার। তবে কেউ কেউ আছেন যারা পথ হারানোর জন্যই ঘুরে বেড়ান। আর যারা পথ হারাবো বলেই পথে নামেন, তাদের কথাটা একদমই আলাদা। প্রত্যেকটি মানুষ তার শান্তির নীড়ে তার নিজের জায়গায় ফিরে আসুক, যেন হারানোটা হারানো না হয়, সবসময় প্রিয়জনের পাশে, প্রিয়জনের কাছে যেন তারা ফিরে আসতে পারেন। এই আশাতেই শেষ করব আজকের শুভ সকাল। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম সৈয়দা মুসাররাত নাসরিন। কারিগরি নির্দেশনায় ছিলেন সাধন চন্দ্র সর্দার। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন রীতা দে।

আকাশবাণী মুর্শিদাবাদ। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, তারপরেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ।

0: सुन रहे हैं विविध भारती।
1: এতক্ষণ শুনলেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে

0: ছুটি ছুটি ছুটি ছুটির ঘন্টা, কি উঠলো তো বেজে ছুটির ঘন্টা? বেজায় গরম, হাঁসফাঁস করছি সকলে, আর গরম মানে তো গরমের ছুটি, আর গরমের ছুটি সকাল মানেই ছুটির ঘন্টা। ছুটির ঘন্টা সকাল বেলাটায় আমরা ছোট্ট ছোট্ট বন্ধুরা আর আমার মতো বড় বন্ধুরা আমরা সবাই হাত ধরে হই হই করে বলি, বাজলো ছুটির ঘন্টা।
1: ছুটি ছুটি ছুটি ছুটির ঘন্টা।
0: এবারে গরমের ছুটিতে আজ থেকেই বাজতে আরম্ভ করে দিল ছুটির ঘন্টা। তোমরা তো জেনে গেছো ছুটির ঘন্টা কতদিন থাকছে তোমাদের সঙ্গে, সকাল বেলাটায় সকাল ১০টা থেকে ১১টা, সোম থেকে শুক্রবার। তো আজকে তোমাদের জন্য কি মজা অপেক্ষা করে আছে সেটার খবর মনে তো হয় তোমাদের কানে ঢুকে গেছে। একদম তাই। আজকে আমার সঙ্গে স্টুডিওতে ছোট্ট বন্ধু, আজকের অতিথি। কি নাম সেই অতিথি বন্ধুর? বন্ধু কিন্তু গান শোনাতে এসেছে, কি নামটা বলবে বলো তো? আর না,
2: অনেক জানা,
0: অনেক জানা, অনেক আমাদের ছোট্ট সঙ্গীত শিল্পী বন্ধু, একটা বেসরকারি টিভি চ্যানেলের রিয়েলিটি শোতে তোমরা হয়তো অনেকেই অনেককে দেখেছো আর অনেকের গান শুনেছো, তাই না? তো আজকে অনেকের সঙ্গে গানে গানে গল্পে জমে উঠবে আমাদের ছুটির ঘন্টা। যে বন্ধুরা টেলিফোনে আসবে তারা ডায়াল করো 221-3134-2, 221-3134-2, শুরুতে একটা 033 লাগাতে ভুলো না। হ্যাঁ, তো অনেকের সঙ্গে আগে একটু গল্প হোক, নাকি গান দিয়েই শুরু হবে? গান দিয়ে শুরু হলে বেশি ভালো হয়, তাই না? খুব হাসছে অনেক, তোমাদের সঙ্গে অনেকের আরো আরো পরিচয় হবে, তবে শুরুতে একটা গান।

0: বাহ, খুব সুন্দর একটা গান রে শুরু করেছে অনিক। অনিকের সঙ্গে আজকে স্টুডিওতে কিবোর্ড নিয়ে আছেন শুভজিৎ মণ্ডল। শুভজিৎ কাকু, একটা থ্যাংক ইউ বলে দাও অনিক।
1: শুভজিৎ কাকু থ্যাংক ইউ।
0: আচ্ছা, খুব সুন্দর একটা মিষ্টি গান দিয়ে শুরু হলো, সত্যি সত্যি মেলা বসিয়ে দিয়েছে অনিক। আর দেখো না, এই মেলায় তোমার কাছে ছুটে ছুটে আসবে বন্ধুরা যারা টেলিফোনে আসছে, 0332213134 ডায়াল করে। আচ্ছা অনিক, তুমি কোথায় থাকো?
1: আমি পূর্ব মেদিনীপুর কোলাঘাটে থাকি।
0: কোলাঘাট থেকে এখন এলো না, অনেক দূর। কোন ক্লাস তোমার?
1: আমার 4 ক্লাস।
0: ক্লাস 4 মানে 4 হলো?
1: না, 4 মানে এই 5 মাস হয়ে গেল প্রায়।
0: হ্যাঁ বুঝতে পেরেছি, ক্লাস 4 এ পড়ছো আর কি।
1: হ্যাঁ পড়ছি।
0: তো তুমি যখন ওই রিয়েলিটি শোটায় গিয়েছিলে তখন তো তুমি আরো ছোট ছিলে, ক্লাস 4 মানে একদমই কুচি, একদম ছোট্ট তুমি। তো সেটা কত বছর আগের কথা?
1: আমি যখন গিয়েছিলাম তখন তো আমি 2 এ পড়ি।
0: ওলে বাবা,

0: ক্লাস টু এ পড়তে, তো কি করে ইচ্ছে হলো?
1: টু এ উঠেছে,
0: সবে টু এ উঠেছো, কি করে যোগাযোগ হলো, কি করে অডিশন দিলে একটু বলো।
1: মানে প্রথম হচ্ছে আমি পাঁশকুড়ায় অডিশন দিয়েছিলাম,
0: পাঁশকুড়ায়। আচ্ছা,
1: সেখানে আমি কিছু গান গেয়ে, মানে হিন্দি গান, বাংলা গান, ওসব গান গেয়ে আমাকে প্রথম অডিশন নিল। কিছুদিন পর আমার ফোন এলো যে আমি মানে
0: পাশ করেছি।
1: তারপরে ডেকেছিল আমাকে কলকাতা, কলকাতা নিউ টাউন, সেখানে ডেকেছিল, সেখানে গিয়েছিলাম। আবার আবার সেখানে অডিশন হয়েছিল, সেখানেও পাশ করে গেছিলাম। আবার ডেকেছিল, ওখানেই ডেকেছিল, আবার ওখানে ডেকেছিল, আবার গান গিয়েছি, ওখানেও পাশ করেছি আবার।
0: বাপ রে, কতগুলো ধাপ!
1: এরকম প্রায় 6-7টা ধাপ হয়েছিল। ওই কলকাতায়, কলকাতাতেই হয়েছিল, মানে এক বিল্ডিং আছে নিউ টাউনে, ওখানে মানে অনেক স্যারটের আছে, ওই গ্রুমিং করাই যে যারা, ওনারাই ছিল। তখন তো আমি আর জানতাম না অতটা,
0: পরে সবাইকে চিনেছি। হ্যাঁ,
1: পরে তখন আমাদের একটা ফ্ল্যাট দিল, সেই ফ্ল্যাটে মানে সৌমেন স্যার, অনেক ঝুমুর ম্যাম, তারপরে শুভশ্রী ম্যাম ও ওইসব ম্যাম স্যারকে আমি তারপরে চিনতে পারলাম।
0: আচ্ছা আচ্ছা,
1: সেখানে ওই আমাদের যে ফ্ল্যাটটা দিয়েছিল, সেখানে আমাদেরকে মানে ওখানটায় গ্রুমিং ফার্স্ট করালো।
0: বা তো সেখানে তোমার সঙ্গে আর কতজন ছিল?
1: সেখানে তো প্রথম প্রথম প্রায় 32 জন ছিল।
0: সবাই তো ছোট তোমার মতোই, এই সামান্য 19-20 নাকি? বড়রাও ছিল?
1: বড় বড় ছোট দুজনেই।
0: ও, বড় ছোট দুরকমই ছিল। আচ্ছা, তার তোমার বয়সী যারা ছিল তাদের মধ্যে বন্ধু হয়ে গেল না অনেকে?
1: হ্যাঁ, তার মধ্যে সিজিতা দি, তারপরে আছে ঐশী দি, অতনুদা, তারপরে আছে
0: আর তোমার বয়সী যারা, এরা তো একটু বড়।
1: হ্যাঁ, একটু বড়। আমার বয়সে কেউ ছিল না।
0: ও, তুমি সবচেয়ে ছোট ছিলে।
1: আমি সবচেয়ে ছোট, আর সাইদা হচ্ছে সবচেয়ে বড়।
0: ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, তা তুমি গান নিশ্চয়ই আগে থেকেই শিখতে?
1: হ্যাঁ।
0: তো কোথায় গান শেখো বলো?
1: আমি এখন
0: মানে আগে কোথায় শিখতে? কোলাঘাটে তোমার বাড়ির ওখানে কোথাও শিখতে?
1: না, কোথাও শিখতাম না, আমার মায়ের কাছে, আমার মাই দেখিয়ে দিত।
0: ও, মা গান করেন?
1: দেখিয়ে দিত।
0: বাহ,
1: মা গান করে। এবং আমি 4 বছর ছোটবেলা থেকে, আমি 4 বছর থেকেই গান শুনে শুনে আমি তুলে নিতাম।
0: ও আচ্ছা,
1: মানে মা রবীন্দ্রসঙ্গীত গাইতো, তো আমি শুনে শুনে গেয়ে দিতাম।
0: বাহ,
1: মানে আমার কত, আমার 4-5 দিন শুনলেই আমার হয়ে যেত।
0: খুব ভালো। তো এখন কি শিখছো কারোর কাছে?
1: এখন শিখছি, আমি সৌমেন স্যারের কাছে শিখছি, গ্রুমার।
0: সৌমেন স্যার যিনি তোমার গ্রুমার, তার কাছে তুমি শিখছো গান। আচ্ছা, আর এখন বাড়িতে কখন প্র্যাকটিস করো, রেওয়াজ করো কখন?
1: আমার তো 3 টাইম রেওয়াজ করি আমি।
0: বাহ,
1: মানে সকালে একবার, মানে ভোরবেলা 6টার সময় একবার, তারপরে হচ্ছে দুপুরে, মানে 11টা 12টার দিকে আমি সেকেন্ড রেওয়াজ করি। তারপর হচ্ছে রাত্রিবেলা, মানে সন্ধে সন্ধে করে যেই রেওয়াজটা করি, ওই রেওয়াজও করি।
0: ক্লাসিক্যাল?
1: না, ক্লাসিক্যাল নয়, আমি ভোকাল শিখছি।
0: আচ্ছা, কি গান গাও তাহলে?
1: গান বলে রেওয়াজ, রেওয়াজ আমাকে এখন স্যার দিয়েছে, মানে এখন প্রায় 4টে পার্টের দিকে যাচ্ছে, 4টে পার্ট দিয়েছে, আর 3টে পার্ট হচ্ছিল, আবার এখন 4টে পার্ট দিয়েছে, এখন সেইটা তুলছে।
0: মানে যা গান দিয়ে দিচ্ছেন সেই গানগুলো তুমি প্র্যাকটিস করছো?
1: না, স্যার গান দেয় না।
0: আচ্ছা,
1: স্যার রেওয়াজ করে।
0: ও আচ্ছা আচ্ছা,
1: উনি ভোকালের।
0: আচ্ছা আচ্ছা, বেশ বেশ, খুব ভালো। আর তার সঙ্গে পড়াশোনাও তো চলছে?
1: হ্যাঁ চলছে।
0: তাহলে কি করে টাইমটা ম্যানেজ করো? স্কুল চলে যেতে হয় তো সকালবেলা?
1: না, স্কুল আমি মাঝে মাঝেই যাই, কারণ মাঝে মাঝে আমাকে মানে কোথাও ডাকলে আমাকে যেতে হয়। তারপর হচ্ছে আমার, আর আমাকে মাঝে মাঝে তো ব্যস্ত হয়ে যেতে হয়, আমি ওই টাইমে যেতে পারি না, মানে সপ্তাহে 2 দিন 1 দিন আমি যেতে পারি
0: স্কুলে।
1: হ্যাঁ,
0: তো স্কুলে সবাই সেটা জানেন, তুমি গান করো বলেই তোমাকে সবাই আদর করেন। আচ্ছা, তা আমরা আবার একটু গান শুনিনি, তারপর আবার বাকি গল্প করব। মা এত ভালো গান করেন, তো মা নিশ্চয়ই তোমার পেছনে পড়ে থাকেন, বকুনি দেন গান না গাইতে বসলে বা কিছু? কে বেশি বকে, মা না বাবা? মা বেশি বকে।
1: আর বাবা তো রেগে গেলে একদম ওকে মেরে দেয়।
0: ওরে বাবা কি কাণ্ড! আচ্ছা একটু গান শুনি, মাকে নিয়ে একটা গান হবে নাকি, গাও তো দেখি, সুন্দর একটা গান। খুব ভালো গান গাও।
1: যতবার দেখি
0: খুব সুন্দর গান।

0: না, খুব সুন্দর হয়েছে,
1: থ্যাংক ইউ,
0: খুব সুন্দর। মা তো অনুষ্ঠান শুনছেন, মা নিশ্চয় খুব ভালো লাগছে। মাকে নিয়ে তুমি গান শোনালে। আচ্ছা, কি খেতে ভালো লাগে অনেকের?
1: আমার তো খেতে ভালো লাগে চিকেন খেতে ভালো লাগে,
0: চিকেন খেতে। আর
1: মানে চিকেন বিরিয়ানি খেতে ভালো লাগে।
0: আচ্ছা,
1: আইসক্রিম তো খেতে ভালো লাগে, কিন্তু আমি আইসক্রিম খেতে পারবো
0: না, গলা বসে যাবে।
1: আমি বছরে একবার কি দুবার খাই পূজার সময়।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: দুর্গাপূজো কালী
0: তো ভালো, তুমি মানে লোকটা যে সংবরণ করতে পারছো, এই সংযমটা যে তোমার আছে সেটা খুব ভালো। আচ্ছা, তোমার বাড়িতে ভাই বোন কেউ আছে না তুমি একা?
1: আমার ভাই আছে।
0: তোমার চেয়েও ছোট সে? কোন ক্লাস?
1: সাড়ে তিন। না, আমার ভাই ক্লাসে পড়ে না, আমার ভাইয়ের বয়স হচ্ছে 3.5 বছর।
0: ও, খুব ছোট্ট। আচ্ছা বেশ, দেখা
1: যাক। আমার ভাইও তো ওই মানে আমি যেই টাইম আমি গান গাইতাম সেই টাইম আমার ভাইও গাইছে,
0: তাই না?
1: 3.5 বছর তো, আমি তো 4 বছর থেকে গেছি, ও আরো আগে থেকে
0: গান শুরু করে দিয়েছে,
1: 3 বছর থেকে শুরু করেছে।
0: কি কাণ্ড! আচ্ছা, স্কুলের অনুষ্ঠান অনুষ্ঠানেও নিশ্চয়ই কখনো কখনো গান টান করো?
1: না, কখনো কখনো নয়, আমি তো স্কুলে প্রোগ্রামে এখন তিনবার গিয়েছি।
0: রবীন্দ্রসঙ্গীত বেশি শিখেছো, তাই না? তাহলে একটা রবীন্দ্রসঙ্গীত শোনাও না শুনি।

0: খুব সুন্দর, খুব ভালো হয়েছে, খুব সুন্দর। আচ্ছা তোমার গান ছাড়া আর কি করতে ভালো লাগে বলো?
1: আমার গান ছাড়া তো আরো কিছু করতে ভালো লাগে, যেটা হচ্ছে আমি আঁকা, আমার খুব ভালো লাগে করতে।
0: ছবি আঁকো মানে শেখো?
1: না শিখি না, তবু আমার সব সাবজেক্টের মধ্যে আমার ওইটাই ভালো লাগে।
0: আর খেলা?
1: কিন্তু আমি তো করি না
0: খেলা।
1: খেলার মধ্যে আমার হচ্ছে আমি ফুটবল, ক্রিকেট।
0: সময় পাও খেলার?
1: হ্যাঁ সময় পাই, মাঝে মাঝে তো মানে সময় পাই না।
0: সেটা তো বুঝতেই পারি, আর অনেকটা সময় তো গানের পেছনেও চলে যায়, গান প্র্যাকটিস করতে হয়, স্কুলে যাও বলছো মাঝে মাঝে,
1: মানে মাঝে মাঝে কেউ ঘরে এলে, মানে কেউ বাচ্চাটা ছেলে তার সঙ্গে খেলি, ছোট কেউ এলে।
0: তো খেলার মধ্যে ফুটবলটা বেশি পছন্দ? বাহ খুব ভালো। আর আমায় একটু বলো পড়াশোনার মধ্যে কোনটা ভালো লাগে, কারণ পড়াশোনাটাও তো একটু করতে হবে, সঙ্গে সঙ্গে চলবে গানের পাশাপাশি, কি পড়তে ভালো লাগে?
1: আমার তো সব সাবজেক্টের মধ্যে অঙ্কটা ভালো লাগে।
0: ভালো লাগে, এটাও খুব ভালো কথা। অঙ্কটা ভালো লাগে মানে ভয় লাগে না, কঠিন লাগে না?
1: কঠিন লাগে না, কিন্তু কঠিন লাগে, লাগলে আবার ম্যাম আবার আমাকে দেখিয়ে দেয়।
0: তাই?
1: হ্যাঁ।
0: আচ্ছা আর গানের মধ্যে কিরকম গান তোমার বেশি পছন্দ?
1: আর গানের মধ্যে তো আমার কিশোর কুমার স্যার, বড়দের গান গাইতে আমার ভালো লাগে।
0: বড়দের গান মানে? কিশোর কুমারের তো অনেক রকম গান আছে,
1: কিশোর কুমার স্যার, তারপরে হচ্ছে ওই রফিজি স্যার,
0: এদের গান তোমার ভালো লাগে?
1: লতাজি ম্যাম।
0: লতাজি ম্যাম, তো এদের তো কখনো তুমি দেখতে পাওনি, দেখলে পরে কিরম লাগতো হঠাৎ যদি সামনে দেখতে পেতে?
1: আমার তো খুবই ভালো লাগে।
0: আচ্ছা যাদের দেখেছো তাদের কথা এবার একটু শুনবো তোমার কাছে, তোমার তো একটা অন্যরকম অভিজ্ঞতা হয়েছে এই রিয়েলিটি শোতে গিয়ে, যাদের কাছে তোমার গ্রুমিং হয়েছে তাদের কথা তো তুমি বললি, আর তারপর যাদের জাজ হিসেবে পেয়েছো, কাদের পেয়েছো বলো, কাছ থেকে দেখেছো, বড় বড় শিল্পী অনেককে দেখেছো বলো।
1: যেমন হচ্ছে কিশোর কুমার শানু স্যার, তারপরে হচ্ছে জাভেদ স্যার, তারপরে হচ্ছে কৌশিকি ম্যাম, ইমন ম্যাম, রাঘব স্যার।
0: আচ্ছা
1: তারপরে অন্তরা ম্যাম,
0: এদের সকলকে তুমি দেখেছো? আচ্ছা এদের গল্প
1: হচ্ছে শান্তনু স্যার।
0: হ্যাঁ শান্তনু স্যার। আচ্ছা এদের গল্প একটু শুনবো, নিশ্চয়ই এদের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছো, কে কি বলেছেন এসব গল্প শুনবো, তার আগে আবার একটু গান। এরা সবাই ছিলেন, খুব ভালো, কি গাইবে এবার বলো?
1: শিং
0: নেই তো তুমি? হ্যাঁ তুমি কিশোর কুমারের গান পছন্দ করো বলছিলে, তাহলে হোক এই গানটা গাও।

0: বাবা বাবা বাবা, খুব ভালো। আর এই সিনেমাটা দেখেছো নাকি?
1: হ্যাঁ দেখেছি।
0: দেখেছো? সেখানে এই গানটা কে গাইছেন, মানে ছবিতে কাকে দেখা যাচ্ছে?
1: কিশোর।
0: হ্যাঁ, ওনাকেই দেখা যাচ্ছে, উনি তো অভিনয় করেছেন এই ছবিটায়। দারুন। আচ্ছা, তুমি বলছিলে তোমার লতা মঙ্গেশকরের গান ভাল লাগে, মোহাম্মদ রফির গান ভাল লাগে, তো এরম একটা গান গাইবে নাকি, লতা মঙ্গেশকরের গান বা মোহাম্মদ রফির? আচ্ছা ঠিক আছে। এবার একটুখানি তোমার যে এক্সপিরিয়েন্স রিয়েলিটি শো এর, সেই গল্প বলো। প্রথম দিন তো নিশ্চয়ই একটু একা একা লাগছিল বাড়ি থেকে ছেড়ে এসে।
1: হ্যাঁ, প্রথম দিন তো
0: কতদিন ছিলে বাড়ির বাইরে?
1: বাড়ির বাইরে তো মানে দুর্গাপূজার সময় আমাকে ছুটি দিয়েছিল এক মাস, কিন্তু আমি পুরো মানে 9 মাস কি 10 মাস হয়ে গেছে
0: ওইখানে,
1: মানে এক বছরের মতো,
0: প্রায় এক বছর,
1: প্রায় এক বছর, প্রায় এক বছর আমাকে ওখানে থাকতে হয়েছিল। সেখানে মানে আমার প্রথম প্রথম যে গিয়েছিলাম সেখানে তো আমার মানে খুবই একটু ভয় ভয় লাগছিল। মানে তো আমি যে স্টেজে যাই চলে গেছি তখন আমার একটু ঘাবড়ে গেছি আমি, তখন তো আমি খুব একটা জানতাম না।
0: না, তখন তো তুমি খুবই ছোট।
1: তারপরে হচ্ছে কিছুদিন হতে হতে হতে হতে 2 মাস 1 মাস হতে হতে ঠিক আমার ভয়টা আমার কেটে গেল।
0: হ্যাঁ, তো ভয়টা কি করে কাটলো, মানে কি করে তুমি ওদের সঙ্গে একদম মিশে গেলে? সেটা তোমাদের গ্রুমার যারা, তারা ভালোবাসা দিয়ে আদর দিয়ে হই হই করে তোমাদের খুব আপন করে নিলেন, তাই না? আর তোমরা কি করতে ওখানে, তোমাদের সকাল থেকে রাত অবধি রুটিনটা কেমন ছিল একটু বলো, এটা তো আমাদেরও জানতে ইচ্ছে করে।
1: হ্যাঁ, আমাদের যে প্রথম প্রথম আমাদের রিহার্সাল হতো না, মানে গ্রুমিং হতো আমাদের ফ্ল্যাটের অন্য জায়গায়, আমাদের যে ফ্ল্যাটটা অন্য জায়গায়, সেটা সেখানে বড়রা থাকতো।
0: আচ্ছা,
1: সেখানে আমাদের গ্রুমিং করাতো এবং
0: বলো,
1: এবং হচ্ছে ওখানে আমাদের মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত গ্রুমিং হতো। মানে প্রথম দিনে হয়তো মানে একজন একজন করে ডাকে, যেমন হচ্ছে একজন চলে এলো হয়তো সে তাকে পরে করাবে, এরকম একজন একজন করে ডাকবে স্যার ম্যামরা। আমি তো সোমেন স্যারকে খুবই ভয় করতাম, ওই জন্য আমি ঝুমের কাছে চলে যেতাম সবসময়, খুব ঘাবড়ে যেতাম স্যারের কাছে, ভয় করি প্রচুর। ওই জন্যে মানে মাঝে মাঝে মানে হয়তো দুপুরে ডাকলো কি সকালে আমাকে ডাকলো, ওরকম হয়ে
0: দেখে কি গান করতে বলতো?
1: হ্যাঁ, গান করতে না, আমাকে মানে একজন ম্যাম আছে সে, তিনি না মানে নতুন নতুন গান পাঠিয়ে দিত, আমাদেরকে লিস্ট দিতে হতো।
0: ও আচ্ছা।
1: সেখান থেকে আবার আমাদের যে লিস্টটা আছে, আমার যে লিস্টটা আছে সেখান থেকে আবার অন্য পার্টিসিপেটকে আবার দিত, যে সাইদা ময়ূরিদি ওইসব মানে বড়দেরকে কি ছোটদেরকেও দিত, দাদাদেরকে, যেমন হচ্ছে অতনুদা তার হচ্ছে সৃজিতা দি এইসব দিত, মানে সবার সবার গান থেকে দিত বেছে বেছে। সেখান থেকে আমাকে নতুন নতুন গান দিত, সে আমাকে তুলতে হতো। প্রথম দিন আমাদের ফ্ল্যাটের অন্য জায়গায় হতো, তারপরে হচ্ছে রিহার্সাল হতো DRR সেখানটায়।
0: আচ্ছা, আর গান ছাড়া আর কি হতো ওখানে, খেলাটালা কিছু হতো?
1: যেমন হচ্ছে কি বলবো,

0: মানে পুজোর কিছু, মানে একবার সাইদা একবার ইয়ে করেছিল মনে হয়, পুজো টুজো করেছিল, সেইটা শুট হয়েছিল সেরকম। তারপর হচ্ছে খেলার কিছু, ব্যাডমিন্টন, অনেক কিছু
1: এইসব হতো। আচ্ছা আচ্ছা, আবার গান শুনবো।
0: ঠিক আছে,
1: এইবার কোন গানটা বলে দাও, শুভজিৎ আঙ্কেলকে বলে দাও কোনটা গাইবে। এবার এক এক কে এক, কার গান জানো? এক এক কে এক সনত সিংহের গান। খুব বড় শিল্পী সনত সিংহের গাওয়া ছড়ার গান গাও।

বসে নয়ন, আহাহা চণ্ডী তলায় বাদ্যি বাজে ঢাক গুড় গুড়, জাগিনা তাক্তাধিনা তাক্তাধিনা তাক কুড়ে কুড় কুড়ুর কুড়ুর তাক।

0: কৌশিকিয়ার, আহাহা চণ্ডী তলায় বাদ্দি বাজে ঢাকুড়গু, ছাগিনা তাক্তাধিনা তাক্তাধিনা তাক্কুড়গু, কুড়ুর কুড়ুর তা।
1: বাহ, খুব ভালো, এটা তো পূজোর গান, বুঝতেই পারো একদম, মানে ঠাকুর গড়া হচ্ছে তো। পূজোর সময়টা তো আমাদের সবার খুব প্রিয়, তুমি পূজোর সময়টা কি করে কাটাও?
0: আমি তো পূজোর সময় হচ্ছে মেলায় মেলায় যে যাই।
1: তোমাদের ওখানে মেলা হয়? আচ্ছা,
0: মানে আমাদের ঘর তার একটু একটু দূরেই আছে।
1: তো সেখানে মেলায় কি কি আছে, কি কি থাকে?
0: সেখানে অনেক কিছুই থাকে, সেখানে মধ্যে আমার আমি অনেক কিছু চুজ করি।
1: যেমন
0: হচ্ছে লেজার লাইট, অনেক কিছু তো,
1: মানে ওই রাইড গুলোর কথা বলছি।
0: রাইড গুলো তো বাবা কিনতে দেয় না, কারণ চোখে পড়ে গেলে আমার চোখটা অন্ধ হয়ে যায় একদম। মানে জি বাংলা ইউজ হতো তো, একবার চোখে পড়ে গেছিল।
1: ও আচ্ছা,
0: পুরো অন্ধ হয়ে গেছিল।
1: আচ্ছা, মানে তোমার তো চোখে চশমাও রয়েছে, কত ছোটবেলা থেকে চশমা?
0: ছোটবেলা না, এই আগের আগের বছর, হ্যাঁ আগের বছরেই,
1: আগের বছর থেকে চশমা লেগেছে। আচ্ছা ছোট বন্ধুরা, যারা আমাদের আজকের অনুষ্ঠান শুনছো, অনেকের গল্প আর গান শুনছো, তোমাদের একটু বলি, টেলিফোন নাম্বারটা একটু বদল হলো। তোমরা 0332213134 ডায়াল করছিলে, তো তার বদলে তোমরা ডায়াল করো 2213134 1, কেমন? বাকি সব একই আছে, কিন্তু 2213134 2 না করে করো 2213134 1। তাহলে আজকে আমাদের এই আসরে এসে তোমরা মিলতে পারবে আর গল্প করতে পারবে অনেকের সঙ্গে, ঠিক আছে? 0332213134 1। হ্যালো, বন্ধু এলো কিন্তু আবার লাইনটা কেটে গেল। যাই হোক, তোমরা চেষ্টা করো। আমরা আরো কিছুক্ষণ গপ্প নিয়ে থাকছি, গান নিয়ে থাকছি, অনুষ্ঠানের মাঝামাঝি এসে পৌঁছেছি, এখনো বেশ অনেক কথা বলা বাকি আছে। দেখি আবারও এক বন্ধু। হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ বলো, কে বলছো? কে বলছো বলো?
2: আমার নাম দেবকী নন্দন।
1: দেবকী নন্দন, তুমি অনেকের কথা শুনছো, গান শুনছো, তুমি ওকে কিছু জিজ্ঞেস করবে?

0: কেটে বোমা গাড়ো সে চুলা ময়দাটা শীতে তা নষ্ট কাটা যায়নি
1: জল ছিটিয়ে সাঁতার কাটে ব্যাস হয়ে গেল, কিন্তু ঝড়ের গতিতে বলে ফেলেছো, সুন্দর হয়েছে। অনিকও শুনেছে, অনিক কেমন হলো? হ্যাঁ অনিকও বলেছে খুব সুন্দর হয়েছে। আচ্ছা এবারে তাহলে অনিক একটা গান শোনাক। তুমি কবিতা বললে অনিক এবার গান শোনাবে, গাও করো। একটু সর্দি হয়েছে না অনিকের? কি করে হলো, আইসক্রিম খাওনি তো?
2: না আইসক্রিম নয়,
1: ঠান্ডা গরমে হয়ে গেছে।
2: ঠান্ডা গরম,
1: বড্ড গরম। গাও।

0: বাহ, সুন্দর হয়েছে। হ্যালো, টেলিফোনের বন্ধু। হ্যালো
1: হ্যালো,
0: বলো, কে বলছো? আরেকবার বলো।
1: আমার নাম সঞ্চয়ন পারিয়া।
0: আরেকবার বলো প্লিজ।
1: আমার নাম সঞ্চয়ন পারিয়া।
0: সঞ্চয়ন, সঞ্চয়ন অনেকের সঙ্গে কি গল্প করবে, কিছু জিজ্ঞেস করবে অনেককে? হ্যালো,
1: আমি একটা নজরুল গীতি গাইব।
0: তুমি নজরুল গীতি গাইবে? কিন্তু আজকে তো আমাদের সঙ্গে অনেক রয়েছে, আমরা ওর গান শুনছি, তুমি ওকে গান শোনাতেই পারো, তাহলে ছোট্ট করে একটুখানি,
1: ঠিক আছে,
0: একটুখানি গাও।
1: ঝরা খুলো দোলে কে ওতে, সাজের বেলায় লেকানো নবীতি, ঝরা খুলো দোলে কে ওতে, সাজের বেলায় লেকানো নবীতি, ঝরা খুলো দোলে কে ওতে, চোখে কি মায়া ফেলিছে ছায়া, যৌবন মদির দোদুল কায়, চোখে কি মায়া ফেলিছে ছায়া, যৌবন মদির দোদুল কায়, তোমার ছোঁয়ায় নাচন লাগে, তোমার ছোঁয়ায় নাচন লাগে, দক্ষিণ হাওয়ায় দক্ষিণ হাওয়ায় লাগে।

0: টেলিফোনের বন্ধু সঞ্চয়ন আমাদের নজরুল গীতি শুনিয়ে দিল। ছোট বন্ধুরা তোমরা এসো 0332213341 ডায়াল করে। আজকে স্টুডিওতে রয়েছে ছোট্ট অনেক অনেক জানা রিয়েলিটি শোয়ে গান গেয়ে সকলের অনেক অনেক আদর আর ভালোবাসাও পেয়েছে ওর কাছ থেকে, তাই প্রচুর গল্প শুনছি আর গানও শুনছি অনেক। ওই যে তুমি বলছিলে তুমি রিয়েলিটি শোতে অনেক বড় বড় শিল্পীদের কাছ থেকে দেখেছ, শান্তনু স্যারকে দেখেছ, রাঘব স্যারকে দেখেছ, জোজো ম্যাম, কৌশিকী ম্যাম, তো একটু বলো তাদের সঙ্গে তোমাদের দেখা নিশ্চয় গ্রুমিং যখন হতো তখন হতো না,
1: না না
0: যখন তোমরা গাইতে যখন শুটিং হতো সেই সময় তোমরা দেখেছো, জাজ হিসেবে তখন পেয়েছো, তো একটু বলো তোমার কি মনে আছে তাদের কথা, তোমার গান শুনে কে আদর করেছেন কে ভুল ধরিয়ে দিয়েছেন সেই সব কথা কিছু মনে আছে নিশ্চয়ই?
1: আমার তো গান শুনে তো জাবেদ স্যার খুবই আমার ভালো
0: মানে খুব প্রশংসা করেছিলেন। হ্যাঁ আচ্ছা,
1: মানে আমাকে খুবই ভালোবাসত জাবেদ স্যার।
0: আচ্ছা,
1: মানে সব গানেই আমাকে উঠে আসত এবং শান্তনু স্যারও আমার গান খুব ভালোবাসত।
0: আচ্ছা,
1: আমার একটা গান মানে অনেক গানই আমাকে মানে কয়েকটা গান উঠে এসেছিলেন।
0: সেই গানগুলো মনে আছে কোন গান ছিল?
1: তারপরে অতনুদা আর আমি একটা গান গেয়েছিলাম, ওই গানটাতে সবাই এসেছিল,
0: দুজনে মিলে গিয়েছিল।
1: হ্যাঁ
0: আচ্ছা,
1: ডুয়েট।
0: আচ্ছা, কি গান ছিল সেটা মনে আছে? মনে পড়ছে না এখন। আচ্ছা, অতনুদাও খুব ভালো গায়, অতনু আমাদের ছুটির গানটা এসেছিল। তারপর জোজো ম্যাম, কৌশিকী ম্যাম,
1: সবাই মানে ভালোবাসত খুবই। সবার মধ্যে আমি ভয় করতাম হচ্ছে শান্তনু স্যার।
0: ভয় করতে? আচ্ছা,
1: উনি খুবই তো একজন
0: খুব গুণী মানুষ। হ্যাঁ সেই তো, কিন্তু উনি যখন তোমাদের কিছু কিছু জিনিস ধরো কিছু টিপস যাকে বলে যে এটা একটু এরকম করলে আরো বেটার হবে শুনতে, বা একটু স্কেলটা নামিয়ে নাও বা একটু উঠিয়ে নাও, এমন কিছু টিপস তাদের কাছ থেকে এই সব জাজেদের থেকে পেয়েছো যেটা তোমায় খুব হেল্প করেছে, এরকম কিছু ঘটনা আছে না? অনেকে এরকম বলে দেন তো সেটা।
1: হ্যাঁ, আমার যে লাস্টের যে গানটা হয়েছিল ওইটা আমার একটু মানে একটু খারাপ হয়েছিল গানটা। খারাপ বলতে একটু মানে জাজেরা অনেকটা হেল্প করে দিয়েছিল আমাকে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: বলে দিয়েছিলেন যে এটা এরকম হবে।
0: বুঝতে পেরেছি। আচ্ছা, তোমার অঙ্ক করতে ভাল লাগে? খুব ভালো। আর কি ইচ্ছে করে বড় হয়ে কি পড়াশুনো করবে, নাকি পড়াশুনো করতে একটু আর ইচ্ছে করে না? কি প্ল্যান ইচ্ছে করে, তাহলে কি ভেবেছো কি পড়বে?
1: আমি তো আমি গানি লিয়েই আমি যাচ্ছি, কিন্তু আমাকে পড়াশোনা করে আমাকে আমার ভাবনা আছে আমি একটু চাকরিও করব।
0: আচ্ছা, তাহলে পড়াশোনাটা তো কিছু দূর অবধি করতেই হবে তাই না? তো কি পড়বে, কি পড়াশোনা করবে, কোন দিকে যাবে এখন কিছু ভেবেছো?
1: না,
0: এখনো কিছু ভাবনি। আর গান নিয়েই থাকবে এইটা মোটামুটি ঠিক করেছো। কি হতে ইচ্ছে করে?
1: কি হতে মানে পড়াশোনার মধ্যে?
0: হ্যাঁ, বা গানের মধ্যে কোনটা ভাবতে ভাল লাগে, মানে কোনটা তুমি স্বপ্ন দেখো যে আমি এইটা বেশ হব?
1: আমার গান নিয়ে।
0: গান নিয়ে মানে একজন সঙ্গীত শিল্পী হবে এইটাই তোমার ভাবনা তাই না? আর গল্পের বইটি পড়ো?
1: হ্যাঁ পড়ি, আমার মানে স্কুলের একটা আমার মানে বই আছে ছড়া,
0: স্কুলের বই। আচ্ছা, আর এমনি মানে ভালো লাগার জিনিস বলতে ছবি আঁকতে ভাল লাগে বুঝলাম, সিনেমা দেখা, গান শোনা, এমনি যখন নিজে প্র্যাকটিস করছো না কিন্তু শুনছো, তাহলে কি গান শুনবে?
1: আমি যখন মানে আমার মানে আমার বাবা বলে দিত যে এই এই গান শুনো, নতুন গান পুরনো গান এসব।
0: হুম, ভাল লাগে শুনতে?
1: বেশি আমি পুরনো গানই আমার ভাল লাগে।
0: আচ্ছা,
1: কিশোর কুমার স্যার, অনেক পুরনো পুরনো আর্টিস্টদের আমার ভাল লাগে।
0: বেশ, আর সিনেমা টিনেমা দেখো?
1: না, অতটা দেখিনি।
0: সেরকম কিছু দেখনি?
1: আমি দেখি না।
0: ও আচ্ছা, দেখোই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটা টেলিফোনে একটু কথা বলে নি, তারপর আবার গান শুনবো। ভেবে নাও এবার কোন গানটা গাইবে। হ্যালো হ্যালো
2: হ্যালো,
0: হ্যাঁ কে তুমি, কে বলছো?
2: আমি আমি জোনাকি।
0: তুমি জোনাকি? ও মা, জোনাকির মতো জ্বলছো তুমি। কোথায় তোমার বাড়ি? কোথায়?
2: আমার বাড়ি দক্ষিণবাটি।
0: দক্ষিণবাটি, আচ্ছা। তুমিও তো ছোট, তুমি কোন ক্লাসে পড়ো?
2: আমি আমি স্কুলে পড়ি।
0: স্কুলে পড়ো?
2: আমি একটা ছড়া বলবো।
0: তুমি ছড়া বলবে? আচ্ছা বলে ফেলো।
2: দল দল দলনি নানামাতে চিরনি বরাজবে যখনই নিয়ে যাবে তখনই।
0: হয়ে গেল? যা, আর কিছু বলবে না?
2: মাধবী,
0: আরেকজন জোনাকি কোথায় গেল? তুমি কে হও জোনাকি? খুব ছোট্ট বন্ধু মনে হচ্ছে, অনেক, তাই না? একদম ছোট্ট, ভালো বোঝাই যাচ্ছে না কি বলছে। আচ্ছা গান শোনাও, একটু জল খেয়ে নেবে নাকি?
1: হ্যাঁ
0: ঠিক আছে, একটু জল খেয়ে নাও, ঠান্ডা লেগেছে তো, সর্দি আছে। অনেক গান গাইবে, অনেকও রেডি, জল টল খেয়ে নিয়েছে, আর সঙ্গে শুভজিৎ আঙ্কেলও রেডি।
1: ওরে ওরে ওরে ওরে মাসা মাসা, কি মুশকিল মে পড় গয়া প্রভু। হে হে হে হে হে হে হে, কি করে বোঝাই

0: হয়ে গেল?
1: হ্যাঁ,
0: আরেকটু হবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সুন্দর হয়েছে। টেলিফোনের বন্ধুরা, আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি, কিন্তু 11টার দিকে যারা আসতে চাও ঝটপট ডায়াল করো 0332213 1341। হ্যালো হ্যালো, কে আছো টেলিফোনে, কথা বলো। হ্যালো, না, কারো গলা পাওয়া যাচ্ছে না। তাহলে আবার আমরা অনেকের সঙ্গে গল্প করব। অনেক, বলো তোমার বন্ধুদের কথা একটু বলো, স্কুলে তোমার বেস্ট ফ্রেন্ড কে?
1: আমার বেস্ট ফ্রেন্ড একজন আছে,
0: কি নাম?
1: শুভম বলে।
0: তোমার ক্লাসে পড়ে?
1: না, সে, আমি তো বি সেকশনে পড়ি, আমার বন্ধু হচ্ছে সি সেকশনে পড়ে।
0: আচ্ছা, মানে একই ক্লাসে সি সেকশনে পড়ে?
1: হ্যাঁ।
0: তো কিরকম বন্ধু? খুব খুব বন্ধু, অনেক গল্প হয়।
1: হ্যাঁ,
0: একসঙ্গে খেলাও হয়। সেই বন্ধু কি গান টান করে নাকি?
1: না, গান করে না।
0: সে গান করে না?
1: না।
0: আচ্ছা, কি করে সে, কি ভালোবাসে?
1: সেটা আমি জানি না, সেটা আমি ওর কাছে জিজ্ঞেস করিনি।
0: জিজ্ঞেস করোনি? সে তোমার প্রোগ্রাম টোগ্রাম দেখেছে যখন তুমি প্রোগ্রাম করতে, তখন দেখেছে? আচ্ছা, আর এই যে তুমি প্রথম অডিশনে পাশ করলে, একটার পর একটা ধাপ পেরিয়ে পেরিয়ে ওই একটা মঞ্চে তুমি পৌঁছলে, তখন তোমার যেমন আনন্দ হলো, বাবা মারও তো ভীষণ আনন্দ হয়েছে, খুব স্বাভাবিক। তো প্রথম যখন খবরটা এসেছিল, তখন কি রিয়াকশন হয়েছিল বাড়িতে?
1: সেইটা কোনো রিয়াকশন হয়নি।
0: কারোর কোনো রিয়াকশন হলো না, এত ভালো একটা খবর এলো?
1: হ্যাঁ, খবর, আমার বাবা মা সবাই খুশি হয়েছিলেন যে আমি পাস করেছি।
0: হ্যাঁ, তারপরে ধরো যখন ফার্স্ট তোমাকে টিভিতে দেখা গেল, প্রথমবার গান করলে, তখন কারা কারা তোমাদের সবাই কংগ্রাচুলেট করলো, সবাই খুব ভালো বললো, ফোন করে জানালো? কারা বলো একটু?
1: মানে আমার হচ্ছে আমার ঠাম্মা, তারপরে ঠাকুমা, তারপরে হচ্ছে আমার দাদু, আমার বাবা, তো বাবা মা তো সবসময়
0: আছেন। হ্যাঁ,
1: আমার কাকা, আমার কাকি, কাকিমণি, এবং আমার মানি আছে।
0: আচ্ছা,
1: মানে কাকিমণির বোন।
0: আচ্ছা,
1: মানি আছে, মানে মানে ওই মাধ্যমিক পাশে 11-এ পড়বে আর কি।
0: আচ্ছা,
1: মানে মানি যখন 4-এ পড়তো তখন আমি হয়েছি।
0: আচ্ছা, তোমার থেকে একটু বড়?
1: না, একটু না, অনেকটাই বড়।
0: অনেকটাই বড়? তা তোমাকে খুব ভালোবাসে?
1: হ্যাঁ।
0: তো তোমাকে টিভিতে দেখে তাদের সবার খুব আনন্দ হলো। তা বাড়িতে সকলের নিশ্চয়ই একটা ইচ্ছে যে তুমি বড় হয়ে গানই গাইবে?
1: হ্যাঁ।
0: মা তো গান ভালোবাসেন, মা কি বলেন তোমাকে গানের ব্যাপারে? কি বলেন
1: গানের ব্যাপারে? সুর, তাল, সুর ঠিক করে করবে, তাল তালে বিটে যাবে, এসব আমাকে দেখিয়ে দেয়,
0: মা দেখিয়ে দেয়। মা একটু বসেন তোমার সঙ্গে তুমি যখন গান টান প্র্যাকটিস করো?
1: হ্যাঁ, মা বাবা, মানে বাবাই বেশি ভাগ আমার কাছে, মানে গান যখন করি তখন বসে, আর মা তো মাঝে মাঝে।
0: আচ্ছা, তো বাবা গান করেন কি?
1: হ্যাঁ, আমার বাবা মানে টুকটাক,
0: বাবাও টুকটাক গান করে। তার মানে কি তোমার বাড়িতে বেশ একটা গানের পরিবেশ আছে, বাবা মা সবাই গানের সঙ্গেই জড়িয়ে আছেন, তাই না?
1: আমার আমার দাদু হচ্ছে হরিওম কীর্তন করেন, আমাদের একজন গুরু আছেন।
0: মানে বাড়িতে গানের ব্যাপারটা আছে?
1: গানের ব্যাপারটা আছে।
0: হ্যালো
2: হ্যালো
0: হ্যালো, হ্যাঁ হ্যাঁ, পিসিমণি, তুমি কে? আরেকবার বলো। আচ্ছা, কোথা থেকে বলছো বলো? পূর্ব মেদিনীপুর। দেখো মেদিনীপুর থেকেই আরেক বন্ধু এসছে কিন্তু আজকে আমার কাছে, অনিক, কোলাঘাট থেকে এসছে। আচ্ছা তুমি অনিকের কথা শুনছো, গান শুনছো? হুম, তোমার কিছু জিজ্ঞেস করতে ইচ্ছে করছে অনিককে, না তুমি কিছু শোনাবে? কোনটা?
2: আমি কবিতা শোনাবো।
0: তুমি কবিতা শোনাবে, আচ্ছা শুনিয়ে দাও, চট করে শুনিয়ে দাও।
2: মনে কিছু না গো আদা, তোমার সঙ্গে আমি একটা কথা বলবো না, গেল বছর পুজোর সময় যতই বলি কাল আসবে না, মোটেই মানে না, আমার জন্য ভেবো না মা, আমি ভালোই আছি। বড় বছর প্রথম সময় আমি বাবার সঙ্গে রাখি।

0: কিন্তু বাবা চিনতে পারছি না দিলে কত, আমি কি আর যত্ন করে রাখতে পারি অত, আসার সময় দুজনে তাকিয়ে গেল পড়ে। সত্যি বলছি আমি না মা বাঙালি ইচ্ছে করে।
1: টেলিফোনের বন্ধু কবিতা শুনিয়ে দিয়েছে, এবার অনেক আবার গান শোনাবে। বলো কি শুনবো এবার?
2: পাখিদেরই পাঠশালা।
1: বাহ বাহ বাহ, খুব ভালো গান গাও।
2: পাখিদেরই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গাত,

0: বাহ, এটা কার গান জানো? উৎপল আসেন। এদের কথাও তো জানতে হবে, সব বিশিষ্ট শিল্পী, বড় বড় শিল্পী। উৎপল আসেনের গান এটা, পাখিদেরই পাঠশালাতে। হ্যালো হ্যালো, আচ্ছা অনিক, আমরা তো প্রায় অনুষ্ঠানের শেষ ধাপটায় চলে এসেছি, খুব বেশি সময় আমাদের আর হাতে নেই। তো তোমার কাছে যেটা জানতে চাইব, আচ্ছা এক বন্ধু মনে হচ্ছে টেলিফোনে আসছে, কথা বলে নি। হ্যালো হ্যালো, কে বলছো? হ্যালো, এ মা, বন্ধুরা নিজেদের মধ্যে কথা বলছে, শুনেছো অনেক? হ্যাঁ, নিজেরা নিজেরা কথা বলছে, দেখি আরেকবার দেখি। হ্যালো হ্যালো, না হ্যাঁ, আমি যেটা তোমায় বলতে যাচ্ছিলাম যে তোমাকে যদি আজকে ছোট্ট শিল্পী, ক্ষুদে সঙ্গীত শিল্পী হিসেবে আমরা ডেকে নিয়ে এসেছি ছুটির ঘন্টায়, তোমার সঙ্গে গল্প করতে ভাল লাগছে, তোমার গান শুনতে ভাল লাগছে, কিন্তু এমন হয়তো একটা দিন আসবে যে তুমি সত্যি সত্যি খুব বড় একজন সঙ্গীত শিল্পী হয়ে যাবে। তো আমরা সেই দিনের দিকে তাকিয়ে থাকলাম যে তুমি খুব বড় একজন সঙ্গীত শিল্পী হবে, তখন আবার এখানে আসবে, তোমার কথা শুনবো, তখন তুমি তখন ছোটবেলার কথা বলবে, তখন তোমারও মনে পড়বে ছোটবেলায় আমি এই স্টুডিওয়ে এসেছিলাম, তাই না? তো তুমি আগে বলো, তোমার আজকে এখানে এসে কেমন লাগছে, কেমন লাগলো?
1: আমার খুবই ভালো লাগছে।
0: খুবই ভালো লাগছে। আর এই যে একটা স্বপ্নের কথা বলছি, এটা একটা লম্বা জার্নি, এখনো তুমি খুব ছোট, অনেক বড় হবে, তার সঙ্গে তোমাকে পড়াশুনো করতে হবে, শরীর ঠিক রাখতে হবে, খেলাধুলো করতে হবে, শরীর চর্চা না করলে তো শরীরটা ভালো থাকবে না, আর শরীর ভালো না থাকলে কিন্তু গানটাও ঠিকঠাক মতো হয় না। শরীর ভালো রাখতে হয় যাতে দম ভালো তুমি পাও, তাই না? গলা যাতে ভালো থাকে, একদম সব দিক দিয়ে তো সুস্থ থাকতে হবে, লম্বা জীবন পড়ে রয়েছে, লম্বা রাস্তা। তো তুমি কিভাবে কি প্রস্তুতি নেবে বা কি করছো, কি কিছু কি ভাবছো এ নিয়ে একটুখানি বলো না, তোমার ছোট্ট মনে যদি কোনো ভাবনা থাকে।
1: আমার তো গান গা, আমি গান নিয়ে, আমার গান খুব ভাল লাগে, জীবনে আমি একটা বড় সিঙ্গার হতে চাই, আমার মনের ভাবনা।
0: তার জন্য তুমি কি কি করবে, কিছু কি ভেবেছো?
1: হ্যাঁ
0: বলো।
1: আমি এবং রেওয়াজ করব।
0: বেশ,
1: রেওয়াজ করে মানে
0: এটা এক নম্বর, রেওয়াজ করে গলা ঠিক রাখতে হবে। আর
1: এবং আমাকে গান স্টক করতে হবে,
0: অনেক অনেক গান তুলতে হবে। হুম
1: হ্যাঁ
0: নিশ্চয়ই।
1: থার্ড হচ্ছে আমার গলা ঠিক রাখতে হবে। আর ঠান্ডা কিছু জিনিস খাওয়া যাবে না,
0: শরীরটা ঠিক রাখতে হবে যাতে ঠান্ডা না লাগে, ঠিক কথা। তার জন্য অনেক সংযম লাগবে, অনেক কিছু প্র্যাকটিস লাগবে, এই সব কিছু নিয়ে জীবনে এগোতে হবে। খুব ভালো, বাবা মার আশীর্বাদ তো তোমার সঙ্গেই রয়েছে, তাদের প্রতি তোমারও কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে। ভালোভাবে এই পথটা পাড়ি দাও, তাহলেই তোমার বাবা মাকে সত্যি সত্যি সম্মান জানানো হবে, তাই না? তাদের তো স্বপ্ন, তাকে তোমাকে নিয়ে তাদের একটা স্বপ্ন আছে। মনে হয় আজকে লাস্ট টেলিফোন, একবার চেষ্টা করি। হ্যালো
2: হ্যালো,
0: হ্যাঁ বলো, কে বলছো? বলো। বলো চটপট বলো। বাহ, খুব ভালো। আমরা দুটি ভাই শিবের গাজন গাই শুনিয়ে দিয়েছে। আচ্ছা, আমরা একদম শেষ গানটায় চলে এসেছি, অনেকের কাছে শুনব শেষটায় একটা গান।
1: হ্যাঁ,
0: গাও।
1: এই ছোট ছোট পায়ে,
0: কার গান জানো তো এটা? আরতি মুখোপাধ্যায়।
1: হ্যাঁ, আরতি মুখোপাধ্যায়।
0: গাও।
1: এই ছোট ছোট
2: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এতক্ষণ আকাশবাণী কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। এখন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহর উপস্থিতিতে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সীমান্ত নিরাপত্তা বাহিনীর 23তম BSF পদক প্রদান অনুষ্ঠান ও রুস্তমজি স্মৃতি বক্তৃতা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে এখন রিলে করে শোনানো হবে।

0: কলেজ সম্বন্ধে। আর এদের সম্বন্ধে বলবো, যারা শুনছো এই প্রোগ্রামটা, মানে এই কোর্সটা তারা মানে আসতে চাও কিনা, তাদের জন্য বলবো যে বায়োলজিতে আগ্রহ থাকতে হবে, কারণ টোটালটা হচ্ছে মেডিকেল সায়েন্স। এবং গ্রামে কাজ করার মানসিকতা থাকলে ভালো, কারণ গভর্নমেন্টের ভেটেরিনারি অফিসার হিসেবে কাজ করতে গেলে তাদের গ্রামে পোস্টিং হবে, আর ভালো লাগতে হবে, কোর্সটাকে ভালো লাগতে হবে, এবং প্রাণীদেরকেও সেই চোখে দেখতে হবে, এথিক্যাল কনসিডারেশন।
1: মানে সর্বোপরি পড়াশোনা করতে হবে আর প্রাণীর প্রতি ভালোবাসা
2: একেবারে। এবং তোমরা নিশ্চয়ই অনেক ইনফরমেশন পেয়ে গিয়েছো যেগুলো তোমাদের কাজে লাগবে, আর তোমাদের কাজে লাগুক এটাই আমরা চাই। আর সেই কারণেই তরুণের স্বপ্ন অনুষ্ঠানে আজকে তোমাদের সঙ্গে ছিলাম অর্ণব আর অদ্রিজা।
1: আমি তো অদ্রিজা ছিলাম,
2: আর আমাদের সঙ্গে ছিলেন প্রফেসর ডক্টর নীলোৎপল ঘোষ। স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আজকের মতো আমাদেরকে বিদায় নিতেই হবে, তবে কথা হবে আবারও অন্য কোনো দিন।
1: সবাই ভালো থেকো, আর যুবাণী শুনতে কিন্তু একদমই ভুলবে না।
2: আর প্রত্যেক দিনের মতো আজকেও যেতে যেতে একটা সুন্দর গান থাকবে তোমাদের জন্য। আজকে মধুপর্ণা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে এই গানটা দিয়ে শেষ করছি। সবাই ভালো থেকো, আর অবশ্যই সঙ্গে রেখো তোমার প্রিয় যুবাণীকে।
1: একদম,
0: থ্যাংক ইউ।

এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান তরুণের স্বপ্ন। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী সুতপা বসু।

এতক্ষণ শুনছিলেন আধুনিক গান শিল্পী সুতাপা বসু। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন প্রচলিত লোকগীতি, শিল্পী সঞ্চিতা চৌধুরী।

0: এতক্ষণ শুনছিলেন লোকগীতি শিল্পী সঞ্চিতা চৌধুরী। এখন খবর।
1: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণ এবং পশ্চিমবঙ্গের জন্য কল্যাণমূলক কেন্দ্রীয় প্রকল্পে আর্থিক বরাদ্দের অনুমোদন সহ একাধিক বিষয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল দিল্লি গেছেন। গতরাত্রি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন তিনি। ঘণ্টাখানেক তাদের মধ্যে কথা হয়। আজ বিকেলে শ্রী অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা যাচ্ছে। এর আগে আজ সকালে মুখ্যমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপরে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে তার বৈঠকের কর্মসূচি রয়েছে। আজই তার কলকাতায় ফেরার কথা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল হাওড়া এবং দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক করেন। দুর্গাপুরের বৈঠক থেকে সিন্ডিকেট রাজের অবসান ও বেআইনি বালি কয়লা পাথর খাদান বন্ধের কড়া নির্দেশ দেন তিনি। সাংবাদিকদের তিনি বলেন, বিগত সরকারের ভুল নীতির কারণে আসানসোল, চিত্তরঞ্জন সহ বিস্তীর্ণ এলাকার শিল্পক্ষেত্র

0: বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। পশ্চিমবঙ্গে ইঞ্জিনিয়ারিং, কারিগরি ও স্থাপত্য কলেজগুলিতে ভর্তির জন্য পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন WBJEE নেওয়া হবে আগামী রবিবার 24 মে। ওইদিনই নেওয়া হবে সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা। পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে আগামী রবিবার সকাল 11টা পর্যন্ত সপ্তাহের অন্যান্য কাজের দিনের সময়সূচি অনুসারেই ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবারে শহরতলির যেসব ট্রেন পরিষেবা বাদ থাকে সেগুলি বেলা 11টা পর্যন্ত যথারীতি চলবে। এছাড়া রানাঘাটু শিয়ালদা এবং শিয়ালদা ও কৃষ্ণনগরের মধ্যে আপ ও ডাউন এসি ইএমইউ লোকাল ও ওইদিন চলবে বলে রেল সূত্রের খবর। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আজ দেশজুড়ে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উদযাপন করা হচ্ছে। জীববৈচিত্র্য বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছর 22 মে এই দিনটি উদযাপন করা হয়ে থাকে। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসের মূল ভাবনা অ্যাক্টিং লোকালি ফর গ্লোবাল ইম্প্যাক্ট। এই উপলক্ষে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব পৃথিবীর সব জীবের জন্য একটি অভিন্ন ভবিষ্যৎ গড়তে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। উত্তর টমটম পুরসভার কর্মীরা সঠিক বেতন না পাওয়ায় আজ সকালে অফিসের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন। পুরসভার অস্থায়ী মহিলা ও পুরুষ কর্মচারীরা আজ সকাল থেকে পৌর পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভ দেখান। কর্মীদের দাবি, তারা সঠিক সময়ে সঠিক বেতন পাচ্ছেন না। কিছুদিন আগে তারা বেতন বাড়ানোর দাবিতে স্মারকলিপিও জমা দেন, কিন্তু তা সত্ত্বেও বেতন সঠিকভাবে তাদের দেওয়া হয়নি বলে তাদের অভিযোগ। বর্ধমানের বিশিষ্ট অস্থিরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেবব্রত বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বিস্ফোরক অভিযোগ করে বলেছেন, বর্ধমান হাসপাতালে স্বাস্থ্যসাথীর সঙ্গে যুক্ত একটি টিমকে অবৈধভাবে প্রতি মাসে 5-6 লক্ষ টাকা দিতে হতো। সেই টাকা দেওয়া বন্ধ হওয়ার পর থেকে হাসপাতালে অপারেশন ও চিকিৎসার জন্য প্রায় 1.5 কোটি টাকার বিল আটকে দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় বর্ধমানে একটি সংগঠনের অফিস উদ্বোধনে এসে প্রকাশ্যে তিনি এই অভিযোগ করেন। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অনুকূল বায়ুপ্রবাহ ও বাতাসে জলীয়বাষ্প বেশি থাকার কারণে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে আজও ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কোচবিহার এবং কালিম্পং জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গেও আজ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব বর্ধমান জেলায় 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমের প্রায় প্রতিটি জেলাতেই গরম ও অস্বস্তিকর এবং উপকূলীয় জেলাগুলিতে ঘর্মাক্ত আবহাওয়া থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজ সকালে আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 29.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে প্রায় 3 ডিগ্রি বেশি। গ্রামীণ সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন বেলা 12:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। হিমালয় সন্নিহিত বাকি জেলাগুলি ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলার কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির 2-1 জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে যে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার 2-1 জায়গায় 7-20 সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারের 2-1 জায়গায় 7-11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার 1-2 জায়গায় বজ্র ঝড় সহ দমকা হাওয়া ঘণ্টায় 50-60 কিলোমিটার গতিবেগে বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হিমালয় সংলগ্ন সব জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলার 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ প্রতি ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলার 2-1 জায়গায় উষ্ণ ও আর্দ্র পরিস্থিতি বজায় থাকবে। এতক্ষণ শুনলেন কৃষি কাজের জন্য

0: জল হাওয়ার খবর।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা, অটল পেনশন যোজনা, মোদিজির সংকল্প।
2: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
1: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
0: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে উনো জমির দুনো ফসল।
3: গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমরা জানি যে আপনারা যখন কিছু ফসল উৎপাদন করেন তাতে জমিতে সার দেওয়াটা বাঞ্ছনীয়, কারণ সার না দিলে উৎপাদন আমরা পাচ্ছি না। কিন্তু আজকাল আমরা যে জিনিসটা দেখছি যে অতিরিক্ত মাত্রায় সার প্রয়োগের ফলে মাটির উর্বরতা শক্তি কমে যাচ্ছে এবং সেই হিসেবে চিন্তা করলে ফসলের উৎপাদন যেমন খরচ বাড়ছে, অন্যদিকে কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফসল পাচ্ছি না। তো এ বিষয়ে একটি যুগান্তকারী আবিষ্কার হচ্ছে ন্যানো ইউরিয়া। আসুন আজকে আমরা এ বিষয়ে জেনে নেব যে বর্তমান কৃষিতে ন্যানো ইউরিয়ার সুফল। আর এ বিষয়ে বলার জন্য আমাদের আমন্ত্রণে স্টুডিওতে আজ উপস্থিত আছেন ইফকো, অর্থাৎ ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড পশ্চিমবঙ্গের স্টেট মার্কেটিং ম্যানেজার স্বপন রায়। স্বপনবাবু, আপনাকে স্টুডিওতে স্বাগত।
4: নমস্কার।
3: যে কথাটা বলছিলাম যে ন্যানো ইউরিয়া, বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন।
4: দেখুন, ন্যানো ইউরিয়া হচ্ছে আমাদের কৃষিক্ষেত্রে একেবারে সর্বশেষ যুগান্তকারী আবিষ্কার। এই ন্যানো ইউরিয়ার মাধ্যমে গাছকে আমরা ন্যানো আকারে ইউরিয়াটা সরবরাহ করতে পারি, নাইট্রোজেনটা সরবরাহ করতে পারি।
3: ন্যানো আকারে বলতে,
4: ন্যানো কথার অর্থ হচ্ছে 10 লক্ষ ভাগের 1 ভাগ, 1 মিলিমিটারের 10 লক্ষ ভাগের 1 ভাগ, যার রেডিয়াস। অর্থাৎ একটা দানাদার ইউরিয়াকে কল্পনা করতে পারেন যে 55,000 ভাগে ভাগ করলে যেটা হয় সেটা হচ্ছে একটা ন্যানো ইউরিয়ার পার্টিকেল,
3: মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র।
4: এই অতি ক্ষুদ্র হওয়ার ফলে এই ন্যানো ইউরিয়াটা গাছের পাতার মাধ্যমে গাছের শরীরে প্রবেশ করে একেবারে কোষ প্রাচীর ভেদ করে কোষের মধ্যে গিয়ে অবস্থান করতে পারে এবং গাছের প্রয়োজন অনুযায়ী গাছকে ধীরে ধীরে নাইট্রোজেনটা সরবরাহ করতে পারে, যার ফলে নাইট্রোজেনের যে চাহিদা গাছের সেটা মিটে যায় এবং খুব কম পরিমাণ নাইট্রোজেন সরবরাহ করে আমরা গাছের যে নাইট্রোজেনের চাহিদাটা পূরণ করতে পারি।
3: আপনার কাছে জানতে চাইব যে এত বছর ধরে তো আমরা দানাদার ইউরিয়া ব্যবহার করে আসছি এবং তার সঙ্গে আমরা বিশেষভাবে পরিচিত, আমরা বলতে আমাদের কৃষক বন্ধুরা দানাদার ইউরিয়াই ব্যবহার করতে অভ্যস্ত, তো সেক্ষেত্রে ন্যানো ইউরিয়া ব্যবহারের প্রয়োজন হলো কেন?
4: দেখুন, যে দানাদার ইউরিয়া আমরা ব্যবহার করি সেই দানাদার ইউরিয়ার কার্যকারিতা আসলে 20-30%। আমরা যে ইউরিয়া মাঠে প্রয়োগ করি তার 20-30% গাছের কাজে লাগে, বাকিটা কিন্তু নষ্ট হয়।
3: আচ্ছা,
4: শুধু নষ্ট হয় নয়, নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু ক্ষতি করে যায়। একটা হচ্ছে যে নাইট্রোজেন আকারে দিতে গেলে, ইউরিয়া আকারে দেওয়ার ফলে যে নাইট্রোজেনটা আপনার নাইট্রেট আকারে চুইয়ে মাটির নিচে যে জলস্তর থাকে সেই জলস্তরে গিয়ে মেশে এবং সেই পানীয় জল আমরা পান করি যেটা নাইট্রেট পলিউটেড জল, সেটা খাওয়ার ফলে কিন্তু আমাদের ক্যান্সার জাতীয় রোগ হয়। 2 নম্বর হচ্ছে ইউরিয়াটা মাটিতে দেওয়ার পর নাইট্রাস অক্সাইড গ্যাস হয়ে উবে গিয়ে বাতাসে গিয়ে যে ওজোন স্তর সেখানে নাইট্রাস অক্সাইড জমা হওয়ার ফলে আমাদের বিশ্ব উষ্ণায়নের কারণ হয়ে দাঁড়াচ্ছে। 3 নম্বর হচ্ছে যে এটা ধুয়ে গিয়ে অন্যের জমিতে চলে যায়, নষ্ট হয়। আর মাটিকে ইউরিয়া যত বেশি ব্যবহার করা হবে মাটি তত শক্ত হয়ে যাবে এবং মাটি অ্যাসিড হয়ে যাবে। এইরকম মাটি দূষণ, জল দূষণ এবং বায়ু দূষণ 3টে ক্ষতিও করে যায়, সঙ্গে সঙ্গে এর কার্যকারিতার 20-30% হওয়ার ফলে এটা প্রচন্ড ব্যয়বহুল। এর হাত থেকে বাঁচার জন্য ন্যানো ইউরিয়া যদি আমরা ব্যবহার করি, ন্যানো ইউরিয়া যেহেতু পাতার মাধ্যমে আমরা দিই তাহলে এখানে মাটি দূষণের কোনো সম্ভাবনা থাকছে না, জল দূষণের কোনো সম্ভাবনা থাকছে না এবং বায়ু দূষণেরও কোনো সম্ভাবনা থাকছে না।

0: অতিরিক্ত ইউরিয়া ব্যবহারের ফলে মাটির একটা শক্ত হয়ে যায়, তো সেক্ষেত্রে ও মানে উৎপাদন ক্ষমতা মাটির বজায় থাকছে ন্যানো ইউরিয়া ব্যবহারের ফলে?
1: অবশ্যই উৎপাদন ক্ষমতা তো কমবেই না, বরং এর কার্যকারিতা যেহেতু 80-90%, দানাদার ইউরিয়ার কার্যকারিতা 20-30%, এর কার্যকারিতা 80-90%, কারণ যতটাই পাতায় পড়বে সেটাই কাজ করবে, যেটুকু এমনি উড়ে চলে যাবে সেটুকুই শুধু নষ্ট হবে। তো এখানে খরচ যেমন কম, কার্যকারিতা অনেক বেশি। আমাদের এই ন্যানো ইউরিয়া গত 2 বছর ধরে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচার রিসার্চ বা IARI ফার্মে ট্রায়াল করা হয়েছে। 11,000 জায়গায় 94টা ফসলের উপর যে ট্রায়াল করা হয়েছে তাতে অ্যাভারেজ দেখা গেছে 8-12% ফলন বৃদ্ধি হয়েছে, অথচ খরচ কম।
0: তাহলে আপনি কি বলছেন যে ন্যানো ইউরিয়া প্রয়োগ করলে আর দানাদার ইউরিয়া ব্যবহার করার কোন প্রয়োজন নেই?
1: না, দানাদার ইউরিয়ার প্রয়োজন আছে, কেন ন্যানো ইউরিয়াটা যেহেতু পাতায় স্প্রে করা হবে, যতক্ষণ না গাছে পর্যাপ্ত পাতা হচ্ছে ততক্ষণ পর্যন্ত গাছের যে প্রয়োজন নাইট্রোজেনের সেটা কিন্তু আমাকে দানাদার ইউরিয়ার মাধ্যমে যোগান দিতে হবে। অর্থাৎ জমি তৈরি করার সময় বা কাদা করার সময় যে পরিমাণ আমরা সার দিই, DAP বা NPK 10-26-26 বা ইউরিয়া যা দেওয়া হতো সেই সারটা কিন্তু দিতে হবে, কেননা গাছের পাতা পর্যাপ্ত পাতা আসতে 30-35 দিন সময় লেগে যাবে। তো সেই জন্য আমরা প্রাথমিক পর্যায়ে যা সার দেওয়া হয় সেটা আমরা স্বাভাবিকভাবে দেব, কিন্তু চাপান সার হিসেবে যখন ইউরিয়া দেওয়ার প্রশ্ন আসবে সেখানে আমরা দানাদার ইউরিয়া না ব্যবহার করে ন্যানো আকারে ন্যানো ইউরিয়া ব্যবহার করলে আমাদের ইউরিয়ার ব্যবহার মাটিতে প্রায় অর্ধেক করা যাবে, যার ফলে মাটি দূষণ, জল দূষণ এবং বায়ু দূষণ আমরা অর্ধেকটা কমাতে পারব।
0: তো চাষিদের তো একটা দেখা যায় যে স্প্রে করার অনীহা থাকে বা স্প্রে করার একটা আলাদা খরচও আছে, তো এই খরচটা কমানোর কোন উপায় আছে কি?
1: অবশ্যই আছে। দানা ইউরিয়া ব্যবহার করার জায়গায় যদি আমি ন্যানো ইউরিয়া ব্যবহার করি সেখানে দামের ক্ষেত্রে যেটুকু সাশ্রয় হচ্ছে সেটা ছাড়াও যে স্প্রের যে খরচ সেই খরচটা যাতে কমানো যায় তার জন্য আমরা যেটা বলছি যে আজকে মাটিতে আপনারা রাসায়নিক সারের ব্যবহারটা ধীরে ধীরে কমান যতটা কম সম্ভব। আমরা দানাদার ইউরিয়ার অর্ধেক আমরা বাদ দিয়ে ন্যানো আকারে দেব। ঠিক তেমনি আজকে পটাশের যা দাম, MOP যেটা ব্যবহার করা হয় তার যা দাম, সেখানে আমরা যদি পটাশ সারটাকে মাটিতে পুরোটা না ব্যবহার করে অর্ধেকটা পটাশ আমি মাটিতে ব্যবহার করি আর অর্ধেকটা যদি পাতায় স্প্রে করা যায় তাহলে কিন্তু বিশাল টাকা আমি বাঁচাতে পারবো, অনেকটা খরচ আমি বাঁচাতে পারবো। এবং সেই পটাশটা স্প্রে আকারে দেওয়ার জন্য আমরা ইফকো পক্ষ থেকে বা অন্যান্য অনেক সংস্থার পক্ষ থেকে দেখবেন সালফেট অফ পটাশ বলে একটা জলে গোলা সার আমরা এনেছি, 1 কেজির প্যাকেটে পাওয়া যায়। এই সালফেট অফ পটাশটা হচ্ছে পটাশিয়াম সালফেট, এখানে পটাশিয়াম থাকে 50% আর সালফার থাকে 17.5%। তো এটা যদি আমরা অর্ধেক পটাশ মাটিতে দিয়ে MOP আকারে, বাকিটা যদি আমরা এই ন্যানো যখন 2 বার স্প্রে করব সেই ন্যানোর সঙ্গে মিশিয়ে আমরা স্প্রে করতে পারি, তাহলে আমাদের কিন্তু খরচটা কোনো গায়েই লাগবে না চাষির, কেননা পটাশ থেকে অনেকটা পয়সা আমরা বাঁচাতে পারব। এবং সঙ্গে সঙ্গে এর সঙ্গে আরেকটা জিনিস আমরা চাষিকে পরামর্শ দেব যে সাগরিকা বলে একটা বায়োস্টিমুলেন্ট বা আমরা এনেছি বাজারে, যেটা হচ্ছে একটা সমুদ্রে যে শৈবাল হয় সেই শৈবালের রস, যেটাকে বলা যেতে পারে পরিপূর্ণ উদ্ভিদের পক্ষে পরিপূর্ণ পুষ্টি, অর্থাৎ গাছের যা যা খাওয়ার লাগে সবকিছুই আছে এবং ওটা পটাশ একটু বেশি পরিমাণে আছে, যার ফলে ওটা ব্যবহার করলে গাছের যে বিপরীত যখন সমস্যা হয় যে প্রেস যে সহ্য করার ক্ষমতাটা অনেক বেশি বেড়ে যায় এবং সমস্ত অনুখাদ্য থাকার ফলে এবং ওতে অক্সিন, জিব্বারেলিন এবং সাইটোকাইনিন এই 3টে উদ্ভিদ হরমোন থাকার ফলে ওটা খুব ভালো কাজ করে।
0: তো সামুদ্রিক শেওলা থেকে নির্যাস আপনি বলতে চাইছেন?
1: হ্যাঁ
0: হ্যাঁ। তো এটাও কি ওই তরল আকারে পাওয়া যায়?
1: তরল আকারে পাওয়া যায়। এই 3টে জিনিস একসঙ্গে মিশিয়ে যদি চাষি ব্যবহার করে তাহলে তার একটা স্প্রে খরচে সে ইউরিয়া দিতে পারছে, পটাশ দিতে পারছে এবং যে বায়োস্টিমুলেন্ট যেটাকে বলছে সাগরিকা এটা দিতে পারছে। এই তিনটে একসঙ্গে দিলে খরচটা খুব একটা বেশি হবে।
0: সাগরিকা সেটা আপনাদেরই তৈরি?
1: হ্যাঁ, ইফকোর তৈরি।
0: ঠিক, তো আপনি এই যে সাগরিকা, এসওপি আর ন্যানো ইউরিয়ার কথা বললেন, তো এগুলো সবটাই ফলিয়ার ডোজ হিসাবে মানে চাপানের সময় দেবে, তাই তো? আচ্ছা, ইদানিং দেখা যাচ্ছে যে আমরা লক্ষ্য করছি যে অতিরিক্ত সার ব্যবহার করেও ফলন কিন্তু বাড়ছে না, সে বিষয়ে আপনি কি বলবেন?
1: এটার কারণ হচ্ছে অতিরিক্ত সার দিতে হচ্ছে এই জন্যই যে মাটির উর্বরা শক্তি কমে গেছে। মাটির উর্বরা শক্তি নির্ভর করে মাটিতে কত জীবাণু আছে তার উপস্থিতির উপর, কেননা গাছ কিন্তু সারকে খায় না। আমরা যে সারগুলো দিই সেই সারগুলো জীবাণুর উপস্থিতিতে জৈব রাসায়নিক বিক্রিয়াতে গাছের খাওয়ারে রূপান্তরিত হয়, তবে গিয়ে গাছ খায়। আর যদি জীবাণুর সংখ্যা কম থাকে তাহলে ন্যাচারালি আপনার যে সার থেকে গাছের খাওয়ারে রূপান্তর সেটা ব্যাহত হবে। সার দেওয়া সত্ত্বেও গাছ কিন্তু তার খাওয়ার পাবে না, যেটা আজকাল ঘটছে। আর এটার কারণ হচ্ছে জীবাণুগুলো মরে যাওয়ার কারণ হচ্ছে জীবাণুর যে খাওয়ার জৈব সার সেটা আমরা পর্যাপ্ত দিচ্ছি না, যার ফলে জীবাণু কমে গেছে আর সারের কার্যকারিতা কমে যাওয়ার ফলে চাষিরা সারের পরিমাণ বাড়াচ্ছে, যার ফলে খরচ বেড়ে যাচ্ছে। এর হাত থেকে বাঁচার উপায় হচ্ছে জমির মাটির স্বাস্থ্যটাকে পুনরুদ্ধার করা, তার জন্য মাটিতে আবার জীবাণু যাতে সংখ্যা বাড়ে তার ব্যবস্থা করা।
0: সেটা কিভাবে করা?
1: সেটা করার উপায় হচ্ছে যে প্রাথমিকভাবে আমাদের জীবাণু সারের ব্যবহার করতে হবে মাটিতে। আমাদের ইফকোর পক্ষ থেকে একটা জীবাণু সারের আমরা সরবরাহ করছি, সেটা হচ্ছে এনপিকে কনসোর্টিয়া বলে। তাতে পাঁচ ধরনের জীবাণু থাকে, অজোটোব্যাক্টার, রাইজোবিয়াম, ফসফেট সলিবিলাইজিং ব্যাকটেরিয়া, পটাশ মোবিলাইজিং ব্যাকটেরিয়া। এই জীবাণু সারটা যদি মাটিতে সরবরাহ করা হয় জমিতে এবং সঙ্গে সঙ্গে যদি পর্যাপ্ত জৈব সার দেওয়া হয় তাহলে মাটিতে কয়েক বছরের মধ্যে জীবাণুর সংখ্যাটা বেড়ে যাবে এবং মাটির উর্বরা শক্তিটা বেড়ে যাবে। তখন কিন্তু এত রাসায়নিক সার দেওয়ার দরকার হবে না। এবং সঙ্গে সঙ্গে আমি এটাও বলবো যে রাসায়নিক সারের পরিমাণটা যতটা সম্ভব কম দিয়ে আপনারা ফোলিয়ার্স যে পাতা স্প্রে আকারে যে সারগুলো বেরিয়েছে এখন, দেখুন ডিএপির বিকল্প হিসেবে 1744 বলে একটা সার বেরিয়েছে। হ্যাঁ, ইউরিয়া ফসফেট বলা হচ্ছে। আচ্ছা, কমপ্লেক্স সারের বিকল্প হিসেবে 18-18-18, 19-19-19, এই ধরনের দুটো সার আছে। এইগুলো আমরা যদি ব্যবহার করি, আমরা চোখ বন্ধ করে জমিতে 20-25% রাসায়নিক সারের ব্যবহার কমাতে পারি মাটিতে।
0: না, এই যে 18-18-18-19-19-19 বললেন, এগুলো কি দানাদার?
1: না, এগুলো দানাদার, কিন্তু জলে গুলে স্প্রে করা হবে।
0: আচ্ছা,
1: জলে দ্রবণীয়, 100% জলে দ্রবণীয় সার। এগুলো প্রতি লিটার জলে সর্বাধিক 10 গ্রাম মেশানো যায়, দিয়ে ওই যে ন্যানো ইউরিয়া যেভাবে স্প্রে করা যায় ঠিক একইভাবে স্প্রে করতে হবে। সূর্যালোকের উপস্থিতিতে পাতায় স্প্রে করতে হবে এবং এগুলো ন্যানো ইউরিয়ার সঙ্গে সবগুলোই ব্যবহার করা যায়, মেশানো যায়। যে কোনো জলে দ্রবণীয় সার এনপিকে 18-18-18, এনপিকে 19-19-19, 17-44, এগুলো ন্যানো ইউরিয়ার সঙ্গে মেশানো যায়, একসঙ্গে স্প্রে করা যায়।
0: তো এই যে গাছ, পশু পাখি, মানুষ বা পরিবেশের উপর আপনি যে প্রভাবের কথা বললেন কৃষিক্ষেত্রে, তো ন্যানো ইউরিয়ার কি সেক্ষেত্রে কোন খারাপ দিক রয়েছে?
1: না, ন্যানো ইউরিয়া সবভাবে পরীক্ষা করা হয়েছে, এটা গাছের কোনো উপর কুপ্রভাব ফেলে না, মাটিতে কোনো কুপ্রভাব ফেলে না, পশু পক্ষীর উপর বা মানুষের উপরেও কোনো কুপ্রভাব ফেলে না। এটা সম্পূর্ণ পরিবেশ বান্ধব একটি টেকনোলজি।
0: যে কথাটা বলছিলাম যে ন্যানো ইউরিয়ার তাহলে আপনি বলছেন যে কোনো ধরনের কুপ্রভাব পরিবেশের উপর নেই, তো এই ন্যানো ইউরিয়া সম্পর্কে সচেতনতা আমরা কিভাবে কৃষকদের মধ্যে আনতে পারবো? কারণ যেহেতু কৃষকরা আমরা জানি যে তারা একটা বদ্ধমূল ধারণা নিয়ে চলেন এবং অভ্যেস মানুষের গড়ে উঠেছে ইউরিয়া ব্যবহার করার মধ্য দিয়ে, তো সেদিক থেকে আপনারা কি করছেন বা কি ভাবছেন?
1: দেখুন, এটা কাজটা সত্যি খুবই কঠিন, কেন চাষিরা সাধারণত চিরাচরিত প্রথায় বিশ্বাসী। তো আমাদের পক্ষ থেকে গত 1 বছর ধরে আমরা ন্যানো কে চাষিদের মধ্যে গ্রহণযোগ্য করার জন্য যে সচেতনতা প্রোগ্রামগুলো করছি, তার মধ্যে চাষিদের নিয়ে মিটিং, ডিলার বন্ধুদের নিয়ে মিটিং, ডিলারদের যারা কাউন্টারে বা সমবায় সমিতির কাউন্টারে যে সমস্ত সেলসম্যানরা থাকেন তাদের ট্রেনিং, এগুলো ব্যাপক হারে করছি। রোজই আমাদের গ্রামে গঞ্জে আমাদের যারা জেলা স্তরের আধিকারিকরা আছেন তারা সমস্ত রকমের মিটিং করে চলেছেন। আমরা ট্রায়াল করছি, ডেমনস্ট্রেশন করছি, এমনকি সরকারি ফার্মেও আমরা কৃষি দপ্তরের আধিকারিকদের দিয়েও এই ন্যানো ইউরিয়ার ট্রায়াল আমরা করে চলেছি। এবং এই প্রসঙ্গে আরেকটি কথা আমি উল্লেখ করতে চাই যে ন্যানো প্রযুক্তি আগামী দিনে কৃষিক্ষেত্রে বিপ্লব আনতে চলেছে, কারণ ন্যানো ডিএপিও আমরা তৈরি করে ফেলেছি এবং সেটা এখন ট্রায়াল স্টেজে আছে। এই ন্যানো ডিএপি আশা করছি আমরা আগামী জুন জুলাই মাসে নাগাদ ভারত সরকারের অনুমতি পেয়ে যাবে, অর্থাৎ ফার্টিলাইজার কন্ট্রোল অর্ডারে এটি অন্তর্ভুক্ত হয়ে যাবে, তারপরে আমরা বিপণন করতে পারব। কারণ গত দুবছর ধরে ন্যানো ডিএপির যেখানে যেখানে আমরা ট্রায়াল করেছি চাষির মাঠে, কৃষি বিজ্ঞান কেন্দ্রে বা কৃষি বিশ্ববিদ্যালয়ে, সব জায়গায় উৎসাহজনক আমরা ফল পেয়েছি। তো আগামী দিনে ন্যানো ইউরিয়ার সঙ্গে সঙ্গে ন্যানো ডিএপিও আমরা চাষির হাতে তুলে দিতে পারব, হয়তো অদূর ভবিষ্যতে ন্যানো এনপিকেও আমরা চাষির হাতে তুলে দিতে পারব। তো আগামী দিনে আমার মনে হয় এই বস্তা সারের ব্যবহার আমরা অনেক কমিয়ে ফেলতে পারব এবং এই ন্যানো সারের ব্যবহারের মাধ্যমে আমরা যেটা সবার যে লক্ষ্য, যে পরিবেশ বান্ধব প্রযুক্তি কৃষিক্ষেত্রে, সেটা আমরা আনতে পারব। তাতে পরিবেশ দূষণ অর্থাৎ বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণের হাত থেকে বাঁচতে পারব, সঙ্গে সঙ্গে চাষি ভাইদের চাষের খরচটাও আমরা অনেক কমাতে পারব।
0: আচ্ছা, এই যে আপনারা এক বছর ধরে ধরুন বিভিন্ন ধরনের মিটিং করছেন, ট্রেনিং করছেন, কৃষক বন্ধুদের নিয়ে বসছেন বা ডিলারদের সঙ্গে যোগাযোগ রাখছেন, তো সেক্ষেত্রে আপনারা চাষিদের কিরকম রেসপন্স, মানে তাদের গ্রহণযোগ্যতা কিরকম পাচ্ছেন বলে মনে করছেন?
1: হ্যাঁ, মানুষকে যখন বোঝানো হচ্ছে মানুষ তখন ব্যাপারটা বুঝছে কিভাবে ন্যানো ইউরিয়া কাজ করে, ন্যানো ইউরিয়ার আমরা যাদেরকে দিয়ে করাতে পেরেছি, চাষিকে দিয়ে ব্যবহার করাতে পেরেছি, তারা যারা ব্যবহার করেছেন তারা সবাই সুফল পেয়েছেন। স্বাভাবিকভাবে আস্তে আস্তে পাশাপাশি চাষিরা, যারা প্রতিবেশী চাষিরা জানতে পাচ্ছেন যে ন্যানো ইউরিয়া ব্যবহার করে আমাদের এই উপকার হচ্ছে। আসলে মানুষের মধ্যে যেটা প্রতিবন্ধকতা আমরা বোধ করছি সেটা হচ্ছে যে স্প্রে করার একটা অনীহা, যে মাঠে স্প্রে করতে গেলে একটা আলাদা খরচ আছে এবং একটা ঝামেলা আছে, লেবার পাওয়ার একটা সমস্যা আছে। তো সেইগুলো মানুষকে বোঝাতে হচ্ছে আমাদেরকে। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা গ্রহণযোগ্যতা ন্যানো ইউরিয়ার বাড়ছে, মানুষের মধ্যে সচেতনতাও বাড়ছে, মানুষকে বোঝাতে পেরেছি। তো অদূর ভবিষ্যতে আমরা এটা খুব
0: আশা করা যায় যে কৃষক বন্ধুরা সহজেই, মানে সহজেই তারা অ্যাকসেপ্ট করতে পারবেন। তো ন্যানো ইউরিয়া ছাড়া অন্য যে প্রোডাক্টগুলোর কথা আপনি বললেন সেগুলো কি চাষি ভাইরা কোথায় পাচ্ছেন সরবরাহ?
1: হ্যাঁ, সরবরাহ শুধু ইফকো নয়, অন্যান্য সমস্ত সংস্থাই এগুলো সরবরাহ করে থাকে, সমস্ত সারের দোকানে পাওয়া যাবে। আর ইফকোর যে কোনো ধরনের প্রোডাক্ট আমরা ইফকোর যে সমবায় সমিতিগুলো আছে সেই সমিতিতেও পাবেন, আমাদের ডিলারদের কাছেও পাবেন। আরেকটা আমাদের অনলাইনে পারচেজ করার একটা সাইট আছে, ifcobazar.in, www.ifcobazar.in বলে একটি সাইট আছে। সেখানে ইফকোর বাল্ক ফার্টিলাইজার ছাড়া, অর্থাৎ 50 কেজির বস্তার সার ছাড়া, যত রকমের এই ধরনের যে ন্যানো ইউরিয়া থেকে শুরু করে এসওপি 17, 44, 18, 18, 18, 19, 19, 19, ইফকোর বিভিন্ন পেস্টিসাইড, সাগরিকা, অর্গ্যানিক ম্যানিউর, এগুলো সবই চাষি ঘরে বসে পেতে পারবেন। অনলাইনে পারচেজ করলে 7 দিনের মধ্যে তার বাড়িতে পৌঁছে যাবে, যদি সেখানে ডেলিভারি হয়, মানে স্পিড পোস্ট বা কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবল হয়।
0: আচ্ছা, আপনার কাছে আবার জানতে চাইব যে বিকল্প কৃষি পদ্ধতির কথা আজকে আমরা আলোচনা করছি, তো সেক্ষেত্রে চাষি ভাইরা কতটা কি উপকৃত হবেন, বা আরেকবার যদি একটু সংক্ষেপে চাষিদের বুঝিয়ে বলেন।
1: আমি চাষি ভাইদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে যে চাষের খরচ যদি আপনাকে কমাতে হয় তাহলে প্রথম কাজ হচ্ছে মাটির উর্বরা শক্তিকে বৃদ্ধি করা। সেই মাটির উর্বরা শক্তিকে বৃদ্ধি করতে গেলে প্রাথমিকভাবে আমাদের জীবাণু সারের ব্যবহার করতে হবে এবং জৈব সারের ব্যবহার বাড়াতে হবে। জীবাণু সারের ব্যবহার প্রসঙ্গে আমি এই দুটো কথা বলবো, সেটা হচ্ছে যে যে আমাদের যে এমপিকে কনসোর্টিয়া যেটা আমরা সরবরাহ করি, এটা বিভিন্নভাবে ব্যবহার করা যায়, বীজের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়, জৈব সারের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। তবে সবচেয়ে ভালো কাজ হবে যদি 1 লিটার আমাদের যে এনপিকে কনসোর্টিয়া জীবাণু সার, এক লিটার জীবাণু সারকে দু তিন লিটার জলে প্রথমে মিশিয়ে তারপর সেটাকে দশ বারো কেজি যে কোনো জৈব সারের সঙ্গে মিশিয়ে ওই দশ বারো কেজি জৈব সারটাকে ছায়াতে ঢাকা দিয়ে সাত দিন রেখে দিতে হবে।
0: আচ্ছা,
1: তাহলে
0: কি হবে, জৈব সার বলতে আপনি কি
1: ধরনের, পচা গোবর সার, ভার্মি কম্পোস্ট বা যে কোনো জৈব সার, দশ বারো কেজি জৈব সারের সঙ্গে ওই এক লিটার জীবাণু সারটাকে দু তিন লিটার জলে মিশিয়ে ভালো করে মাখিয়ে দিতে হবে, তারপর পাতা বা খড় বা পলিথিন সিট দিয়ে ঢাকা দিয়ে ছায়াতে ওটাকে সাত দিন রাখতে হবে। তাহলে ওই যে জীবাণু সারগুলো সাত দিনের মধ্যে বংশ বিস্তার করে প্রচুর সংখ্যায় হয়ে যাবে, কোটি কোটি হয়ে যাবে। তারপরে ওই দশ বারো কেজি জৈব সারটাকে এক বিঘে জমিতে ছড়িয়ে দেবে জমি তৈরি করার সময়, তাহলে দেখা যাবে এরকম যদি তিন চার বছর করে তাহলে কিন্তু মাটিতে জীবাণুর সংখ্যা অনেক বেড়ে যাবে, তখন কিন্তু এত রাসায়নিক সার দিতে হবে না। আগামী দিনে ন্যানো ডিএপি এসে যাচ্ছে, তখন সেটা যখন ব্যবহার করবো আমরা মাটিতে, যখনই কেমিক্যাল অর্ধেক ব্যবহার করব মাটির স্বাস্থ্য ভালো হতে বাধ্য।
0: আমাদের
2: আকাশবাণী মুর্শিদাবাদ, এতক্ষণ আকাশবাণী কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হলো। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান।

একটি ঘোষণা আকাশবাণী মুর্শিদাবাদ। আপনাদের প্রিয় অনুরোধের আসরে সোমবার থাকছে বাংলা আধুনিক গান, বুধবারের বিষয় লোকগীতি, বৃহস্পতিবার শুনবেন না বলা বাণী, রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসর থাকছে প্রতি শুক্রবার, শনিবার বাংলা ছায়াছবির গানের অনুরোধের আসর, আর অতুলপ্রসাদের গান, দ্বিজেন্দ্রগীতি, রজনীকান্তের গান এবং নজরুলগীতির অনুরোধের আসর থাকছে প্রতি রবিবার। আপনার প্রিয় গানটি শুনতে নির্দিষ্ট দিনে বেলা একটার মধ্যে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এই নাম্বারে 9434921300। আর আরেকটা কথা, যারা মেহফিল মজলিস কথা ও গানে জলসাঘর এবং শুভ সকাল অনুষ্ঠানে ফোনে আসতে পারছেন না, তারা অনুষ্ঠানের বিষয় ও তারিখ নির্দিষ্ট করে চিঠি লিখে পাঠিয়ে দিন এই ঠিকানায়, না বলা বাণী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, সূচক সংখ্যা 742101। এছাড়া আমাদের ইমেলও করতে পারেন, আমাদের ইমেল আইডি akashbanimurshidabad@gmail.com। আরেকবার বলে দিই না বলা বাণীর ঠিকানাটা, না বলা বাণী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, সূচক সংখ্যা 742101। আমাদের ইমেল আইডি akashbanimurshidabad@gmail.com। ঘোষণাটি শেষ হলো, আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে। একটু পরেই আকাশবাণী কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি সঞ্জয় দত্ত। বিশেষ বিশেষ খবর। ভারত সফররত সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোল ক্রিস্টোডোলিডেসের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠক, বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত, দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিতে উন্নীত করার অঙ্গীকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর, বিকেলে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। অনুপ্রবেশ, মাদক, অস্ত্র, মানব পাচার রুখতে সীমান্তে বিস্তৃত ও সুসমন্বিত নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। দিল্লি হাইকোর্ট উমর খালিদের 3 দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। রাজ্যসভার 24টি আসনের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ভারত পথিক বাংলার নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়ের 254তম জন্মবার্ষিকীর উদযাপন। সারা বিশ্বের সঙ্গে আজ দেশজুড়ে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উদযাপিত। এবারের মূল ভাবনা অ্যাক্টিং লোকালি ফর গ্লোবাল ইম্প্যাক্ট। আসি বিস্তারিত খবরে। সাইপ্রাসের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে ভারত সফররত সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডোলিডেসের সঙ্গে বৈঠক করেন। বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন তাঁরা। বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী বলেন, ভারত সাইপ্রাসের সম্পর্ক শুধু মজবুতই নয়, ভবিষ্যৎমুখীও বটে।
1: হাম সাইপ্রাস কে সাথ মিলকর

ভারত সফর। তিনি আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর শুভেন্দু অধিকারী আজ প্রথমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। কিছুক্ষণ আগে রাষ্ট্রপতি ভবনে গিয়ে শ্রীমতী মুর্মুর সঙ্গে দেখা করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ বিকেলে তাঁর বৈঠকে বসার কথা। রাজ্যমন্ত্রী সভার সম্প্রসারণ এবং পশ্চিমবঙ্গের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ নিয়ে বৈঠকে কথা হতে পারে। নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম দিল্লি সফরে শ্রী অধিকারী গতকাল বিকেলে রাজধানীতে পৌঁছন। রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তাঁর বৈঠক হয়। উল্লেখ্য, রাজ্যমন্ত্রীসভার প্রথম বৈঠকেই সীমান্তে কাঁটাতার বসানো ও চেকপোস্ট তৈরির জন্য বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। জমি হস্তান্তরের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। এর প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এছাড়া রাজ্যমন্ত্রীসভার সম্প্রসারণ নিয়েও তাঁদের মধ্যে কথা হয়েছে বলে সূত্রের খবর। আজ সকালে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও বৈঠক করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তাকে বিচ্ছিন্ন দায়িত্ব হিসেবে নয় বরং বৃহত্তর আঞ্চলিক দায়িত্ব হিসেবে দেখা উচিত। নতুন দিল্লিতে আজ বিএসএফের ইনভেস্টিচার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নানা দুর্বলতা ও একাধিক চ্যালেঞ্জ সত্ত্বেও সীমান্তরক্ষী বাহিনী ধারাবাহিকভাবে দেশের মর্যাদা অক্ষুণ্ণ রেখেছে। তিনি বেআইনি অনুপ্রবেশ, মাদক পাচার, জাল নোটের প্রচলন এবং অস্ত্র ও মাদক চোরাচালানের মতো নিরাপত্তা হুমকির উল্লেখ করে বলেন, এই পরিস্থিতিতে আরও সুসমন্বিত ও বিস্তৃত নিরাপত্তা কাঠামো গড়ে তোলা জরুরি। 2021 সালে উত্তর পূর্ব দিল্লিতে দাঙ্গার উস্কানি ও বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কারারুদ্ধ ওমর খালিদকে আজ দিল্লি হাইকোর্ট 3 দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। বিচারপতি প্রতিভা এম সেন এবং বিচারপতি মধু জৈনের ডিভিশন বেঞ্চ 1 জুন থেকে 3 জুন পর্যন্ত তাঁর শর্তসাপেক্ষ মুক্তির অনুমতি দিয়েছে। খালিদ তাঁর প্রয়াত কাকার চেহলাম অনুষ্ঠানে যোগ দিতে এবং তাঁর মায়ের দেখাশোনা করার জন্য 15 দিনের অন্তর্বর্তী জামিন চেয়েছিলেন। আইআরসিটিসি হোটেল কেলেঙ্কারির সঙ্গে যুক্ত অর্থ পাচার মামলায় রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদব, তাঁর পরিবারের সদস্য এবং অন্যদের বিরুদ্ধে চার্জ গঠনের বিষয়ে সিদ্ধান্ত 9 জুন পর্যন্ত স্থগিত রেখেছে দিল্লির একটি আদালত। মামলাটি বর্তমানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তাধীন। এর আগে সিবিআই এর অভিযোগের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয়। নির্বাচন কমিশন আজ 10টি রাজ্য থেকে রাজ্যসভার 24টি আসনের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করেছে। এর মধ্যে অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও কর্ণাটকের 4টি করে, রাজস্থান ও মধ্যপ্রদেশের 3টি করে, ঝাড়খণ্ডের 2টি এবং মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামের 1টি করে আসন রয়েছে। আগামী মাসে যাঁদের মেয়াদ শেষ হচ্ছে তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া, কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান, রণজিৎ সিং প্রমুখ। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী মাসের 1 তারিখে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। ভোট গ্রহণ 18 জুন, একই দিনেই ভোট গণনাও হবে। এছাড়া নির্বাচন কমিশন মহারাষ্ট্র ও তামিলনাড়ুর 1টি করে রাজ্যসভা আসনের উপনির্বাচনের ঘোষণাও করেছে। স্নায়বিক রোগ নিরাময়ে ব্যবহৃত ওষুধ প্রেগাবলিনের অপব্যবহার রোধ করতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এই ওষুধটিকে ড্রাগ আইনের H1 বিধির আওতায় অন্তর্ভুক্ত করার বিজ্ঞপ্তি জারি করেছে। প্রেগাবলিনের অপব্যবহার ও অপপ্রয়োগের বিষয়ে কয়েকটি রাজ্য থেকে প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সাম্পল এআইএন নিউজ কলকাতাতে। কোয়াড দেশভুক্ত গোষ্ঠী দেশভুক্ত বিদেশমন্ত্রীদের বৈঠক চলতি মাসের 26 তারিখে নতুন দিল্লিতে হতে চলেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনিয়ং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব মার্কো রুবিও এই বৈঠকে অংশ নিতে নতুন দিল্লিতে আসছেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, মুক্ত ও উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ে কোয়াডের দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতি রেখে মন্ত্রীরা গত বছরের 1 জুলাই ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত আলোচনার উপর ভিত্তি করে কাজ করবেন। একাধিক অগ্রাধিকারমূলক ক্ষেত্রে কোয়াড দেশগুলির সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে তাঁরা মত বিনিময় করবেন, কোয়াডের উদ্যোগগুলির অগ্রগতির বিষয়ে পর্যালোচনা করবেন এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলী ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও ন্যাটো বিষয়ে ট্রাম্প প্রশাসনের পরিবর্তিত অবস্থান এবং সেনা প্রত্যাহার সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে ইউরোপের মিত্র দেশগুলির একটি কূটনৈতিক মিশনে রয়েছেন। তিনি আজ সুইডেনের হেলসিংবার্গে ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন। অন্যদিকে পেন্টাগনের ঊর্ধ্বতন আধিকারিকরা ব্রাসেলসে এ সংক্রান্ত এক আলোচনায় বসবেন।

চুরাসে দুটি পৃথক ঘটনায় বন্দুকধারীদের গুলিতে ছজন পুলিশ আধিকারিক সহ ১৬ জন প্রাণ হারিয়েছেন। সেদেশের জাতীয় পুলিশের মুখপাত্র এডগার্দো বারাহোনা বলেছেন, প্রথম ঘটনাটি ঘটে উত্তর হন্ডুরাসের ত্রুখিলো পৌর এলাকার একটি খামারে। সেখানে অন্তত ১০ জন শ্রমিককে গুলি করে হত্যা করে অজ্ঞাত পরিচয় আততায়ীরা। দ্বিতীয় ঘটনাটি ঘটে গুয়াতেমালা সীমান্তের কাছে কর্টেস বিভাগের ওনোয়া পৌর এলাকায়। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বাংলার নবজাগরণের পথিকৃৎ সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের ২৫৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজা রামমোহন রায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে রামমোহন রায় সমাজকে কুসংস্কার, অন্ধবিশ্বাস ও বৈষম্যের বিরুদ্ধে উদ্বুদ্ধ করে তুলেছিলেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও রাজা রামমোহন রায়ের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী সিং বলেন, তিনি সতীদাহ প্রথার মতো অমানবিক রীতি, কুসংস্কার এবং সামাজিক কুপ্রথার বিরুদ্ধে লড়াই করেছিলেন, যার ফলে আধুনিক ভারতের ভিত্তি আরও সুদৃঢ় হয়েছিল। হুগলি জেলার খানাকুলে রাজা রামমোহন রায়ের জন্মদিন উপলক্ষে তাঁর জন্মস্থান খানাকুলে রাধানগর থেকে বসতবাটি রঘুনাথপুর পর্যন্ত এক শোভাযাত্রার আয়োজন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আজ দেশজুড়ে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উদযাপন করা হচ্ছে। জীববৈচিত্র্য বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে প্রতি বছর ২২ মে এই দিনটি উদযাপন করা হয়ে থাকে। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসের এবারের মূল ভাবনা অ্যাক্টিং লোকালি ফর গ্লোবাল ইম্প্যাক্ট। এই উপলক্ষে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব পৃথিবীর সব জীবের জন্য একটি অভিন্ন ভবিষ্যৎ গড়তে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত সফররত সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোল ক্রিস্টোডোলিডিসের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠক, বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত, দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার অঙ্গীকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর, বিকেলে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। অনুপ্রবেশ, মাদক অস্ত্র, মানব পাচার রুখতে সীমান্তে বিস্তৃত ও সুসমন্বিত নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। দিল্লি হাইকোর্ট ওমরখালীতে ৩ দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ভারত পথিক বাংলার নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়ের ২৫৪তম জন্মবার্ষিকীর উদযাপন। খবর শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যের জন্য কল্যাণমূলক কেন্দ্রীয় প্রকল্পে আর্থিক বরাদ্দ সহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত সুরক্ষিত করতে স্মার্ট বর্ডার প্রজেক্টের পরিকল্পনা করেছে সরকার। কলকাতার জলাভূমি ভরাট করে বেআইনি নির্মাণের তদন্ত শেষে রাজ্য সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে বলে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে নবজাগরণের পথিকৃৎ সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের 254তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ এবং পশ্চিমবঙ্গের জন্য কল্যাণমূলক কেন্দ্রীয় প্রকল্পে আর্থিক বরাদ্দের অনুমোদন সহ একাধিক বিষয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল দিল্লি গেছেন। গতরাত্রেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন তিনি। ঘণ্টাখানেক তাদের মধ্যে কথা হয়। আজ বিকেলে শ্রী অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা যাচ্ছে। এর আগে আজ সকালে মুখ্যমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে সাক্ষাৎ করেন।
1: বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার দিল্লি সফরে গিয়েছেন শুভেন্দু অধিকারী। গতকাল রাতে পৌঁছেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেন তিনি। আজও দিনভর রাজধানীতে ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। সকালে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক সেরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রপতি ভবনে যান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও মুখ্যমন্ত্রীর বৈঠক হতে চলেছে। এই বৈঠকে নিছক সৌজন্য সাক্ষাৎ নয়, বরং রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ মুখ্যমন্ত্রীর এই দিল্লি সফরে রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণ, ঋণ জর্জরিত পশ্চিমবঙ্গের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের মতো নানা বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল হাওড়া

0: এবং দুর্গাপুরের প্রশাসনিক বৈঠক করেন। দুর্গাপুরের বৈঠক থেকে সিন্ডিকেট রাজের অবসান ও বেআইনি বালি কয়লা পাথর খাদান বন্ধের কড়া নির্দেশ দেন তিনি। সাংবাদিকদের তিনি বলেন, বিগত সরকারের ভুল নীতির কারণে আসানসোল চিত্তরঞ্জন সহ বিস্তীর্ণ এলাকার শিল্পক্ষেত্র মরুভূমিতে পরিণত হয়েছে। দেউচা পাচামির মতো কোনো মিথ্যা প্রতিশ্রুতি এই সরকার দেবে না বলে তিনি জানান। আগামী দুই তিন মাসের মধ্যে রাষ্ট্রায়ত্ত সংস্থা সেইল সহ কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন বিভাগকে নিয়ে শিল্প পুনরুজ্জীবনে বাস্তব পরিকল্পনা করা হবে। সরকারি রাজস্ব ক্ষতি বা রেভিনিউ লিকেজ বন্ধ করার বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। অন্যদিকে তিনি বলেন, বর্ষায় বন্যা পরিস্থিতি রুখতে নবান্নে ডিভিসি চেয়ারম্যানের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলায় আজ এক প্রশাসনিক বৈঠক ডাকা হয়েছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ এই বৈঠকে পৌরোহিত্য করবেন। জেলার সমস্ত বিধায়কদেরও এই বৈঠকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। এই বৈঠকে জেলায় চালু থাকা বিভিন্ন প্রকল্পের কাজকর্মের অগ্রগতি বিষয়ে আলোচনা হবে। এছাড়া পূর্ত, কৃষি, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, প্রাণিসম্পদ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, বিদ্যুৎ, জনস্বাস্থ্য এবং বন দপ্তরের কাজকর্ম নিয়েও আলোচনা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। জেলাশাসক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরাও এই বৈঠকে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দীর্ঘ সীমান্তকে সুরক্ষিত করতে সরকার স্মার্ট বর্ডার প্রজেক্টের পরিকল্পনা করেছে। অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় এই পরিকল্পনা রূপায়িত হলে দেশে অনুপ্রবেশের সমস্যা বন্ধ করা সম্ভব হবে। নতুন দিল্লিতে আজ বিএসএফ এর ইনভেস্টিচার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সংলগ্ন ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে নতুন সরকার অনুপ্রবেশ প্রশ্নে কেন্দ্রের সঙ্গে একমত হয়ে ব্যবস্থা নিতে চলেছে।
1: ভূ মন্ত্রালয় ড্রোন, রডার, আধুনিক ক্যামেরাজ আর বাকি সারি তকনিক কে সাথ এক স্মার্ট বর্ডার কে প্রজেক্ট কো লেকর দেশ কে সামনে আয়েগা। বড়ি শান্তি সে, নিশ্চিন্ত মন সে আপকো কে রা হুঁ কি আব ত্রিপুরা, আসাম আর পশ্চিম বঙ্গাল তিনো জগে এসি সরকারে হ্যায় জো নীতিগত রূপ সে মানতি হ্যায় কি দেশ মে ঘুসপেট নহিঁ হোনি চাহিয়ে।
0: কলকাতার জলাভূমি ভরাট করে বেআইনি নির্মাণের তদন্ত করে রাজ্য সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে বলে নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। আজ সকালে কলকাতায় এক পারিবারিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, এইসব বেআইনি নির্মাণের দায় মেয়র ফিরহাদ হাকিমকে নিতে হবে।
2: আজকে যে যে জলাজমি বুঝিয়ে মাল্টিস্টোরির বিল্ডিং করা হয়েছে, ইল্লিগাল বিল্ডিং, ইল্লিগাল গোডাউন যেখানে বাউমোমোর দুর্ঘটনা ঘটল, এবং তিলজলার যে বিল্ডিংগুলো আমরা এভরি নুক অ্যান্ড কর্নার আমরা দেখছি, সেখানে উনি কী করে পারমিশন দিলেন, ওনার ডিপার্টমেন্ট কী করে পারমিশন দিল, এটা তো হতে পারে না যে আপনি 15 বছর ছিলেন, আপনি সরে গেলেন তো আপনার দায় দায়িত্ব শেষ হয়ে যাবে। যার দুর্নীতি হয়েছে, যা অন্যায় হয়েছে, তার উত্তর দেবার দায়িত্ব আপনার।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। হাওড়া স্টেশন সংলগ্ন বঙ্কিম রোডের হকার উচ্ছেদের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। জুন মাসের শেষ সপ্তাহ পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে জানিয়েছেন বিচারপতি হিরণময় ভট্টাচার্য। নির্দেশে বলা হয়েছে হকারদের আত্মপক্ষ সমর্থনের জন্য শুনানি করতে হবে রেল কর্তৃপক্ষকে। ওই শুনানিতে উপস্থিত থাকবে হুগলি নদী জলপথ পরিবহনের প্রতিনিধিও। শুনানির পরে উচ্ছেদ সম্পর্কিত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে রেল কর্তৃপক্ষ। সেই সিদ্ধান্ত রিপোর্ট আকারে জমা করতে হবে কলকাতা হাইকোর্টে। মামলার পরবর্তী শুনানি হবে 10ই জুন। বেআইনি জমি দখল মামলায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডি আজ কলকাতা ও মুর্শিদাবাদ সহ তিনটি স্থানে তল্লাশি অভিযান চালাচ্ছে। এর মধ্যে মুর্শিদাবাদের কান্দিতে কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে তালা ভেঙে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে। ইডির অভিযোগ, বেআইনি জমি দখলের অর্থে অভিযুক্ত ওই পুলিশ অফিসার তার বাড়ি নির্মাণ করেছে। কলকাতা পুরসভার আজকের মাসিক অধিবেশন স্থগিত করা হয়েছে। পুরসভা সচিবালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে অধিবেশন স্থগিত করার কথা জানানো হয়। এদিকে পুরসভার চেয়ারপারসন মালা রায় অভিযোগ করেছেন, তার সঙ্গে পরামর্শ না করে নিয়ম বহির্ভূতভাবে এই অধিবেশন স্থগিত করা হয়েছে। অন্নপূর্ণা যোজনার কাজে বিএলওদের যুক্ত করার প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বিএলও ঐক্য মঞ্চ। মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেছেন, গত বছর নভেম্বর মাস থেকে বিএলওরা এসআইআর এ নির্বাচনের জন্য কাজ করে গেছেন, এরপরেও যেভাবে তাদের উপর অন্নপূর্ণা যোজনার কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে তা অভিপ্রেত নয়। তিনি অবিলম্বে এই নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন। উল্লেখ, রাজ্যের মুখ্য সচিবের পৌরোহিত্যে এক বৈঠকে অন্নপূর্ণা যোজনার তালিকা যাচাইয়ের কাজে বুথ লেভেল অফিসার বা বিএলওদের কাজে লাগানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল চলাচল এবং রেল পরিকাঠামোকে লক্ষ্য করে সাম্প্রতিক কয়েকটি অপ্রীতিকর ঘটনায় রেলমন্ত্রক যাত্রীদের সফরকালে সতর্ক থাকার আবেদন জানিয়েছে। একই সঙ্গে সন্দেহভাজন কোনো ব্যক্তির কাজকর্ম চোখে পড়লে অবিলম্বে 139 হেল্পলাইন নম্বরে বিষয়টি জানাতে বলা হয়েছে। নতুন দিল্লির রেল ভবনে গতকাল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পৌরোহিত্যে এক উচ্চ পর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা বৈঠকের পরেই আবেদন জানানো হয়। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আজ দেশজুড়ে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উদযাপন করা হচ্ছে। জীববৈচিত্র্য বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে প্রতি বছর 22 মে এই দিনটি উদযাপন করা হয়ে থাকে। এই উপলক্ষে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব পৃথিবীর সব জীবের জন্য একটি অভিন্ন ভবিষ্যৎ গড়তে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বাংলার নবজাগরণের পথিকৃৎ সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের 254তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজা রামমোহন রায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে রামমোহন রায় সমাজকে কুসংস্কার, অন্ধবিশ্বাস ও বৈষম্যের বিরুদ্ধে উদ্বুদ্ধ করে তুলেছিলেন। গৌড়ীয় ব্যাকরণের মাধ্যমে তিনি বাংলা ভাষাকে নতুন ভাবনা ও বৌদ্ধিক দিকনির্দেশ দিয়েছিলেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও রাজা রামমোহন রায়ের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। হুগলি জেলার খানাকুলে রাজা রামমোহন রায়ের জন্মদিন উপলক্ষে তাঁর জন্মস্থান খানাকুলের রাধানগর থেকে বসতবাটি রঘুনাথপুর পর্যন্ত এক শোভাযাত্রার আয়োজন করা হয়। অনুকূল বায়ুপ্রবাহ ও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় আজও ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গেও আজ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব বর্ধমান জেলায় 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যের জন্য কল্যাণমূলক কেন্দ্রীয় প্রকল্পে আর্থিক বরাদ্দ সহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত সুরক্ষিত করতে স্মার্ট বর্ডার প্রজেক্টের পরিকল্পনা করেছে সরকার। কলকাতার জলাভূমি ভরাট করে বেআইনি নির্মাণ তদন্ত শেষে রাজ্য সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে বলে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী জানিয়েছেন। খবর এখনকার মতো শেষ হলো, পরবর্তী সংবাদ শুনবেন বিকেল 5:10।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। বিজ্ঞাপনী বিরতির পর শুনবেন মহিলা মহল।
4: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
5: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
6: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
4: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
6: তাহলে সঠিক নম্বর?
4: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
6: দিদি তুমি বাঁচালে।
4: কাজ থেকে নয়।
6: হ্যাঁ করছি। আরবিআই এই কথা বলে,
7: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
8: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
3: এখন মহিলা মহল উপস্থাপনায় সোমা সাহা।

নমস্কার বন্ধুরা, আজকের মহিলা মহলের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সঙ্গে রয়েছি আমি সোমা সাহা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজ মাসের চতুর্থ শুক্রবার, তাই আজকের অনুষ্ঠান আলাপি কলম। এই অনুষ্ঠানে সুযোগ থাকে আপনাদের স্বরচিত গল্প পাঠ, কবিতা পাঠ কিংবা ভ্রমণ কাহিনী শোনানোর। আজও এর ব্যতিক্রম হবে না। বন্ধুরা, কেমন হয় যদি আপনাদের এখন নিয়ে যায় জিম কর্বেটের দেশে? হ্যাঁ, চলুন তাহলে শুনে নেওয়া যাক দেবযানী চক্রবর্তীর স্বরচিত ভ্রমণ কাহিনী ওনারই কণ্ঠে।

জিম কর্বেটের দেশে। জিম কর্বেটের দেশ এই ভারতবর্ষ। জিম কর্বেটের দেশ উত্তরাখণ্ডে হিমালয়ের কোলে অবস্থিত শৈলনগরী নৈনিতাল। দিল্লি থেকে রেলপথের শেষ স্টেশন কাঠগোদাম ছাড়িয়ে সড়কপথে নৈনিতাল পৌঁছতে হয়। হিমালয়ের গায়ে জঙ্গলের মধ্যে পথ ঘুরে ঘুরে ক্রমশ আরও উঁচুতে যাচ্ছে। দুপাশে পাইন, ফার, রডোডেনড্রন, আরও কত যে গাছ। জিম কর্বেট যখন এই পথ দিয়ে যাতায়াত করতেন, সেই সময় নাকি এই পথেই বাঘ, কখনো কখনো মারাত্মক বিষধর সাপের দেখা পাওয়া যেত। এখন অবশ্য তা আর দেখা যায় না। জঙ্গলের পথে আধুনিক সভ্যতার ছোঁয়া লেগেছে। নৈনিতাল পূর্ব পশ্চিমে অবস্থিত একটি বিস্তৃত উপত্যকা। তার তিন দিকে পাহাড়ে ঘেরা, মাঝে আছে একটা হ্রদ, নৈনিমাতার মন্দির আর তাল অর্থাৎ হ্রদ, এই নিয়েই নৈনিতাল। পাহাড়ের গায়ে গায়ে ছড়ানো ছিটানো আছে বাজার, স্কুল, গির্জা, হোটেল। হিমালয়ের কোলে হ্রদটি কী করে সৃষ্টি হলো তা নিয়ে একটা কিংবদন্তি আছে। পৌরাণিক গল্প আছে, একবার নাকি তিন ঋষি অত্রি, পুলস্ত, পুলহ প্রায়শ্চিত্ত করতে বেরিয়ে এই অঞ্চলে এসে পৌঁছেছিলেন। তারা কোথাও তৃষ্ণা নিবারণের জন্য জল না পেয়ে পর্বতের পাদদেশে একটা গর্ত খোঁড়ে তিব্বতের পবিত্র মানস সরোবরের জল এনে তাতে ঢালেন, আর সেই থেকেই এই হ্রদের সৃষ্টি। এরপরে নাকি নৈনী দেবী এই জলে তার আসন পেতেছিলেন। সমগ্র গাড়োয়াল অঞ্চল ছিল জিম কর্বেটের বিচরণভূমি। রুদ্র প্রয়াগে নরখাদক চিতা যখন গ্রামবাসীদের জীবন অতিষ্ঠ করে তুলেছিল, তখন তিনি অসীম ধৈর্য ও অধ্যবসায়ের সাথে দীর্ঘদিন ধরে জঙ্গলে রাত কাটিয়ে সেটাকে মারতে সক্ষম হয়েছিলেন। এই নরখাদক চিতাটিকে স্থানীয় লোক মনে করত একটা দুষ্ট আত্মা। জিম কর্বেট শুধু যে একজন শিকারী ছিলেন তা নয়, তিনি গাড়োয়াল ও সমগ্র কুমায়ুন অঞ্চলের সাধারণ মানুষদের আপনজন হয়ে উঠেছিলেন। পাহাড়ের ধাপে ধাপে গ্রাম এবং তার পাশেই তরাইয়ের জঙ্গল, আর সেখানেই ছিল মানুষখেকো বাঘ ও চিতার আনাগোনা। গ্রামবাসীরা ছাগল গরু চড়াতে যেত বা ঘাস কাটতে যেত, তাদের সামনে দিয়েই কাউকে না কাউকে বাঘে টেনে নিয়ে যেত। গ্রামবাসীরা চাঁদা তুলে কর্বেট সাহেবকে টেলিগ্রাম করত। তাদের নিশ্চিত বিশ্বাস ছিল সাহেব আসবেন এবং তাদের মানুষখেকো বাঘের হাত থেকে উদ্ধার করবেন। কিন্তু বিস্তৃত জঙ্গলের মধ্যে বাঘ কোথায় আছে তাহা নির্ণয় করাই একটা কঠিন কাজ। পাহাড়ের একটি দিকে শিকার সমাপ্ত করে বাঘ চলে যেত সম্পূর্ণ বিপরীত দিকে। অসীম ধৈর্য সহকারে চাঁদের আলোয় জঙ্গলের মধ্যে দিয়ে পথ চিনে, বাঁদরের কিচিমিচি শুনে বা শিকার টেনে নিয়ে যাওয়া দাগ দেখে অনুমান করতে হতো বাঘ কোথায় আছে। গাছের ডালে ভারী বন্দুক নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো নরখাদক বাঘের আশায়। চিতার ক্ষেত্রে তো আরও বিপজ্জনক অবস্থা, কারণ চিতা খুব ক্ষিপ্র গতিতে গাছে উঠতে পারে। কিন্তু ছোটবেলা থেকেই জঙ্গল সম্পর্কে অদ্ভুত এক জ্ঞান গড়ে উঠেছিল জিম কর্বেটের। তিনি খুব সাধারণ জিনিস থেকেই বাঘের গতিবিধি অনুমান করতে পারতেন। যেমন তিনি তার ঘরে বসেই চিতল হরিণের ডাক শুনে অনুমান করতে পারতেন যে বাঘ বা চিতা কোনো হরিণকে টেনে নিয়ে যাচ্ছে। তিনি তার জঙ্গল লোর বইতে বলেছেন, দীর্ঘদিন ধরে জঙ্গলে বসবাস করার ফলে তার মধ্যে একটা জঙ্গল অনুভূতি গড়ে উঠেছিল। তিনি অদ্ভুতভাবে পশু পাখিদের ডাক অনুকরণ করতে পারতেন। এই ডাক শুনে কিছু পাখি বা পশু তার কাছে চলে আসত। কুমায়ুন অঞ্চলের চম্পাবতের মানুষ খাকি বাঘটি ছিল জিম কর্বেটের প্রথম মানুষখেকো বাঘ শিকার। বাঘটি ততদিনে প্রায় 234টি মানুষকে মেরে ফেলেছে এবং তৎকালীন ব্রিটিশ সরকারের প্রচণ্ড মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সময় জিম কর্বেট সেখানে আসেন। এর আগে নাম করা সব শিকারীরা এই বাঘটিকে মারতে
ব্যর্থ হয়েছিলেন। এই মানুষখেকো বাঘটিকে তিনি মেরেছিলেন বন্দুকের গুলি ছুড়ে বাঘটির পিছনে প্রায় তাড়া করে। কল্পনার চোখে দেখলে অনুভব করা যায় কি রোমহর্ষক ছিল এই লড়াই। জঙ্গল সম্পর্কে দীর্ঘ অভিজ্ঞতায় বাঘ কেন নরখাদক হয় জিম করবেট তার কয়েকটা ব্যাখ্যা দিয়েছিলেন। যেমন চম্পাবতের বাঘিনীটার মুখে এবং দাঁতে আঘাত লেগেছিল, সেই কারণে স্বাভাবিকভাবেই সে শিকার ধরতে পারত না। এছাড়াও আর একটা বাঘ মারা যাওয়ার পর দেখা গিয়েছিল তার থাবা এবং পেটে অসংখ্য সজারুর কাঁটা ফুটে আছে। অর্থাৎ বাঘ যখন স্বাভাবিকভাবে শিকার ধরতে না পারে তখনই তারা নরখাদক হয়ে ওঠে। নৈনিতাল ভ্রমণের আগে জিম করবেট অবনিবাস বইটি পড়ে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। মহাশ্বেতা দেবী এই বইটি সম্পাদনা করেছিলেন। অনেক দিন ধরেই করবেট ন্যাশনাল পার্ক ও তৎ সংলগ্ন এলাকা আলমোড়া রানীক্ষেত নৈনিতাল ঘোরার ইচ্ছা এবং জিম করবেটকে নিয়ে কিছু লেখার ইচ্ছা মনের মধ্যে লুকিয়েছিল। তাই ভ্রমণ কাহিনী শুরু করার আগে করবেট সাহেবকে নিয়ে এই ভূমিকা। আলমোড়া থেকে রামনগর হয়ে করবেট জাতীয় উদ্যানের পথে প্রবেশ। আলমোড়া থেকে সড়ক পথে হিমালয়ের গায়ে গায়ে পাহাড়ি পথে ভ্রমণের মজাই আলাদা। পাহাড়ের গায়ে পাইন গাছের সারি, কোথাও ঘন জঙ্গল, কোথাও কোথাও আবার জঙ্গলের ফাঁকে ফাঁকে হিমালয়ের নয়নাভিরাম সৌন্দর্য। খাড়াই পাহাড়, নিচে তীর তীরে নদী, দূরে বরফ ঢাকা হিমালয়ের চূড়া দেখতে দেখতে একসময় পৌঁছে গেলাম করবেট জাতীয় পার্ক এলাকায়। পাহাড় থেকে ঝর্ণা নেবে রাস্তার উপর দিয়ে বয়ে চলেছে, সেই ঝর্ণার জল মারিয়েই আমরা ঢুকলাম জিম করবেটের বিচরণ ভূমির ছোট্ট একটা অংশে। তবে এখানে দেখলাম এখনও অনেক কিছুর সাথেই করবেটের নাম জড়িয়ে আছে। সমস্ত রিসর্ট, হোটেল, দোকান পাট সব কিছুর সাথেই তিনি আজও এখানে বেঁচে আছেন। দুপাশের শান্ত অরণ্যের মধ্যে দিয়ে আমরা জঙ্গলের ধারেই একটা রিসর্টে এসে পৌঁছলাম। রিসর্টের ছোট ছোট কুটিরগুলি যেন আমাদের সেই কুটিরবাসী জীবনের কথা মনে পড়িয়ে দিচ্ছিল। শান্ত নিস্তব্ধ জঙ্গলে মাঝে মাঝে দু একটি পাখির ডাক, শহরের কোলাহল থেকে দূরে অন্য এক পৃথিবী যেন। কিন্তু তাল কাটল কিছু শহুরে মানুষের ফুর্তির উল্লাসে। উচ্চস্বরে ডিজে না বাজালে যেন তাদের সুইমিং পুলে স্নানের ব্যাঘাত হচ্ছিল। যাই হোক, করবেট জাতীয় উদ্যান ঘোরার প্রধান একটি আকর্ষণ হল জঙ্গল সাফারি। বিকেলে আমরা হুট খোলা জিপে বেরিয়ে পড়লাম জঙ্গলের উদ্দেশ্যে, অজানা রোমাঞ্চের আকর্ষণে। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, আস্তে আস্তে গভীর জঙ্গলে প্রবেশ করলাম। দুপাশে বড় বড় গাছ, কিন্তু আমাদের কল্পনায় জঙ্গল যতটা ঘন ভেবেছিলাম ততটা নয়। তবে আরও একটু গভীরে প্রবেশ করলাম যখন হুট খোলা জিপে নুড়ি বিছানো পাহাড়ি নদী পার হয়ে গেলাম, তখন চারপাশের পরিবেশে নিজেদের হলিউডের থ্রিলার মুভিতে অংশ নিয়েছি মনে হচ্ছিল। জঙ্গলের মধ্যে দিয়ে দু চোখ বিস্তৃত করে দিয়েছিলাম। যদি জঙ্গলের হিরো ডোরা কাটা দাগের কিছুটা ছায়া আমরা দেখতে পাই, না সেই সৌভাগ্য আমাদের হয়নি। আসলে জঙ্গল সাফারি উপলক্ষে এত জীব গাড়ি এখানে যাতায়াত করে, সেই আওয়াজে তারা বিরক্ত হয়ে আরও জঙ্গলের ভিতরে ঢুকে যায়। আমাদের দেখা দিতে তাদের বয়েই গেছে। তবে ফেরার পথে কিছু হরিণ, নীলগাই আর বাঁদর দেখা দিল। নীলগাইরা দূর থেকে ভিতরে

দু চোখে আমাদের দেখছিল। তবে হরিণদের সেসব ভয় নেই, তারা লাফাতে লাফাতে আমাদের গাড়ির সামনে দিয়ে এদিক থেকে ওদিকে চলে গেল। প্রাণ ভরে বিশুদ্ধ অক্সিজেন বুকে টেনে নিলাম। বনের একটা নিজস্ব গন্ধ থাকে, সেই গন্ধের অনুভূতি আর দু চোখ ভরে জঙ্গলের আদিম সৌন্দর্য মনের ভেতরে স্মৃতির মণিকোঠায় তুলে রাখলাম। রিসোর্টে ফিরে এলাম। রিসোর্টের খাবার ঘরটা যেন বাবুই পাখির বাসা, জঙ্গলের পরিবেশের সঙ্গে মানানসই। সন্ধ্যার পর পাখির কিচিমিচি থেমে গভীর জঙ্গলে অন্ধকারে ছায়া নেমে এলো। চারিদিকে নিস্তব্ধতা, ঘুমের গভীরে তলিয়ে গেল সমস্ত জগৎ। পরের দিন এলো মন ভালো করা সকাল, পায়ে পায়ে রিসর্ট থেকে বেরিয়ে পড়লাম। পায়ের নিচে পাতাঝরা মেঠো পথ মিশেছে নুড়ি বিছানো ছোট্ট এক নদীতে। নদী আপন বেগে লাফিয়ে লাফিয়ে পাথরের মধ্যে দিয়ে তার পথ খুঁজে নিয়েছে। ছোট্ট নদীর জলে পাতা ভিজিয়ে চলে গেলাম ওপারে। একটু দূরে শান্ত অরণ্য যেন আমাকে হাতছানি দিয়ে ডাকছে, কিন্তু বর্জিত এলাকা, প্রবেশ নিষেধ। শহরের কোলাহল থেকে অনেক দূরে পাহাড়ের কোলের এই শান্ত নির্জন অরণ্যের স্মৃতি আমার জীবনের একটা অমূল্য সম্পদ হয়ে থাকলো। প্রকৃতির কোলে আরও কয়েকটা দিন কাটাতে পারলে ভালো হতো, কিন্তু সময়সীমা যে নির্দিষ্ট। গাড়ি নিয়ে চলল রামনগর স্টেশনের উদ্দেশ্যে, তারপরে সেখান থেকে রেলপথে কাঠগোদাম। জিম কর্বেটের দেশ কিছুটা দেখা হলো, কর্বেটের স্মৃতিতে একটা মিউজিয়াম আছে সেটাও দেখা হলো, কিন্তু কর্বেটের সময়কার জঙ্গল আর নেই। যে বিস্তৃত অরণ্যভূমিতে তিনি একদিন বিচরণ করেছিলেন, সেই অঞ্চলের মানুষের একজন কাছের মানুষ হয়ে উঠেছিলেন, তা অনেকটাই হারিয়ে গেছে। বন্য প্রাণী সংরক্ষণের ক্ষেত্রে জিম কর্বেটের অবদান চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যদিও তিনি তার শেষ জীবনটা কাটিয়েছিলেন আফ্রিকাতে, কিন্তু তার জন্মের 150 বছর পরেও গাড়োয়াল অঞ্চলের মানুষ তাকে মনে রেখেছে। এই অঞ্চলে দেশের যে কোনো জায়গা থেকে রেলপথে কাঠগোদাম, সেখান থেকে গাড়ি বা বাসে নৈনিতালে যাওয়া যায়। সেপ্টেম্বর ও নভেম্বর আর মার্চ থেকে জুন হচ্ছে বেড়ানোর আদর্শ সময়।

বাহ, হিমালয়ের পাহাড়ি পথের নয়নভিরাম সৌন্দর্য দেখে মন ফুরফুরে হয়ে গেল, তাই না বন্ধুরা? এবার মঞ্জিরা চক্রবর্তীর কণ্ঠে স্বরচিত গল্প পাঠ। গল্পের নাম কাজের মেয়ের ছুটি। তাহলে চলুন শোনা যাক।

গল্প কাজের মেয়ের ছুটি। খালপাড়ের নতুন বস্তি, বস্তি অনেক দিনের পুরনো হলেও নামটা আজ রয়ে গেছে নতুন। খালের দুপাশে সার সার ঘর, টালির ছাউনি, কোথাও দরমার দেওয়াল, কোথাও বা ইটের। খালের বুকে জমেছে বস্তির আবর্জনা, খালের জল সংকীর্ণ ধারায় বয়ে চলেছে, সেও গঙ্গায় মিশে পবিত্র হয়ে যাবে, বাতাসে দুর্গন্ধ। বস্তিবাসীর এতে অবশ্য বিশেষ অসুবিধা হয় না, অভ্যাস হয়ে গেছে, মাথা গোঁজার ঠাইটুকু পেয়েছে, এই তো অনেক। বস্তির অদূরে বহুতল আবাসন, ওপাশে আলো ঝলমল পৃথিবী, এপাশে ছায়াময় জগৎ। ভোরের তরল আধার ভেদ করে বস্তির ঘরে ঘরে সকাল জাগছে, দরমার ফাঁক ফোকর দিয়ে সোনালী আলো খেলা করছে বস্তির ঘরে ঘরে। টুম্পার মায়ের সকাল অবশ্য অনেক আগেই হয়েছে, রাত দুপুরে। অবশ্য বস্তির আবার রাত আর দিন, রাতের অন্ধকারে বস্তি জেগে ওঠে, দিনের আলোই কেমন শান্ত। টুম্পার মা, মেয়ে টুম্পার নামেই মায়ের পরিচয়, সেই টুম্পা সন্তান সম্ভবা। মাঝরাত থেকে তার প্রসব বেদনা জেগেছে, তাকে নিয়েই ব্যস্ত তার মা। ওদিকে ভোর হতে না হতেই শব্দ তরঙ্গে ভেসে আসছে জন হেনরি, জন হেনরি। খুশি মনে কাজ করে রাত দিন, হো হো হো হো হো। টুম্পার মা তিতিবিরক্ত হয়ে বলে, এসব আবার সাত সকালে কারা শুরু করলো, মাথার মধ্যে ঝাঁঝা করতেছে, ভালো লাগে না বাপু। সে চোখে মুখে জল দিয়ে গুছিয়ে নেয় প্রয়োজনীয় জিনিসপত্র, টুম্পাকে নিয়ে ছোটে হাসপাতালে। তার বাবার ঘরে ফেরার ঠিক নেই, পেট ভর্তি মদ গিলে কোথাও পড়ে আছে। টুম্পার মা গজগজ করতে থাকে, মেয়েকে কখন হাসপাতালে ভর্তি করব আর কখন কাজ বাড়ি যাব। সারা দিনে তার সাত বাড়ির কাজ, বিশেষত ঘোষগিন্নি বলে দিয়েছিল কাল যেন কামাই না হয় আর সময় মতো কাজে আসিস, আজকাল প্রায় দেরি হচ্ছে তোর। যাই হোক, টুম্পাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দেখে বস্তির কোনায় কয়েকজন ছেলে ছোকরা মিলে শহীদ বেদি পরিষ্কার করছে, পাশে দাঁড়িয়ে বস্তির মাতব্বর। সে দেখেও সব দেখে না, মেয়েটা প্রসব বেদনায় ছটপট করছে। টুম্পার মা কপালে হাত ঠেকায়, ঠাকুর মেয়েটাকে একটু দেখো ঠাকুর, ওকে রক্ষা করো। এবার নিজের আর মেয়ের কপালকে গাল পাড়ে, পোড়া কপাল আমার, তেমন মেয়েটারও জুটেছে। জামাই পরিযায়ী শ্রমিক, মাস ছয়েক হলো ভিন রাজ্যে পাড়ি দিয়েছে, এই সময় পাশে থাকলে অনেক কাজে দিত। জামাইয়ের কথা ভাবতে ভাবতে সে মেয়েকে সাহস জোগায়, চুপ কর মা, একটু তো সহ্য করতে হবে, কষ্ট না করলি কেষ্ট মেলে না, আর মা হওয়া মুখের কথা নয়। অবশেষে অটো গিয়ে পৌঁছায় সরকারি হাসপাতালের দরজায়, একে ওকে ধরাধরি করে মেয়েকে ভর্তি করায় প্রসূতি বিভাগে। বেলা বেড়েছে, টুম্পার মায়ের মুঠোফোনটা অকাতরে বেজে চলেছে, সাত বাড়ি থেকে ফোন আসছে অহরহ। কাজের মেয়ে টুম্পার মায়ের কতখানি কদর একদিন কাজে না গেলে বোঝা যায়। শুধু বাবু বিবিদের ফোন ব্যস্ত থাকে তা নয়, টুম্পার মা ফোনের স্ক্রিনটার দিকে তাকায়, দশখানা মিসড কল, মনে মনে হাসে। সঙ্গে সঙ্গে এই ভেবে শঙ্কিত হয়ে পড়ে যে আজ কত কথা না শুনতে হবে মুখ বুঝে, ভগবান লোকের বাড়ির কাজের লোক করে পেটিয়েছ, আমাদের সুবিধা অসুবিধাগুলো কে দেখবে। এমন সময় সামনে দিয়ে এক নার্সকে যেতে দেখে এগিয়ে যায়, পেছন থেকে ডাক দেয়, সিস্টার, ও সিস্টার, আমার মেয়েটার কোনো খবর আছে? কত নম্বর বেড? 15 নম্বর, জানি না, আমি একবার যাব, ভিতরে আমাকে তো যেতে দিচ্ছে না। টুম্পার মায়ের করুণ মুখ দেখে সিস্টার বলেন, আচ্ছা আমি দেখে আপনাকে বলছি। কয়েক মিনিট পরে জানান, এখনো সময় লাগবে। টুম্পার মা জানতে চায়, আমাকে তো ভেতরে যেতে দিচ্ছে না সিস্টার,
তাহলে এখানে কি থাকার দরকার আছে? একজন থাকলে ভালো, কোনো সমস্যা হলে বাড়ির লোককে দরকার। তবে নর্মালে হলে ডেলিভারির পরে জানিয়ে দেওয়া হবে। ফোন নম্বর দিয়েছেন? হ্যাঁ। অপেক্ষা করবে নাকি কাজে চলে যাবে? ভাবতে ভাবতে টুম্পার মা তিধা দন্ধ নিয়ে বেরিয়ে আসে। এসেই দেখে বাইরে টুম্পার বাবা দাঁড়িয়ে আছে। ঈদের চাঁদ দেখার মতো তাকে দেখিয়ে মুখে হাসি ছড়িয়ে পড়ে। এই প্রথম লোকটা সঠিক সময়ে হাজির হয়েছে। তাই সে হেসে স্বামীকে বলে, তুমি তাহলে থাকো, আমি কাজে যাই, দরকার হলি পারে ফোন করো, আর ছুটি নিতে পারতে। এমন সময় মুঠোফোনটা আবার বেজে ওঠে। টুম্পার মা দীর্ঘশ্বাস ফেলে। আমাদের কি খেয়াল খুশির মতো ছুটি নেওয়ার জো আছে গো? টিংটং টিংটং। বেরিয়ে এলেন দত্তগিন্নি। টুম্পার মাকে দেখেই প্রশ্ন, আজ এত দেরি করলে কেন? টুম্পার মা বলতেই যাচ্ছিল, উত্তরটা শোনার প্রয়োজন বোধ করলেন না দত্তগিন্নি। নিজেই বলতে থাকলেন, ব্রেকফাস্ট করে নিয়েছি, মাছ মাংস জলে ভিজিয়ে দিয়েছি, চিংড়ির মালাইকারি হবে, বাবিন খেতে ভালোবাসে, বাবিনের বাবার জন্য চিকেন রেজালা, দুপুরের জন্য মাটন কষা, আর ফ্রিজে কি কি সবজি আর মশলা আছে একটু দেখে নাও, একটা ভাজা আর একটা কিছু চচ্চড়ি করো। টুম্পার মা

0: ফসকে বেরিয়ে আসে, আজ এত রান্না, ছুটির দিন জানোই তো, দুপুরে সবাই মিলে খেতে বসি, একটু তো বেশি হবেই। টুম্পার মা মুখে কিছু বলতে পারে না, মনের মধ্যে বেচারির অগ্নুৎপাত হতে থাকে। টুম্পাকে নিয়ে সারা রাত প্রায় জাগা, তার ওপর ভোর রাত থেকে দৌড়াদৌড়ি, এক ঢোক জল পর্যন্ত খাওয়ার সময় হয়নি। ফ্রিজ থেকে সবজিগুলো বের করতে গিয়ে সে মেঝেতে ধপাস করে বসে পড়ে, মাথাটা কেমন ঝিমঝিম করছে। পাশের ঘর থেকে ভেসে আসছে গানের কলি, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনেই মনে। রান্নাবান্না কতদূর এগোলো তা দেখার জন্য রান্নাঘরে ঢুকলেন দত্তগিন্নি। ঢুকে দেখেন মেঝেতে টুম্পার মা চুপ করে বসে রয়েছে। তাকে দেখে কিছুটা বিরক্তির সুরে বলেন, বসে আছো কেন, এমনিতেই তো আজ দেরি করে এসেছো, হাত চালাও। টুম্পার মা কাঁচুমাচু মুখ করে বলে, মাথাটার মধ্যে কেমন ভো ভো করতেছে। আসলে আসলে কি বলতে গিয়েও সে নিজেকে সামলে নেয়। কাজের লোকেদের সমস্যা বাবুদের ঠিক সমস্যা বলে মনে হয় না, তাই বলে, না কিছু না, একটু জল দেবে বৌদি? একটা জলের বোতল এগিয়ে দেন দত্তগিন্নি। ঢকঢক করে অনেকখানি জল খেয়ে পেটটা ভরিয়ে নেয় টুম্পার মা। কোমরে আঁচলটা শক্ত করে বেঁধে নিয়ে লেগে পড়ে। গরমের মধ্যে ঘেমে নেয়ে একের পর এক রান্না শেষ করতে থাকে সে। তার মাথা থেকে বেরিয়ে গেছে মেয়ের কথা, তার প্রসব বেদনার কথা, হাসপাতালের কথা। এখন মাথার মধ্যে শুধু একটাই চিন্তা, যত তাড়াতাড়ি সম্ভব ঘোষ বাড়িতে পৌঁছাতে হবে। তাও ঢুকতে ঢুকতে 11টা বেজে যাবে, ঘোষগিন্নির মুখ খুব, 11টার মধ্যে ও বাড়ির রান্নার পাট চুকে যায় যে। যাই হোক, দত্তবাড়ির রান্না শেষ করে টুম্পার মা হন্তদন্ত হয়ে দৌড়াতে থাকে ঘোষবাড়ির উদ্দেশ্যে। টিং টং টিং টং, দরজা খুলে ঘোষগিন্নি কাজের লোক টুম্পার মাকে দেখা মাত্রই ঝাউঝাউ করে ওঠেন। বলি কটা বাজে, এখন আসার সময় হলো? টুম্পার মা কাচুমাচু মুখ করে ভেতরে ঢুকলো। শাশুড়ি মায়ের চেঁচামেচিতে বৌমা সৃজিতা ঘর থেকে বেরিয়ে এলো। তাকে দেখে টুম্পার মা হিটলার শাশুড়ির হাত থেকে বাঁচলো আর কি। সাফাই গাওয়া সুরে বলতে শুরু করল, আজ কি একটা দিবস নাকি, মনে থাকে না ছাই, দত্তবাড়ির সববার ছুটি, আর ছুটির দিন বলে দ্বিগুণ রান্না, তোদের ছুটি তো আমার কি, আমাকে দিয়ে যে বেশি বেশি কাজ করালি তার জন্যে কি এক্সট্রা দু চার পয়সা দিবি তোরা, তার বেলা তো নয়। শুনে ঘোষগিন্নি ঝাঁঝিয়ে ওঠেন, অনেক পিরিস্তি হয়েছে, এবার ঝটপট কাজগুলো সারো দেখি। টুম্পার মা রান্নাবান্নায় ব্যস্ত হয়ে পড়ে। সৃজিতা একবার ঢু মারে ছুটির দিনে কি রান্না হচ্ছে তা দেখার জন্য। কথায় কথায় জানতে চায়, টুম্পা কেমন আছে? সৃজিতা স্কুলে পড়ায়, এই সমস্ত মানুষদের সুবিধা অসুবিধায় পাশে থাকার চেষ্টা করে। মেয়ের কথা জিজ্ঞেস করাতে টুম্পার মায়ের এতক্ষণে মনে পড়ে। টুম্পার মা বলে, আমার মেয়েটা তো হাসপাতালে গো, তাকে নিয়েই তো সারা রাত দৌড়াদৌড়ি, আজ তো আমি কাজে আসতুম না, আবার না আসলি পারে তোমাদের চলবে না। তা বৌদি তোমারও ছুটি, আজ কি মেয়ে দিবস? সৃজিতা ছুটি ছাটা নিয়ে কাজের লোকের সামনে কথা বলতে পছন্দ করে না, ছুটির নাম শুনলেই অমনি ওদের কামাই শুরু হয়ে যায়, তাই শুধু মাথা নাড়ে। কিন্তু টুম্পার মায়ের কথা শেষ হয় না, সে আবার জিজ্ঞেস করে, মেয়ে দিবস কি গো বৌদি, মেয়েদের নিয়ে কিছু? সৃজিতা দোনোবোনো করে বলে, না না, আর মেয়ে নয়, মেয়ে দিবস। শ্রমিকরা 8 ঘন্টার বেশি কাজ করবে না বলে আন্দোলন করেছিল, সেই থেকে পয়লা মে তারিখে এমন সময় তার শাশুড়িমার দরজায় এসে দাঁড়ান। সৃজিতা চুপ করে যায়। টুম্পার মা খুন্তি নাড়তে নাড়তে বলে চলে, ও বুঝিছি, আজ তোমাদের সকলের ছুটি তো? চুম্পার বাবা কিছুক্ষণ আগেই মেয়েটার জন্য ছুটি নিতে বলেছিল, কিন্তু সে নেয়নি। চোখের সামনে ভেসে ওঠে টুম্পার প্রসব বেদনায় কুঁকড়ে যাওয়া শরীরটা, যন্ত্রণাক্লিষ্ট মুখটা, নিজেকে খুব অসহায় মনে হয়। একটা কষ্ট দলা পাকায় বুকের মাঝে, দু চোখ জলে ভরে ওঠে। টুম্পার মা খুব শান্তভাবে সৃজিতাকে প্রশ্ন করে, আমরাও তো সারা বছর খেটে খেটে মরি, আমরা না আসলেই তোমাদের সংসার অচল, আমাদের কোনো দিবস নেই, আমাদের কোনো ছুটিও নেই, তাই না বৌদি? সৃজিতা কোনো উত্তর দিতে পারে না। একবার শাশুড়ি মায়ের গম্ভীর মুখের দিকে, আর একবার টুম্পার মায়ের করুণ মুখের দিকে তাকায়। মনে পড়ে যায় শৈশবে পড়া সেই কবিতাটির কথা, ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে, ওরা কাজ করে নগরে প্রান্তরে, ওরা কাজ করে।
1: বন্ধুরা কেমন লাগলো মঞ্জিরা চক্রবর্তীর কণ্ঠে স্বরচিত গল্প পাঠ কাজের মেয়ের ছুটি? আমাদের জানাতে ভুলবেন না কেমন, কারণ আপনাদের মতামতই আমাদের প্রেরণা যোগায়। এবার বিদায় নেবার পালা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।

এতক্ষণ আকাশবাণী কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হলো। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসর। অনুরোধের আসরে প্রথম গানটি শুনতে চেয়েছেন সাটুই থেকে মৌমিতা আচার্য, রুবি আশিস ও অদ্রিতা ভট্টাচার্য। শিল্পী জয়তী চক্রবর্তীর কণ্ঠে এই গানটি শুনতে চেয়েছেন।

শুনছেন রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসর। অনুরোধের আসরে এবারে শুনে নেব শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান। গানটি শোনার জন্য অনুরোধ করেছেন পলসন্ডা থেকে রেখা পুচকু ও টিঙ্কু মুখার্জি, শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।

অনুরোধের আসরে এবারে শুনে নেব শ্রাবণী সেনের কণ্ঠে গান। গানটি শোনার জন্য অনুরোধ করেছেন কলকাতার বরানগরের আলমবাজার থেকে দিলীপ কুমার বাড়ুই। কলকাতার বরানগর আলমবাজার থেকে দিলীপ কুমার পাড়ুই, শিল্পী শ্রাবণী সেন।

এবারের শিল্পী দেবব্রত বিশ্বাস। দেবব্রত বিশ্বাসের কণ্ঠে গান শুনতে অনুরোধ করেছেন বেলডাঙা আশ্রমপাড়া থেকে বিমলা অশোক ও স্নিগ্ধা খাটুর, শিল্পী দেবব্রত বিশ্বাস।

শুনছেন রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসর। এবারের শিল্পী অর্ঘ্য সেন। অর্ঘ্য সেনের কণ্ঠে গান শুনতে অনুরোধ করেছেন বিরাটি থেকে মন্টালি দে।

অনুরোধের আসরে এবারের গানটির শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত। গানটি শোনার জন্য অনুরোধ করেছেন মুর্শিদাবাদের মারগ্রাম থেকে বিশ্বনাথ দালাল ও চামেলি দালাল, শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত।

শুনছেন রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসর। এবারে তালপুকুর হাড়িভাঙা থেকে মোহাম্মদ খোরশেদ আলী মণ্ডল ও জিয়ারুল মণ্ডল, কিশোর কুমার দাস ও জ্যোৎস্না দাস গান শুনতে চেয়েছেন অদিতি মহাসিনের কণ্ঠে।

এই গানটির সঙ্গে শেষ হলো অনুরোধের আসর। এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসর, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। একটু পরেই হিন্দিতে সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে এবং 3:05 ইংরেজিতে সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

দিনের শেষে দিনান্তিকা। হ্যাঁ, কেমন আছেন বন্ধুরা? আজ দিনান্তিকার আসরে সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করব দিনান্তিকা। আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে দিনান্তিকার আসরে আমি থাকছি মধুমিতা সাহা। হ্যাঁ, আজ বায়োডাইভার্সিটি ডে, মানে জীব বৈচিত্র্য। কোনো নির্দিষ্ট প্রাকৃতিক পরিবেশে বা বাস্তুতন্ত্রে বসবাসকারী উদ্ভিদ, প্রাণী ও অণুজীবের মধ্যে যে জিনগত ও প্রজাতিগত বৈচিত্র্য দেখা যায় তাকেই বলে জীব বৈচিত্র্য। এটা পৃথিবীর সামগ্রিক বাস্তুতন্ত্রকে ভারসাম্যপূর্ণ ও টিকিয়ে রাখতে সাহায্য করে। তাই জীব বৈচিত্র্যকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়, যেমন জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য আর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। হ্যাঁ, প্রজাতির অন্তর্ভুক্ত বিভিন্ন জীবের জিন বা বৈশিষ্ট্যের মধ্যে যে তারতম্য দেখা যায় তাই হলো জিনগত বৈচিত্র্য, যেমন মানুষের গায়ের রং বা উচ্চতার ভিন্নতা। আবার প্রজাতিগত বৈচিত্র্য বলতে একটা নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রজাতির উদ্ভিদের ও প্রাণীর সংখ্যার যে ভিন্নতা থাকে তাই হলো প্রজাতিগত বৈচিত্র্য, যেমন আম, জাম, কাঁঠাল। আবার বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য হলো বনভূমি, মরুভূমি, জলাভূমি বা মহাসাগরের মতো বিভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যে যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় তাই হলো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। পৃথিবীর সুস্থায়ী পরিবেশ এবং মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য জীব বৈচিত্র্য কিন্তু অপরিহার্য। আমরা আমাদের দৈনন্দিন খাদ্যের জন্য বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর উপর নির্ভর করি। আবার প্রকৃতি থেকে নানা রকম গাছপালা ও অণুজীব সংগ্রহ করে জীবন রক্ষাকারী অনেক ঔষধ তৈরি করা হয়। বনভূমি ও জলাভূমিগুলো কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, জলবায়ু নিয়ন্ত্রণে বড় ভূমিকা পালন করে। আবার খাদ্য শৃঙ্খলের মাধ্যমে প্রতিটি জীব অন্য জীবের উপর নির্ভরশীল। কোনো একটি প্রজাতি হারিয়ে গেলে কিন্তু বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়। তাই মানব সভ্যতার স্বার্থেই জীব বৈচিত্র্যকে রক্ষা করা অত্যন্ত জরুরি। আজ জীব বৈচিত্র্য নিয়ে অনেক কথা বলবো, তবে আসুন এখন একটা গান শুনে নিই।

0: মানুষ মানুষের জন্যে।
1: শুনলাম আমরা গান, এবারে দিনান্তিকার আসরে চলে এসেছি। ওয়াল্টার জি রোজেন সর্বপ্রথম জীববৈচিত্র্য শব্দটি ব্যবহার করেন। জীববৈচিত্র্য পৃথিবীতে বিদ্যমান সকল উদ্ভিদ প্রাণী ও অণুজীবের মধ্যেকার বৈচিত্র্যই হল জীববৈচিত্র্য। প্রধানত জীববৈচিত্র্য তিন প্রকার, আগেই বলেছি, জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। জীববৈচিত্র্য হল কোনো একটি নির্দিষ্ট এলাকায় বিদ্যমান সমস্ত বিভিন্ন ধরনের জীবন, যেমন প্রাণী, উদ্ভিদ, ছত্রাক, এমনকি ব্যাকটেরিয়ার মতো অণুজীবের বৈচিত্র্য, যা আমাদের প্রাকৃতিক জগৎকে গঠন করে। এই প্রতিটি প্রজাতি ও জীব বাস্তুতন্ত্রে একটি জটিল জালের মতো একত্রে কাজ করে ভারসাম্য বজায় রাখে এবং জীবনকে টিকিয়ে রাখে। 1988 সালে বিশিষ্ট জীববিজ্ঞানী ইও উইলসন তার লেখার মাধ্যমে শব্দটিকে সারা বিশ্বে জনপ্রিয় করে তুলেছিলেন। বৈচিত্র্য শব্দের সাধারণ অর্থ হল বিভিন্নতা বা ভিন্নতা, বৈসাদৃশ্য বা নানারূপতা। সহজ কথায়, কোনো নির্দিষ্ট জায়গায় বা বিষয়ের মধ্যে একাধিক ভিন্ন উপাদানের উপস্থিতি বা মিলনই হল বৈচিত্র্য। এটি কোনো একঘেয়েমি ভেঙে নতুনত্ব বা বিভিন্নতার স্বাদ তৈরি করে। বিভিন্ন ক্ষেত্রে বৈচিত্র্যের ধারণা বিভিন্ন রকম। প্রকৃতিতে নানা রকম গাছপালা, পশু পাখি ও কীটপতঙ্গের সমারোহকে জীববৈচিত্র্য বলা হয়। এছাড়া ঋতু পরিবর্তন বা ভৌগোলিক পরিবেশের ভিন্নতাও এর অংশ। সমাজে বিভিন্ন ধর্ম, ভাষা, খাদ্যাভ্যাস, পোশাক এবং উৎসবের মিশ্রণকে সাংস্কৃতিক বৈচিত্র্য বলা হয়। মানব সমাজে মানুষের চিন্তাধারা, দক্ষতা, বয়স, লিঙ্গ বা জীবনধারার ভিন্নতা বোঝাতে বৈচিত্র্য শব্দটি ব্যবহৃত হয়। এর সমার্থক শব্দগুলোর মধ্যে রয়েছে বিচিত্রতা, বিভিন্নতা, নানারূপতা ও বহুরূপতা। জীববৈচিত্র্য সংরক্ষণ হল পৃথিবীর সমস্ত উদ্ভিদ ও প্রাণীকে সংরক্ষিত করা, তাদের প্রাকৃতিক আবাসস্থল রক্ষা করা ও টেকসই ব্যবস্থা করা। এর মূল উদ্দেশ্য বন উজাড়, দূষণ ও জলবায়ু পরিবর্তনের হুমকির মোকাবিলা করে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখা এবং মানব জাতির অস্তিত্ব টিকিয়ে রাখা। মোদ্দা কথা হল, পৃথিবীর সমস্ত উদ্ভিদ, প্রাণী এবং অণুজীবের প্রজাতি, জিনগত বৈচিত্র্য এবং তাদের প্রাকৃতিক আবাসস্থলকে সামলিয়ে রাখতে হবে আমাদের। জীবকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করার পদ্ধতি হল জীববৈচিত্র্যের মূল উদ্দেশ্য। বন্যপ্রাণীদের নিরাপদ বিচরণ ও প্রজননের জন্য সংরক্ষিত বনাঞ্চল, বৃহৎ এলাকা জুড়ে বাস্তুতন্ত্রের প্রাকৃতিক রূপরেখা রক্ষা করতে হবে, স্থানীয় ধর্মীয় বিশ্বাসের মাধ্যমে সংরক্ষিত বনভূমি, এটারও ব্যবস্থা করতে হবে, প্রাকৃতিক বাসস্থানের বাইরে কৃত্রিম পরিবেশে বিপন্ন প্রজাতিদের রক্ষা করা, এটা আমাদেরই লক্ষ্য রাখতে হবে, বন্যপ্রাণীদের প্রদর্শন ও বংশবৃদ্ধির ব্যবস্থা করতে হবে, বিভিন্ন দুর্লভ ও বিপন্ন উদ্ভিদের সংরক্ষণ করতে হবে, এমনকি অত্যন্ত কম তাপমাত্রায় বীজ, শুক্রাণু বা জিন সংরক্ষণ করা যায় সেদিকেও গুরুত্ব দিতে হবে। খাদ্য শৃঙ্খল অক্ষুণ্ণ রাখা এবং পরিবেশের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখা সংরক্ষণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও কৃষি ও চিকিৎসা ক্ষেত্রে নতুন প্রজাতির আবিষ্কার এবং জিনের বৈচিত্র্য ব্যবহার, আবার কার্বন ডাইঅক্সাইড শোষণ করে বায়ুমণ্ডলের তাপমাত্রা ও বৃষ্টিপাত নিয়ন্ত্রণ করা, প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যকে কেন্দ্র করে ইকোট্যুরিজম বা পর্যটন শিল্পের বিকাশ ঘটানো, এগুলো সংরক্ষণের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আসুন এবারে আমরা শ্রীকান্ত আচার্যের কণ্ঠে একটা গান শুনে নিই।

জীব বৈচিত্র্য দিনে দিনে আমাদের হ্রাস হয়ে যাচ্ছে, তার প্রধান কারণ হলো আবাসস্থলের ধ্বংস ও খণ্ডীকরণ, অতিরিক্ত আহরণ এবং বাইরের প্রজাতির অনুপ্রবেশ। যে চক্রাকার প্রক্রিয়ায় জীবনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন রাসায়নিক উপাদান বা মৌল, যেমন কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন ও জল, প্রাকৃতিক পরিবেশ যেমন বায়ুমণ্ডল, শিলামণ্ডল ও জলমণ্ডল থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পুনরায় পরিবেশে আবর্তিত হয়, তাকেই জৈব ভূরাসায়নিক চক্র বলে। এর নামকরণের উৎস ছিল জীবমণ্ডল বা জীবদেহ এবং ভূতাত্ত্বিক পরিবেশ বা মাটি, জল ও বায়ু, এর থেকে উপাদানগুলির আবর্তন প্রক্রিয়া। এই চক্রের মাধ্যমে প্রকৃতিতে পুষ্টি উপাদানের ভারসাম্য বজায় থাকে, যার ফলে পৃথিবীতে নিরন্তর জীবনধারণ সম্ভব হয়। কার্বন, অক্সিজেন ও নাইট্রোজেন চক্র, এই গ্যাসীয় চক্র এবং ফসফরাস ও সালফার চক্র, এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীববৈচিত্র্য হ্রাসের প্রধান ও প্রত্যক্ষ কারণ হল ভূমি ব্যবহারের পরিবর্তন। মূলত বৃহৎ পরিসরে খাদ্য উৎপাদনের জন্য, যা বিশ্বব্যাপী জীব বৈচিত্র্য হ্রাসের আনুমানিক 30% এর জন্য দায়ী। আর দ্বিতীয় কারণ হলো খাদ্য, ওষুধ এবং কাঠের মতো জিনিসের জন্য অতিমাত্রায় আহরণ করা, যা প্রায় 20%, তা এই হ্রাসের জন্য দায়ী। ক্রান্তীয় আন্দিজ পর্বতমালার ক্রান্তীয় বনভূমি বিশ্বের সবচেয়ে জীব বৈচিত্র্য সমৃদ্ধ এলাকা। বিশ্বের প্রায় 1/6 উদ্ভিদ প্রজাতি এই অঞ্চলে বাস করে। উচ্চতাগত ও পরিবেশগত বিচ্ছিন্নতার কারণে উঁচু পর্বত, দ্বীপ এবং সবুজ ক্রান্তীয় বনভূমিগুলো এই জীববৈচিত্র্যের কেন্দ্রবিন্দু। ব্রাজিল জীববৈচিত্র্যের প্রথম দেশ। এটি পৃথিবীর সর্বাধিক উদ্ভিদ ও প্রাণী জীববৈচিত্র্যের দেশ। ব্রাজিলে সর্বাধিক সংখ্যক পরিচিত স্তন্যপায়ী প্রাণী ও স্বাদু জলের মাছের প্রজাতি এবং 50,000-এরও বেশি প্রজাতির গাছ ও গুল্ম রয়েছে। উদ্ভিদ বৈচিত্র্যে এটা প্রথম স্থান অধিকার করে রয়েছে। বৈচিত্র্যের উদাহরণগুলির মধ্যে রয়েছে দৃশ্যমান বৈচিত্র্য, যেমন বয়স, জাতিসত্তা, শারীরিক ক্ষমতা, গুণাবলী, বর্ণ। আর অদৃশ্য বৈচিত্র্যের উদাহরণ হল শিক্ষাগত যোগ্যতা ও কর্ম অভিজ্ঞতা। ব্যক্তিগত বৈচিত্র্যের মধ্যে রয়েছে ধর্ম, ভৌগোলিক অবস্থান এবং সাধারণ বিশ্ব দৃষ্টিভঙ্গি। মূল কথা হলো, বৈচিত্র্য বলতে বিভিন্নতা, ভিন্নতা বা নানারূপতাকে বোঝায়। সহজ কথায়, কোনো একটি নির্দিষ্ট বিষয়ে বা স্থানে একই রকম না থেকে বিভিন্ন

0: বিভিন্ন ধরনের উপাদান, প্রজাতি বা বৈশিষ্ট্যের উপস্থিতি থাকাই হলো বৈচিত্র্য। এটা ভিন্ন ক্ষেত্রে ভিন্ন অর্থ প্রকাশ করে। যেমন সাংস্কৃতিক ক্ষেত্রে সমাজের বিভিন্ন ভাষা, ধর্ম, খাদ্যাভ্যাস ও রীতিনীতি মানুষের একসাথে বসবাস, প্রকৃতিতে বিভিন্ন ধরনের উদ্ভিদ, প্রাণী এবং অণুজীবের ভিন্নতা, আবার একই বিষয়ে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি বা মতামতের উপস্থিতি। বৈচিত্র্য জীবনকে সুন্দর ও সমৃদ্ধ করে তোলে ঠিকই, কিন্তু জীব বৈচিত্র্য, যা জৈব বৈচিত্র্যের সংক্ষিপ্ত রূপ, সকল জীবের বৈচিত্র্য এবং তাদের পারস্পরিক মিথস্ক্রিয়ার বিলুপ্ত ঘটা এবং নতুন প্রজাতির উদ্ভবের ফলে সব সময়ের সাথে সাথে জীব বৈচিত্র্য পরিবর্তিত হয়। জীব বৈচিত্র্য রক্ষার জন্য বৃক্ষ রোপণ করা সবচেয়ে সহজ এবং সবচেয়ে কার্যকরী পদক্ষেপ। এটা আমাদের সব সময় মাথায় রাখতে হবে, কেননা আমরা যে রেটে গাছের বিনাশ করছি সেটা আমাদের কখনোই করা উচিত নয়। এটা করলে জীব বৈচিত্র্যের ভারসাম্য অবশ্যই কমে যাবে। তাই আমরা প্রচুর পরিমাণে গাছ লাগাবো, এটা আমাদের সহজ পদ্ধতি এবং সবচেয়ে কার্যকরী পদক্ষেপ। শেষ করব দিনান্তিকা। ঘড়ির কাঁটা আমাদের জানান দিচ্ছে দিনান্তিকার আসর থেকে বিদায় নিতে হবে। তাই শেষ করার আগে বলবো, সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল আপনাদের জন্য। আবারও কথা হবে অন্য কোনো একদিন দিনান্তিকার আসরে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মধুমিতা সাহা।
1: আকাশবাণী মুর্শিদাবাদ। দিনান্তিকা।

এতক্ষণ বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, প্রথম শিল্পী সুমন চট্টোপাধ্যায়।

রবীন্দ্রসঙ্গীত শুনছেন। রবীন্দ্রসঙ্গীতের আসরে এবারের শিল্পী সুস্মিতা মুখোপাধ্যায়।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 MHz FM প্রচার তরঙ্গে। এখন নজরুল গীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে প্রথম শিল্পী ফিরোজা বেগম।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন নজরুল গীতি। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 MHz FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন অনুষ্ঠান কৃষক বন্ধুদের জন্য বিশেষ অনুষ্ঠান ক্ষেত খামারের কথা।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ক্ষেত খামারের কথা। আজ ক্ষেত খামারের কথা অনুষ্ঠানে
1: পেয়েছি ধন্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট প্ল্যান্ট প্রোটেকশন দেবাশিস রায়। দেবাশিস বাবু, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে নমস্কার।
2: নমস্কার।
1: তো প্রথমে জিজ্ঞাসা করে নিই যে আমাদের যে জেলা মুর্শিদাবাদ, এইখানে যে যে ধরনের কৃষক বন্ধুরা রয়েছেন বা এখানে যে মৌমাছি পালক যারা রয়েছেন, তারা এই মৌমাছি পালনের উপর নির্ভর করে কতটা স্বনির্ভর হতে পারবেন, এই বিষয়ে যদি একটু বলেন।
2: বেশ, আমি প্রথমেই যে কথাটা বলবো এটা কিন্তু সবার একটু জেনে থাকা জরুরি যে মৌমাছি পালন কিন্তু ভারতবর্ষের বুকে প্রথম শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের হাত ধরে, তারপরে সেখানে পাঞ্জাব সেই বিষয়টা অনেকটা অগ্রগতি করেছে। তারা বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের পাশাপাশি প্রোডাকশন বা উৎপাদনে হয়তো পশ্চিমবঙ্গের থেকে অনেক উপরে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, আমাদের এই রাজ্যে যতটা বায়োডাইভার্সিটি বা মৌমাছি চারণের জন্য যে বনভূমি বা বনস্পতি প্রয়োজন তার থেকে অনেক কম কিন্তু পাঞ্জাবে রয়েছে। কিন্তু আমাদের রাজ্যে এতটা বেশি বনস্পতি থাকা সত্ত্বেও আমরা শুধু সেটাকে ব্যবহারের অভাবে কিন্তু যথেষ্ট ভাবে কাজে লাগাতে কিন্তু পারি না। তো কৃষক বন্ধুরা যদি সেভাবে চান বা এই রকম একটা বিপর্যয় বা মহামারীর সময়ে তারা যদি এই পদ্ধতি বা এই মৌমাছি পালনটাকে একটা অন্যতম বিষয় হিসেবে নিজেদের জীবিকার স্বার্থে বেছে নেন, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ তথা আমি যদি আমার জেলা মুর্শিদাবাদের কথা বলি, সেখানে কিন্তু এর সুযোগটা অনেক ভাবেই রয়েছে, বিভিন্ন ভাবে রয়েছে। তো সেক্ষেত্রে বাণিজ্যিক ভাবে মৌমাছি পালনের জন্য স্বভাবতই আমরা যে মৌমাছির প্রজাতিটাকে বেছে থাকি, এটি মেল্লিফেরা বা ইউরোপিয়ান বা ইটালিয়ান মৌমাছির প্রজাতি যেটা বলে থাকি, সেটাই কিন্তু সব থেকে বেশি প্রচলিত। তবে এটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই মৌমাছিটা কিন্তু এক জায়গায় পালন করা যায় না, এটা কিন্তু মাইগ্রেটরি একটা নেচার এর মধ্যে আছে, অর্থাৎ মানে পরিযায়ী যে ব্যাপারটা, বিভিন্ন সময়ে ফুলের প্রতুলতা অনুযায়ী এদেরকে বিভিন্ন জায়গায় ঘোরাতে হয়। আর একটা প্রজাতি যেটা, সেটা হচ্ছে ভারতীয় প্রজাতি, সেটা হচ্ছে এপিসেরেনা। সেটা কিন্তু আমরা কোনো এক জায়গায় যদি একটা এপিসেরেনার বাক্স আমরা বসিয়ে দিই, সেখানে কিন্তু তারা আসবে, বাসা বাঁধবে এবং আশেপাশের যে ফসল আছে বা বিভিন্ন ফুল আছে তার থেকে তারা মধু আহরণ করবে, সংগ্রহ করবে এবং তারা মধু তৈরি করবে, আমরা সেখান থেকে নিতে পারি। এখানে বাক্স বিভিন্ন ভাবে মাইগ্রেশন বা পরিযায় না কোনো দরকার নেই। তো আমাদের মুর্শিদাবাদ জেলায় যে সমস্ত ফসল মূলত হয় জমিতে, ধরুন আমি যদি শীতকালের আগে থেকে শুরু করি, সর্ষে, তারপরে আম, লিচু, ধনে, কালো জিরে, তিল, মোটামুটি যে সমস্ত ফসলগুলোর কথা বললাম এর কম বেশি কিন্তু মুর্শিদাবাদে উৎপাদন আছে। তো সেক্ষেত্রে কৃষক বন্ধুরা যদি চান যে আমি আমার জেলার মধ্যেই এই ব্যাপারগুলোকে সীমাবদ্ধ রাখবো বা বিভিন্ন ঋতুতে ঋতুভিত্তিক যে মৌমাছির অভিপ্রয়ণ বা মাইগ্রেশন সেটা আমি জেলার মধ্যেই সার্কুলেট করাবো, তাহলে কিন্তু একটা চক্রাকারে দেখা যাচ্ছে সর্ষে, তারপরে শীত চলে গেলে আস্তে আস্তে আমের মুকুল আসছে, আম, লিচু, তার পাশাপাশি ধনে, কালো জিরে, তারপরে একটু গরম পড়ে গেলে তিল। সুতরাং বিভিন্ন ফসলে কিন্তু এই মৌমাছির বাক্স তারা এক জায়গা থেকে অন্য জায়গায় জেলার মধ্যেই তারা ঘোরাতে পারেন, বসাতে পারেন এবং সেক্ষেত্রে বিভিন্ন ফসল থেকে তারা

0: খাইয়ে, মানে চিনি জল বা কোনো সুগার সিরাপ এই সমস্ত খাবার খাইয়ে একটা
1: জায়গায়। আর একটা যেটা বলছিলাম, শুধু তো মধু সংগ্রহ নয়, মধুটাই যে পালন করছি মৌমাছি পালনে, শুধু যে আমরা মধু নিচ্ছি বা মধু ছাড়াও আরো যে মৌচাক থেকে আরো যেসব জিনিসগুলো পাওয়া যায় শুধু সেইগুলো নয়, আমাদের যে ফসল সেই ফসলেরও তো একটা বেশ উৎপাদন বাড়তে পারে বা গুণমান বাড়তে পারে এই পরাগ ফলে, তাই তো? যখন তারা মৌ মানে মধু সংগ্রহ করে ফুলের উপরে বসে বা কোনো এর পরে বসে, তাই তো? এই বিষয়টা একটু যদি আর একটু বলে।
0: এই বিষয়ে আমি প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে, আমি আইনস্টাইন সাহেবের একটা উক্তি প্রসঙ্গেই বলছি, তিনি বলেছিলেন যদি পৃথিবী থেকে মৌমাছি নিঃশেষ হয়ে যায় তাহলে মানুষ আর 4 বছর বেঁচে থাকবে। মানে কথাটা কতটা প্রাসঙ্গিক সেটা আশা করি শ্রোতা বন্ধুরা বা আপনি নিজেও বুঝতে পারছেন। সেটা হলো বলে থাকে যে যত ফসল আছে, যে ফসলগুলো ক্রস পলিনেশন বা পরাগায়নের ভিত্তিতে তার ফলন হয় বা তার উৎপাদন হয়, তার মধ্যে 80% বেশি এই পরাগ মিলন যেটা কিন্তু একা মৌমাছি করে, অর্থাৎ 100 ভাগের 80 ভাগ পলিনেশন বা পরাগ মিলন করছে মৌমাছি, আর বাকি 20% করছে অন্য অন্য পোকামাকড় বা বাতাস বা জল বা অন্য অন্য মাধ্যম ইভেন। আর তার মধ্যে যদি আমি বলি বিভিন্ন তৈলবীজ বা বিভিন্ন কুমড়ো জাতীয় ফসল বিশেষ করে, যেমন ধরুন পটল, উচ্ছে, ঝিঙে, লাউ, কুমড়ো, শশা, এই সমস্ত ফসলগুলো কিন্তু এমন ফসল যেখানে যদি পলিনেশন বা পরাগ মিলন না হয় তাহলে কিন্তু গাছে ফুল আসবে কিন্তু ফল আসবে না। এর এর ক্ষেত্রে যেমন শশা বা পটলের ক্ষেত্রে আমরা সকালবেলা পুরুষ ফুল ছিঁড়ে স্ত্রী ফুলে ছোঁয়াই, এই গুরুত্বপূর্ণ কাজটা কিন্তু মৌমাছি পালন করে। গবেষণায় দেখা গেছে যে একটা জমি যদি আমি জাল দিয়ে ঘিরে দিই, সেখানে যদি আমি মৌমাছির প্রবেশ না ঘটাই এই সমস্ত ফসলগুলোতে, সেখানে কিন্তু ফলনের হার কমে 5-10% নেমে আসতে পারে, 100% থেকে নেমে 5-10% কিন্তু নেমে আসতে পারে। সুতরাং এই পরাগ মিলনের জন্য মৌমাছির গুরুত্ব কিন্তু আমাদের জীবনে অপরিসীম। এবং সেক্ষেত্রে আমি একটা কথা অবশ্যই বলে রাখবো, বিভিন্ন কৃষক বন্ধুরা যারা মৌমাছি পালন নিজেরা করেন না কিন্তু তাদের বিভিন্ন ফসলের জমি আছে, যে ফসলের উপর মৌমাছি বিচরণ করে তাদের মধু আহরণের জন্য এবং পাশাপাশি তার ফসলের পরাগ মিলন হয়, সেক্ষেত্রে কৃষক বন্ধুরা একটা ভুল একটা ধারণা অনেক সময় পেশন করেন এই ব্যাপারটা যে মৌমাছি আমার জমিতে আসলে আমার ফসলের ক্ষতি হবে। তাদের উদ্দেশ্যে আমি এই কথাটা আজকে আরেকবার বলবো, সেটা হচ্ছে মৌমাছি যদি ফসলের জমিতে যায় তাদের ক্ষতি তো নয়ই, বরং তার যে পলিনেশন বা পরাগ মিলনের মাধ্যমে যে কাজটা হবে তাতে কিন্তু তার ফলন অনেকাংশে বৃদ্ধি পাবে। এবং এই পলিনেশনের মাধ্যমে আমি যদি একটা ভ্যালু বা একটা ডেটা বলতে চাই, সেটা ভারতবর্ষে, শুধুমাত্র ভারতবর্ষে এই পলিনেশন বা পরাগ মিলন যেটা মৌমাছি করে একা, এটায় অন্তত 3,000 কোটি টাকা ভারতীয় মূল্যের 3,000 কোটি টাকা প্রতি বছর বৃদ্ধি পায় শুধুমাত্র এই মৌমাছির দ্বারা পরাগ মিলনের মাধ্যমে। সুতরাং আশা করছি এটা কারো বুঝতে অসুবিধা হবে না যে এই পলিনেশন বা পরাগ মিলনের জন্য মৌমাছি কতটা গুরুত্বপূর্ণ।
1: আমার মনে হয় আগামী দিনে কৃষক বন্ধুরা যেভাবে হাঁস মুরগি মানে পোষেন সেরকম ভাবে মৌমাছির চাক বা ওই যে কাঠের তৈরি যে বিজ্ঞানসম্মত মৌমাছি পালন করা, সেটাও মনে প্রতি ঘরে ঘরে করা সম্ভব না।
0: একদম একদম।
1: এরপরে যেটা আসবে যে মধু সরবরাহ, শুধু মধু মানে মৌমাছি পালন করলে তো হবে না, সেখান থেকে মধুটাও পেলাম, সেই মধুটা পাওয়ার পরে বা মধু ওই মৌমাছির চাক থেকে যেসব জিনিস পাওয়া যায়, মোম পাওয়া যায়, মধু, এইগুলোর জন্য এগুলো কোথায় বিক্রি করবে বা কিভাবে মার্কেটিংটা পাবে তারা যারা এই মৌমাছি পালন করবে?
0: বেশ, সত্যি কথা বলতে আমরা যদি বাজারে যাই আমরা কিন্তু একই দোকানে বিভিন্ন কোম্পানির মধু দেখতে পাই, বিভিন্ন কোম্পানি তাদের সেলিং প্রোডাক্ট বাজারে তৈরি করে সেটা কিন্তু তারা কমার্শিয়ালাইজ করছে, সুতরাং তারা তো কোনো একটা উৎস থেকে মধু পাচ্ছে। এবার বিষয়টা কি, আমাদের ছোট ছোট জায়গায় যদি অল্প কিছু মৌমাছি পালক থাকেন তারা, তাদের এই ব্যাপারটা একটু অসুবিধা হয় যে তারা তাদের উৎপাদিত মধু কোথায় বিক্রি করবেন বা কোথায় কমার্শিয়ালাইজ করবেন। সেক্ষেত্রে আমি অনুরোধ করব কৃষক বন্ধুদের যে আপনারা কমিউনিটি ফার্মিং বা সম্প্রদায় ভিত্তিক চাষ এটা যদি করতে পারেন, অথবা কোনো কোঅপারেটিভ বা কোনো ফার্মার্স প্রোডিউসার অর্গানাইজেশন যেটা FPO বা FPP বলা হয়, এর মাধ্যমে যদি আপনারা মধু মৌমাছি পালন করেন, মধু উৎপাদন করেন এবং একটা বড় অ্যামাউন্ট মানে একটা অধিক মাত্রায় যদি আপনারা মধুটা কোথাও সরবরাহ করতে চান, সেক্ষেত্রে

0: তো আপনারা বিভিন্ন মার্কেটিং চ্যানেল ধরতে পারবেন। তার মধ্যে যেমন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কম্প্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন, যেটা সিএডিসি নামে পরিচিত, তারা এই মধুটা কেনেন, এবং বেসরকারি সংস্থা এরাও সেই মধুটা কেনেন। কিন্তু তাদের কন্ডিশন থাকে যে আমাকে একটা বড় পরিমাণে মধু দিতে হবে, আর সেটা তখনই সম্ভব যখন আপনারা সম্প্রদায় ভিত্তিক চাষ করবেন। কারণ একটা জায়গায় যদি অল্প কিছু কৃষক থাকে, তার উৎপাদিত মধু কিন্তু হঠাৎ করে এক জায়গায় বিক্রি করা মুশকিল, একটু অসুবিধা হয়। তবে এক্ষেত্রে একটা জিনিস একটু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই মধু তারা যেটা তৈরি করছেন তাতে কিন্তু মধুর যে কোয়ালিটি বা গুণগত মান সেটা কিন্তু যথেষ্ট ভাবে ভালো থাকা প্রয়োজন। না হলে কিন্তু তারা হয় মধু তারা বিক্রি করতে পারবেন না, বা গুণগত মান যদি সেটা স্যাটিসফাই না করে সেক্ষেত্রে কিন্তু অনেক অনেক সময় মধুর যথেষ্ট দাম যেটা কৃষকের পাওয়া উচিত সেক্ষেত্রে কিন্তু তারা সেটা পান না, এটা একটা সমস্যা।
1: তো এই এই যে গুণগত মান বা উন্নত মধু বা পেতে গেলে কি কি বিষয়গুলোর উপরে লক্ষ্য রাখতে হবে,
0: সে প্রসঙ্গে মৌমাছি পালক যারা আছেন তাদেরকে কয়েকটা জিনিস একটু বিশেষভাবে মাথায় রাখতে হবে। যদি মধুর গুণগত মানটা সঠিক থাকে যাতে তারা রাখতে পারেন, সেক্ষেত্রে প্রথমেই একটা সমস্যা যেটা সেটা হচ্ছে মৌমাছিতে বিভিন্ন কীট পতঙ্গের আক্রমণ হয়। তার মধ্যে একটা হচ্ছে মাইট বা মাকড়, ভারোয়া মাইট বলে পরিচিত। তো এই মাকড়কে দমন করার জন্য কৃষক বন্ধুরা বা মৌমাছি পালকরা অনেক সময় কি করেন, সালফার ডাস্ট মানে গুঁড়ো সালফার সেটা সরাসরি মৌমাছির বাক্সে বা আশেপাশে তারা সেটা ছড়িয়ে দেন, হাতে করে হোক বা কোনো ডাস্টারের মাধ্যমে হোক। তো সেই সালফার যে গুঁড়ো সেটা যদি হাইভের মধ্যে যায় বা মধুর সঙ্গে যদি সেটা নিষ্পেষিত হয়ে বেরিয়ে আসে এবং তার যদি অবশিষ্টাংশ তার মধ্যে থেকে যায়, তাহলে কিন্তু মধুর গুণগত মান অনেকাংশে কমে যায়। সুতরাং এবার তাদের প্রশ্ন আসতে পারে, তাহলে এই মাকড় দমনের জন্য আমি সালফার ডাস্টের পাশাপাশি কি করবো, মানে এটা যদি আমি ব্যবহার না করি এর পরিবর্তে আমরা কি করতে পারি। সেক্ষেত্রে আমরা যেটা বলে থাকি ফিউমিজিলিন নামে একটা পদার্থ আছে, সেটা এক প্রতি 100 ml যে চিনি জল আমরা মৌমাছিকে খাওয়াই, প্রতি 100 ml চিনি জলের মধ্যে 0.5 অর্থাৎ হাফ থেকে তিন মিলিগ্রাম হারে প্রতি 100 ml সুগার সিরাপ চিনি জলের সঙ্গে মিশিয়ে মৌমাছিকে আমরা খাওয়াতে পারি। অথবা তার পাশাপাশি ফলবেক স্ট্রিপ বলে একটা কাঠির মতো জিনিস পাওয়া যায়, বিভিন্ন দোকানগুলোতে পাওয়া যায়, ওষুধের দোকানেও পাওয়া যায়, যেটাকে পুড়িয়ে অথবা ফরমিক অ্যাসিডের ফিউম, ফরমিক অ্যাসিড যেটা বিভিন্ন কমার্শিয়ালাইজ ফর্মেও পাওয়া যায়, আবার অনেকাংশে ল্যাবরেটরি যে ফরমিক অ্যাসিড কনসেন্ট্রেটেড, হ্যাঁ সেটাও আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি। তো এটা পুড়িয়ে তার যে ধোঁয়াটা, সেই ধোঁয়াটা আমরা ওই বিহাইভ বা মৌমাছির বাসার মধ্যে যদি দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু এই মাকড় দমন হবে এবং সালফারের ব্যবহার ছাড়া মানে সালফার ডাস্টেরও কোনো সমস্যা আমাদের কাছে থাকবে না। এবং এর পাশাপাশি আরো কিছু কিছু সমস্যায় মৌমাছি পালকরা পড়েন, যেমন কিছু ব্যাকটেরিয়াল সমস্যা হয়, ইউরোপিয়ান ফাউল ব্রুড, আমেরিকান ফাউল ব্রুড, তো সেক্ষেত্রে তারা টেরামাইসিন বলে একটা ওষুধ পাওয়া যায়, মানে এটা বর্তমানকালে খুব ভালো কাজ হচ্ছে এই সমস্ত বিষয়গুলোতে। টেরামাইসিন সেটা 2.5 থেকে 4 মিলিগ্রাম প্রতি 5 লিটার যে সুগার সলিউশন আছে এর মধ্যে কিন্তু দিতে হবে। মাত্রাটা খুব গুরুত্বপূর্ণ, অধিক মাত্রা হলে হবে না, 2.5 থেকে 4 মিলিগ্রাম প্রতি 5 লিটার সুগার সিরাপ এর সঙ্গে মিশিয়ে সেটা দিতে হবে।
1: এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ধরুন যারা মৌমাছি পালন করতে চান এবং এটা মানে ইচ্ছা করলেই তো হবে না, এর জন্য একটা মানে প্রশিক্ষণেরও প্রয়োজন আছে।
0: অবশ্যই
1: প্রশিক্ষণ কেউ যদি নিতে চান তাহলে কোথায় কিভাবে তারা যোগাযোগ করবে?
0: প্রশিক্ষণের জন্য বিভিন্ন সরকারি দপ্তর থেকে একসময় প্রশিক্ষণ দিত, তো কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকেও আমরা এই মৌমাছি পালনের উপর প্রশিক্ষণ দিই। এবার যেহেতু এটা সত্যি কথা মৌমাছি পালন একটা লম্বা পদ্ধতি, বিভিন্ন স্টেপ বা পদক্ষেপ আছে এটাকে একটা সুন্দরভাবে শেখার জন্য বা কমপ্লিট করার জন্য, তো সেক্ষেত্রে ভারত সরকারের একটা প্রকল্প ছিল যেটা এখনো চলছে, সেটা হচ্ছে NSDC, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন, যার আন্ডারে এগ্রিকালচার স্কিল কাউন্সিল অফ ইন্ডিয়া বা এসকির মাধ্যমে বা এসকির থ্রুতে এই ট্রেনিংটা কিন্তু দেওয়া হয়ে থাকে। সেটা হচ্ছে 200 থেকে 240 ঘন্টার ট্রেনিং, ঘন্টা ভিত্তিতে দেওয়া হয় এবং সেটাকে দিনের ভিত্তিতে ভাগ করে নিয়ে মোরললেস 1.5 থেকে 2 মাসের একটা ট্রেনিং হয়, একটা লম্বা সময় ট্রেনিং, সেখানে থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটো ভাবেই প্রশিক্ষণ নিতে যারা আসেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, থিওরি এবং প্র্যাকটিক্যালের পাশাপাশি, প্র্যাকটিক্যালও তাদের হাতে কলমে এবং যে বিষয়গুলো শেখার সেটা তাদের শেখানো হয়। তো এটা সম্পূর্ণ বিনা খরচায় এবং এই সময়ের মধ্যে আসা যাওয়ার তারা যে দূরবর্তী জায়গা থেকে তারা আসবেন, তো সেই খরচাটা কিন্তু সম্পূর্ণভাবে সরকার বহন করবে। এবং এই প্রশিক্ষণের পর তাদের একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষার ভিত্তিতে তারা একটা সার্টিফিকেট পাবে। যে সার্টিফিকেটের থ্রুতে বা মাধ্যমে তারা কিন্তু সহজেই কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে মৌমাছি পালনের জন্য একটা লোন তারা সহজে পেতে পারে। এবং এবং এই প্রশিক্ষণের পাশাপাশি নাবার্ড যেটা আছে, ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, নাবার্ড থেকেও বিভিন্ন ভাবে লোন দেওয়া হয়। যদি সেটাকে তারা কোনো প্রশিক্ষণের সার্টিফিকেট বা শংসাপত্র সেটাকে তাদেরকে দেখাতে পারেন, তো সেক্ষেত্রে ব্যক্তিগত ভাবে কেউ যদি ট্রেনিং বা প্রশিক্ষণ নিতে চান, অন্তত 15 জন, মানে এটা আমরা আমার কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে ঠিক করেছি, যদি অন্তত 15 জনের একটা ব্যাচ তৈরি করা যায়, তাহলে তাদেরকে আমরা 3 দিনের একটা শর্ট টার্ম ট্রেনিং সেটা আমরা দিতে পারি। এই 3 দিনের ভিত্তিতে, 3 দিনের ট্রেনিং এর ভিত্তিতে, মানে মোটামুটি মিনিমাম 72 ঘন্টার একটা ট্রেনিং যদি হয়, তাহলে তার ভিত্তিতে আমরা একটা সার্টিফিকেট তাদেরকে ইস্যু করতে পারবো, এবং সেই সার্টিফিকেটের ভিত্তিতেও তারা ব্যাংক থেকে লোনের একটা সুবিধা পেতে
1: পারে। কৃষক বন্ধুরা রয়েছেন যারা, তারা নিশ্চয়ই এ থেকে উপকৃত হবে, তাই তো?
0: অবশ্যই অবশ্যই,
1: যদি মানে উদ্যোগী হন এই মৌমাছি লোনে।
0: এর পাশাপাশি এই যে নাবার্ডের যে লোনের কথা বললাম, সেখানে তারা 35% সাবসিডিতে লোন দিচ্ছে, লোন দেন, লোন প্রদান করেন, সার্টিফিকেট দেখালে 35% সাবসিডিতে লোন দেন। এর একটা ক্রাইটেরিয়া থাকে, যারা আছেন তাদের 10% একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট করতে হয়, আর যারা শিডিউল কাস্ট কমিউনিটির আওতায় পড়েন তাদের 5% একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট করতে হয়। তাহলে এই সার্টিফিকেট যদি তার কাছে থাকে, এই ভিত্তিতে তারা লোন পেতে পারেন। এবং এই লোনের আরো কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি DRDA, এনারাও বিভিন্ন লোন প্রদান করেন। আবার খাদি ভিলেজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কমিশন, এরাও একটা লোন, যেটা KVIC, আপ টু 25 লাখ টাকা পর্যন্ত এরা লোন দিতে পারেন। এবার এখানে একটা ক্রাইটেরিয়া ওনারা বেঁধে দেন, যে যদি ক্লাস 8 পাস পর্যন্ত হয় যিনি লোন নিচ্ছেন, যার নামে লোন ইস্যু হবে, তাহলে সে 25 লাখ টাকা পর্যন্ত লোন পেতে পারেন। আর যদি ক্লাস 8 পাশের নিচে তার শিক্ষাগত যোগ্যতা হয়, তাহলে সে 10 লাখ টাকা পর্যন্ত সর্বাধিক লোন পেতে পারে। এবার এই লোনের আবার বিভিন্ন রকম আছে, যেমন ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ওয়ার্কিং ক্যাপিটাল লোন, রুরাল এমপ্লয়মেন্ট জেনারেল স্কিম। তো এই বিষয়গুলো বিভিন্ন সরকারি দপ্তরে গেলে তারা আরো বিশদে ব্যাপারগুলো বলতে পারবেন, যে লোন কিভাবে দেওয়া যায়, কি কি পদ্ধতি। তবে এই লোনের জন্য নর্মাল যারা আছেন কৃষক বন্ধুরা বা মৌমাছি পালক, তারা তো বটেই, পাশাপাশি বিশেষভাবে তাদেরকে অগ্রগণ্য করা হয় যারা যুবক এবং মহিলা সম্প্রদায়
1: আছে।
0: এটা একটু বলে রাখাটাই ভালো, কারণ এইটা এমন একটা কাজ, এপিকালচার বা মৌমাছি পালন, এখানে এনারা যদি সংঘবদ্ধ হন বা এই কাজটা করতে চান, তাদের জন্য কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা
1: বিষয়। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা মৌমাছি পালন বিষয়ে আমরা কথা বললাম গঙ্গা বিজ্ঞান কেন্দ্রের স্পেশালিস্ট প্ল্যান্ট প্রোটেকশন জেলা কৃষকবাবু, আপনাকে আমাদের তরফ থেকে এবং আমাদের জেলা কৃষক বন্ধু
2: পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে শুনিনি লোকগীতি, শিল্পী প্রহ্লাদ ব্রহ্মচারী।

0: এতক্ষণ শুনলেন শিল্পী প্রহ্লাদ ব্রহ্মচারীর কণ্ঠে লোকগীতি।
1: এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।
2: আজ আমরা এসে উপস্থিত হয়েছে বহরমপুর ব্লকের কয়া গ্রামে, আর কয়া গ্রামের ভেতরেই আমরা এখন দাঁড়িয়ে আছি একটা পুকুর পাড়ে, বেশ বড় ধরনের পুকুর, এখানে মাছ চাষ করা হয়। তো এই পুকুর পাড়ে পেয়েছি এই এই পুকুরে যিনি মাছ চাষ করেন, পরিচয় করে নিই। আপনার নাম?
3: আমার নাম কানাই হালদার।
2: কানাই হালদার, এই যে পুকুর দেখছি, মোটামুটি এখানে কতটা জলা আছে তোমার?
3: এখানটা এই দুটো মিলে 14 বিঘা আছে।
2: দুটো মিলে 14 বিঘা। আর কি আছে এখানে?
3: আর কন্ট্রাক্ট নো আছে তিনখানা।
2: তিনখানা কন্ট্রাক্ট নেই
3: নিজ? না না, ওটা পুরো কন্ট্রাক্ট নো।
2: ও পুরো, ওটা কি বছর
3: সম্পদ? হ্যাঁ
2: বছর কন্ট্রাক্ট।
3: হ্যাঁ বছর কন্ট্রাক্ট।
2: কত করে দিতে হয়?
3: বছরে একটা লাগে 65,000, একটা লাগে 30,000, একটা লাগে 40,000।
2: তো তাহলে কন্ট্রাক্ট নিয়ে কতটা জমি জলা?
3: ওই তিনটে মিলে নাই না কোথাও 15 বিঘা মতন হবে।
2: 15 বিঘে, তাহলে 15 বিঘে আর এখানে 14 বিঘে, প্রায় 30 বিঘের কাছাকাছি।
3: 30 বিঘে
2: আর জলাতে মাছ চাষ হচ্ছে না?
3: আর এইটা 1 বিঘে,
2: আর এটা 1 বিঘে, প্রায় 30 বিঘের মতো নিয়ে হলো প্রায়। তো এই যে এতগুলো জলা দেখছি, এই জলাতে কি ধরনের মাছ চাষ করা হয়?
3: বাটা, পোনা, সিলভার, কাতলা,
2: সেটা তো হয় বিভিন্ন ধরনের। এখানে তোমরা কি ডিম পোনা ছাড়ো না মানে ফিঙ্গারলিং চারা পোনা করে ছাড়ো?
3: না ডিম পোনা ছাড়ি।
2: ডিম পোনা ছাড়ো, ডিম পোনা থেকে মাছ বড় করো নাকি? কত বড় করো মাছগুলোকে?
3: মাছগুলো ওই 1 মাসের, যেখানটায় ডিমটা ছাড়ি ওখানটায় 10 দিনের মাথায় ওই মাছটাকে তুলে নিয়ে সব পুকুরে ছাড়াই আস্তে আস্তে।
2: তারপরে হচ্ছে পালন পুকুরে ছাড়ো নাকি?
3: হ্যাঁ পালন পুকুরে ছাড়ি।
2: আচ্ছা, ওই ডিম পোনাগুলোকে একটা পুকুরে বড় করে
3: আলাদা জায়গায়,
2: আলাদা আলাদা পুকুরে বড় করে
3: শোধন, জল শোধন করে নিয়ে ওটা আলাদা জায়গায় ভালো করে চারাটা তৈরি করে সেখানে সব পুকুরে আস্তে আস্তে অল্প অল্প করে দিই।
2: অল্প অল্প করে কি কি জাতের মাছ চাষ করো
3: ওখানটায়? ডিম ফেলার সময় সব রকমই পাওয়া যায়, যার যেটা ইচ্ছে নিয়ে আসি। আমরা নিয়ে আসলে পরে রুই, মিরকে, কাতলাটা একবারে নিয়ে আসি, বাউসটা নিয়ে আসি, ওইটা
2: কাল বাউস না?
3: হ্যাঁ কাল বাউস।
2: এটা এই ডিম কি হ্যাচারি থেকে নিয়ে?
3: হ্যাচারি থেকে নিয়ে আসি।
2: আচ্ছা,
3: তো ওখানটায় যখন মাছটা যখন 10 দিনের মাথায় যখন ওই ধানের সমান হয় তখন ওইখান থেকে মাছটা সব জায়গায়
2: ধানি পোনা
3: এরকম হয়ে যাবে, এক গিট।
2: হ্যাঁ
3: সেখানে ওই মাছটা সব জায়গায় ছিটাই। ছিটানোর পর ওই পুকুরটাকে আবার ভালো করে টেনে পরিষ্কার করে নিয়ে আবার শোধন করে আবার ডিম ফেলি। সেখন বাটা ফেলবো, সিলভার ফেলবো।
2: মাছ চাষ করছো, এটা কি মানে পুকুর গুলো কি সংস্কার করে করছো?
3: হ্যাঁ সংস্কার করতে হয়।
2: কি প্রতি বছর?
3: প্রত্যেক বছর।
2: কিভাবে সংস্কার করো?
3: জল যখন কমে যায় চৈত মাসে নিম খোল দিই, নিম খোল দেওয়ার পর মেলা দিন পুকুরটা পড়ে থাকে, দিয়ে চুন দিই, চুন দেওয়ার পর জলটা একবার ডাক্তারখানায় নিয়ে যাই, চেক করার পর সেখন আমরা যখন ডাক্তার বলে জল ভালো হয়ে গেছে সেখন আমরা মাছ ছাড়ি।
2: মাছ ছাড়ো? এটা কি প্রতি বছর করো?
3: প্রত্যেক বছর।
2: তার মানে কি তুমি 1 বছর ধরে মাছ চাষটা করো নাকি?
3: হ্যাঁ 1 বছর।
2: 1 বছর মাছ
3: ছাড়ো, যেগুলো ছোট থাকে সেগুলো আবার অন্য পুকুরে রেখে দিই, তারপর ওই শোধন করার পর সেখন আবার ওইগুলো এনে ছাড়ি, তাড়াতাড়ি বড় হয়ে যায়।
2: তো মোটামুটি খাবার দাবারটা কি দাও?
3: খাওয়ার দাওয়ার শস্যের খোল স্যার দিলে ভালো হয়।
2: এই এই যে দেখছি পুকুর জলের মধ্যে, এটা কি?
3: এখানটা সেই রুটি ফ্যাক্টরির কটা মাল ছিল, হ্যাঁ তাই ওটা নিয়ে দিয়েছি। গ্রাসকাপ মাছে খাবে?
2: গ্রাসকাপে খাবে।
3: হ্যাঁ
2: আচ্ছা,
3: ঠুকে ঠুকে খাবে, তার জন্য দিয়ে থুইছি।
2: এছাড়া খাবারটা কিভাবে দাও?
3: এভাবে গোটা পুকুর ছিটিয়ে দিই, আবার ওই যখন আর কতদিন পরে দানা খাওয়ার দেবো,
2: দানা খাওয়ার
3: প্রোটিন খাওয়ার সরকার থেকে আমাদেরকে সময় সময় দেয়, আবার আমাদেরকে কিনতে হয়, ওইটাকে যখন ছিটিয়ে রোদের সময় দিলে পরে মাছ সব খেলা করে খায়।
2: তো মোটামুটি এই এই যে মোটামুটি এটা 7 বিঘে বললেন নাকি?
3: হ্যাঁ 7 বিঘে।
2: এটাতে কত মাছ ফেলেছো?
3: এটাই মাছ ফেলেছিলাম স্যার 2 কুইন্টাল মতন।
2: 2 কুইন্টাল মতন? 2 কুইন্টাল মতন মাছ ফেললে, ফেলার পরে কতদিন পরে সেই মাছটাকে?
3: 1 মাস পরে টান দিয়েছি, 4 কুইন্টাল মতন ভিড়েছিল, দিয়ে তারপরে আবার ছেড়ে দেওয়ার পর আবার খাওয়ার টাওয়ার দিয়েছি, তো সেদিনকে ওই 1 কুইন্টাল 2 বেচেছি। আবার
2: আবার কুইন্টাল কতদিনে মাছ করে বিক্রি করলে?
3: ওই 3 মাসের মাথায় বেচে দিলাম।
2: মোটামুটি কত গ্রাম করে হয়েছে?
3: 50-25-75, ওটা আবার একজনকে ছাড়ার জন্য দিলাম।
2: আচ্ছা, ও আবার 3 মাস তাহলে একটু কম হলো না নাকি? আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মুর্শিদাবাদ জেলার কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আগামী পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাসে জানানো যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ জেলার কয়েকটি জায়গায়। তবে আবহাওয়া সতর্কবার্তায় কৃষক বন্ধুদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে জেলার দু একটি স্থানে। আগামী দুদিনের আবহাওয়া অপরিবর্তিত থাকবে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস।
4: এতক্ষণ শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ প্রযোজিত অনুষ্ঠান ক্ষেত খামারের কথা।
1: শুনলেন অনুষ্ঠান ক্ষেত খামারের কথা। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত 102.3 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে।

আকাশবাণী মুর্শিদাবাদ, এখন অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। মাত্র ৬ বছর বয়সে শুরু তাঁর সঙ্গীত সফর। অসামান্য সুরময়ী কণ্ঠ নিয়ে ৪ দশক ধরে গান গেয়েছেন ২৫টি ভাষায়। তিনি অলকা ইয়াগনিক। ২৩শে মে শনিবার রাত ১০:১০ মেহফিল অনুষ্ঠানে থাকছে তাঁর জীবন ও গানের প্রসঙ্গ, আগর তুম সাথ হো। অনুষ্ঠান জুড়ে অলকা ইয়াগনিকের গাওয়া হিন্দি ছবির গান। সরাসরি বার্তা পাঠাবেন এই নম্বরে 9434921300। ফোন নম্বর আরও একবার 9434921300। মনে রাখবেন, আগামী 23শে মে শনিবার রাত ১০:১৫ মেহফিল অনুষ্ঠানে থাকছে অলকা ইয়াগনিকের জীবন ও গানের প্রসঙ্গ, আগর তুম সাথ হো। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ।

লোকগীতি শুনছেন, এবারে শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ।

শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলির সম্পর্কে। আর কিছুক্ষণ পরে 6:35 কলকাতা কেন্দ্রীয় গ্রামীণ সংবাদ রিলে করে শোনানো হবে। 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:50 কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ, রাত 8:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 8:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, রাত 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, রাত 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। সন্ধ্যে 6:40 ভক্তিগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, অতুল প্রসাদী গান 6:55, 7:10 শ্রোতাবন্ধুদের চিঠিপত্রের অনুষ্ঠান আজ সন্ধ্যায়, বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান যথাক্রমে সন্ধ্যে 7:30, রাত 8:10 এবং 8:25। 8:35 থেকে শুনবেন বাংলা আধুনিক গান। বিবিধ ভারতের অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে রাত 9:15 থেকে। রাত 10:10 লাইভ ফোন ইন অনুষ্ঠান মজলিশ। আজকের বিষয় রবি ঘোষ, উপস্থাপনায় আমি সাদাতুন নাজনীন। 10:58 আবহাওয়ার পূর্বাভাস এবং রাত 11:00 অধিবেশনের সমাপ্তি। শুনলেন চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। আকাশবাণী মুর্শিদাবাদ।

আকাশবাণী মুর্শিদাবাদ এখন আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মুর্শিদাবাদ জেলার আগামী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অংশে। অত্যাবশ্যকীয় জনপরিষেবা সমূহের উদ্দেশ্যে আবহাওয়ার সতর্কবার্তায় জানানো যাচ্ছে 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আবহাওয়ার পূর্বাভাসে আগামী 5 দিনের জন্য জানানো যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং কৃষক বন্ধুদের উদ্দেশ্যেও আবহাওয়ার সতর্কবার্তায় জানানো যাচ্ছে যে 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 2 দিনের আবহাওয়া অপরিবর্তিত থাকবে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস আকাশবাণী মুর্শিদাবাদ। এখন কর্মখালী সংক্রান্ত খবরাখবর জীবিকার জন্য। ইন্ডিয়ান আর্মি অগ্নিপথ স্কিম 2026 মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলাবাসীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আগামী 1 জুন থেকে 12 জুন 2026 সিইই অর্থাৎ কমন এন্ট্রান্স এক্সামিনেশন অনুষ্ঠিত হবে দুর্গাপুর এবং আসানসোলে। আবেদনকারীদের নিজেদের অ্যাডমিট কার্ড www.joinindianarmy.nic.in থেকে ডাউনলোড করে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। রেজিস্ট্রেশন করা আবেদনকারী যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না তারা আর্মি রিক্রুটমেন্ট অফিস বহরমপুরে যোগাযোগ করুন। অন্য কোনো তথ্য জানার জন্য আবেদনকারীরা আর্মি রিক্রুটমেন্ট অফিস অথবা 9434584102 এই ফোন নম্বরে, ফোন নম্বর আরও একবার 9434584102 এই ফোন নম্বরে যোগাযোগ করুন। যারা নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত। শুনলেন কর্মখালী সংক্রান্ত খবরাখবর জীবিকার জন্য আকাশবাণী মুর্শিদাবাদ।

0: কোনো অনিয়মের বিরুদ্ধে কড়া নজরদারি চালাতে হবে। রাইস মিল, ফ্লাওয়ার মিল ডিস্ট্রিবিউটর এবং ডিলার গুদামে নিয়মিত আকস্মিক পরিদর্শনেরও নির্দেশ দেওয়া হয়েছে। অন্ত্যোদয় অন্ন যোজনা এবং এওয়াই উপভোক্তাদের পুনরায় যাচাইয়ের কথাও ঘোষণা করেছেন খাদ্যমন্ত্রী।
1: যেভাবে লং টার্মের যে লোনগুলো নিয়ে যেভাবে কোটি কোটি টাকা
0: সমবায় ব্যাংকগুলির ঋণ খেলাপিদের অবিলম্বে টাকা ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছে রাজ্য সরকার। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে রাজ্যের সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া বলেন, দীর্ঘমেয়াদী ঋণ ফেরত না আসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন রাজ্যের কৃষক ও সাধারণ মানুষ।
1: যেভাবে লং টার্মের যে লোনগুলো নিয়ে যেভাবে কোটি কোটি টাকা ফসফস করা হয় এবং যেভাবে ব্যাংকের টাকা সমবায়কে দিয়েছিলেন সেই ব্যাংকগুলোকে টাকা ফেরত দেওয়ার নামে একটা কপাটির সম্পত্তি বিক্রি করেছে দশ করে। দুর্নীতি দু রকম হয়েছে, ব্যাংকের কপাটিভের টাকা লুটপাট করেছে, কপাটির যে কপাটি ছিল সেগুলো লুটপাট, তার যথাযথ তদন্ত হবে এবং যারা জড়িয়ে ছিলেন যে রাজনৈতিক দলের নেতা নেত্রী জড়িয়ে আসিলেন ভদ্রভাবে অব্যাহত রয়েছেন টাকার ভর্তি অথবা আইনের ব্যবস্থা হবে।
0: দীর্ঘ তিন বছর পর রাজ্য সমবায় দপ্তরের বিভিন্ন ক্ষেত্রে আবার শূন্য পদে নিয়োগ করা হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। দপ্তরের বিশেষ সচিব শান্তনু দাস আজ সাংবাদিকদের জানান, সমবায় ব্যাংক সহ সব জায়গায় মোট 350টি শূন্যপদ পূরণের জন্য খুব শীঘ্রই পরীক্ষা নেওয়া হবে। আগামী 1 জুন থেকে রাজ্য জুড়ে সরকারি বাসে বিনামূল্যে মহিলাদের যাতায়াতের জন্য পরিবহন দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে। এই ব্যবস্থায় যাত্রীর ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ডের মতো 11টি পরিচয়পত্রের যে কোনো একটি প্রমাণপত্র হিসেবে সংশ্লিষ্ট মহকুমা শাসক বা বিডিওর কাছে জমা দিলে তাকে কিউআর কোড ভিত্তিক স্মার্ট কার্ড দেওয়া হবে। এর প্রস্তুতিতে পরিবহন দপ্তরের শীর্ষ কর্তারা এবং নিগমের ম্যানেজিং ডিরেক্টর অভিষেক চৌরাশিয়া আজ কলকাতা ময়দানে পরিবহন দপ্তরের তাবুতে একটি বৈঠক করেন। সেখানে শুধুমাত্র রাজ্যের বাসিন্দা হলেই মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর শুভেন্দু অধিকারী আজ প্রথমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছেন। কিছুক্ষণ আগে রাষ্ট্রপতি ভবনে গিয়ে শ্রীমতী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ বিকেলে তার বৈঠকে বসার কথা। রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণ এবং পশ্চিমবঙ্গের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ নিয়ে বৈঠকে কথা হতে পারে। পূর্বতন সরকারের আমলে জমিজট কাটিয়ে চ্যাংরাবান্ধা সীমান্তের পরিকাঠামোর দ্রুত উন্নয়ন করতে কোচবিহার জেলা শাসকের সঙ্গে দেখা করলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় এবং মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক দধিরাম রায়। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক সীমান্তে প্রস্তাবিত স্থলবন্দর উন্নয়ন নিয়েও কথা হয়। এদিন জমিজটে আটকে রয়েছে চ্যাংরাবান্ধায় স্থলবন্দর নির্মাণের কাজ। 30 একর জমির মধ্যে ইতিমধ্যেই প্রায় 23 একর জমি অধিগ্রহণ করেছে সরকার, বাকি জমি এখনও অধিগ্রহণ না হওয়ায় উন্নয়ন আটকে রয়েছে বলে অভিযোগ। কোন্নগর সাবওয়ে টোল প্লাজা আজ ভেঙে দেওয়া হয়েছে। উত্তরপাড়ার বিধায়ক শ্রী দীপাঞ্জন চক্রবর্তী সম্প্রতি অনৈতিকভাবে টোল আদায়ের অভিযোগ পেয়ে ও টোল প্লাজা বন্ধ করে দিয়েছিলেন। আজ বুলডোজার দিয়ে তা ভেঙে দেওয়া হয়। উত্তর দমদম পৌরসভার কর্মীরা সঠিক বেতন না পায় আজ সকালে অফিসের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন। পুরসভার অস্থায়ী মহিলা ও পুরুষ কর্মীরা আজ সকাল থেকেই পৌর পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভ দেখান। কর্মীদের দাবি, তারা সঠিক সময়ে বেতন পাচ্ছেন না। কিছুদিন আগে তারা বেতন বাড়ানোর দাবিতে স্মারকলিপি জমা দিলেও তাদের বেতন সঠিকভাবে দেওয়া হয়নি। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সকল সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও THGদের থানা ইউনিট স্তরের কর্মীরা যাতে আগামী দিনের দায়িত্ব আরও দক্ষতা, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারে সেজন্য আজ এক ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিংয়ে দায়িত্ব পালনের সময় সতর্কতা, জনসাধারণের সঙ্গে ভালো ব্যবহার, ট্রাফিক নিয়ন্ত্রণ, ভিড় নিয়ন্ত্রণ, সংবাদ সংগ্রহ, জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং পারস্পরিক সমন্বয় বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বর্ধমানের পাঁচতলা প্রশাসনিক ভবনের লিফটে যান্ত্রিকভাবে গোলযোগে আজ আটকে পড়েন 2 যাত্রী। বিপর্যয় মোকাবিলা দপ্তর ও দমকল বিভাগের কর্মীরা প্রায় 20 মিনিট পর আটকে থাকা যাত্রীদের উদ্ধার করতে সক্ষম হন। জঙ্গলমহলের ঝাড়গ্রাম শহরে নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ঝালমুড়ির দোকানে ঝালমুড়ি খেয়েছিলেন সেই দোকানের মালিক এখন প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন। ওই ঝালমুড়ির বিক্রেতা দাবি করেছেন যে গত 19 তারিখে তিনি একাধিক নম্বর থেকে ফোনে প্রাণনাশের হুমকি পেয়েছেন, পরে টেক্সট মেসেজের মাধ্যমেও তাকে হুমকি দেওয়া হয়েছে। ঝাড়গ্রাম জেলা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অনুকূল বায়ুপ্রবাহ ও বাতাসে জলীয়বাষ্প পরিমাণ বেশি থাকে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আজও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী এবং দার্জিলিং, কোচবিহার ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। দক্ষিণবঙ্গ, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব বর্ধমান জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো। এরপরের খবর 7:35।
2: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন ভক্তিগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী শিখা বসু।

মুক্তিগীতি শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন অতুল প্রসাদী গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী শাহানা দেবী।

অতুল প্রসাদে গান শুনলেন। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগা হচ্ছে FM প্রচার তরঙ্গে। এখন শ্রোতাবন্ধুদের চিঠিপত্রের অনুষ্ঠান আজ সন্ধ্যায়।

0: নমস্কার বন্ধুরা, আজকে আজ সন্ধ্যার আসরে আপনাদের সকলকে সাদর স্বাগত জানাচ্ছি। আপনাদের বন্ধু আমি সাদাতুন নাজনীন। দেখুন, বিষয় অনুযায়ী চিঠি তো পেয়েছি, চিঠি প্রতিদিনই আসছে, আমরা পাচ্ছি, আর সেই চিঠি উঠে আসছে আজ সন্ধ্যার অনুষ্ঠানে, আর ছড়িয়ে পড়ছে আপনাদের মাঝখানে। তাহলে চলুন আগে যেটা করব, বিষয়টা একটু আমরা আরেকবার একটু ঘুরে ফিরে দেখে নেব, যাতে আমাদের আরও যে সমস্ত বন্ধু চিঠি পাঠাতে চান, মেল পাঠাতে চান, তারা যাতে ঝটপট পাঠিয়ে দিতে পারেন। তাহলে চলুন সেটাই আগে শুনে নিই। বৈশাখের পয়লায় নতুন ক্যালেন্ডার অথবা নতুন বছরের পঞ্জিকাটি হাতে পাওয়া মাত্রই পাতা উল্টে খুঁজতে থাকি, এই পঁচিশে বৈশাখ এবার বাংলা ইংরেজি একই দিনে হয়েছে তো, দেখো তো কোন বার পড়েছে। আসলে নানা জায়গায় নানা অনুষ্ঠান, কারণ তিনি যে আমাদের প্রাণের ঠাকুর, রবি ঠাকুর। দুঃখ সুখের টানা পড়েন, মৃত্যু নিয়ে ভয়, সকল করি জয় যদি তুমি এসে আধারে হাতটি ধরো। তাই তো বলি প্রণাম আমার রাখব কোথায়, সবখানে তার চরণ পাতা। মাত্র 150 শব্দের মধ্যে প্রাণের ঠাকুরের কথা লিখুন, লিখুন আপনার অনুভব, পাঠান আমাদের দপ্তরে। চিঠি পাঠাবার ঠিকানা আজ সন্ধ্যায় প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, ডাকসূচক সংখ্যা 742101। এছাড়াও আমাদের ইমেলে লিখতে পারেন, আমাদের মেল আইডি আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com, অর্থাৎ akashvanimurshidabad@gmail.com। তাহলে চিঠি পাঠাতে থাকুন, মেল পাঠাতে থাকুন, অবশ্যই সেই সব কিছু নিয়ে আমরা চলে আসব আপনাদের এই অনুষ্ঠান আজ সন্ধ্যায়। তাহলে এখন যেটা করণীয় সেটা হচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেব, ফিরে এসে একদম সরাসরি চলে যাব আপনাদের পাঠানো চিঠিতে।
1: সবার জন্য সামাজিক সুরক্ষা, অটল পেনশন যোজনা, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সংকল্প
2: যোজনা উন নৌজওয়ানো কে লিয়ে হ্যায়, তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
1: এই যোজনার আওতায় এখনো পর্যন্ত 7 কোটিরও বেশি সুবিধাভোগী যুক্ত হয়েছে। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে, তাহলে মাসিক অটল পেনশন যোজনার 3টি নিশ্চিত উপকার পেতে আপনার ব্যাংক শাখার সঙ্গে যোগাযোগ করুন।
3: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 লেনিন সরণি, কলকাতা 13।
0: চলে এলাম বন্ধুরা আপনাদের চিঠি নিয়ে, যেমন কথা। তাহলে আজকের প্রথম চিঠি পাঠিয়েছেন অরূপ সরকার, আসানসোল পশ্চিম বর্ধমান থেকে। লিখছেন, প্রণাম আমার রাখব কোথায়, সবখানে তাঁর চরণ পাতা। স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তি থেকেই বোধগম্য হয় তাঁর তিরোধানের 85 বছর উত্তীর্ণ হতে চললেও এখনও সেই রবিকিরণ যথেষ্টই উজ্জ্বল ও বর্ণময়, এবং সেই কিরণ স্তিমিত হওয়ার কোনো সম্ভাবনা নেই, না নিকট ভবিষ্যতে, না সুদূর কালের দিনেও। আমাদের এই সাংস্কৃতিক পরিমণ্ডলের যেখানেই আমরা পদচারণা করি না কেন, তাহার রচিত গান, কবিতা, গল্প, উপন্যাস বিনা আমাদের চলবেই না, কার্যত অচলে বলা যায়। আমাদের নিত্যদিনের সঙ্গী, সুখ দুঃখ, হাসি কান্না, চাওয়া পাওয়া, মিলন বিরহ সব কিছুর সঙ্গেই জড়িয়ে আছে তাঁর সৃষ্টির স্নিগ্ধ সহানুভূতিশীল পরশ। তাই তো তাঁর কণ্ঠেই আমরা উচ্চারণ করি, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। তার লেখনীর সেই অপার্থিব জাদু স্পর্শ আমাদের দুঃখ বেদনা অনেকটাই লাঘব করে, আমাদের অন্তরকে করে তোলে নির্মল শান্ত। তাই বারবার ফিরে আসে সেই একই অনুভব, একই প্রণতি, প্রণাম আমার রাখব কোথায়, সবখানে তার চরণ পাতা। এই বলে চিঠিটি শেষ করেছেন অরূপ সরকার, আসানসোল পশ্চিম বর্ধমান থেকে।

চলে যাব আমাদের আজকের আজ সন্ধ্যার আসরের দ্বিতীয় চিঠিতে। আজকের দ্বিতীয় চিঠি পাঠিয়েছেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। লিখছেন, বিশ্বকবির চরণ বন্দনায় আমাদের বিষয়ের শুরু। হে কবি, তুমি অজেয়, তুমি বিশ্ববরেণ্য, তুমি অনন্য। তোমার সৃষ্টি আমাদের সবার জীবনে এক স্বপ্নের আভরণে বিচরিত সর্বক্ষণ। বাংলার আকাশে চিরকালীন সূর্য হয়ে জ্বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার অজস্র সৃষ্টির আলোকে আলোকিত আমরা। আমাদের আনন্দের দিনে তোমার স্পর্শ পাই, দুঃখের রজনীতে তোমার চরণে মাথা রাখলে দুঃখের অবসান হয়। তুমি আছো সমানভাবেই প্রাসঙ্গিক। এই বলে শুভেচ্ছা এবং অভিনন্দন সহ চিঠিটি শেষ করেছেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে।

আপনাদের চিঠি সত্যিই মন ভরিয়ে দেয়, প্রাণ ভরিয়ে দেয়। চিঠি যেমন অন্য বন্ধুরাও শুনছেন, যেমন আপনি শুনছেন, যেমন আমরা পড়ছি, আমরাও তো দেখছি, শুনছি, মনের ভিতরে এই কথাগুলোও তো প্রবেশ করে, সত্যিই মন ভালো হয়ে যায়। চলে যাব আমাদের আজকের আজসন্ধ্যার আসরের তৃতীয় তথা শেষ চিঠিতে। চিঠিটি পাঠিয়েছেন অনুপ কুমার প্রামাণিক, মহুলা রামকৃষ্ণ মিশন আশ্রম সংলগ্ন পাড়া মুর্শিদাবাদ থেকে। লিখছেন, গ্রীষ্মের উষ্ণ হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের যথোপযুক্ত বিষয়ে চর্চা প্রাণের ঠাকুর। প্রথমেই বলি, প্রণাম আমার রাখব কোথায়, সবখানে তার চরণ পাতা। রবীন্দ্রনাথ ছিলেন একজন ভার্সেটাইল জিনিয়াস, কাব্যে তার অগাধ পাণ্ডিত্য। তিনি তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি সংস্করণ করে পেয়েছিলেন নোবেল পুরস্কার, যা এশিয়া মহাদেশে সাহিত্যে প্রথম পাশ্চাত্য স্বীকৃতি। ফাইন আর্টসের সব অ্যাসপেক্ট, এই সবেতেই তিনি ছিলেন পায়োনিয়ার। গল্পে, গানে, নাট্যে, ছবি আঁকায় অগ্রণী তারকা। সর্বোপরি তিনি একজন বিশ্বজনীন বাঙালি প্রজ্ঞা। রবীন্দ্রনাথ ছিলেন বিশ্বকবিগুরু। প্রখ্যাত সব বিশ্বকবিদের জন্ম মূলত এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গরমের আবেশে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শেক্সপিয়ার আরও অনেকেই এসেছিলেন তাদের প্রতিভা বিকাশে সাহিত্য সমৃদ্ধে এই গ্রীষ্মে। রবীন্দ্র প্রশংসা শেষ হবার নয়, সশ্রদ্ধ প্রণাম জানাই প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথকে। এই বলে চিঠিটি শেষ করেছেন অনুপ কুমার প্রামাণিক, মহুলা রামকৃষ্ণ মিশন আশ্রম সংলগ্ন পাড়া মুর্শিদাবাদ থেকে।

সত্যিই যেন তিনি অন্তর্যামী। আমরা বলি যে হে ঈশ্বর, আমাকে বিপদ থেকে আপনি রক্ষা করুন। আর কবিগুরু আমাদের কি শিখিয়েছেন, কি বলেছেন, কি ভাবনায় আমাদের ভাবতে চেষ্টা করিয়েছেন, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। এমন সমস্ত কথা, এমন সাহস এনে দেওয়ার কথা তিনিই বলতে পারেন। আর তাই এখনও আমাদের সব কিছুর ক্ষেত্রে তাঁর সাহিত্য, তাঁর লেখাই ভরসা। কখনো ভরসা যোগাচ্ছেন, কখনো পাশে থাকছেন, এইভাবেই তিনি আছেন এবং থাকবেন। আর আছেন আপনারা যারা পাঠাচ্ছেন চিঠি, এইভাবেই আপনারা চিঠি পাঠাতে থাকুন। আজকের মতো আজ সন্ধ্যায় এই পর্যন্তই। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু আমি সাদাতুন নাজনীন, প্রযোজনা আকাশবাণী মুর্শিদাবাদ। আকাশবাণী মুর্শিদাবাদ এখন বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান।

0: নমস্কার, আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানে আমরা যে বিষয়ে আজকে কথা বলবো তা আমার আপনার সকলের, বিশেষ করে সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্যা ভ্রূণ হত্যা আমরা সবাই জানি দণ্ডনীয় অপরাধ, কিন্তু আইনের ফাঁকফোকর গলে এখনও এই ধরনের ঘৃণ্য কাজ ঘটে চলেছে আমাদেরই মতো উন্নত সারির দেশে। এর প্রধান কারণ গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ পরীক্ষা, যেটাও বেআইনি। কিন্তু কেন? মেয়ে মানে কি নিরাপত্তাহীনতা? এবং এর সাথে জড়িয়ে রয়েছে আর্থিক, সামাজিক এবং মানসিক নানা কারণ, সেগুলো নিয়ে আমরা আপনাদের বলবো। কিন্তু তার আগে একটা ছোট্ট গল্প বলি। বীরবল চৌরাশিয়া নয়াদিল্লির ইন্ডিয়ান এক্সপ্রেস বিল্ডিং এর সামনে পান বিক্রি করতেন অনেক দিন থেকে, যখন সেখানে মাত্র 4টি গাড়ি পার্ক করা থাকতো। এর অনেক বছর পর তার মেয়ে যখন একজন সফল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে এই খবরের কাগজের অফিসেই হিসাব পরীক্ষার কাজে ঢুকল, তখন তার আনন্দ আর ধরে না। তার মনে হচ্ছিল মেয়ের সাফল্যে সে চাঁদে পৌঁছে গেছে। দেশ হিসেবে ভারতবর্ষ কখনোই মহান হবে না যতক্ষণ না তার প্রত্যেক মেয়ে শিক্ষিত হচ্ছে।
1: অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অত্যন্ত লজ্জার এই ঘটনা, কারণ বহু প্রতীক্ষার পর পরিবারে খুশির বার্তা আসার আলো নিয়ে আসে একটি সন্তান। তা সে কন্যা হোক বা পুত্র, উভয়েরই চাই সমান অধিকার, সম মর্যাদা। কিন্তু এখনও কন্যা সন্তানের ক্ষেত্রে সেই অধিকার আমাদের চাইতে হয়। একদিকে যখন আমরা বেটি বাঁচাও বেটি পড়াও কিংবা কন্যাশ্রীদের কথা বলি, তেমনি কান পাতলেই কন্যা ভ্রূণ হত্যা বা কন্যা সন্তান হত্যার কথাও শুনতে পাই। সেই সংখ্যা হয়তো কমেছে, কিন্তু নির্মূল হয়নি আজও। তবে আমরা চাই একেবারে নির্মূল হোক এই ব্যাধি, সমাজ থেকে, মানুষের মন থেকে। মুর্শিদাবাদ জেলাতেও এই নিয়ে তৎপরতার সাথে প্রচার নজরদারি শুরু করেছে জেলা স্বাস্থ্য দপ্তর।
2: ছেলে হোক বা মেয়ে, কোনো দিকে কম নয় কেউ কারো চেয়ে। কন্যা সন্তান অমূল্য, তাদের রক্ষা করুন। গর্ভস্থ শিশুর লিঙ্গ পরীক্ষা আইনত দণ্ডনীয় অপরাধ, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: দ্য প্রিকনসেপশন অ্যান্ড প্রি ন্যাটাল ডায়াগনস্টিক টেকনিক প্রোহিবিশন অব সেক্স সিলেকশনস অ্যাক্ট, এই আইনের সাহায্যে গর্ভ সঞ্চারের আগে ও পরে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের পদ্ধতিগুলি নিয়ন্ত্রণ করা হয়। এই আইনের মূল উদ্দেশ্য আল্ট্রাসাউন্ড টেকনোলজি ও অন্যান্য যে সমস্ত আধুনিক প্রযুক্তির সাহায্যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয় সেগুলির অপব্যবহার বন্ধ করা। প্রথমবার আইন ভঙ্গ করলে তার জন্য 3 বছরের কারাবাস এবং জরিমানা 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত হতে পারে। তাই আমাদের কি করা উচিত? বাবা মা, সন্তান, পরিবারের সদস্য অথবা বন্ধু হিসেবে আমাদের প্রত্যেককেই কিছু না কিছু করা উচিত। যে কোনো পেশার মানুষ, যেমন শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, বিচারক, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী, আপনার পরিবারে, পাড়ায়, প্রতিবেশীদের মধ্যে এবং কর্মক্ষেত্রে এই বৈষম্যমূলক লিঙ্গ নির্বাচনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলুন। এই বৈষম্যের বিরুদ্ধে সরব হন। মহিলা এবং শিশুকন্যার প্রতি হিংসা বা অসম্মান সহ্য করবেন না। পণ দেওয়া বা নেওয়ার বিরোধিতা করুন এবং সম্পত্তির সম বন্টনকে সমর্থন করুন।
1: বর্তমানে PCPNDT আইন অনুযায়ী ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মাধ্যমে কন্যা ভ্রূণ হত্যার অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে রয়েছে আইনি পদক্ষেপ, কঠোরতম শাস্তি। তবে সচেতনতায় আসল আসুন, নিজেরাও সচেতন হই এবং অন্যকে সচেতন করি।
0: বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ সন্তান কন্যা হোক বা পুত্র, যদি সমানভাবে মানুষ করা যায় তবে কেউ কারো থেকে কম নয়। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং কন্যা ভ্রূণ হত্যা রুখতে সমাজকে সচেতন করার কাজে আমাদের জেলা স্বাস্থ্য দপ্তর যেভাবে এগিয়ে এসেছে, আসুন আমরাও হাতে হাত রেখে এই উদ্দেশ্যকে সফল করে তুলি।
3: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান স্বাস্থ্য দর্পণে, নিবেদনে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর।
4: বিজ্ঞাপন দ্বারা দ্বারা আয়োজিত অনুষ্ঠান শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:50 কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ, রাত 8:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ এবং রাত 8:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে।

আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও সাইপ্রাস সন্ত্রাসবাদ দমনসহ বেশ কয়েকটি ক্ষেত্রে সহযোগিতা বিষয়ে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ও সাইপ্রাসের সম্পর্ক বর্তমানেই কেবল দৃঢ় নয়, তা ভবিষ্যতেও থাকবে বলে আশা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী আগামীকাল 29তম রোজগার মেলায় বিভিন্ন সরকারি দফতরে নবনিযুক্ত 51,000-এরও বেশি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন,

0: নিকোস ক্রিস্টোডেউলিডেসের সঙ্গে বিস্তৃত পরিসরে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও মত বিনিময় করেন তাঁরা। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত ও সাইপ্রাসের সম্পর্ক শুধু মজবুতই নয়, ভবিষ্যৎমুখীও বটে। গত এক দশকে সাইপ্রাস ভারতে বিনিয়োগের পরিমাণ প্রায় দ্বিগুণ করেছে। উভয় দেশ সাইবার ও সামুদ্রিক ক্ষেত্র নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
1: স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সাইপ্রাস কে ইনফ্রাস্ট্রাকচার এনার্জি আর এগ্রিকালচার সেক্টর মে ভারতীয় কম্পানিজ কে লিয়ে নয় অবসর প্রদান করেগি আর ভারত কে তেজি সে বড়তে শিপিং আর মেরিটাইম ক্ষেত্র মে নয়া নিবেশ লেকর আয়েগি। হাম সাইপ্রাস কে সাথ মিলকর গিফট সিটি কো এক গ্লোবাল ফাইন্যান্সিয়াল আর সার্ভিসেস হাব বানানে কে ভিজন কো গতি দেঙ্গে আর দোনো দেশো কে ইনোভেশন আর স্টার্টআপ ইকোসিস্টেম কে বিচ কানেক্ট বড়াহেঙ্গে।
0: সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডেউলিডেস বলেছেন, গত এক বছরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভারত ইউরোপীয় ইউনিয়ন কৌশলগত সম্পর্ক অনেকটাই এগিয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীর সাইপ্রাস সফরের ফলে গত এক বছরে এই অংশীদারিত্ব গতি পেয়েছে।
1: Cyprus India relations are rooted in a shared historical experiences and common values. They were forged through common struggles for freedom and the right of peoples to self-determination. And those relations are consistently strengthened through our shared commitment to peace, democracy and respect for international law.
0: উল্লেখ্য, সাইপ্রাসের রাষ্ট্রপতির এটি প্রথম ভারত সফর। তিনি আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আগামীকাল 29তম রোজগার মেলায় বিভিন্ন সরকারি দপ্তরে নবনিযুক্ত 51,000-এরও বেশি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এরপর তিনি সেখানে একটি ভাষণও দেবেন। এই রোজগার মেলা দেশের 47টি জায়গায় হবে। এখন অবধি 18টি রোজগার মেলার মাধ্যমে 12 লক্ষের কাছাকাছি নিয়োগপত্র দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দীর্ঘ সীমান্তকে সুরক্ষিত করতে সরকার স্মার্ট বর্ডার প্রজেক্টের পরিকল্পনা করেছে। অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় এই পরিকল্পনা রূপায়িত হলে দেশে অনুপ্রবেশের সমস্যা বন্ধ করা সম্ভব হবে। নতুন দিল্লিতে আজ বিএসএফ এর ইনভেস্টিচার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সংলগ্ন ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে নতুন সরকার অনুপ্রবেশ প্রশ্নে কেন্দ্রের সঙ্গে একমত হয়ে ব্যবস্থা নিতে চলেছে।
2: एक स्मार्ट बॉर्डर के प्रोजेक्ट को लेकर देश के सामने आएगा। बड़ी शांति से, निश्चिंत मन से आपको कह रहा हूं कि अब त्रिपुरा, आसाम और पश्चिम बंगाल तीनों जगह ऐसी सरकारें हैं जो नीतिगत रूप से मानती है कि देश में घुसपैठ नहीं होनी चाहिए।
0: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী রাধাকৃষ্ণন বলেন, পশ্চিমবঙ্গকে বিকশিত করে গড়ে তোলার জন্য তিনি শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী অধিকারী প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গেও সাক্ষাৎ করেন। শ্রী সিং বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজনীতি ও আইনসভা ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তিত্ব। শ্রী অধিকারী পশ্চিমবঙ্গকে আরও উচ্চতর শিখরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। মহারাষ্ট্রের মুখ্য নির্বাচনী আধিকারিক এস চোকালিঙ্গম আজ রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর কথা ঘোষণা করেছেন। এক সাংবাদিক বৈঠকে তিনি আজ জানান, রাজ্যের 9,86,00,000 ভোটারের তথ্য যাচাইয়ে প্রায় 1,00,000 বেশি আধিকারিকদের কাজে লাগিয়ে জুন মাসের 20 তারিখ থেকে অক্টোবরের 7 তারিখ অবধি এই সংশোধনী প্রক্রিয়ার কাজ চলবে। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের আওতায় 100 কোটিরও বেশি স্বাস্থ্য সংক্রান্ত নথি সফলভাবে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট বা আভার সঙ্গে যুক্ত করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এই সংযুক্ত স্বাস্থ্য নথির সংখ্যা ছিল 50 কোটি। মাত্র 15 মাসের ব্যবধানে সেই সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়ে 100 কোটিতে পৌঁছেছে, যা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নির্বাচন কমিশন আজ 10টি রাজ্য থেকে রাজ্যসভার 24টি আসনের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করেছে। এর মধ্যে অন্ধ্রপ্রদেশ, গুজরাত ও কর্ণাটকে 4টি করে, রাজস্থান ও মধ্যপ্রদেশের 3টি করে, ঝাড়খণ্ডের 2টি এবং মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামের 1টি করে আসন রয়েছে। আগামী মাসে যাদের মেয়াদ শেষ হচ্ছে তাদের মধ্যে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী

0: মন্ত্রী এইচ ডি দেবেগৌড়া, কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান, রবনীত সিং প্রমুখ। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী মাসের এক তারিখে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। ভোট গ্রহণ 18 জুন, একই দিনে ভোট গণনা করা হবে। এছাড়া নির্বাচন কমিশন মহারাষ্ট্র ও তামিলনাড়ুর একটি করে রাজ্যসভা আসনের উপনির্বাচনও ঘোষণা করেছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সুনেত্রা অজিত পাওয়ার এবং এআইএডিএমকে সাংসদ সি ভি সানমুগম সম্প্রতি রাজ্য বিধানসভায় নির্বাচিত হওয়ায় তাঁদের আসন দুটি শূন্য হয়েছে। এই উপনির্বাচন 18 তারিখ অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার উত্তরপত্রের স্ক্যান করা ফটোকপি জমা দেওয়ার শেষ তারিখ আরও একদিন বাড়িয়ে এই মাসের 24 তারিখ পর্যন্ত করেছে। এর আগে উত্তরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল আগামীকাল পর্যন্ত। গত কয়েকদিন ধরে সিবিএসইর ওয়েবসাইটে ব্যাপক চাপ পড়ার দরুন ওয়েবসাইটে সমস্যা দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত। 2020 সালে উত্তর পূর্ব দিল্লিতে দাঙ্গার উস্কানি ও বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কারারুদ্ধ উমর খালিদকে আজ দিল্লি হাইকোর্ট 3 দিনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। বিচারপতি প্রতিভা এম সিং এবং বিচারপতি মধু জৈনের ডিভিশন বেঞ্চ 1 জুন থেকে 3 জুন পর্যন্ত তার শর্ত সাপেক্ষ মুক্তির অনুমতি দিয়েছে। খালিদ তার প্রয়াত কাকা চেহলাম অনুষ্ঠানে যোগ দিতে এবং তার মায়ের দেখাশোনা করার জন্য 15 দিনের অন্তর্বর্তীকালীন জামিন চেয়েছিলেন। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক চলতি মাসের 26 তারিখে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব মার্কো রুবিও এই বৈঠকে অংশ নিতে নতুন দিল্লিতে আসছেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, একটি মুক্ত ও উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ে কোয়াডের দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতি রেখে মন্ত্রীরা গত বছরের 1 জুলাই ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত আলোচনার উপর ভিত্তি করে কাজ করবেন। একাধিক অগ্রাধিকারমূলক ক্ষেত্রে কোয়াড দেশগুলির সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে মত বিনিময় করবেন তারা। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় কূটনৈতিক অগ্রগতির বিষয়ে বিনিয়োগকারীদের মধ্যে সংশয় দেখা দেওয়ায় আজ বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম 2.5 শতাংশেরও বেশি বেড়ে ব্যারেল প্রতি দাম হয়েছে $105.11। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড তেলের দাম 1.7 শতাংশ বেড়ে ব্যারেল প্রতি $98 হয়েছে। মাউন্ট এভারেস্ট থেকে নামার সময় দুই ভারতীয় পর্বতারোহী অরুণ কুমার তিওয়ারি ও সন্দীপ আরে প্রাণ হারিয়েছেন। নেপালের পর্যটন দফতর জানিয়েছে, শৃঙ্গ জয় করে তারা দুজনেই নেমে আসছিলেন। গাইডদের প্রচেষ্টা সত্ত্বেও তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের বাঁচানো সম্ভব হয়নি। দুজনেই গতকাল এভারেস্ট শৃঙ্গ জয় করেন। এই মরশুমে এই নিয়ে 4 জন মারা গেলেন। আফগানিস্তানের কান্দাহার, হেরাত, ঘোর এবং তাখার প্রদেশে গতরাতে প্রবল ঝোড়ো হাওয়া ও বজ্রপাতে 6 জন নিহত এবং আরও 11 জন আহত হয়েছেন। আফগানিস্তানের জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগে একাধিক রাস্তাঘাট জলমগ্ন, বিপুল পরিমাণ কৃষিজমি, গাছপালা ক্ষতিগ্রস্ত, শতাধিক সোলার প্যানেল নষ্ট হয়ে গেছে, অন্তত 20টি বাড়ি ভেঙে পড়েছে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আইপিএল ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে টসে জিতে সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ পাওয়া খবরে, সানরাইজার্স হায়দ্রাবাদ 3 ওভার 1 বলে 37 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও সাইপ্রাস সন্ত্রাস দমন সহ বেশ কয়েকটি ক্ষেত্রে সহযোগিতা বিষয়ে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী আগামীকাল 29তম রোজগার মেলায় বিভিন্ন সরকারি দফতরে নবনিযুক্ত 51,000েরও বেশি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। আইপিএল ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে টসে জিতে সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। খবর শেষ হলো, এরপরের স্থানীয় সংবাদ শুনুন 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন জানিয়ে দিই গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটু পরে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত 8টায় নাটক রামমোহন, রচনা নারায়ণ গঙ্গোপাধ্যায়, হিন্দি রূপান্তর দীপ নারায়ণ মিথুলিয়া, বেতার নাট্যরূপ প্রদীপ আচার্য, প্রযোজনা আশিস গিরি। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী অনিরুদ্ধ ভট্টাচার্য। 9:30 ভক্তিগীতি সংঘমিত্রা মিশ্রর কণ্ঠে। 9:45 ভজন, শিল্পী তনয় আসেন গুপ্ত। রাত 10টায় বাংলা ছায়াছবির গান, সুরলা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। রাত 10:30 10:45 নজরুল গীতি, শিল্পী সুপর্ণা গঙ্গোপাধ্যায়। আধুনিক গান রাত 11টায় সুতপা বসুর কণ্ঠে। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি ও দাদরা পরিবেশন করবেন স্নিগ্ধা ভট্টাচার্য। সেতার রাত 11:30 শিল্পী শুভজিৎ মজুমদার।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে রাত আটটায় ছায়াছবির গান, নানা রঙের গান, আটটা বেজে পনেরো মিনিটে, নটা বেজে ষোলো মিনিটে স্পটলাইট, রাত দশটা বেজে তিরিশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীত ফ্রম মি টু ইউ উপস্থাপনা রাজীব বসাক, হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান রাত এগারোটা বেজে দশ মিনিটে। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

ছুটি ছুটি ছুটি ছোট্ট বন্ধুরা, গ্রীষ্মের ছুটিতে আকাশবাণী কলকাতা শিশু বিভাগের উদ্যোগে এবারেও বেজে উঠবে ছুটির ঘন্টা। ছোটদের প্রিয় এই বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 22 মে থেকে 29 মে, শনি ও রবিবারে প্রতিদিন সকাল 10টায়। এবারের ছুটির ঘন্টায় বিশেষ আকর্ষণ নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ কবিতা আলেখ্য, কল্পবিজ্ঞানের নাটক সিলিকন পোকার দ্বীপে, শিশু শিল্পী অনিক জানা, শিশু সাহিত্য পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, বিশেষভাবে সক্ষম শিশু শিল্পী কৌশিকী কারফা ও ছোটদের চিত্র পরিচালক শৌকর্য ঘোষালের সাক্ষাৎকার। শুনতে ভুলো না ছুটির ঘন্টা 22 মে শুক্রবার থেকে প্রতিদিন শনি ও রবিবার বাদে সকাল 10টায়। ছুটির ঘন্টা।

0: সত্যি কথা বলি,
1: এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে।
2: গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী আগামীকাল 29তম রোজগার মেলায় সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত সুরক্ষিত করতে স্মার্ট বর্ডার প্রজেক্টের পরিকল্পনা করেছে সরকার। রেশন ব্যবস্থায় দুর্নীতি, অযোগ্য উপভোক্তা এবং খাদ্যশস্যের অপচয় রুখতে রাজ্য জুড়ে বিশেষ যাচাই অভিযান শুরু করছে খাদ্য ও সরবরাহ দপ্তর। দীর্ঘ 3 বছর পর রাজ্য সমবায় দপ্তরের বিভিন্ন ক্ষেত্রে আবার শূন্য পদে নিয়োগ করা হবে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে নবজাগরণের পথিকৃৎ সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের 254তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি শ্রী অধিকারীর রাষ্ট্রপতির সঙ্গে প্রথম সাক্ষাৎকার। বৈঠকের আলোচ্য সূচি সম্পর্কে বিস্তারিত অবশ্য এখনও জানা যায়নি। এদিকে পরে এক সামাজিক মাধ্যমে বার্তায় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেন, পশ্চিমবঙ্গকে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া এবং বিকশিত বাংলা ও বিকশিত ভারতের স্বপ্ন সাকার করে তোলার লক্ষ্যে শুভেন্দু অধিকারীর উদ্যোগের জন্য তিনি তাকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও দেখা করেন শুভেন্দু অধিকারী। প্রতিরক্ষামন্ত্রী শ্রী অধিকারীকে এক রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করে বলেন, পশ্চিমবঙ্গকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিতে তার উদ্যোগ বিশেষ ফলপ্রসূ হবে। উল্লেখ্য, নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম দিল্লি সফরে শ্রী অধিকারী গতকাল রাজধানী পৌঁছন। রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক হয় তার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 29তম রোজগার মেলায় সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই অনুষ্ঠানে ভাষণও দেবেন শ্রী মোদী। দেশের 47টি স্থানে রোজগার মেলার আয়োজন করা হচ্ছে, এর মধ্যে আছে পশ্চিমবঙ্গের 3টি। কলকাতার শিয়ালদায় বিসি রায় মেমোরিয়াল হলে রেলের পক্ষ থেকে 185 জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। এই অনুষ্ঠানে থাকবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরেও দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে 147 জনের হাতে নিয়োগপত্র তুলে দেবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শিলিগুড়িতে আরেকটি অনুষ্ঠানে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান নিয়োগপত্র তুলে দেবেন নবনিযুক্তদের হাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দীর্ঘ সীমান্তকে সুরক্ষিত করতে সরকার স্মার্ট বর্ডার প্রজেক্টের পরিকল্পনা করছে। তিনি আজ নতুন দিল্লিতে বিএসএফের ইনভেস্টিচার অনুষ্ঠানে বলেন, অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় এই প্রকল্প রূপায়িত হলে দেশে অনুপ্রবেশের সমস্যা বন্ধ করা সম্ভব হবে।
4: अवैध बॉर्डर की सुरक्षा की ग्रिड बनाने का काम आगे बढ़ रहा है और बहुत कम समय में गृह मंत्रालय ड्रोन रडार आधुनिक कैमराज और बाकी सारी तकनीक के साथ एक स्मार्ट बॉर्डर के प्रोजेक्ट को लेकर देश के सामने आएगा। और मैं मानता हूं ये लॉन्च होने के बाद सीमा सुरक्षा बल का काम काफी सरल भी होगा और मजबूत भी होगा।
3: স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সংলগ্ন ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে নতুন সরকার অনুপ্রবেশ প্রশ্নে কেন্দ্রের সঙ্গে একমত হয়ে ব্যবস্থা নিতে চলেছে। তিনি বিএসএফকে অনুপ্রবেশ মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। কলকাতা হাইকোর্ট হাওড়া স্টেশন সংলগ্ন বঙ্কিম রোডে হকার উচ্ছেদের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। জুন মাসের শেষ সপ্তাহ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে বিচারপতি হিরণময় ভট্টাচার্য জানিয়েছেন। হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে, হকারদের আত্মপক্ষ সমর্থনের জন্য রেল কর্তৃপক্ষকে শুনানি করতে হবে। হুগলি নদী জলপথ পরিবহনের প্রতিনিধিও সেই শুনানিতে উপস্থিত থাকবেন। শুনানির পরেই উচ্ছেদ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে রেল কর্তৃপক্ষ। রিপোর্ট আকারে তা জমা করতে হবে কলকাতা হাইকোর্টে। মামলার পরবর্তী শুনানি 10ই জুন। রাজ্য সরকার কলকাতার জলাভূমি ভরাট করে বেআইনি নির্মাণের তদন্ত ও তার ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ এবং পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ কলকাতায় সাংবাদিকদের একথা জানান। এইসব বেআইনি নির্মাণের দায় কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে নিতে হবে বলেও তিনি মন্তব্য করেছেন। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন আজ এক নির্দেশিকায় জানিয়েছে, কেন্দ্রীয় নীতি মেনে কোন স্কুল ব্যাগের ওজন তার শরীরের ওজনের 10% বেশি হওয়া চলবে না। এই সংক্রান্ত নীতি নির্দেশিকা ইতিমধ্যে জেলা শিক্ষা আধিকারিকের কাছে পাঠানো হয়েছে। ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ব্যাগের ওজন 1 কেজি 600 গ্রাম থেকে 2 কেজি 200 গ্রামের মধ্যে রাখতে হবে। পাশাপাশিতে প্রি প্রাইমারিতে কোনো ব্যাগ আনা নিষিদ্ধ। প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে হোমওয়ার্ক না দেওয়ারও সুপারিশ করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রেশন ব্যবস্থায় দুর্নীতি, অযোগ্য উপভোক্তা এবং খাদ্যশস্যের অপচয় রুখতে রাজ্য জুড়ে বিশেষ যাচাই অভিযান শুরু করেছে খাদ্য সরবরাহ দপ্তর। 23 জেলার খাদ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া রেশন কার্ডের বিশেষ যাচাই প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। গণবণ্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনতেই এই পদক্ষেপ বলে খাদ্যমন্ত্রীর দাবি। বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে, রেশন দোকানে কম ওজন, নিম্নমানের খাদ্যশস্য সরবরাহ বা অন্য কোনো অনিয়মের বিরুদ্ধে কড়া নজরদারি চালাতে হবে। রাইস মিল, ফ্লাওয়ার মিল, ডিস্ট্রিবিউটার এবং ডিলার গুদামে নিয়মিত ও আকস্মিক পরিদর্শনেরও নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে দীর্ঘ 3 বছর পর রাজ্য সমবায় দপ্তরে বিভিন্ন ক্ষেত্রে আবার শূন্য পদে নিয়োগ করা হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। দপ্তরের বিশেষ সচিব শান্তনু দাস আজ সাংবাদিকদের বলেন, সমবায় ব্যাংক সহ সব জায়গায় মোট 350টি শূন্য পদ পূরণের জন্য খুব শীঘ্রই পরীক্ষা নেওয়া হবে।
0: সেখানে আমাদের 50টা ক্লারিক্যাল পোস্ট আছে, আর আমাদের 6টা ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক আছে, তার জন্য আমাদের 85টা ক্লারিক্যাল পোস্ট আছে, কতটা ইনস্টিটিউশন আছে যেখানে আমাদের 92 ক্লারিক্যাল পোস্টের জন্য আমরা এক্সাম নেব।
3: ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আজ কার্যনির্বাহী কমিটির বৈঠকে আবার ফাইল চুরির অভিযোগ ওঠে। ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত বৈঠক থেকে ফাইল চুরি করে নিয়ে পালাচ্ছেন বলে বিরোধীরা স্লোগান দিতে থাকলে কার্যালয়ে রণক্ষেত্র তৈরি হয়। দুপক্ষই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে। একটি প্রতিবেদন,
5: ইম্পার কলকাতার কার্যালয়ে আজ এক্সিকিউটিভ বডির মিটিংয়ে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত বৈঠক ছেড়ে বারে বারে বেরিয়ে আসেন এবং অভিযোগ করেন যে জোর করে তাদেরকে দিয়ে মিনিটসে সই করিয়ে নেওয়া হচ্ছে এবং তাদের ওপর হেনস্থা করা হয়েছে। পরে অবশ্য ধ্বনি ভোটে এক্সিকিউটিভ বডি ভেঙে দেওয়া হয় এবং আপাতত সাময়িকভাবে রতন সাহাকে ইম্পার সভাপতি নির্বাচিত করা হয়। পিয়া সেনগুপ্তের অভিযোগ যে এই ধ্বনিভোট সম্পূর্ণভাবে বেআইনি, তবে বিরোধী দলের পক্ষে শতদীপ সাহা এই দাবি মেনে নেননি এবং তিনি বলেন যে ইম্পার প্রত্যেক সদস্য তাদের পক্ষে রয়েছে এবং তারা এই কারণেই এই ধ্বনিভোট করে এক্সিকিউটিভ বডি ভেঙে দিয়েছেন। 45 দিনের মধ্যে নতুন ভোট হবে বলেও তিনি জানিয়েছেন। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
3: বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চ্যাটার্জি আজ 10 দিন পর জামিনে মুক্তি পেয়েছেন। শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করে আদালত। উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ 35 জন কাউন্সিলরের মধ্যে 30 জন একযোগে পদত্যাগ করেছেন। এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বাংলার নবজাগরণের পথিকৃৎ সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের 254তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। একটি প্রতিবেদন,
6: আধুনিক যুক্তিবাদ ও মানবিক চিন্তার ভগীরথ বাংলার রামমোহন ঈশ্বর চিন্তায় মোহগ্রস্ততা নয়, বরং ধর্মের মানবিক মুখ খোঁজার প্রয়াসী প্রথম আধুনিক মানুষটি হলেন তিনি। প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির সমন্বয়ে দুরূহ কাজটি শুরু হয় তাঁর হাতেই। আরবি, ফার্সি, সংস্কৃতের সঙ্গেই ইংরেজি, স্প্যানিশ আর ফরাসি ভাষায় ছিল তাঁর সহজাত দক্ষতা। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
3: প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল দলের ফুটবলাররাজ ট্রফি নিয়ে ক্লাব প্রাঙ্গণে পৌঁছলে সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনার সৃষ্টি হয়। কোচ অস্কার ব্রুজোর উপস্থিতিতে কয়েক হাজার লাল হলুদ সমর্থকের জয়ধ্বনির মধ্যে দিয়ে ক্লাব পতাকা উত্তোলন করা হয়। চিংড়িঘাটার মেট্রোর দ্বিতীয় দফার কাজ আজ রাত থেকেই আবার শুরু হচ্ছে, চলবে আগামী সোমবার সকাল ৮টা পর্যন্ত। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর ৮:১০।
7: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ১০২.২ মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। এখন বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান।
8: পতাকার বন্ধু তোমারই জন্য,
7: মাফ করবেন, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন দিল্লি কেন্দ্রের সংবাদ।
9: দোনো দেশো কে বিচ ট্রস্ট বড়া হ্যায়, ভারত ইউরোপিয়ান ইউনিয়ন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সে তমাম নই সম্ভাবনায় বনি হ্যায়। ইসকা লাভ উঠাতে হুয়ে হাম আগলে পাঁচ বর্ষো মে ইস ইনভেস্টমেন্ট কো ফির সে ডবল করনে কা লক্ষ্য রখ রহে হ্যায়।
10: साइप्रस के राष्ट्रपति ने कहा कि पिछले एक वर्ष में दोनों देशों के आपसी संबंध और यूरोपीय संघ तथा भारत के संबंधों में अभूतपूर्व प्रगति हुई है। विदेश मंत्रालय ने कहा है कि दोनों नेताओं ने व्यापार और निवेश, रक्षा, समुद्री सुरक्षा, वित्तीय संपर्क, प्रौद्योगिकी और नवाचार, मोबिलिटी, शिक्षा, संस्कृति तथा भारत और यूरोपीय संघ के बीच संपर्क सहयोग बढ़ाने पर बातचीत की। विदेश मंत्रालय में पश्चिमी मामलों के सचिव सिबी जॉर्ज ने बताया कि साइप्रस ने मुंबई में व्यापार कार्यालय खोलने की घोषणा की है। साइप्रस आतंकवाद के खिलाफ संघर्ष में हमेशा भारत के साथ रहा है। सरकार स्मार्ट बॉर्डर परियोजना लागू करेगी तथा बांग्लादेश और पाकिस्तान से लगी पूरी सीमा को अभेद्य बनाएगी। गृहमंत्री अमित शाह ने आज नई दिल्ली में कहा कि स्मार्ट बॉर्डर अवधारणा के अंतर्गत विभिन्न प्रौद्योगिकी के एकीकरण का कार्य प्रगति पर है। उन्होंने कहा कि गृह मंत्रालय जल्द ही ड्रोन, रडार, आधुनिक कैमरे और अन्य उन्नत प्रौद्योगिकी से लैस स्मार्ट बॉर्डर परियोजना लागू करेगी। श्री शाह ने कहा कि प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व में सरकार ने न केवल घुसपैठियों को रोकने का संकल्प लिया है, बल्कि हर एक घुसपैठी की पहचान कर देश से तत्काल बाहर निकालने का भी प्रण लिया है। विज्ञान और प्रौद्योगिकी राज्य मंत्री जितेंद्र सिंह ने कहा है कि भारत के बढ़ते डेटा सेंटर क्षेत्र से आर्टिफिशियल इंटेलिजेंस, स्मार्ट ग्रिड, नवीकरणीय ऊर्जा एकीकरण और उन्नत डिजिटल इंफ्रास्ट्रक्चर सहित विभिन्न क्षेत्रों में 100,000 इंजीनियरिंग नौकरियां सृजित हो सकती हैं। नई दिल्ली में एक कार्यक्रम में उन्होंने कहा कि भारत डेटा अर्थव्यवस्था को एक रणनीतिक अवसर के रूप में देखता है। केंद्रीय अन्वेषण ब्यूरो सीबीआई भोपाल में मॉडल ट्विशा शर्मा की संदिग्ध मौत की जांच करेगा। ट्विशा 12 मई को अपने घर में मृत पाई गई थी। पुलिस ने ट्विशा के पति समर्थ सिंह और सास गिरिबाला सिंह के खिलाफ दहेज मौत की धारा के अंतर्गत मामला दर्ज किया है। इस बीच उच्च न्यायालय ने ट्विशा शर्मा के शव का दोबारा पोस्टमार्टम कराने का आदेश दिया। ये पोस्टमार्टम एम्स नई दिल्ली के डॉक्टरों द्वारा किया जाएगा। राष्ट्रीय महिला आयोग ने राज्य सरकार से मुख्य सचिव और डीजीपी से 7 दिन के भीतर विस्तृत रिपोर्ट मांगी है। केंद्रीय माध्यमिक शिक्षा बोर्ड सीबीएसई ने कक्षा 12 की बोर्ड परीक्षा की उत्तर पुस्तिका की स्कैन कॉपी प्राप्त करने की अंतिम तिथि 1 दिन बढ़ाकर 24 मई कर दी है। ये निर्णय वेबसाइट पर अत्यधिक आवेदन और तकनीकी व्यवधान के बाद लिया गया है। प्रधानमंत्री नरेंद्र मोदी कल 19वें रोजगार मेले में वीडियो कॉन्फ्रेंस के माध्यम से विभिन्न सरकारी विभागों और संगठनों में 51,000 से अधिक युवाओं को नियुक्ति पत्र सौंपेंगे। ये मेला देश भर में 47 स्थानों पर आयोजित किया जाएगा। माउंट एवरेस्ट से उतरते समय 2 भारतीय पर्वतारोहियों अरुण कुमार तिवारी और संदीप अरे की मौत हो गई है। दोनों पर्वतारोही दुनिया के सबसे ऊंचे पर्वत शिखर पर विजय प्राप्त करने के बाद नीचे उतरते समय बीमार हो गए थे और हर संभव प्रयास के बावजूद उन्हें बचाया नहीं जा सका। इस सीजन में एवरेस्ट पर यह चौथी मौत है। आईपीएल क्रिकेट में आज हैदराबाद में सनराइजर्स हैदराबाद और रॉयल चैलेंजर्स बेंगलुरु के बीच मुकाबला जारी है। ताज़ा समाचार मिलने तक हैदराबाद ने 7वें ओवर में 1 विकेट पर 63 रन बना लिए हैं। हैदराबाद ने टॉस जीतकर बल्लेबाजी का फैसला किया। मौसम विभाग ने उत्तर प्रदेश, मध्य प्रदेश और विदर्भ में कल तक भीषण लू का रेड अलर्ट जारी किया है। दिल्ली, हरियाणा और चंडीगढ़ में लू का ऑरेंज अलर्ट जारी किया गया है। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।

0: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট 139 রেলেনিন সরণী, কলকাতা 13, ফোন নাম্বার 03339873987।
1: আজকের অনুষ্ঠানের পরবর্তী নিবেদন চন্দ্রবিন্দু ব্যান্ডের গান এইটা তোমার গান। এই গানটি শুনতে চেয়েছেন শ্রোতাবন্ধু সৌরভ আমতলা থেকে।

0: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, 139 রেল লেন সরণী, কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
1: আজকের অনুষ্ঠানের পরবর্তী নিবেদন মুখার্জিদার বউ সিনেমার একটি খুব জনপ্রিয় গান ও জীবন তোমার সাথে। গানটি শুনতে চেয়েছেন শ্রোতাবন্ধু রণিত কাশিম বাজার থেকে।

0: এন্ডোস্কোপি এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার, মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, 139 রেল লেন সরণি, কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
1: আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন বেলা শুরু সিনেমার গান সোহাগে আদরে। গানটি শুনতে চেয়েছেন শ্রোতা বন্ধু সুমিত জীবন্তী থেকে।

0: পতাকার বন্ধু তোমারই জন্য, পরিকল্পনা হাতেমুল ইসলাম,
1: সম্পাদনা সুখময় ব্যানার্জি। চালচিত্র নিবেদনে এবি কনস্ট্রাকশন, ঠিকানা মোহন মোড় হিল টাওয়ার, গ্রাউন্ড ফ্লোর, ফোন নাম্বার 7872239008 অথবা 7001570850। বহরমপুর শহরের প্রাণকেন্দ্রে ফ্ল্যাট খুঁজছেন যেখানে সাধ্যের মধ্যেই সাধ পূরণ? এখন বহরমপুর শহরে উন্নত ফ্ল্যাট মানেই এবি কনস্ট্রাকশন। এবি কনস্ট্রাকশনের ফ্ল্যাট মানেই সেখানে আপনি পাবেন 24 ঘন্টা সিকিউরিটি, সিসিটিভি, এসি, কমিউনিটি হল, জেনারেটর সহ সমস্ত রকম সুযোগ সুবিধা। ফ্ল্যাট কিনতে অবিলম্বে যোগাযোগ করুন এই ঠিকানায়, এবি কনস্ট্রাকশন, ঠিকানা মোহন মোড় হিল টাওয়ার, গ্রাউন্ড ফ্লোর, ফোন নাম্বার 7872239008 অথবা 7001570850।
2: প্রচন্ড গরম পড়তে শুরু করেছে আর এই গরমে জেলাবাসী হাঁসফাঁস করছে, গ্রাম শহর প্রত্যেকটা মানুষই এখন গরমে ত্রাহি ত্রাহি অবস্থা। গরম বাড়ার সঙ্গে সঙ্গে সামর্থ্য অনুযায়ী যার যতটুক সাধ্য আছে চেষ্টা করছে বাড়িতে একটি এসি লাগানোর, কিন্তু লাগালেই তো হয় না, এর সার্ভিসিং যদি বাইচান্স

0: খারাপ হয়ে যায়, মিস্ত্রি কোথায় পাবে? আমাদের জেলার বিভিন্ন গ্রামগঞ্জের অনেক ছেলেরা বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ নিয়ে তারা এই কাজ শিখেছে, তারা নিজের পায়ে দাঁড়িয়েছে, রুজি রোজগারের পথ তারা খুঁজে পেয়েছে। সঙ্গে অনেক ছেলেরা কাজ করছে আজকে এসি, ফ্রিজ, বিভিন্ন যন্ত্রাংশ মেরামত করার জন্য। আমরা পেয়েছি এই রকমই একজনকে, শুনে নেব তার ছোট্ট করে অভিজ্ঞতার কথা, কোথা থেকে শিখেছেন, আজকে নিজের পায়ে দাঁড়িয়ে তার কেমন লাগছে।
1: আপনার নাম?
2: আমার নাম শাহজাহান শেখ। আমি বিলং করছি আমতলা থেকে, নওদা থানা আমতলা জেলা মুর্শিদাবাদ। এখান থেকে আমি কাজ করতে শিখতে যেতাম বহরমপুর জজ টেলিগ্রাফ, আমাদের ওখানে সংস্থা আছে, ডক্টর ইন্দ্রনীল স্যার আছেন, উনি হাতে শিখেছেন কলমে, আর আমাদের কামালউদ্দিন স্যার আছে লালবাগে বাড়ি, ওনার কাছ থেকে মেন আমাদের শিক্ষা, উনি আমাদের গুরুজি, উনি আমাদের শিখেছেন।
1: কত বছর আগে?
2: আমি 2012 সালে ভর্তি হয়েছিলাম, কোর্সটা ছিল 2 বছরের, ইঞ্জিনিয়ারিং, এয়ার কন্ডিশন রেফ্রিজারেটর ইঞ্জিনিয়ারিং কোর্স ছিল। এই কোর্সটার উপরে আমরা 2 বছর ধরে হাতে নাতে ওখানে শিখেছি কাজ। তারপরে ফিল্টে না নামলে তো প্র্যাকটিক্যাল হয় না, তো কাজ সেবারে কামালউদ্দিন স্যারের সাথে একটু ফিল্টে নামলাম, নেমে দেখলাম, অভিজ্ঞতা আরও একটু বাড়লো, যে প্র্যাকটিক্যাল ছিঁড়ি খাতা কলম ছিঁড়ি বাস্তব জীবনে এসে দেখলাম যে কতটা কঠিন, এসি লাগানো, এসি সার্ভিসিং করা, কাস্টমার হ্যান্ডেলিং করা, এটা সামঞ্জস্য ব্যাপার, মানে খুবই কষ্টদায়ক ব্যাপার, এগুলোকে সব না দেখলে বোঝা যাবে না। প্রকৃতির সঙ্গে যেমন মানুষ হয়তো খাতা কলমে করে, অনেকে বলে কাজ শিখতে পারলাম না, এখানে করলাম না, ওখানে শিখলাম না, শুধু খাতা কলম শেখালো, বাস্তবত প্র্যাকটিক্যালটা মেন, প্র্যাকটিক্যাল যদি না পাওয়া যায় থিওরিতে কিছু নাই, থিওরিতে খাতা কলম, খাতা কলমে বন্দি থাকবে।
1: এটা কাজ শেখার পর এখন তো কাজ করছেন, কেমন লাগছে?
2: এখন রানিং কাজ করছি, বেশ ভালোই রেসপন্স আসছে, কাস্টমারের রিভিউ ভালো, সবাই ভালো বলছে, কাস্টমার স্যাটিসফাই, কাজ করছি বেশ ভালোই, এর থেকে আর্থিক একটা সচ্ছলতা বেশ ভালোই হচ্ছে,
1: মানে এর উপরে নির্ভর করে সংসার চলছে।
2: হ্যাঁ হ্যাঁ, এর উপরে নির্ভর করে সংসারটা চলছে। আগে কী হতো, ছ মাস চলছে না, এখন বেশ কন্টিনিউ যা চলছে, শীতকালটা বড় সব থাকে আমাদের মাস তিনেক মতন,
1: তখন তো সার্ভিসিং করি নেই অনেকে।
2: হ্যাঁ, অনেকে করে, তখন আর কি সামঞ্জস্য হয়ে চলে যায়, আর প্রচণ্ড শীতের সময় একটু সমস্যা হয়।
1: এখন তো রাত দিন শুধু ডাক পড়ছে আপনাদের?
2: হ্যাঁ, এখন প্রচণ্ড চাপ, আর এই যে গরম বাড়ছে, বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং যে হারে বাড়ছে, প্রত্যেক ঘরে ঘরে এসি লাগানোর জন্য বেশ আমরা চাপেই আছি, বেশ ভালোই কাজ হয়।
1: শাহজাহান, আপনার সঙ্গে আর কতজন কাজ করে?
2: হ্যাঁ, আমার টিমে মোটামুটি আছে 8 জন মতন টোটাল আছে, তার মধ্যে 4টে হেল্পার আর 4টে মিস্ত্রি আমরা টোটাল, গোদরেজ কোম্পানি হোক, ব্লু স্টার কোম্পানি, প্যানাসোনিক কোম্পানি, এগুলো আমাদের সব কোম্পানির সাথে লিঙ্ক আছে, আমরা নিজেই কাস্টমারের বাড়িতে যাই, ওখান থেকে নিয়ে সার্ভিসিং করে দিই প্লাস ইনস্টল করে দিই।
1: আচ্ছা, যদি আপনাকে প্রয়োজন হয় আপনার ফোন নাম্বারটা একটু বলবেন, যাতে মানুষ বিপদে আপদে আপনাকে ফোন করে জানতে পারে।
2: অবশ্যই কেন বলবো না। আচ্ছা, আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 95-63-63-62-40।
1: আরেকবার বলুন,
2: 95-63-63-62-40।
3: এবি কনস্ট্রাকশন আপনাদের পরিচিত নাম, মুর্শিদাবাদ জেলায় তৈরি করছে অনেক বড় বড় বিল্ডিং। তারা কি কাজ করছেন, কিভাবে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সে কথাই শুনবো এবি কনস্ট্রাকশনের কর্ণধারের মুখ থেকেই।
4: আমার নাম হচ্ছে আরহাম আলী। আমরা কাজ করছি, এখন জোর কদমে কাজ চলছে, প্রত্যেক মাসে একটা করে নতুন ফ্লোর ঢালাই হচ্ছে আমাদের। হ্যাঁ, আমরা এর আগেও শ্রোতা থেকে বলেছি, যাতে আমাদের সঙ্গে যদি কেউ ফ্ল্যাট নিতে ইচ্ছুক থাকেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, এবং অনেকে এসেছেন, আসেনি সেটা বলবো না, অনেকে এসেছেন, এবং আমাদের বুকিং হয়তো আমাদের লাস্ট টাইম চলছে এখন এই প্রজেক্টের, কারণ এই মোটামুটি আমাদের প্রথমে কিছু বুকিং হয়েছিল, তারপরে এই এই রেডিওর মাধ্যমে প্রচারের ফলে আমাদের ভালো একটা সাড়া পেয়েছিলাম, তারপরে এখন এটা লাস্ট ফেজ চলছে আমাদের। যারা ফ্ল্যাট শহরের মধ্যে ফ্ল্যাট নিতে ইচ্ছুক আছেন, প্রপার শহরের মধ্যে এবং ভালো লোকেশনে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের বুকিং লাস্ট পর্যায়ে বুকিং চলছে।
1: আচ্ছা আরাম সাহেব, মানে একটা ফ্ল্যাট যখন কেউ কিনতে আসেন, তারা তো টাকা দিয়ে কিনবেন, কিন্তু তারা দেখেন যে সেই ফ্ল্যাটের কি কি পরিষেবাগুলো আছে, পরিষেবার দিকেও কিন্তু তারা এখন নজর দিচ্ছেন যারা ফ্ল্যাট কিনতে আসছেন। তো আপনাদের যে নতুন প্রজেক্টে কি পরিষেবা যারা ফ্ল্যাট কিনছেন তারা পেতে পারেন?
4: পরিষেবাটা সর্বপ্রথমই দেখে সেই পরিষেবা, তার সোসাইটি কেমন হচ্ছে, সেখানে কেমন লোক থাকবে, কি কি ফেসিলিটি কোম্পানি দিচ্ছে। যেমন আমরা আমাদের পরিষেবা বলতে, ধরুন আমরা যেমন গ্যারেজটা আমাদের বেসমেন্টে, এবং সেখানে বড় বড় গ্যারেজ আছে 4 চাকার জন্য, যে ছোট এই এমন ভাবে আমরা গ্যারেজটা তৈরি করেছি যাতে গাড়িটা ডাইরেক্ট গ্যারেজে ঢুকে যায় নিজের স্পেসে। তারপরে আপনার আরেকটা ব্যাপার হচ্ছে, এটা ছাড়াও আমাদের এখানে সিসিটিভি ফেসিলিটি থাকছে, বাইক রাখার স্কুল স্কুটি রাখার ফেসিলিটি থাকছে, সিকিউরিটি থাকছে 24 আওয়ার। তাছাড়াও আমাদের থাকছে কি, টপ ফ্লোরে আমাদের একটা যেটা কমিউনিটি হল থাকছে, সেখানে আপনার 300-400 মানুষ এসি কমিউনিটি হল, যেখানে একটা ছোটখাটো বিয়ের প্রোগ্রাম হোক, বার্থডে প্রোগ্রাম হোক, যে কোনো বাড়ির প্রোগ্রাম, মানে আমাদের গ্রামে যাদের বাড়ি ধরুন, তারা গ্রামে বাড়ির মধ্যে সব প্রোগ্রাম করে, কিন্তু ফ্ল্যাটে তো সেটা করা যায় না। তার জন্য আমরা একটা জায়গা রুম তৈরি করেছি যেটা কমিউনিটি হল, যেখানে তাদের মিটিং, যে কোনো মিটিং এবং যে কোনো প্রোগ্রাম, যে কোনো অনুষ্ঠান তারা করতে পারবে 400-500 লোক নিয়ে, তার জন্য তাদের কোনো অসুবিধা হবে না। এছাড়া আমাদের থাকছে জিম। এখন মানুষ সবাই স্বাস্থ্য সচেতন, তাই অনেকে ফ্ল্যাটের বাইরে যেতে চায় না, তার জন্য আমরা ফ্ল্যাটের উপরেই জিম করে দিচ্ছি একটা, যেখানে সবাই জিমটাকে ইউজ করতে পারবেন অল মেম্বার ফ্ল্যাটের। এছাড়া থাকছে আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। হ্যাঁ, কারণ এই মুহূর্তে মুর্শিদাবাদ জলের খুবই সমস্যা, আর্সেনিক, পুরো আর্সেনিকের জল, একদম সবসময় জলটা লাল হয়ে যায় যে। হ্যাঁ, তার জন্য আমরা পুরো জলের ব্যবস্থাটাকে, আমরা ওখানে জলটাকে নিচে থেকে তুলে ওখানে ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে সেটাকে বিশুদ্ধ করে তারপরে আমরা সেটাকে ট্যাঙ্কিতে দিই, ট্যাঙ্কির মাধ্যমে চারিদিকে পরিষেবা হবে। হ্যাঁ, এছাড়া আমরা আর একটা জিনিস দিচ্ছি, সোলার সিস্টেম দিচ্ছি, যে একটা ফ্ল্যাটে থাকতে গেলে কমন স্পেসের যে লাইটের বিলটা, প্রচুর পরিমাণ লাইটের বিল হয় এবং সেটা একটা প্রচুর প্রেশার পড়ে। হ্যাঁ, ফ্ল্যাট মানে ওনাদের প্রতি, তার জন্য ওখানে আমরা একটা সোলার সিস্টেম লাগিয়ে দিচ্ছি যাতে তাদের বিলের চাপটা অনেকটাই কমে যায়। হ্যাঁ, তার জন্য
0: মানে যারা সমস্ত এখানে কিন্তু তাদের কথা ভেবে আপনারা যতটা পারছেন স্বাচ্ছন্দ্য দেওয়ার যে চেষ্টা করছেন, আজকের দিনে এটা সবচাইতে বড় বিষয় যে এই সুযোগটা হয়তো অনেক জায়গায় আমরা পেতে পারি না। তো আপনার সঙ্গে যোগাযোগ করতে আপনার ফোন নাম্বারটা একটু যদি বলে দেন।
4: আমার সঙ্গে যোগাযোগ করতে হলে আমার অ্যাড্রেস, আমার অফিস অ্যাড্রেস হচ্ছে মোহন মল, হিল টাওয়ার বিল্ডিং এর নিচে, আর আমার ফোন নাম্বার হচ্ছে 7872239008, আর একটা আমার নাম্বার হচ্ছে 7001570850।
5: বহরমপুর শহরের প্রাণকেন্দ্রে ফ্ল্যাট খুঁজছেন যেখানে সাধ্যের মধ্যেই সাধ পূরণ? এখন বহরমপুর শহরে উন্নত ফ্ল্যাট মানেই এবি কনস্ট্রাকশন। এবি কনস্ট্রাকশনের ফ্ল্যাট মানেই সেখানে আপনি পাবেন 24 ঘন্টা সিকিউরিটি, সিসিটিভি, এসি, কমিউনিটি হল, জেনারেটর সহ সমস্ত রকম সুযোগ সুবিধা। ফ্ল্যাট কিনতে অবিলম্বে যোগাযোগ করুন এই ঠিকানায়, এবি কনস্ট্রাকশন, ঠিকানা মোহন মোড়, হিল টাওয়ার, গ্রাউন্ড ফ্লোর, ফোন নাম্বার 7872239008 অথবা 7001570850। চালচিত্র এই পর্যন্তই। নিবেদনে এবি কনস্ট্রাকশন, বহরমপুর, মুর্শিদাবাদ। ফোন নাম্বার 7872239008 অথবা 7001570850। উপস্থাপনা গ্রন্থনা হাতেমুল ইসলাম, সম্পাদনা শুভময় ব্যানার্জি।
6: বিজ্ঞাপন দাতাদের আয়োজিত অনুষ্ঠান শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ এ FM প্রচার তরঙ্গে।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন আধুনিক বাংলা গান। প্রথম শিল্পী রাঘব চট্টোপাধ্যায়।

0: তাড়াতাড়ি টিফিন প্যাক করো। রাজু মোবাইল ছাড়।
1: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
2: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
0: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
2: তাহলে সঠিক নম্বর?
0: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
2: দিদি তুমি বাঁচালে।
0: কাজ থেকে নয়।
2: হ্যাঁ করছি। আরবিআই এই কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
4: শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গান। এবারের শিল্পী রূপম ইসলাম।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন বাংলা আধুনিক গান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই রাত 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ এবং 9:15 থেকে বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই রাত 10টা থেকে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।
1: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও সাইপ্রাস আজ নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমন, উদ্ভাবন ও প্রযুক্তি সহ বেশ কয়েকটি ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও সাইপ্রাসের সম্পর্ক বর্তমানে কেবলমাত্র দৃঢ় নয়, তা ভবিষ্যতেও থাকবে। প্রধানমন্ত্রী আগামীকাল 59তম রোজগার মেলায় বিভিন্ন সরকারি দপ্তরে 51,000-এরও বেশি যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত সুরক্ষিত করতে স্মার্ট বর্ডার প্রজেক্টের পরিকল্পনা করেছে সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। কোয়াড বৈঠকে যোগ দিতে 3 দিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। আগামীকাল তার কলকাতায় পৌঁছানোর কথা। আফগানিস্তানের শিশু টিকাদান কর্মসূচিকে শক্তিশালী করতে ভারত কাবুলে টিকার জন্য 20 টন গুরুত্বপূর্ণ শুকনো সামগ্রী পাঠিয়েছে। আইপিএল ক্রিকেটে আজ সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে জয়ের জন্য 256 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও সাইপ্রাস আজ নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমন, উদ্ভাবন ও প্রযুক্তি, উচ্চশিক্ষা ও গবেষণা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি বিনিময় করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলিডিসের সঙ্গে বিস্তৃত পরিসরে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও মত বিনিময় করেন তারা। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ভারত ও সাইপ্রাসের সম্পর্ক শুধু মজবুতই নয়, ভবিষ্যৎমুখীও বটে। গত এক দশকে সাইপ্রাস ভারতে বিনিয়োগের পরিমাণ প্রায় দ্বিগুণ করেছে। প্রধানমন্ত্রী বলেন, ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির ফলে অসংখ্য নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সাইপ্রাসের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। উভয় দেশ সাইবার ও সামুদ্রিক ক্ষেত্রে নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
2: रक्षा और सुरक्षा सहयोग भी हमारे संबंधों का एक महत्वपूर्ण स्तंभ है। हमें बहुत खुशी है कि पिछले कुछ वर्षों में दोनों देशों के बीच मिलिट्री एक्सचेंज और ट्रेनिंग सहयोग बढ़े हैं। आज हमने साइबर सिक्योरिटी, मैरिटाइम सिक्योरिटी और काउंटर टेररिज्म सहयोग को भी और मजबूत करने का निर्णय लिया है। इतना ही नहीं, हम इंडो पैसिफिक ओशन इनिशिएटिव और इंडिया मिडल ईस्ट यूरोप इकोनॉमिक कॉरिडोर जैसे महत्वपूर्ण पहलों से एक्टिविटी सुनिश्चित करने के लिए भी साथ मिलकर काम करेंगे।
1: সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলিডিস বলেছেন, গত এক বছরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভারত ইউরোপীয় ইউনিয়ন কৌশলগত সম্পর্ক অনেকটাই এগিয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীর সাইপ্রাস সফরের ফলে গত এক বছরে এই অংশীদারিত্ব গতি পেয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দীর্ঘ সীমান্তকে সুরক্ষিত করতে সরকার স্মার্ট বর্ডার প্রজেক্টের পরিকল্পনা করেছে। অত্যাধুনিক প্রযুক্তি সহায়তায় এই পরিকল্পনা রূপায়িত হলে দেশে অনুপ্রবেশের সমস্যা বন্ধ করা সম্ভব হবে।
3: आने वाले एक साल के अंदर ही स्मार्ट बॉर्डर कंसेप्ट के साथ सीमा सुरक्षा बल की सुरक्षा में सभी प्रकार की तकनीक को लैस कर एक अवैध बॉर्डर की हम सुरक्षा की ग्रिड बनाने का काम आगे बढ़ रहा है और बहुत कम समय में गृह मंत्रालय, ड्रोन, रडार, आधुनिक कैमराज और बाकी सारी तकनीक के साथ एक स्मार्ट बॉर्डर के प्रोजेक्ट को लेकर देश के सामने आएगा।
1: নতুন দিল্লিতে আজ বিএসএফ এর ইনভেস্টিচার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সংলগ্ন ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে নতুন সরকার অনুপ্রবেশ প্রশ্নে কেন্দ্রের সঙ্গে একমত হয়ে ব্যবস্থা নিতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 59তম রোজগার মেলায় সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই অনুষ্ঠানে ভাষণও দেবেন শ্রী মোদী। দেশের 47টি স্থানে এই রোজগার মেলার আয়োজন করা হচ্ছে। এর মধ্যে আছে পশ্চিমবঙ্গের 3টি, কলকাতার শিয়ালদায় বিসি রায় মেমোরিয়াল হলে রেলের পক্ষ থেকে 185 জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। এই অনুষ্ঠানে থাকবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরেও দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে 147 জনের হাতে নিয়োগপত্র তুলে দেবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শিলিগুড়িতে আরেকটি অনুষ্ঠানে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসোয়ান নিয়োগপত্র তুলে দেবেন নবনিযুক্তদের হাতে। ওড়িশার চাঁদিপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে আজ স্বল্প পল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি ওয়ানের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই উৎক্ষেপণ ক্ষেপণাস্ত্রটির সমস্ত পরিচালনগত ও প্রযুক্তিগত মানদণ্ড যাচাই করেছে। পরীক্ষাটি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের ক্ষেত বাঁচাও অভিযানের মাধ্যমে মাটির স্বাস্থ্য ও পরিমিত সারের ব্যবহার ও স্থিতিশীল কৃষিকাজের সুফল দেশের প্রায় 2,71,00,000 নাগরিকের কাছে পৌঁছে গেছে বলে মন্ত্রক জানিয়েছে। এই প্রকল্পের অধীনে দেশজুড়ে 12,979টি সচেতনতা ক্যাম্প করা হয়। এতে যোগদান করেন প্রায় 7,17,000-এর কাছাকাছি কৃষক। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি শ্রী অধিকারীর রাষ্ট্রপতির সঙ্গে প্রথম সাক্ষাৎকার। বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে বিস্তারিত অবশ্য এখনো জানা যায়নি। পরে সামাজিক মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, পশ্চিমবঙ্গকে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া এবং বিকশিত বাংলা ও বিকশিত ভারতের স্বপ্ন সাকার করে তোলার জন্য শুভেন্দু অধিকারীর উদ্যোগের তিনি প্রশংসা জানিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গেও দেখা করেছেন শুভেন্দু অধিকারী। প্রতিরক্ষা মন্ত্রী শ্রী অধিকারীকে এক রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করেছেন। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক চলতি মাসের 26 তারিখে নতুন দিল্লিতে শুরু হতে চলেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী তোশি মিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব মার্কো রুবিও এই বৈঠকে অংশ নিতে নতুন দিল্লিতে আসছেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, একটি মুক্ত উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ে কোয়াডের দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতি রেখে মন্ত্রীরা গত বছরের 1 জুলাই ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত আলোচনার উপর ভিত্তি করে কাজ করবেন। একাধিক অগ্রাধিকারমূলক ক্ষেত্রে কোয়াড দেশগুলির সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে মত বিনিময় করবেন, কোয়াডে গৃহীত উদ্যোগগুলির অগ্রগতি পর্যালোচনা করবেন এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলী ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন। কোয়াড বৈঠকে যোগ দিতে 3 দিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। আগামীকাল কলকাতায় পৌঁছানোর কথা তার। সফরের শুরুতেই মাদার হাউসে গিয়ে মাদার টেরিজার সমাধিস্থলে শ্রদ্ধা জানাবেন তিনি। পরে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলও ঘুরে দেখতে পারেন বলে সূত্রের খবর। কলকাতা থেকে মার্কো রুবিও আগ্রা যাবেন,

0: সেখান থেকে রাজস্থানের জয়পুর হয়ে পৌঁছাবেন নতুন দিল্লিতে। আফগানিস্তানের শিশু টিকাদান কর্মসূচিকে শক্তিশালী করতে ভারত কাবুলে বিসিজি, টিটেনাস এবং ডিপথেরিয়া টিকার জন্য 20 টন গুরুত্বপূর্ণ শুকনো সামগ্রী পাঠিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিদেশমন্ত্রক জানিয়েছে যে এটাই পর্যাপ্ত নয়, আরও সামগ্রী পাঠানো হচ্ছে। নতুন দিল্লি স্বাস্থ্যক্ষেত্রে আফগানিস্তানের জনগণকে সাহায্য করার কাজ চালিয়ে যাবে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এই সহায়তার লক্ষ্য হল দেশে শিশু স্বাস্থ্যসেবা শক্তিশালী করা এবং টিকাদানের পরিধি আরও বাড়ানো। যক্ষ্মার বিরুদ্ধে আফগানিস্তানের টিকাদান কর্মসূচিকে জোরদার করতে ভারত গত মাসে 13 টন বিসিজি টিকা এবং সংশ্লিষ্ট শুকনো সামগ্রী পাঠিয়েছিল। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, ভারতে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল ও ডিজেল সরবরাহ রয়েছে এবং পরিস্থিতি স্থিতিশীল। সামাজিক মাধ্যমে বার্তায় মন্ত্রকের পক্ষ থেকে নাগরিকদের অযথা আতঙ্কিত হয়ে পেট্রোল বা ডিজেল না কেনার পরামর্শ দেওয়া এবং যতটুকু প্রয়োজন ঠিক ততটাই কিনতে বলা হয়েছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বাংলার নবজাগরণের পথিকৃত সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের 254তম জন্মবার্ষিকী উদযাপিত হয়। একটি প্রতিবেদন।
1: আধুনিক যুক্তিবাদ ও মানবিক চিন্তার ভগীরথ বাংলার রামমোহন ঈশ্বর চিন্তায় মোহগ্রস্ততা নয়, বরং ধর্মের মানবিক মুখ খোঁজার প্রয়াসী প্রথম আধুনিক মানুষটি হলেন তিনি। প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির সমন্বয়ে দুরূহ কাজটি শুরু হয় তাঁর হাতেই। বাংলা ভাষার প্রথম নির্মাতা রামমোহনের কলকাতাবাসের সূচনা থেকেই, অর্থাৎ 1984তে বাংলায় নবজাগরণের আক্ষরিক সূচনা হয়। স্বাধীনতা ও মুক্ত চিন্তায় তিনি ছিলেন উদগ্র আন্তরিক। ব্রিটিশ আইনসভায় বাংলার কৃষকের সমস্যা নিয়ে তার ভাষণ আজও ইতিহাস। সতীদাহ রোধে অগ্রণী ভূমিকার জন্য দেশবাসীর কাছে তিনি হয়ে উঠেছেন এক কিংবদন্তি পুরুষ। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: ভারতীয় আবহাওয়া দপ্তরের IMD আগামীকাল পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ এবং বিদর্ভে তীব্র তাপপ্রবাহের জন্য লাল সতর্কতা জারি করেছে। এছাড়াও দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, রাজস্থান, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং ওড়িশায় আগামীকাল তাপপ্রবাহের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে IPL ক্রিকেটে সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে 256 রানের লক্ষ্যমাত্রা রেখেছে জয়ের জন্য। টসে জিতে প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দ্রাবাদ নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 255 রান করে। জবাবে শেষ খবর পাওয়া পর্যন্ত RCB 5 ওভার 1 বলে 1 উইকেটে 72 রান করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। ভারত ও সাইপ্রাস আজ নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমন, উদ্ভাবন ও প্রযুক্তি সহ বেশ কয়েকটি ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও সাইপ্রাসের সম্পর্ক বর্তমানেই কেবলমাত্র দৃঢ় নয়, তা ভবিষ্যতেও থাকবে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
2: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে।
3: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 লেনিন সরণি, কলকাতা 13।
2: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন অনুষ্ঠান মজলিশ।

নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের মজলিশ অনুষ্ঠান। সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু আমি সাদাতুন নাজনীন।

হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা ফিরে দেখব বাংলা চলচ্চিত্র জগতের এমন একজন অভিনেতাকে যার জন্য বলাই যায় যে হ্যাঁ, দু চোখ ভরে প্রাণ ভরে আমরা তার অভিনয় দেখেছি আর মুগ্ধ হয়েছি। যদিও কমেডি ফিল্মেই তাকে আমরা বেশি পেয়েছি, তবে সিরিয়াস চরিত্রেও পেয়েছি যেটাকে ব্ল্যাক কমেডি বলে, সেই রকম চরিত্রেও। আর একটা বিশেষ চরিত্রের অভিনয় তো তাকে অমর করে দিয়েছে। এবার বোধ হয় আমাদের বন্ধুরা বুঝতেই পারছেন যে আজকে কথা হতে চলেছে আমাদের সবারই খুব প্রিয় বাঘাদাকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমাদের প্রিয় বাঘাদা রবি ঘোষ। আজকের মজলিসে যাকে মনে করে, যার কথা বলা বলি করে, যার অভিনীত ছবির গান শুনেই আমরা, অর্থাৎ আমি আপনি, তাকে সেলাম জানাবো। সেলাম জানাবো আমাদের নিজেদের মতন করেই, নিজেদের এই সাধারণ ভাষাতেই,

0: তাহলে বন্ধুরা, আপনারা আজকে মজলিস অনুষ্ঠানে রবি ঘোষকে নিয়ে আপনাদের ভাবনা, আপনাদের চিন্তা, সেইগুলো সমস্ত কিছু শেয়ার করছেন আমাদের সাথে। আর ফোন নাম্বার 9434921300, এটা হোয়াটসঅ্যাপও আপনারা মেসেজ করতে পারেন। আর একটা ফোন নাম্বার 0348225968। আচ্ছা, এই নাম্বারে একজন বন্ধু এসেছেন, দেখে নেব। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? নমস্কার। আচ্ছা দেখি অন্য আরো একটি নম্বরে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে?
1: নমস্কার।
0: নমস্কার,
1: হ্যালো।
0: হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি।
1: হ্যাঁ, আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ বলুন।
1: আজকে একদম মানে কি বলবো, মানে ইনস্টিটিউশন অফ অ্যাক্টিং তাকে নিয়ে আমরা বসেছি
0: একদম,
1: তাই না?
0: হ্যাঁ একদম।
1: আবার এই মুহূর্তে মনে হচ্ছে 1962 সালের একটি ছবি অভিযান, অভিযানে যে রামাচরিত যে অভিনয়, এবং শুরুই হচ্ছে ওনার মানে একটা হোটেলের সিন, সেখানে মাংসটা মুখে ভরে চেবাতে চেবাতে কথা বলা,
0: এইটাই
1: সেই যে অপূর্ব একটা সিন। এবং সত্যজিৎ রায় মহাশয়কে মানে কি বলবো, ধন্যবাদ, এত সুন্দর একটি ছবি আমাদের উপহার, শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস, এবং সেটাকে নিয়ে ছবি হয়েছে। এবং সত্যজিৎ রায় বলেছিলেন তুমি আপনি ড্রাইভারদের মতন করে কথা বলতে পারবেন, খালাসিদের মানে ড্রাইভারদের মতন করে? হ্যাঁ অনেক দিন আমি পারবো, আমি তো খালাসি, আমি তো লরির খালাসিদের দেখেছি। এই যে অবজারভেশনটা, এটা কিন্তু রবি ঘোষের মধ্যে প্রবল ভাবে ছিল। তাছাড়া যদি 10 বছর একটু এগিয়ে যায় 1970-69 এরকম একটা সময়তে, অরণ্যের দিন রাত্রি, সুনীল গাঙ্গুলির উপন্যাস, সেখানে যে শেখর, শেখর চরিত্রটা মানে এই যে ছবিটা, এখানে তো নানান রকম অর্থনৈতিক অবস্থার লোকজনকে, চারজনকে দেখানো হয়েছে। শেখরে কিন্তু কোনো লাজ টাজ নেই, সে কিন্তু সবারই তো নিতে পারে, সবারই কাছে বলতে পারে যে আমার তো কিছু নেই, তোদের যা আছে তাই নিয়ে চালিয়ে দেবে,
0: একদম এইভাবেই। আচ্ছা, আমাদের বন্ধুরা মেসেজও পাঠাচ্ছেন, তার মধ্যে একটি মেসেজ এখনই একটু পড়ে নি। পাঠিয়েছেন মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে, লিখছেন, কালজয়ী এই চরিত্র আর অমলিন হাসির জাদুকর রবি ঘোষ আজও বাঙালির মনের মণিকোঠায় বিরাজমান। বডি বিল্ডার হতে চাওয়া এই মানুষটাই সেই যুগে মিনার্ভা থিয়েটার হাউসফুল করতেন একাই। লোকে বলা বলি করত রবি ঘোষ মানেই একাই 100। সিনেমা ও জীবনে রবি ঘোষ ছিলেন গল্প হলেও সত্যির সত্যির ধনঞ্জয়। রবি ঘোষ মানে হাসির এক বিশাল ক্যানভাস। গুপি গায়েন বাঘা বাহিনীর জন্য রাষ্ট্রপতি পুরস্কার পান এই মহান শিল্পী। আজকের এই সময়ে ওনাকে স্মরণ করে প্রণাম রইল। আচ্ছা, তাহলে শুক্রবারের মজলিসে আমরা আজকে রবি ঘোষকে ফিরে দেখছি, যার পর্দায় আসা মানেই আমাদের মুখে হাসি ফোটা। কেমন ছিলেন সেই রবি ঘোষ, মানে ব্যক্তি রবি ঘোষ কেমন ছিল, মানে কীরকমভাবে তিনি সিনেমার জগতে পা রাখলেন, কীভাবে একসঙ্গে এত এত বিখ্যাত পরিচালকের পছন্দের অভিনেতা হয়ে উঠলেন, কথা হবে সেই সব কিছু নিয়েই। কিন্তু সব কথায় যাওয়ার আগে শুনব তার অভিনীত একখানা ছবির গান।

0: আর আমাদের সঙ্গে বন্ধু এসে গেছেন মনে হচ্ছে, দেখে নি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে?
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
1: আমি পাঁচ টিকি মুর্শিদাবাদ থেকে, মুর্শিদাবাদ পাঁচ টিকি থেকে আনা বড়ুয়া বলছিলাম।
0: আচ্ছা, আপনার নামটা বলুন।
1: মঙ্গল দা।
0: আচ্ছা বলুন এবার।
1: হ্যাঁ, রবি ঘোষের বই দেখি খুবই ভালো লাগে। আমার খুব আফসোস হয়, আমাদের পাঁচ টিকিতে একবার রবি ঘোষ আসার কথা ছিল, কিন্তু আগেই রবি ঘোষ মানে কত হয়ে গেলেন আমরা আর দেখতে পেলাম না। টিকিট কেটেছিলাম, টিকিটের দাম ফেরত।
0: আচ্ছা আচ্ছা,
1: ওটা নিয়ে আমার খুব আফসোস হয়।
0: স্বাভাবিক, এমন একজন লেজেন্ডকে চোখের সামনে দেখতে পাওয়ার সুযোগ এসেও যখন অধরা থাকে তখন সত্যি মনটা খারাপ হয়। তবে আজকে ওনার প্রতিভা নিয়ে কথা বলতে বলতে আমাদের মন আশা করি সকলেরই অনেকটা ভালো হয়ে যাবে। সত্যি বন্ধুরা, মানে রবি ঘোষ সম্বন্ধে কথা শুরু করার কথাটা ভাবলেই এত এত অসাধারণ সব ছবির কথা মনের মধ্যে চলে আসছে যে মনে হচ্ছে কীভাবেই বা শুরু করব আর কীভাবেই বা মানে কথায় কথায় এগিয়ে যাব। একটা কাজ করি, তপন সিনহার ছবির কথা দিয়ে বরং শুরু করি। পরিচালক তপন সিনহার সঙ্গে রবি ঘোষের প্রথম ছবি হচ্ছে হাঁসুলি বাকের উপকথা। নিম তেলে পানুর মতন ছোট্ট একটা চরিত্র অভিনয় করে সেদিন অনেক শিল্পীর ভিড়েও নিজের জাত চিনিয়ে দিয়েছিলেন তিনি। তারপর 1963 নির্জন সৈকতে ওড়িশাবাসী এক পাণ্ডার চরিত্রে অভিনয় করে রবি ঘোষ একেবারে মাতিয়ে দিয়েছিলেন। আর গল্প হলেও সত্যি, এই ছবিটার কথা মনে পড়লেই প্রথমেই হাসি পেয়ে যায়। দেখেছেন, আপনিও কিন্তু হেসে ফেলেছেন। যদিও এই ছবির চলাটা ছিল কমেডি, কিন্তু ভাবনাটা কিন্তু বেশ সিরিয়াস ছিল। কুয়াশার মধ্যে থেকে বেরিয়ে এসে আবার কুয়াশাতেই মিলিয়ে গেছে তার চরিত্রটা। খালি তার মাঝখানের সময়টায় নানানভাবে মানুষের মন থেকে হিংসা, পরশ্রীকাতরতা এই সমস্ত মুছে দিয়ে গেছে। একবার শুধু ভাবুন, এমন একজন অভিনেতার অভিনয়ে আমরা সবাই মুগ্ধ যার কিন্তু সেই অর্থে কোনো গ্ল্যামার নেই, অথচ তিনি সমস্ত বাঙালির ভীষণ প্রিয় অভিনেতা। শুধু কি কমেডিয়ান হিসেবে, তপন সিনহারি আরেকটা ছবি আরোহী এক স্টেশন মাস্টারের চরিত্রে অভিনয় করেছিলেন, একদম সাদামাটা চরিত্র যার জীবনটাও সাধারণ। সেই রকম একটা চরিত্র কি অসম্ভব মুনশিয়ানায় একেবারে বাস্তব হয়ে এসেছিল আমাদের সামনে বলুন তো। একটা গান শুনি চলুন।

0: আমাদের সঙ্গে কিন্তু বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে?
1: নমস্কার দিদি ভাই, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মন্ডল।
0: হ্যাঁ বলুন।
1: হ্যালো,
0: হ্যাঁ
1: দিদি ভাই দেখুন। হ্যাঁ হ্যালো,
0: হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে।
1: হ্যাঁ হ্যাঁ বলছি যে হাতির রাজার উনাকে শতকোটি প্রণাম দিদি ভাই।
0: নিশ্চয়ই,
1: উনি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু শিল্পীদের মৃত্যু হয় না, তারা সব সময় থাকে। এবং আজকে যে উনার যতটুকুই বলা হোক, আমার সেই মানে সেই অদ্ভুতটা নাই দিদি ভাই যে ওনার হয়ে বলি, কিন্তু তার মধ্যে উনি যেগুলো অভিনয় করে গেছেন সত্যি করে আমাদেরকে হাসির খোরাক হিসেবে দিয়ে গেছেন। আজও সেই সিনেমা দেখলে সেই হাসির, হ্যাঁ ও অভিমান সব ছবিতে যেভাবে অভিনয় করেছিলেন দিদি ভাই, সত্যি করেই তার অভিনয় দেখার মতন, এবং সেইটাই আমাদের কাছে মুগ্ধ হয়ে আছে দিদি ভাই।
0: আপনিও খুব ভালো থাকুন এবং অবশ্যই সঙ্গে থাকুন। আমাদের বন্ধুরা কিন্তু এসেছেন হোয়াটসঅ্যাপের মেসেজের মাধ্যমে, তাহলে পড়ে নি। পাঠিয়েছেন মেসেজটি নার্গিস লায়লা গোড়াবাজার বহরমপুর থেকে। লিখছেন, অনুষ্ঠান শুনছি সাদাতন দিদি, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বাংলা সিনেমার চির সবুজ জাদুকর রবি ঘোষকে আজ আমরা স্মরণ করছি। একসময়ের বডি বিল্ডার হওয়ার স্বপ্ন ভেঙে রবি ঘোষ ক্রমে হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ কমেডিয়ান। শুধু হাস্যকৌতুক নয়, গল্প হলেও সত্যির ধনঞ্জয় বা জনঅরণ্যর সোমনাথের জামাইবাবুর চরিত্রে অভিনয় ছিল অনন্য। সত্যজিৎ রায়ের গোপীগায়েন বাঘাবায়ন ছবির বাঘা হয়ে তিনি আমাদের শৈশবকে রঙিন করেছেন। বলিউড ছবি পিকুর ডিরেক্টর সুজিত সরকার এক ইন্টারভিউতে বলেন, একদিন হঠাৎ শটের মাঝখানে দেখি বিগ বি দীপিকাকে বলছেন, দীপিকা ডু ইউ নো দিস অ্যাক্টর কল্ড রবি ঘোষ? প্রশ্নটা করে উনি ইরফানের দিকেও তাকালেন। ইরফান দীপিকা কেউই রবি ঘোষকে চিনতেন না। তারপর বলতে শুরু করলেন, ভারতবর্ষে রবি ঘোষের থেকে বড় কমিক টাইমিং আর কোনো অ্যাক্টারের না কোনো দিন হয়েছে না কোনো দিন হবে। বলাই বাহুল্য, অবশেষে কেবল একটাই কথা, অভিনয় জগতে সিন স্টিলার ছিলেন রবি ঘোষ। তাঁর মতন প্রবাদ প্রতিম ব্যক্তিত্বের প্রতি রইল আমার শতকোটি প্রণাম। আজকে আমাদের মজলিশে তাই রবি ঘোষ। তিনি যে কত বড় মাপের অভিনেতা ছিলেন সেটা নিয়ে সত্যজিৎ রায় এক জায়গায় বলেছিলেন, আমি পড়ছি সেখান থেকে একদম ডাইরেক্ট, রবির শুটিং অত্যন্ত বিপজ্জনক ব্যাপার, আমি যদি কোনো কারণে কাট বলতে 30 সেকেন্ড দেরি করি তাহলে রবি নিজেই কিছু একটা অরিজিনাল ভঙ্গি করে দেবে। সত্যি তাই কিন্তু বন্ধুরা, অভিনয়টা যে শুধু সংলাপ আউড়ে যাওয়া নয়, কিছু বিশেষ ভঙ্গিও যে অভিনয়ে একটা অন্য মাত্রা আনে সেটা তো রবি ঘোষ নানান জায়গায় করে দেখিয়েছেন। যেমন ধরুন গুপি বাঘা ফিরে এলোর একটা দৃশ্যে এরকম আছে যে যেখানে গুপি অজিত বন্দ্যোপাধ্যায়কে ভূতের আনা মিষ্টি দিয়ে বলছেন যে নিন না খান, উৎকৃষ্ট মিষ্টি। ওখানে কিন্তু তখন বাঘাদার কোনো সংলাপ নেই, কিন্তু ওই অনুরোধের সঙ্গে তাল মিলিয়ে উনি এমন একটা ভঙ্গি করে দিয়েছেন যে সত্যিই তার কোনো তুলনা হয় না।

0: তেরে রাজা দিল বর, তেরে রাজা দিল বর, জবর জবর তিন বর,
1: এক দুই তিন,
0: জবর জবর তিন বর।

0: কেবল পেটে বড় ভুখ, না খেলে নাই কোনো সুখ।
1: আরে তবে খাওয়া যাক, মন্ডা মিঠাই যাওয়া যাক,
2: কোরমা কালিয়ে পোলাও, জলদি লাও জলদি লাও,
1: কোরমা কালিয়ে পোলাও, জলদি লাও জলদি লাও, জলদি লাও জলদি লাও, জলদি লাও জলদি লাও।
3: আর আমাদের বন্ধুরাও কিন্তু জলদি জলদি চলে এসেছেন। নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন কোথা থেকে?
4: নমস্কার ম্যাডাম।
3: নমস্কার,
4: বানিয়াখালী ডোমকল থেকে মাসুদ আল হোসেন।
3: আচ্ছা বলুন,
4: বহুদিন পর আপনার সঙ্গে কথা হচ্ছে আবার।
3: হ্যাঁ
4: ভালো আছেন?
3: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
4: আমিও ভালো।
3: আচ্ছা আচ্ছা আচ্ছা, বিষয় নিয়ে শুনবো, শুনি।
4: বিষয় রবি ঘোষ।
3: হ্যাঁ হ্যাঁ,
4: দারুণ সুন্দর বিষয় তো, অনেক গল্প আপনি বলে দিলেন, তারপরে তো তিন ভূত হচ্ছিল সিনেমা, তারপরে গল্প হলো, সত্যি দারুণ কথা বলেছেন, একদম দারুণ সিনেমাটা। আরো আমি খুব একটা বলছি, যেমন ধরুন মৌচাক সিনেমা রোমিও,
3: ওনার নাম ওমিও, ওনাকে বলা হলো তোমার নাম তো ওমিও নয়, তুমি হচ্ছে রোমিও, ঠিক
4: রোমিও। আর হচ্ছে আপনার অমর সঙ্গীতে ড্রাইভার,
3: হ্যাঁ
4: প্রসেনজিতের, তারপরে শেষ করলো আর একটা দেখলাম সিনেমা, যেটা হচ্ছে মায়া মমতাতে সেই ভূতের মানে কবিরাজের অভিনয় করে দেখালো আর বাবা বাবার কাছে নিয়ে যাচ্ছে। সত্যি এত অতুলনীয় হাসি এবং এত সুন্দর কমিক এবং শিকার অনেক কিছু আছে ম্যাডাম,
3: ঠিক,
4: খুব ভালো লাগছে অনুষ্ঠান,
3: রবি ঘোষের জন্য যে তিনি মানে রবি ঘোষ আর কি খুব ভালো করেই থিয়েটারের অভিনয় আর সিনেমার অভিনয়ের পার্থক্যটা জানতেন। উৎপল দত্ত যার শিক্ষাগুরু, যিনি নিজে চার্লি চ্যাপলিনের ছবি দেখে অনুপ্রেরণা পেয়েছেন, প্রচুর পড়াশুনো করতেন, তিনি যে অনন্য হবেনি সে তো বলাই বাহুল্য। অরবিন্দ মুখোপাধ্যায়ের মৌচাক ছবির কথা আমাদের বন্ধু এক্ষুনি মনে করিয়ে দিলেন, সেই ড্রাইভারের কথা যিনি হচ্ছে প্রেম করতে গিয়ে হঠাৎ ধরা পড়ে গেছেন, দিয়ে ভীষণ অসহায় ভাবে বলছেন আর কি আর করবো না। তো এই সমস্ত কথাগুলো মনে করলেই আপনা আপনি হেসে ফেলি আমরা। তারপর ধন্নিমের সেই তোতলা পণ্ডিত যখন ফুটবল মাঠের রেফারি, তখন ওখানে কিন্তু ওনার কোনো ডায়লগ নেই, শুধু পরপর কয়েকটা শটে কতগুলো মুভমেন্ট আর এক্সপ্রেশন, ব্যাস সেটা দেখেই আমরা হাসতে হাসতে গড়িয়ে পড়ছি। আপনারাও তাহলে এখন সেই সব দৃশ্যগুলোর কথা একটু মনে করতে থাকুন আর শুনতে থাকুন এই গানটা।

একশো বছরের জমি দাড়ি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। নুক দাঁত ভাঙা এক মৃত্য সিংহ সেজে নেই তার জারি চুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

0: খেলার সেরা বাঙালির তুমি
1: আমাদের বন্ধুরা মেসেজ পাঠিয়েছেন, সেগুলো একটু পড়ে নেব। এই মেসেজটা পাঠিয়েছেন ঢাকুরিয়া থেকে সুমিতা রায়, লিখছেন, রবি ঘোষ যেমন হাসির পার্ট তেমনি সিরিয়াস, গল্প হলেও সত্যি ধনঞ্জয় রোলটা ভোলা যাবে না দিদিভাই। আপনি দারুণ অনুষ্ঠান করছেন, খুব ভালো লাগছে শুনছি। চলে যাব পরের মেসেজে, পাঠিয়েছেন ত্রিমোহিনী থেকে মধুমঙ্গল পাল, আজ আমাদের রবি ঘোষকে নিয়ে বসেছেন, খুব সুন্দর সুন্দর গান শোনাচ্ছেন, ভালো লাগছে দিদি, আর এভাবেই অনুষ্ঠান চলতে থাকুক। আমিনুল হক সরকার তালবাগান পাড়া থেকে লিখছেন, আজকের মজলিশের অনুষ্ঠানের বিষয় রবি ঘোষ, উনি বাংলা সিনেমার কিংবদন্তি হাস্য কৌতুক অভিনেতা, ওনাকে দেখার সৌভাগ্য আমার হয়েছে কলকাতার রঙ্গনা থিয়েটার মঞ্চে, ওনার অভিনীত গল্প হলেও সত্যি আমার খুব প্রিয় ছবি। আচ্ছা, মেসেজ আরও যাব, কিন্তু তার আগে একটু আসি ব্যক্তি রবি ঘোষের কথা একটুখানি আসি, যে রবি ঘোষের আসল নাম রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার, বাবা জিতেন্দ্রনাথ ঘোষ দস্তিদার, মা জ্যোৎস্না রানী ঘোষ দস্তিদার। জানেন তো, খুব অল্প মানে অল্প বয়সেই আর কি, মানে 7-8 বছর বয়সেই সুন্দর জিমনাস্টিকের খেলা দেখাতে পারতেন, তখন শুধু পড়াশোনা আর খেলাধুলো এই দুটো নিয়েই থাকতেন। তারপর একটা সময় পরে নাট্যদলে যোগ দিলেন, উৎপল দত্তের কাছ থেকে নাটক শেখার একটা সৌভাগ্য হলো, আমাদের বন্ধু তো জানালেনই, আমাদের একজন বন্ধুও জানালেন যে তিনি রীতিমতো শরীরচর্চা করতেন আর ফ্যাশন সম্বন্ধে ভীষণ ওনার একটা আগ্রহ ছিল আলাদা করেই। সত্যজিৎ রায়ের গোপিকায়ন বাঘাবাইন ছবিতে তো অমর হয়ে গেছেন, তাছাড়াও সত্যজিৎ রায়ের অভিযান, কাপুরুষ মহাপুরুষ, অরণ্যের দিনরাত্রি, জন অরণ্য, হীরক রাজার দেশে, আগন্তুক, এই সমস্ত ছবিতেও অসাধারণ ওনার অবদান পেয়েছি। আচ্ছা, রবি ঘোষের নিজের কোন ছবিটার জন্য মনে হয়েছিল বলুন তো, যে হ্যাঁ এইটা তার অভিনীত একটা দারুণ ছবি, সেটা হচ্ছে জন অরণ্য। এই ছবিটাকে অবশ্যই ডার্ক কমেডির পর্যায়ে ফেলা যায়, আর এটা কিন্তু বিদেশি পত্রিকাতেও তার চরিত্রের জন্য আর কি প্রশংসিত হয়েছিল। আর একটা ছবির কথা মনে পড়ছে, তরুণ মজুমদারের ঠগিনী, এই ছবিতে দেখেছিলাম যে তিনজন ভাগ্যতাড়িত সৎ মানুষ শুধুমাৎর বেঁচে থাকার জন্য কী কী অসৎ পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন, সেই যে সেই দৃশ্যটা বন্ধুরা, রবি ঘোষের ক্ষতচিহ্ন পরীক্ষা করে যখন বলা হচ্ছে এইটুকু তো হবে না, আরও রক্ত চাই, এসব জায়গায় ওনার অভিনয়, ডায়লগ বলা আর শরীরী ভাষায়, মানে একজন সৎ মানুষ হয়ে অসৎভাবে বেঁচে থাকার কষ্টটা যে কি সেটা ক্যামেরার সামনে ফুটে উঠতে দেখেছি, সত্যি সত্যি সেটা ভোলার নয়। আর তাই সেখান থেকে যাব আরও একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথাতে, যে কথাটা বলার আগে কি একটা ফোন নিয়ে নেব, নিয়ে নি। নমস্কার, কে বলছেন কোথা থেকে?
2: হ্যাঁ নমস্কার,
1: নমস্কার,
2: আমি মিল্টন চক্রবর্তী।

0: মানিকনগর বেলনা থেকে বলছি।
1: হ্যাঁ বলুন।
0: অনেক দিন পর আপনার সাথে কথা হচ্ছে, আপনি নিশ্চয় ভালো আছেন?
1: হ্যাঁ ভালো আছি।
0: তো তো যাই হোক, আজকে যে অনুষ্ঠান করছেন সত্যি অসাধারণ অনুষ্ঠান। আসলে মহাসমুদ্রের এক ফোঁটা শুধু জল নয়, এক ফোঁটা জলের মধ্যে একটা বিশাল বড় মহাসাগর তিনি, যার আজ থেকে আজ মানে 80 বছরের মানুষের মধ্যেও, আজ থেকে 80 বছরের মানুষের মধ্যেও হাসি ফুটে উঠত। এবং মানে উৎসাহের যে অভূতপূর্ব মানে ক্লোরোফিল, তার পৃথিবী পাওয়া যায়। যেমন তোকে বললেন না যে ওই পান্ডার অভিনয়ের কথা বললেন, তো তখন সিনেমার যে পরিচালনা আর কি, প্রিয়া পান্ডা, সেই পান্ডার অভিনয়টা তো অসাধারণ অভিনয় করেছেন তিনি। বুলবুল ভাই, এখানেও অসাধারণ সেই গান, মানে এখনো পর্যন্ত সাংঘাতিক হিরো। আর ওই আরেকটা কথা বলি, হিরো দাস যে বাঘের সঙ্গে অভিনয়টা, ওরে
1: এক্স্যাক্টলি আসছি,
0: বলবেন আপনি ওটা একটু বলুন, হ্যাঁ ওটা একটু বলুন সকলের জন্য, মানে এত সুন্দর যে একটা বাঘকে নিয়ে অভিনয়, সেটা আমাদের গায়ে সিউড়ে ওটা কি করে তুমি অভিনয়টা করে গেলে। তো সত্যিটা বলতে কি মানে মানে তিনি যে কিভাবে আমাদের মানে হাসি দিয়েছেন, এবং প্রজন্মের কাছে এখনো পর্যন্ত সেই অভূতপূর্ব হাসি যেন মানে অমূল্য অমৃত ঝর্ণা ধারায়
1: একদম। আর আমাদের বন্ধু যখন তুলেছেন কথাটা, তখন এই কথাটাতেই আসবো যে ওই মানে রবি ঘোষও এক জায়গায় বলেছেন যে ওনার কাছে আউটডোরের যদি স্মরণীয় ঘটনা বলা হয় তাহলে এটাই সবচাইতে বড়। এরকম একটা থ্রিল আর এরকম একটা চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া অভিনেতাদের ভাগ্যে খুব কমই ঘটে। তাহলে বন্ধুরা, হীরক রাজার দেশের ছবিতে বাঘের সাথে যে অংশটা শুটিং হয়েছিল, রবি ঘোষ সেই কথাটা বা সেই অভিজ্ঞতা আর কি বলেছেন, তো সেই সব নিয়ে এক জায়গায় বিস্তারিত লিখেছেন। তো সেটা তো সবটা ধরুন এই মুহূর্তে পড়া সম্ভব না, তো কিছুটা অংশ পড়ছি। প্রথমে দেখা গিয়েছিল সত্যজিৎ রায় এমনিই ধরুন ভীষণ বাস্তবমুখী ছবি করেন, অতএব অভিনেতারা জানছেন যে সেখানে সেই রকমভাবেই হবে ব্যাপারটা। তো সেখানে প্রথম দিন একটা বাঘ আনা হয়েছিল, তো দেখা গেল যে দেখা হয়েছিল, একটা বাঘকে দেখা হয়েছিল। তো বুঝলেন বন্ধুরা, মানে এরপরে আর কি রবি ঘোষ জানতে পেরেছিলেন যে আগের বাঘটা বাতিল হয়েছে। তারপর উনি লিখছেন, এবার লেখাটা থেকে পড়ছি। হ্যাঁ, মানিকদা একবার এক ঝলকে বললেন, রবি গতকালের বাঘটা বাদ দিলাম, কোনো ক্যারেক্টার নেই বাঘটার, আজকেরটা খুব ভালো, কোনো ভয় নেই, ট্রেন্ড বাঘ, ব্যাস। আর কোনো কথা বললেন না, শুধু এক ফাঁকে কালু বলল, রবিদা বাঘটা বিরাট তবে ট্রেন্ড। সবাই খালি ওই ট্রেন্ড কথাটা বারে বারে ব্যবহার করছে। ক্রমে দিন গড়িয়ে লাঞ্চের সময় এলো, বুঝুন ঠিক ওই সময়টায় আমি কি অবস্থায় রয়েছি। ঠিক একটা সময় একটা হইচইয়ের আওয়াজ শুনতে পেলাম স্টুডিওর এক প্রান্ত থেকে, এসে গেছে একটা বিরাট খাঁচায় করে প্রায় 16 জন লোক ঠেলে নিয়ে আসছে বাঘটাকে, বিশাল দৈর্ঘ্যে, প্রায় 10.5 ফুট দৈর্ঘ্যে। খাঁচার মধ্যেই যেভাবে ঘুরে বেড়াচ্ছিল দেখলে ধরে আর প্রাণ থাকে না। মানিকদা ট্রেনারকে বললেন বাঘটা ফ্লোরের ভিতরে নিয়ে যেতে। বাঘটাকে গাড়িটাকে ঠেলে সেই লোকজনেরা ঠিক একটা দরজার মুখে দাঁড় করালো এবং তারপর খাঁচার গেটটা খুলে দিল। ঠিক এক লাফে বাঘটা বেরিয়ে পড়ল, সঙ্গে সঙ্গে সেই লোকজনেরা ট্রেনারের মানে ট্রেনার সমেত আর কি সেই লোকজনেরা বাঘটাকে চেপে ধরলো এবং একটা ট্রেনার আর কি একটা ভিজে কাপড় দিয়ে বাঘটার গা মুছতে লাগলেন। ওদিকে তখনও ভীষণভাবে বাঘটাকে বসে আনার জন্য লোকজনেরা ওই ওই মানে ওনাদের ওই দেশীয় ভাষায় কী সব বলে যাচ্ছিলেন। এবার আমার আর ভয় রইল না, তারপর পরের স্টেজে চলে গিয়েছিলাম, অর্থাৎ কিসের এ জীবন, কেন এ জীবন, ইত্যাদি ইত্যাদি। একবার ভাবছিলাম বাঘটা কি কামড়াবে না একটা থাপ্পড় মারবে, অর্থাৎ মৃত্যু আমার সুনিশ্চিত আজ। চারিদিকে একবার চোখ ঘুরিয়ে নিলাম, সবার মুখ থমথম করছে, কোনো আর দ্বিধা ছিল না আমার। তখন সোজা হেঁটে গিয়ে বাঘের পাশে গা ঘেঁষে দাঁড়ালাম। ট্রেনার বললেন ব্যাঠিয়ে, বসলাম বসলাম। ট্রেনার আমার হাতে সেই ভিজে কাপড়টা দিয়ে বললেন এসা করকে বুলাতে যাইয়ে। কাপড়টা যখন হাতে নিলাম তখন দেখলাম বাঘটা এক ঝলক আমার দিকে আর চোখে তাকালো। সেই চাউনির বর্ণনা দেবার ক্ষমতা আমার নেই, তবে যে প্রবাদটা এতদিন শুনে এসেছিলাম যে অমুকের চাউনিটা বাঘের মতো, এই মুহূর্তে মনে হলো প্রবাদটা একেবারেই বাজে। কোথায় বাঘ আর কোথায় মানুষ।

0: কিন্তু আমাদের এখনও যথেষ্ট হয়নি, তাই না? মনে হচ্ছে আরও আরও বলি কথা। একটু আমাদের বন্ধুদের মেসেজটা প্রাপ্তি স্বীকার করে নিই। হীরামন শেখ চাপড়া নদিয়া থেকে এবং বিধান দাস নিয়ালিশপাড়া থেকে আজকের অনুষ্ঠানের জন্য কিন্তু জানিয়েছেন অনুষ্ঠান ভালো হচ্ছে এবং রবি ঘোষকে ওনারা ভীষণ পছন্দ করেন। আচ্ছা, এই সূত্রে ছোট্ট করে একটা ইনফরমেশন, সেটা হচ্ছে রবি ঘোষ কিন্তু অভিনয়ের পাশাপাশি দুটো ছবি পরিচালনাও করেছেন। 1976 নিধিরাম সর্দার আর 1974 সাধু যুধিষ্ঠিরের কর্চা। এখন তাহলে রবি ঘোষ পরিচালিত সাধু যুধিষ্ঠিরের কর্চা, এই ছবিটা থেকে রবি ঘোষের গাওয়া একটা গান একটু শোনানোর চেষ্টা করছি।
1: রাজা মদে

0: সাধু চরণ যুধিষ্ঠিরের দেখবে এবার ভোজবাজি,
1: পঞ্চাশ হাজার টাকার খেলা, ইচ্ছে হয় তাই দেখবাজি।
0: আবার
1: যদি কাঁদো তবে তুলে আছাড় দেবো ওরে।

0: তুমি রাজা মোদে।
1: গাট কেটে কেটে কেটে ছিট কেটে কেটে কেটে গাট কেটে ছিট কেটে গাট কেটে ছিট কেটে গাট কেটে কেটে কেটে ভাব
0: ঝামেলা আর করো না সোনা লক্ষ্মী সোনা,
2: ছেকড়া ডেকে মোহর কেটে গড়িয়ে দেব দানা, দানা গড়িয়ে দেব দানা, দানা গড়িয়ে দেব দানা।
3: মুড়ো যাচ্ছে জানা,
0: আর দুটো দিন সবুর করো দেখবে টাকার খেলা,
2: আবার যদি কাঁদো তবে বুঝবে পরে খেলা, খেলা বুঝবে পরে খেলা, খেলা বুঝবে পরে খেলা।

ঘড়ি বলছে সময় প্রায় শেষের দিকে। আজকে তো বন্ধুরা রবি ঘোষের অভিনয় প্রতিভা নিয়ে অনেক কথা হচ্ছে, হলো এমন একজন অভিনেতা নিজে অভিনয় করা নিয়ে কি ভেবেছিলেন সেটাও তো জানতে ইচ্ছে করে। বলুন, একটু কোট করছি ওনার লেখা এক জায়গায়, বলছেন, মনে করো আমি নিজেকে সিরাজদৌলা ভেবে ফেললাম, তাহলেই কি সেই রোলে আমি ফাটিয়ে দেব? কখনো না। এক কথায় অভিনয়টা একটা অঙ্কের মতো, অঙ্কের প্রতিটা স্টেপ সম্পর্কে যেরকম সজাগ থাকতে হয় অভিনয়ের ক্ষেত্রেও তাই। নিজেকে যদি কেবল চরিত্রটার মধ্যেই ডুবিয়ে রাখি তাহলে তো দম বন্ধ হয়ে মরে যাব। এইবার একটা কথাতে আসি, যে বন্ধুরা অনেক কিছু কথা হলো, অনেক আমরা ভাবলাম, আমাদের মনে পড়ল, কিন্তু সেই সব কিছুর পরে আমাদের ওই যে ওনার প্রতি, ওনার চরিত্র, ওনার অভিনয়, সব কিছু মিলিয়ে ওনার প্রতি আমাদের যে একটা অন্যরকম টান, বলুন তো, যে বাঘাদা গুপিদা একসঙ্গে নিয়ে আমাদেরকে তো কথা দিয়েছিল, বলুন, যে যখনই আমরা কোনো অসুবিধায় পড়ব তারা দুজনে মিলেই আমাদের কাছে ফিরে আসবেন, শুধু একটু খবর পাঠালেই হলো। আজকে তাই খুব বলতে ইচ্ছে করছে, ফিরে আসবে না বাঘাদা? বড্ড দরকার যে।

0: বাঘা দুজন ভাইরা ভাই,
1: ভাইরা ভাই
0: মোরা গুপি বাঘা দুজন ভাইরা ভাই,
1: ভাইরা ভাই
0: মোদের আর কোনো কাজ নাই,
1: কোনো কাজ নাই,
0: আর কোনো কাজ নাই মোরা ভূতের রাজা।

আজকের মজলিশ এই পর্যন্তই। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু আমি সাদাতুন নাজনীন, কারিগরি সহায়তা সুদীপ্ত রায়, প্রযোজনা আকাশবাণী মুর্শিদাবাদ। আকাশবাণী মুর্শিদাবাদ এখন জানিয়ে দেব আগামীকাল অর্থাৎ 23 মে শনিবারের সারাদিনের অনুষ্ঠানগুলি সম্পর্কে। আগামীকাল অধিবেশন শুরু হচ্ছে 5:50 সকাল 6টায় অমৃতবাণীর সঙ্গে শুনবেন ভক্তিগীতি, 6:20 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, সকাল 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ, সকাল 8টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান শুভ সকাল। আগামীকালকে ওয়ার্ল্ড টার্টল ডে উপলক্ষে বিষয় ধীর গতির শান্ত প্রাণ, উপস্থাপনায় মানসী মিত্র। দুপুর 3:10 বিবিধ ভারতের অনুষ্ঠান, 5টায় রবীন্দ্রসঙ্গীত শুনবেন আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে, নজরুল গীতি 5:15, 5:30 কি

আকাশবাণী সন্ধ্যে ছটায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। সন্ধে ছটা বেজে 35 মিনিটে কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ, 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:50 কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ, রাত 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, রাত 10টায় স্বরচিত গল্প কবিতা পাঠের আসর শ্রুতি, রাত 10:15 মেহফিল অনুষ্ঠান, লাইভ ফোন ইন অনুষ্ঠান আগামীকাল আলকা ইয়াগনিককে নিয়ে, উপস্থাপনায় মুক্তি হক, 10:58 আবহাওয়ার পূর্বাভাস এবং রাত 11টায় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আগামীকালকে সারাদিনের অনুষ্ঠানগুলি সম্পর্কে আকাশবাণী মুর্শিদাবাদ। এখন আবহাওয়ার পূর্বাভাস, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো যাচ্ছে যে আগামী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাসে যে মুর্শিদাবাদ জেলার কয়েকটি স্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং অত্যাবশ্যকীয় জনপরিষেবা সমূহের উদ্দেশ্যে আবহাওয়ার সতর্কবার্তায় জানানো যাচ্ছে যে 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আগামী 5 দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ জেলার বেশ কিছু অংশে। এবং কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আবহাওয়ার সতর্কবার্তায় জানানো যাচ্ছে যে 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আগামী 2 দিনের আবহাওয়া অপরিবর্তিত থাকবে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু 5:50 স্টুডিওর ঘড়িতে, এখন সময় রাত 11টা। জয় হিন্দ।